চা বানাইতে সিদ্ধহস্ত। তার হাতের গোলাপি চা ভাঙা নারকেলের মালায় ঢেলে চক্ষু বুঝে তারিফ করতে করতে খাইবার সময় মনে হইত যে ভারত উদ্ধারের যে কটা দিন বাকি আছে সে কটা দিন যেন এই চা খাইয়াই কাটাইয়া দিতে পারি। প্রথম দিনেই বারিন আইন জাহির করিয়া দিল যে নিজে রাঁধিয়া খাইতে হইবে। একজন তো রাঁধিবার ভয় বাগান ছাড়িয়া পালাইয়া গেল, কিন্তু তা বলিয়া বাগানের ভিতর তো আর বাইরের লোককে ঢুকতে দেওয়া যায় না, বিশেষত পয়সার অভাব। কিন্তু চিরদিন বাড়িতে মায়ের হাতে আর মেসে ঠাকুরের হাতে রান্না খাইয়া আসিয়াছি, সাধুগিরির সময় ভিক্ষা করিয়া যা খাইয়াছি তাও পরের হাতের রান্না। আজ আবার কি বিপদ রে বাবা, পালা করিয়া প্রত্যহ দুইজনের ওপর রান্নার ভার পড়িল। সুতরাং আমাকেও মাঝে মাঝে রন্ধনবিদ্যার নিগূঢ় রহস্য লইয়া নড়াচড়া করতে হইত বই কি। কিন্তু ব্রাহ্মণের ছেলে তাই ওই বিদ্যাটা বেশি আয়ত্ত করিয়া উঠিতে পারে নাই। থালা ঘটি বাটির নামগন্ধ বাগানে খুব বেশি ছিল না, প্রত্যেকের এক একটা নারকেলের মালা আর একখানা করে মাটির শানকি ছিল, তাহাই আহারাদির পর ভালো করে ধুইয়া মুছিয়া রাখিতে হইত। কাপড় সকলেই নিজের হাতে বা সাবান দিয়া কাচিয়া লইত, যারা একটু বেশি বুদ্ধিমান তারা পরের কাঁচা কাপড় পরিয়াই কাজ চালাইয়া দিত। ক্রমে ক্রমে বাংলাদেশে সব জেলা থেকে প্রায় 20 জন ছেলে আসিয়া জুটিল, তাদের মধ্যে 5-7 জন অধিকাংশ সময় কাজকর্ম লইয়া থাকিত, আর যারা বয়স একটু ছোট তাহারা প্রধানত পড়াশুনো লইয়া থাকিত। পড়াশুনের মধ্যে ধর্মশাস্ত্র, রাজনীতি, ইতিহাস চর্চা, আর কর্মের মধ্যে বিপ্লবের আয়োজন। অনেক রকম ছেলে আসিয়া আমাদের কাছে জুটিয়া পড়িল। কলেজি বিদ্যার হিসাবে কেহ পণ্ডিত, কেহ বা মূর্খ, কিন্তু এখন মনে হয় যে অনন্য সাধারণ একটা কিছু সকলের মধ্যেই ফুটিয়া উঠিয়াছিল। স্কুলের মাস্টারমশাইদের কাছে যেসব ছেলে পড়া মুখস্থ করিতে না পারিয়া লক্ষ্মী ছাড়া বলিয়া গণ্য হয়, অনেক সময় দেখেছি তাহারা মনুষ্যত্ব হিসেবে ভালো ছেলেদের চেয়ে ঢের ঢের ঢের বেশি ভালো। ইংরেজিতে ব্যবহারে অ্যাডভেঞ্চারাস বলে আমাদের বর্তমান জাতীয় জীবনে সেরকম ছেলের স্থান নাই। ঘ্যান ঘ্যান করিয়া পরামুখস্থ করা তাদের পোষায় না, কাজে তাহারা যারা বিশ্ববিদ্যালয়ের ত্যাজ্যপুত্র। কিন্তু যেখানে জীবন মরণ লইয়া খেলা সেখানে তাহাদের ভাবি ওই ডেপুটি মার্কা ছেলেদের এক পা আগাইয়া গিয়া 10 পা পিছাইয়া যাওয়া, তার তুলনায় ওই দস্যী বকাটে লক্ষ্মী ছাড়া ছেলেরা হাসিতে হাসিতে কাজ হাসিল করিয়া নেয়। বাগানের কাজকর্ম যখন আরম্ভ হইয়া গেল তখন ছেলেদের বারিনের কাছে রাখিয়া দেবব্রত ও আমি আর একবার আশ্রমের উপযুক্ত স্থান খুঁজতে বাহির হইলাম। সেটা একটা বেশ বড় পর্ব। বিভিন্ন জায়গায় দেখলাম, বিভিন্ন জায়গার অনুভূতি সব পেলাম, তারপরে শেষ পর্যন্ত আবার বাগানে ফিরে এলাম। এই হলো মানিকতলার মুরারি পুকুর বাগানের একটা তৈরির ছবি। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে দেশের মায়ের কথা, দেশের মাটির কথা, রবীন্দ্রনাথের গানে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: মুরারিবুকুরের বাগানের গল্প আরো অনেকখানি আছে, সেটাও শোনাবো। তবে তার আগে 9903653992 তে আপনাদের পাঠানো কিছু বার্তা বরং পড়ে নেওয়া যাক, কারণ এই নির্বাসিতের আত্মকথা বইটা এতটাই সুন্দর, সে সময়ের টুকরো টুকরো ঘটনাগুলোকে তুলে ধরা যেগুলো পড়তে পড়তে সময় কোথা দিয়ে যে কেটে যায় বা যাবে বোঝাই যাবে না। শ্রবণসাথী উজ্জ্বল সুপ্রভাত। বিষয় ও উপস্থাপনার গুণে শ্রবণ সুখ দেয় চিরন্তনী, অমানিশার শেষে আলোর পথ দেখায় শাশ্বত বাণী। সুভাষ চক্রবর্তী, উত্তর বাওয়ালি থেকে। অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে লিখছেন, গুড মর্নিং, আমি এখন রেডিওতে চালিয়ে বসে আছি, আজকের চিরন্তনী শুনব বলে ভালো গান ও গল্পের জন্য অপেক্ষা করছি। মোহাম্মদ আকবর মোল্লা ভুষওয়াল জলগাঁও মহারাষ্ট্র থেকে লিখেছেন একদম শুরুর দিকে। অনেক ধন্যবাদ আপনাকে। হীরক ভট্টাচার্য বামুনগাজী থেকে লিখছেন, সুপ্রভাত দাদা ভাই, অনেকদিন পর আবার এলাম এই প্রকৃতি প্রভাতের টানে, শিশির ভেজা সকাল হাসে মিষ্টি রোদের গানে, পুরনো সেই আপন মঞ্চে নতুন দিনের বাণী, মনের মাঝে জেগে ওঠে স্মৃতির চিরন্তনী, আলোর পথে চলার শপথ থাকুক সবার প্রাণে, ভালোবাসা ছড়িয়ে পড়ুক প্রতিটি মানুষের কানে। এই অনুষ্ঠানে ভালোবাসা থাকুক চিরন্তনীতে। হীরক ভট্টাচার্য বামুনগাছি থেকে অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে লিখছেন, সুপ্রভাত দাদা ভাই, আজকের গল্পটি খুব ভালো লাগছে। অর্জুন সিং তামিলনাড়ু থেকে লিখছেন, শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়া এলাহাওড়া থেকে, শুভ সকাল দাদা ভাই, গান গল্প কবিতা শুনছি, খুব ভালো লাগছে।

অরিজিৎ দাস অধিকারী লিখছেন, সেজুতি বিবেকনগর থেকে মাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে ঋষি কবির গানে শুরু আজকে শনির প্রাতে আছি আজও এই সকালে চিরন্তনীর সাথে। ফোন নম্বরের ব্যাখ্যাটা ভাবনার নিবেদন, বছরের প্রতিটি দিনই চিরন্তনী আপন। জাতীয় ক্রীড়া দিবস নজরুলকে হারানো, দেশাত্মবোধক কথায় গানে আজকের দিন ভরানো, বঙ্গভঙ্গের

দিবস বিপ্লবের কথায় ভাষা, আজকের নিবেদন একেবারে খাসা। দেশমায়ের মুক্তি কথনে প্রাণটি ওঠে ভরে, আজকের সত্যনিষ্ঠ কথন সেই রূপটি ধরে। মাতৃচরণে তর্পণ দান বেশ লাগছে বেশ, উজ্জ্বলবাবুর অনবদ অনন্য সুধা ঘুচাক সকল দেশ। মাতৃভূমি প্রণাম তোমায়, প্রণাম বিপ্লবী চরণে, আজকের নিবেদন সবার থাকবে হৃদয় স্মরণে। অরিজিৎ দাস অধিকারী, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন সুপ্রভাত উজ্জ্বলদা ভাই, শনিবারের চিরন্তনী স্বাধীনতা দিবসের মাসে স্বাধীনতা সংগ্রামের গল্পর সাথে দেশাত্মবোধক গান ভীষণ ভালো লাগছে, মাধবী শীল রহিমপুর হুগলি থেকে। ধন্যবাদ মাধবী দেবী আপনাকে। নিবেদিতা সেন শায়রাপুলি থেকে লিখছেন, গুড মর্নিং উজ্জ্বলদা, আজ শনিবারের চিরন্তনী শুনছি, বিপ্লবীদের নানা কথা কথা অজানা গল্প আছে তা শুনতে খুব ভালো লাগছে, তাই শুনছি এই চিরন্তনী অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ আপনাকেও। এরপর লিখছেন নমস্কার, শুভ সকাল, উজ্জ্বলদা ভাইয়ের সাথে শুরু হলো আজকের পথ চলা, সকালটা ভরে উঠলো গানে গল্পে। এতে কেবল গল্প নয়, কালজয়ী ইতিহাস। চিরন্তনী সকাল মানেই মন ভালো করার সকাল। উজ্জ্বলদাদার অসাধারণ উপস্থাপনায় বরাবরই মুক্ত হয়ে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সকলের মঙ্গল কামনায় শেষ করছি মুকুল সর্দার, দাকোপ খুলনা বাংলাদেশ থেকে। আমাদের প্রতিবেশী দেশ থেকে লিখেছেন, তবে যখন এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে যে আমাদের আন্দোলন হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে যে বিপ্লবী লড়াই বা সশস্ত্র বিপ্লব হয়েছিল, তাতে কিন্তু তখন ভারতবর্ষে অভিন্ন বাংলা তারা কিন্তু যোগদান করেছিল। সুতরাং এটা কিন্তু আমাদের সবাইয়ের ইতিহাস, এপার ওপার সবাইয়ের ইতিহাস। যুগান্তরের প্রতি কার সদস্য বারীন্দ্র এবং অন্য সদস্যদের গণের কথা অনেক কিছু জানছি, ভালো লাগছে। প্রফুল্ল কুমার সিংহ রাঙাপানি শিলিগুড়ি দার্জিলিং থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রভাত দাদা, চিরন্তনী শুনতে বসলাম, আপনার গল্প বলার ধরন খুব ভালো লাগে, কি সুন্দর গল্প পাঠ করেন, আর গানগুলো বেশ সুন্দর, অসাধারণ সৌভিক ঠাকুরিয়া থেকে। আসলে এই ভালো লাগাটাই কিন্তু আমার কাছে সবথেকে বড় পাওয়া। অনঙ্গমোহন রায় বরগোদা গোদার পোরশাহাট পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন, সাপ্তাহিক দ্বিতীয় দিনে চিরন্তনীতে উজ্জ্বল তোমার প্রাক স্বাধীনতার গল্প শুনছি। 1906 সালের শীতকালে যা দুটি পত্রিকার কথা শোনাচ্ছ শুনে আপ্লুত হচ্ছি। তোমার এই গল্প মনকে উদ্বুদ্ধ করে। মনোহর পুকুরের ঘটনা সত্যি অজানা ছিল আমার, মনে হয় না এটা মুরারি পুকুর। রয়েছে উপযুক্ত গান, সকলকে সুন্দর সকালের শুভেচ্ছা জানাই, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন সুপ্রভাত উজ্জ্বলদা, চিরন্তনীতে শুনছি, মানিকতলার মুরারি পুকুর বাগানের স্বাধীনতা সংগ্রামীদের গল্প, সঙ্গে দেশাত্মবোধক গানে মন ভালো হয়ে যাচ্ছে, ভালো থাকবেন। সোমেন যাদবপুর থেকে, আপনার কি প্রথম বার্তা পেলাম মনে হচ্ছে। শিবপ্রসাদ লিখছেন, সুপ্রভাত উজ্জ্বল ভাই, মানিকতলার মুরারি পুকুর বাগানের কাহিনী শুনছি, অসাধারণ অপূর্ব উপস্থাপনা। আগস্ট মাস মানেই মুক্তির মাস, ওই লক্ষ্মী ছাড়া অগ্নি শিশু ও বিপ্লবীদের চরণে জানাই শত কোটি প্রণাম। সত্যি সত্যি তাই, তাদের এই জীবন দান সেটাই কিন্তু আমাদেরকে, আমাদের এই স্বাধীনতাকে অনেকখানি ত্বরান্বিত করেছিল। এরপরে লিখছেন দোলন দাস বাঘাজুদ্দিন পার্ক শিলিগুড়ি থেকে, শুভ সকাল চিরন্তনী, ভালো লাগলো, সুন্দর উপস্থাপনা। মনে হয় প্রথম পেলাম আপনার বার্তা আজকে, খুব ভালো লাগছে। সুতরাং আপনারা প্রত্যেকেই কিন্তু লিখবেন, সুপ্রভাত চিরন্তনী ও উজ্জ্বলদা, খুব ভালো লাগছে আজকের গান এবং গল্প, স্বাধীনতার কথা খুব সুন্দর উপস্থাপনা। ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে, অনেক ধন্যবাদ। এরপরে লিখছেন সুপ্রভাত ভাই উজ্জ্বল, তপতী হিমটর থেকে, আজ শনিবারের চিরন্তনীতে শুনছি, রোমহর্ষক পরাধীন দেশের গল্প ও সাথে গানে গান, গর্বে বুক ভরে উঠছে, খুব ভালো লাগছে, মাতৃভূমি ও বিপ্লবীদের শ্রদ্ধা জানাই। সত্যি তাই। এরপরে লিখছেন নিরঞ্জন সাউ বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে, সুপ্রভাত চিরন্তনী এবং স্নেহের ভাই উজ্জ্বল, আমার লেখা পড়া হয়নি কয়েকদিন, তাই আজ আর লিখব না, ইতি নিরঞ্জন সাউ। আচ্ছা, এরপরে লিখছেন থ্যাংক ইউ উজ্জ্বলবাবু, আনন্দ কুমার কর ধরমপুর ইন্দপুর বাঁকুড়া থেকে, অনেক ধন্যবাদ আপনাকেও। আসলে আপনারা প্রত্যেকেই যেভাবে আমাদের উৎসাহিত করেন তাতে মনে হয় আরও নতুন নতুন কিছু জিনিস যদি শোনানো যায়। লিখছেন রাজবন্ধু সরসনা থেকে।

মর্নিং উজ্জ্বলদা টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ নির্বাচিতের আত্মকথা বা ইয়োর ইউনিক প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সরসোনা। অনেক ধন্যবাদ আপনাকেও। বনের পাখি ডাকে আজ হৃদয় কানুন মাঝে, হৃদয়ের এই নীরে আজ অগ্নিবীণা বাজে, মনের এই আঙিনা আজ রোদ্দুর মাখামাখি, আজ এই ভোরে উঠল ডেকে সুরেলা এক পাখি। পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে। আমার ছোট্ট ফোনে বাংলা অক্ষর নেই তাই ইংলিশেই লিখছি। খুব সুন্দর লিখেছেন, যদিও একটু মাঝে মাঝে আমাদের কখনো কখনো হোজট খেতে হয়, তবে চেষ্টা করি একদম মানে ঠিক করে রিডিং পড়তে। গুড মর্নিং উজ্জ্বলবাবু, আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র বলছি। আজ তোমার অনুষ্ঠান খুব ভালো লাগছে, অনেক অজানা তথ্য জানলাম। তুমি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের গল্প শুনিয়েছ, ভীষণ ভালো লেগেছে। একটি আবদার করছি, 15ই সেপ্টেম্বর অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন, মহেশ বা অভাগীর স্বর্গ থেকে পাঠ শোনাবে, আশা করি আবদার রাখবে, ধন্যবাদ। আসলে শরৎচন্দ্রেরও একটি গল্প আমরা শুনিয়েছি, পথের দাবি। তবে নিশ্চয়ই শরৎচন্দ্রের শুধু এই দুটো নয়, অনেক গল্পই শোনানোর ইচ্ছে আছে। বিশেষ করে আমার শরৎচন্দ্রের কয়েকটা গল্প মানে জানি না কীভাবে করা সম্ভব হবে। শ্রীকান্ত এবং ইন্দ্রনাথের যে বিশাল উপন্যাস, তার প্রতিটি ছত্রে ছত্রে রয়েছে একটা অদ্ভুত রোমাঞ্চ। তো ওটা পড়ার খুব ইচ্ছে আছে, শোনানোর ইচ্ছে আছে, হয়তো ভাগ ভাগ করেই শোনাতে হবে কখনো কখনো, তবে নিশ্চয়ই শোনাবো। আজকে বার্তাগুলো একটু চটপট করে আগে পড়ে নিলাম, আপনারা যদি আরও কেউ বার্তা লেখেন তাহলে সেই বার্তাগুলো একটু পড়ে নেওয়া যাবে। যেমন এসে গেছে অলরেডি শুভ সুন্দর, আচ্ছা শুভ সকাল ও শুভ সুন্দর সকাল, আজ শনিবারের চিরন্তনী উজ্জ্বলবাবুর উপস্থাপনায় খুব সুন্দর লাগছে, বিপ্লবীদের অনেক কথা শুনছি জানছি, দোতলার খোলা ছাদে বসে। আমি শিবশঙ্কর সাঁত, পুয়াগড়, হরিপুর, আরবিআর ভবন, পশ্চিম মেদিনীপুর থেকে। একদম প্রকৃতির কাছে গিয়ে সুন্দর করে থাকা, এই সুযোগটা কিন্তু সবাইয়ের বড় একটা হয় না। অনেক ধন্যবাদ। এরপরে লিখছেন, আজ শনিবারের চিরন্তনীর আসর উজ্জ্বল ভট্টাচার্য শুরু করলেন আর রেডিও চুপ করে গেল, বারবার দেখাচ্ছে স্টেশন নট রিচেবল, আর যখন রিচ করলো তখন আপনি মেসেজ পড়ছেন আমাদের, খুব মিস করলাম সত্যি আমার মনকে, আমি কিছুই বুঝি না, অন্ধকারে বন্ধ করে কিছুই দেখি না, চোখ বুঝলেই আলোয় ভরে মন, ফুটে ওঠে হাজার রকম ছবি, তুমি তখন এমন খুশি থাকো, মিষ্টি সুরে পাখির মতো ডাকো, নীল আকাশে মেলে ডানা, সোনার কাঠির ছোঁয়ায় জাগা পুরী, চাতক হয়ে জলের আশায় চাও, বুকের মাঝে উথলে ওঠে প্রেম, সুখ সাগরে ভাসতে ভাসতে আমি কোন সুদূরে হারিয়েছে যায় মন, আনমনে যেই চোখটি খুলে চাই, শূন্য ঘরে এদিক ওদিক দেখি, তোমার স্মৃতি সারা ঘরের মাঝে অবয়বে, কোথাও তুমি নাই, তুমি নাই। বিদ্যুৎ রায় নিউ টাউন পাড়া জলপাইগুড়ি থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন চিরন্তনী FM রেনবো, প্রভাত, প্রণাম উজ্জ্বল দাদা ভাই, তোমার বৈচিত্র্য ভরা কণ্ঠে মন তো মন কাড়েই, তাই অঞ্জলি লয়ে চিরন্তনীর এই দ্বারে এলাম আমি সুদূর থেকে, যার বজবজের মধ্যে মোর বেথবাঠিক ধাম, তারই মধ্যে বাস আমার উৎপল দাদক নাম। অনেক ধন্যবাদ উৎপল আপনাকেও। আমরা আবার চলে যাব, যেহেতু সময় খানিকটা আছে, গল্পের মধ্যে, কারণ আমরা বলেছিলাম যে গল্পের আরও খানিকটা অংশ শোনাব। তবে তার আগে ছোট্ট করে একটি গান, বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি কি অপরূপ রূপে বাহির হলে জননী, ওগো মা তোমার এই মূরতি দেখে আঁখি না ভরে, সত্যি তাই মান্না দেয়।

এই বাংলাদেশের এই বাংলা মাকে যখন ভাগ করার কথা হয়েছিল, তখনই কিন্তু এই বাংলার দামাল ছেলেরা উত্তাল হয়ে উঠেছিল আর শুরু হয়েছিল এই বাংলায় সশস্ত্র বিপ্লব। সেই সশস্ত্র বিপ্লবের একদম প্রথম দিকের ঘটনা, সেই নিয়েই কিন্তু আজকের চিরন্তনী। যখন উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বা অন্যান্যরা বেরিয়ে পড়লেন বারিনের কথায়, বারীন্দ্রনাথ ঘোষের কথায়, একটা আশ্রম তৈরি করতে হবে সাধারণ মানুষকে উজ্জীবিত করার জন্য, তাদেরকে প্রকৃত শিক্ষাদানের জন্য সাধু চাই, তারপরে হঠাৎই বারিনের চিঠি পাইয়া তল্পি তল্পা গুছাইয়া রওনা হইলাম। তল্পির মধ্যে লোটা কম্বল আর তল্পার মধ্যে একটা মোটা লাঠি, সুতরাং বেশি দড়িও হইবার কোনো কারণ নাই। বাগানে ফিরিয়া আসিয়া দেখিলাম একেবারে সাজ সাজ রব পড়ে গেছে। যে সমস্ত নতুন ছেলে আসিয়া জুটিয়াছে উল্লাসকর, তাহাদের মধ্যে একজন প্রেসিডেন্সি কলেজের রাসেল সাহেবের বাঙালির ছেলেদের গালি দিয়াছিলেন বলিয়া উল্লাসকর একপাটি ছেঁড়া চটি জুতো বগলে পুড়িয়া কলেজ রইয়া যায় এবং রাসেল সাহেবের পিঠে তাহা সজোরে বকশিস দিয়া কলেজের মুখদর্শন বন্ধ করিয়া দেয়। তাহার পর কিছুদিনের বোম্বাইয়ের ইঞ্জিনিয়ারিং কলেজ ঘুরিয়া আসিয়া দেশ গরম হওয়ার সঙ্গে সঙ্গে বাগানে আসিয়া পৌঁছাইয়াছে। সে সময় কিংসফোর্ড সাহেব একে একে সব স্বদেশী কাগজওয়ালাদের জেলে পুরিতেছেন। পুলিশের হাতে একতরফা মার খাইয়া দেশশুদ্ধ লোক হাঁপাইয়া উঠিয়াছে। যাহার কাছে যাও সেই বলে, না না এ আর চলবে না, এই কিংসফোর্ড ব্যাটার মাথা উড়িয়ে দিতে হবে। তথাস্তু পরামর্শ হইয়া স্থির হইল, যখন সাহেবদের মধ্যে ছোটখাটো ছোটলাট অ্যান্ড্রু ফ্রেজারের মাথাটাই সবচেয়ে বড়, তখন তাহারই মুন্ডপাতের ব্যবস্থা আগে করা দরকার। কিন্তু লাট সাহেবের মাথার নাগাল পাওয়া তো সোজা কথা নয়। ডিনামাইট কার্টুজ লাট সাহেবের গাড়ির তলায় রাখিয়া দিয়া কাজ চলিতে পারে কি না তাহাও পরীক্ষার জন্য চন্দননগর স্টেশনের কাছাকাছি রেলের ওপর গোটা কয়েক ডিনামাইট কার্টিজ রাখিয়া দেওয়া হলো। কিন্তু ওরা তো দূরের কথা, ট্রেনখানা হেলিলেও না, শুধু কার্টিজ ফাটার গোটা দুই ফটফট আওয়াজ শূন্যে মিলাইয়া গেল। লাট সাহেবের ঘুমের ব্যাঘাত পর্যন্ত হইল না। দিন কতক পরে শোনা গেল লাট সাহেব রাঁচি না কোথা হইতে কলকাতা স্পেশাল ট্রেনে ফিরিতেছে। মেদিনীপুর দিয়া নারায়ণগড় স্টেশনের কাছে খাঁটি আগলানো হইল। বোমাবিদ্যায় যিনি পণ্ডিত তিনি পরামর্শ দিলেন যে রেলের জোরের মুখের নিচে মাটির মধ্যে বোমাটি পুঁতিয়া রাখা যেন হয়, তারপর সময় মতো তাহাতে স্লো ফিউজ লাগাইয়া আগুন ধরাইয়া দিয়া কার্যোদ্ধার হইবে। এভাবেই শুরু হল। কিন্তু আজকে একদম শেষ পর্বে চলে এসেছি, তাই শেষ করছি বন্দে মাতরম দিয়ে। আগামীকাল থাকবেন ইন্দ্রাণী আপনাদের সঙ্গে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM Gold-এ, প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM Gold.

100.1 FM Gold কলকাতা শুনছেন আপনারা সকলে, সকলকে জানাই সুপ্রভাত, শুভ সকাল। আগস্টের 22, 2026 শনিবারের প্রভাত বিনা রয়েছি আমি অম্বিকা আপনাদের সঙ্গে। স্টুডিও ক্লকে এই মুহূর্তে সময় বলছে 6:19। আজকের প্রভাত বিনায় আমরা বেশ কিছু রবীন্দ্রনাথের নাটকের গান দিয়ে সাজিয়েছি। আজকের এই অনুষ্ঠানে আমরা যে প্রথিত যশা শিল্পীর কথা বলব, তার জীবনটা খানিকটা অন্যরকম ছিল, তার চলে যাওয়াটা আরো অন্যরকম। এই বিশ্ব সংসারে মানুষের আসা এবং যাওয়া, এক ঋতু যায় অন্য ঋতু আসে, প্রাকৃতিক নিয়ম অনুযায়ী দ্য সাইকেল অফ লাইফ অ্যান্ড ডেথ কোথাও গিয়ে আমাদেরকে মনে করিয়ে দেয় আমরা যখন এই পৃথিবীতে এসেছি আমাদের একদিন চলে যেতে হবে। এমনও বেশ মানুষ রয়েছেন যারা কিন্তু নিঃশব্দে নীরবে চলে যেতে চান এই পৃথিবীতে। তারা তাদের সৃষ্টির মাধ্যমে অনেক কিছু হয়তো আমাদেরকে দিয়ে যান, কিন্তু সব কিছু দেওয়ার মাঝেও নিজেদেরকে বিলীন করে চলে যান রিক্ত হাতে। তাদের আর সঙ্গে নিয়ে যাওয়ার জন্য কিছু থাকে না, শুধুমাত্র অকৃপণ ভালোবাসা ছাড়া। আজকের 22 আগস্ট এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ বেশ কিছু মানুষের আজ কিন্তু জন্মদিন। এবং আমি খুব সত্যি খুব সৌভাগ্যবতী মনে করছি নিজেকে যে আজকের এই তারিখে আমি আকাশবাণীর হটসিটে বসে অনুষ্ঠান করতে পারছি। এমন দুই প্রসিদ্ধ যশা শিল্পীর আজ জন্মদিন এবং তাদেরকে নিয়ে আজ অনেক কথা, অনেক গান সাজানো রয়েছে। প্রভাত বিনায় এক শিল্পীকে দিয়ে শুরু করব, মনের মেলোডিতে অন্য আরেক শিল্পীকে নিয়ে কথা হবে। আজ দুজনের কিন্তু জন্মদিন। চলে যাওয়ার কথা যখন বলছি তখন একটা কথা একটু জানাই, সেটা হচ্ছে সত্যের সন্ধানে অনেক সময় অনেক ডাক আসে আমাদের। যিনি চলে যাওয়ার কথা এখানে হচ্ছে তিনি আসলে আমাদের মধ্যে তো আছেন অবশ্যই তার সৃষ্টির মধ্য দিয়ে, কিন্তু তিনি চলে গিয়েছিলেন আসলে কাউকে কিছু না জানিয়ে। এই বিশ্ব সংসার থেকে মুক্তি পেয়েছিলেন নিঃশব্দে রাতের অন্ধকারে, এবং তার নিজের ইচ্ছাও ছিল এমনটা যে তিনি কাউকে কিছু জানাবেন না, নীরবে নিভৃতে হারিয়ে যাবেন। তার কন্যাকে তিনি লিখেছিলেন সেই ইচ্ছাপত্র, একবার নয় বেশ কয়েকবার সেই চিঠি, সেই ইচ্ছাপত্র, সেই ইচ্ছাপত্রে চোখ রাখলে আর কি জানতে পারা যায় যে 1997 সাল 18ই মে গভীর রাত 2:30 নাগাদ এই শিল্পী নিঃশ্বাস ত্যাগ করেন। শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর যেটা হয়েছিল, তার ইচ্ছা মতনই তার কন্যা গভীর

রাতে কলকাতার শিরিটির শ্মশানে বৈদ্যুতিক চুল্লিতে তার দেহটি দাহ করে ফিরে আসে। সকল কর্ম হয়ে যাওয়ার পর তার বাবার মৃত্যু সংবাদ তিনি জানিয়েছিলেন সকলের কাছে। শ্মশানের ভারপ্রাপ্ত যে কর্মচারীটি ছিলেন সেই মধ্যরাতের ওই সময়ে শ্মশান যাত্রীদের দেখে এবং মৃত মানুষটির নাম জেনে প্রশ্ন করেছিলেন, আচ্ছা ইনি তিনি তো যিনি নাটক করেন? উত্তর পাননি, পাওয়ার কথাও নয়। তিনি সবসময় ইচ্ছে প্রকাশ করতেন যে আমি তো সামান্য মানুষ, জীবনে অনেক জিনিস এড়িয়ে চলেছি, তাই মরবার পরেও আমার দেহটা যেন তেমনই নীরবে একটু ভদ্রতার সঙ্গে সামান্য বেশে বেশ একটু নির্লিপ্তির সঙ্গে পড়ে যেতে পারে। এটা কোনো কষ্ট থেকে তার বলা কিনা কেউ জানে না, তবে তিনি কিন্তু বাংলার নবনাট্যের একজন জনক ছিলেন, একজন প্রবাদ প্রতিম শিল্পী ছিলেন, যে মানুষটি নিজের জীবনের মঞ্চ থেকে যখন অন্তিম প্রস্থানটি করলেন নিখুঁতভাবে তিনি লিখে দিয়ে যান তার ইচ্ছাপত্রে যে তিনি কিভাবে চলে যেতে চাইছেন, এবং তা অস্বীকার করার অধিকার তার কন্যারও ছিল না। কিন্তু প্রশ্নটা এটাই যে কেন এমনভাবে তিনি চলে যেতে চেয়েছিলেন। আমরা যার কথা বলছি তিনি একজন নাট্যকার, তিনি একজন অভিনেতা, তিনি একজন চলচ্চিত্র পরিচালকও বটে, শম্ভু মিত্র। আজ শম্ভু মিত্রের জন্মদিন, 22 আগস্ট, এই দিনেই তিনি জন্মেছিলেন এবং 1915 সালের কলকাতার ডোভার রোডে তার জন্ম হয়। ডোভার রোড অর্থাৎ গড়িয়াহাট এবং রাসবিহারী সেই অঞ্চলে। বাবা ছিলেন শরৎ কুমার, মা ছিলেন শতদলবাসিনী। তারা 3 ভাই 5 বোন ছিলেন। বড় ভাই ছিলেন কাশীনাথ। 5 বোনের মধ্যে একজন খুব ছোট বয়সেই মারা যান, শৈশবেই তার মৃত্যু হয়। আর বাকিরা হলেন বনলতা, তরুলতা, পুষ্পলতা এবং মাধবীলতা। এদের জন্মের কয়েক বছরের ব্যবধানে মধ্যম পুত্র অর্থাৎ শম্ভুমিত্র এবং সব থেকে ছোট শঙ্করনাথের জন্ম হয়। বাবার, শম্ভুমিত্রের বাবার পূর্বপুরুষরা ছিলেন হুগলি জেলার কলাছড়া গ্রামের জমিদার। যদিও শরৎ কুমার অর্থাৎ শম্ভুমিত্রের বাবা কোনোদিনই জমিদারি বিষয়ে আগ্রহ ছিল তার নয়, তিনি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার গ্রন্থাগারে চাকরি করতেন এবং অবসর নেওয়ার পর সামান্য সঞ্চয় নিয়ে চলে গিয়েছিলেন উত্তরপ্রদেশে। সেখানেই জীবনের শেষ দিন অবধি কাটিয়েছেন। মা ছিলেন শতদলবাসিনী, তিনি ভবানীপুরের স্বনামধন্য একজন ডাক্তার আদ্যনাথ বসুর কন্যা ছিলেন। বিয়ের দিন তাঁর হবু স্বামীর অকাল প্রয়াণে বাবার অনুরোধে তিনি বিয়ে করেছিলেন শরৎ কুমারকে, এবং স্ত্রীর ভরণ পোষণের ক্ষমতা শরৎ কুমারের ছিল না। আদ্যনাথ কিন্তু সেই দায়িত্ব নিয়েছিলেন। কলকাতার ডোভার রোডের যে বাড়িটির কথা আমরা বলছি, যেখানে শম্ভুমিত্রের জন্ম হয়, সেখানে একটি বাড়ি তিনি যৌতুক দিয়েছিলেন জামাইকে। শতদলবাসিনী খুব বেশি দিন বাঁচেননি, কিন্তু শম্ভুমিত্রের জীবনে তার মায়ের প্রভাব এতটাই ছিল যে কোনো খারাপ কাজ করার কথা তিনি ভাবতেই পারতেন না। তার শুধুই মনে হতো যে মা কিন্তু ওই বিরাট যে আকাশ, সেই আকাশ থেকে সব দেখছেন, সব দেখতে পাচ্ছেন। আমরা অনেকক্ষণ কথা বললাম শম্ভুমিত্রের জন্মদিন উপলক্ষে। আজকের প্রভাত বীণাতে সাজিয়েছে কিছু গান, এমনভাবেই সাজানো। শম্ভুমিত্রের অনেক নাটকের কথা আমরা জানি, কিন্তু আজকে গানগুলি প্রত্যেকটি আসলে নাটকের গান, মূলত রবীন্দ্রনাথের নাটকের গান। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি পরের গানে, ফিরে এসে আবারও আজ নাট্যকার শম্ভুমিত্রের জন্মদিন উপলক্ষে আকাশবাণীর এই অনুষ্ঠান আপনাদের সকলের জন্য সাজানো হয়েছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। অম্বিকার সঙ্গে প্রভাত বীণায়, শুনতে থাকুন 100.1 FM গোল্ড কলকাতা।

শম্ভুমিত্রের পড়াশোনা শুরু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল থেকে। এখানে পড়ার সময় থেকেই অভিনয় এবং আবৃত্তির প্রতি তার এক আগ্রহ তৈরি হয়। তার সঙ্গে একই ক্লাসে পড়তেন তাঁরই ভাগ্নে দুর্গা। আর এই দুর্গা একবার ক্লাসের মধ্যে হঠাৎই আবৃত্তি করে উঠেছিলেন রঘুবীর নাটক থেকে। শম্ভু বলেছিলেন তখন, ওই আবৃত্তির সামনে আমার না নিজেকে কীরকম তুচ্ছ মনে হয় গো। ভাগ্নে দুর্গার সঙ্গে ছাত্রজীবনে তিনি নাটক করেছেন কখনো স্কুলে, কখনো বকুলবাগানের গোল মাঠে, বকুলবাগান অর্থাৎ ভবানীপুরের অঞ্চল। হয়তো এইভাবেই নাট্যমঞ্চে তাঁর প্রথম পদার্পণ। আরও একটা আগ্রহ ছিল তার ছেলেবেলায়, যা ক্রমশ তার মনের মধ্যে চেপে বসেছিল, যেটা হচ্ছে আবৃত্তি। প্রতিবেশী প্রবোধ মিত্রকে শম্ভুমিত্র বড়দা বলে ডাকতেন। তিনিও অল্প বয়সে তাকে আবৃত্তিতে উৎসাহী করে তুলেছিলেন, আর মুখস্থ করে ফেলার অভ্যেস ছিল তার বরাবর। মুখস্থ করার নেশা এবং ক্ষমতা এতটাই ছিল যে সঞ্চয়িতা কিংবা তারও আগে প্রকাশিত চয়নিকা গোটাটাই মুখস্থ হয়ে গিয়েছিল শম্ভুমিত্রের। কোন পৃষ্ঠায় কোন কবিতা আছে তা পর্যন্ত তিনি বলে দিতে পারতেন, কোনো অসুবিধা হতো না তার। তার পক্ষে যেন এর চেয়ে আর সহজ কাজ হয়ই না পৃথিবীতে। 1931 সালে শম্ভুমিত্র প্রথম বিভাগে ম্যাট্রিক পাশ করলেন। আর সেই ফল প্রকাশের পর তার বাবা এসেছিলেন ছেলের ঘরে, গলা খাঁকারি দিয়ে একটি শব্দ মুখ থেকে বার করেছিলেন, ইয়ে। তারপরে নিজের হাতে ধরা দুটো জিনিস ছেলেকে দিয়ে তিনি চলে গিয়েছিলেন। মোরক্কুলে শম্ভুমিত্র আবিষ্কার করেছিলেন যে বস্তু দুটোর একটি হচ্ছে ফাউন্টেন পেন, অন্যটি হচ্ছে কালির দোয়াত। ছেলের সাফল্যে শরৎ কুমারের খুশি হওয়ার এইটুকুই ছিল বহিঃপ্রকাশ, এর থেকে বেশি কিছু নয়। আসলে এরকম এক আশ্চর্য মানুষ ছিলেন তিনি। বাড়িতে দুই ছেলের সঙ্গে প্রায় কথাই বলতেন না। বেশিরভাগ সময় তাকে দেখা যেত বইয়ে মুখ ডুবিয়ে আছেন। তিনি যে ঠিক কী পড়তেন তার খোঁজ পেয়েছিলেন শম্ভুমিত্র বাবার মৃত্যুর পর। দুই ছেলের উদ্দেশ্যে তার নির্দেশ ছিল, তোমরা পড়াশোনা করবে কি করবে না, কেমন করে বাঁচবে সে তোমরা নিজেরা ঠিক করো।

এই মানুষটির নীরব উপস্থিতি শম্ভু ও শঙ্করের জীবনকে অদৃশ্য এক শাসনে বেঁধে রেখেছিল। এমন অনেক বাবারা আছেন জানেন তো, যারা কিন্তু বাড়িতে এবং বাইরে তারা ভীষণ শান্ত, স্নিগ্ধ, অনেক চুপচাপ, নীরবে নিভৃতে কঠিন থেকে কঠিন সংগ্রাম, স্যাক্রিফাইস সব কিছু করে যান পরিবারের জন্য, সন্তানের জন্য। মুখে তো শব্দটি হয় না, বাড়িতে এসেও যখন বিশ্রাম নেওয়ার কথা তখনও চুপিসারে মুখ বন্ধ করে শান্ত মাথায় বসে থাকেন, অন্যান্য কাজ করেন, বিশ্রাম নেন। এমন বাবাও দেখেছি অনেক, অনেকেই হয়তো রিলেট করতে পারবেন, যে বাবা তার সন্তানের সাকসেস দেখে, সাফল্য দেখে বিরাট কিছু সেইভাবে আনন্দ বা উৎফুল্লতা প্রকাশ করে না, কিন্তু ভেতরে ভেতরে সত্যি খুবই গর্ববোধ করেন, আনন্দ বোধ করেন, কখনো সেই বহিঃপ্রকাশ তার ঘটে না, চুপিসারে নীরবে থাকেন। আমরা অনেক সময় এহেন মানুষদের ভুল বুঝে থাকি, ভাবি কেন কোনো উচ্ছ্বাস প্রকাশ করেন না, কেন কিছু বলেন না, কেন কোনো প্রশংসা মৌখিকভাবে করেন না, মনে হয় সন্তানদের যে এত চুপচাপ কেন। তাদেরকে ভুল বোঝার কোনো কারণ হয়তো সত্যি নেই। আজ যখন শম্ভুমিত্রের বাবার কথা এইভাবে পড়ছি তখন মনে পড়ছে যে সত্যি হয়তো তাদেরকে কখনোই ভুল বোঝা উচিত না। সকলে হয়তো তাদের ইমোশনস বা তাদের ভালো লাগা মন্দ লাগা হয়তো একভাবে প্রকাশ করতে পারেন না বা জানান না, তার অনেক চাপা স্বভাবের হন বলে। কিন্তু এটাও ঠিক, এই উপলব্ধি আমাদের সকলের হবে, বাবা যেমনই হোক না কেন, মা যেমনই হোক না কেন, তাদের নীরব উপস্থিতি, তাদের সংগ্রাম আমাদেরকে আসলে সন্তান হিসেবে তৈরি করে। সেই সংগ্রামকে আমরা কোনোদিনও অস্বীকার করতে পারি না। স্কুলের গণ্ডি পেরিয়ে শম্ভুমিত্র ভর্তি হয়েছিলেন সেন্ট জেভিয়ার্স কলেজে, সেন্ট জেভিয়ার্স পার্ক স্ট্রিট। কিন্তু অল্প দিনের মধ্যেই প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রতি তিনি আগ্রহ হারালেন, কলেজ ছেড়ে দিলেন, ঠিক করলেন নিজেই নিজেকে শিক্ষিত করে তুলবেন। এরপরই বাবার সঙ্গে তিনি দুই ভাইরা মিলে চলে গেলেন উত্তরপ্রদেশ। ততদিনে শরৎকুমার অবসর নিয়েছেন, প্রথমে লখনউ, তারপর এলাহাবাদ। এলাহাবাদে থাকার সময় থেকে শম্ভুমিত্র শরীর এবং স্বরের চর্চা সমানভাবে চালাতে শুরু করলেন। সেই সঙ্গে ছিল পাবলিক লাইব্রেরিতে বসে পড়াশুনো করে নিজেকে তৈরি করার আপ্রাণ চেষ্টা। নাটক, সাহিত্য, বিজ্ঞান, সমাজতত্ত্ব, মনস্তত্ত্ব, নানান বিষয়ের বই ঘাঁটতে শুরু করলেন, পড়তে শুরু করলেন। একদিন লাইব্রেরি থেকে বাড়ি ফিরছেন সন্ধ্যাবেলা, শুনলেন পাশের বাড়িতে আলমগীর নাটকের রেকর্ড বাজছে। মনে হলো যেন শ্যামের বাঁশি বাজল, নাটক ছাড়া আমার গত্যন্তর নেই। 1936-37 সময়টা, ওই সময় কি হলো, আমি সাল 1936-37 বলছি, শম্ভুমিত্র ফিরে এলেন কলকাতায়। প্রথম ঠিকানা ছেলেবেলার বন্ধু বিশ্বনাথ মিত্রর বাড়ি, ভালোবেসে বিশে বলে ডাকতেন। সেখান থেকে ল্যান্সডাউন রোডে জ্যোতিনাথ ঘোষের বাড়ি, যাকে তিনি ডাকতেন জ্যোতিনাথ দা বলে। আর এইখানেই শম্ভুমিত্র থাকতেন গৃহকর্তার ভাইয়ের মতো, জ্যোতিনাথের ছেলেমেয়েদের পড়াতেন। এই বাড়ি তাকে শম্ভুমিত্র হয়ে উঠতে সাহায্য করেছিলেন। জ্যোতিনাথ তাকে থিয়েটার, সিনেমা দেখাতেন, বিদেশি বই জোগাড় করে দিতেন, শরীরচর্চা, শরচর্চা একইভাবে তার চলছে। তবে তখন থিয়েটারের প্রেমে মগ্ন হলেও কলকাতার থিয়েটার পাড়ায় যোগ দেওয়ার জন্য কোনো ইচ্ছে শক্তি সেভাবে প্রবল হয়নি শম্ভুমিত্রের জীবনে। হঠাৎই ভীষণ আকস্মিকভাবে নিছক চ্যালেঞ্জ জানিয়ে থিয়েটার পাড়ায় যুক্ত হয়েছিলেন তিনি। কিন্তু কেমন ছিল সেই অভিজ্ঞতা, তিনি নিজের ভাষায় বলেছিলেন, আমরা শুনেছি তার সাক্ষাৎকারে, গিয়ে দেখি কোথায় সেই কল্পনার থিয়েটার, একটা পাঠ ধরিয়ে দিলে এতটুকু একটা কাগজের মধ্যে খুদে খুদে অক্ষরে লেখা। বলল, কাল সন্ধেবেলা এটা অভিনয় করবেন, রিহার্সাল হলো না, পুরো নাটক সম্পর্কে কিছুই তাকে বলা হয়নি, তবু অভিনয় করতে হয়েছিল। আর এইভাবেই শম্ভুমিত্র যুক্ত হলেন রংমহল থিয়েটারে, সম্ভবত 1939-1939 সালে। আর এই রংমহল থিয়েটারেই তার প্রথম দেখা হয়েছিল গুরু মনোরঞ্জন ভট্টাচার্যের সঙ্গে, যাকে তিনি ডাকতেন মহর্ষি। মহর্ষির প্রজ্ঞা ও চারিত্রিক

বৈশিষ্ট্য যেন ওই নামকে সার্থক করেছিল। পরম স্নেহে ভালোবাসায় তিনি কাছে টেনে নিয়েছিলেন শম্ভুমিত্রকে, এবং আমৃত্যু কিছু কিছু সম্পর্ক থেকে যায় বলে অটুট ছিল এই সম্পর্ক। রংমহলে কয়েকটি পুরনো নাটকে অভিনয় করার পর তিনি নতুন নাটক মালা রায়, রত্নদ্বীপ, ঘূর্ণি এগুলোতে অভিনয় করেন। বন্ধ হয়ে যায় রংমহল। ভূমেন রায় তারপর তাকে নিয়ে গেলেন মিনার্ভা থিয়েটারে, সেখানে তখন জয়ন্তী নাটকটি হচ্ছিল। এখানে তিনি বড় অ্যাক্টর হিসেবে মান্য হতেন, কিন্তু একদিন এখান থেকেও বেরিয়ে আসেন, কারণ মহর্ষিকে অপমানিত হতে দেখেছিলেন, তিনি সেই অপমানের প্রতিবাদ করতে চেয়েছিলেন। আজকাল কেউ কারোর সামনে অপমানিত হলেও বোধহয় আমরা সেই ইনিশিয়েটিভটা নিয়ে তার অপমানের প্রতিবাদ জানাই না, এমনই হয়ে গেছেন মানুষ এখন, তাদের শিরদাঁড়ার অভাব বড্ড। কিন্তু তখনকার দিনে ওই অপমানে ছিল বলে তার যতই সেখানে দাম থাকুক, বন্ধুর অপমান তিনি নিতে পারেননি। অভিনয় ধারার সঙ্গে পরিচয় ঘটল শিশির ভাদুরীর নাটক দেখে, এবং উইংয়ের পাশে দাঁড়িয়ে অবাক হয়ে শিশির ভাদুরীর অভিনয় দেখতেন তিনি, আর ভাবতেন এত মানে প্রচণ্ড জীবনী শক্তি একটা মানুষের থাকে কি করে। তিনি আমাদের প্রথম নির্দেশক, আমার অনুমান আসলে এই যে আলো, দৃশ্যপট, অভিনয় দিয়েই তো থিয়েটারের সামগ্রিক রূপটিকে দেখানো হয়, সব কিছু ছিল আসলে শিশির ভাদুরীর মধ্যে। এবং এমনও দেখা গেছে যেদিন অভিনয় থাকতো না সেই দিন আড্ডা বসত। শিশির কুমার ভাদুরী যদি শেক্সপিয়ার থেকে কিছুটা আবৃত্তি করে শোনাতেন, শম্ভুমিত্র শোনাতেন টিএস এলিয়টের কবিতা, এই দুই দিকপালের মধ্যে কথোপকথন হতো এইভাবে, শিশির কি হলো, শম্ভু কেন, বেশ তো হলো, এইভাবে কথোপকথন চলত। যত দিন যাচ্ছিল কলকাতার রঙ্গালয়ের পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারছিলেন না। 1940-41 সালে শ্রীরঙ্গম ছেড়ে বেরিয়ে এলেন তিনি, এবার যুক্ত হলেন আরও একটি কোম্পানিতে, কিন্তু এখানেও বেশি দিন থাকেননি, নিজেকে সরিয়ে নিয়েছিলেন, কারণ ততদিনে তিনি জীবনের গুরুত্বপূর্ণ এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছেন, যুদ্ধ, মন্নন্তর, ফ্যাসিবাদ, দাঙ্গা চল্লিশের দশককে উত্তাল করে তুলেছিল। এর কিছু আগে তৈরি হয়েছিল অ্যান্টি ফ্যাসিস্ট রাইটার্স অ্যান্ড আর্টিস্টস অ্যাসোসিয়েশন, যার থেকে পরে গণনাট্য সংঘের জন্ম হয়। আর এই সংগঠনের ছাতার তলায় বামপন্থী বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিকরা সমবেত হতেন। শ্যামবাজারের থিয়েটার, ফ্যাসি বিরোধী লেখক শিল্পী সংঘের সঙ্গে পরিচিত হওয়া সবটুকুই ছিল। 26 বছরের যুবক শম্ভু সেই একাকিত্বের মধ্যে বসেই লিখছিলেন তাঁর প্রথম নাটক উলুখাগড়া, শ্রী সঞ্জীব নামে। গল্পও লিখতে শুরু করেছিলেন নাম সংক্রমণ, তবে তার সেই অসহায় অবস্থা কেটে গিয়েছিল ফ্যাসি বিরোধী লেখক এবং শিল্পী সংঘের ডাক পেয়ে। তারপর কি হলো অবশ্যই আমরা জানব, অনেক সময় ধরে কথা বলছি তাই আরও একটা গান এবার একটু শুনে নিই। আমরা এর আগের গানটি শুনছিলাম শিল্পী জয়দেব চক্রবর্তীর কণ্ঠে, এবার যে গানটি শুনব এই গানটি গাইছেন মনোজ মুরালী নায়ার।

1942-43 সালে বিনয় ঘোষের ল্যাবরেটরি এবং বিজন ভট্টাচার্যের আগুন মঞ্চস্থ হল, আর তারপর হল জবানবন্দি এবং নবান্ন। এই নবান্নর সাফল্য কিন্তু মিথে পরিণত হয়েছে। মিথ, সব কিছু মিথ হয় না, কিন্তু এই সাফল্যটা সম্পূর্ণভাবে মিথে পরিণত হয়েছিল এবং এর পরিচালক ছিলেন বিজন ভট্টাচার্য শম্ভমিত্র। এই নাটক কিন্তু আসলে বাংলা নাটকের ইতিহাসে নবনাট্য আন্দোলনের জন্ম দিয়েছিল। শম্ভমিত্র তাঁর নাট্যচিন্তার প্রথম সার্থক প্রয়োগ যেটি করতে পেরেছিলেন সেটি আসলে এই নবান্ন নাটকে, এবং তার সঙ্গে তাঁর কণ্ঠে জ্যোতিরিন্দ্র মৈত্রের মধুবংশীর গলি গণনাট্য আন্দোলনের এক গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছিল। বিজন ভট্টাচার্যর সঙ্গে আগুন করার সময় আসলে তার সহধর্মিনীর সঙ্গে তার আলাপ, তৃপ্তি ভাদুরী। তৃপ্তি ভাদুরীর সঙ্গে পরিচয় ঘটে। তৃপ্তি ভাদুরী আসলে নিজের মেজ মাসিমার ছেলে, গোষ্ঠদায়ী হলেন বিজন বাবু। অর্থাৎ বিজন ভট্টাচার্যের সঙ্গে এই তৃপ্তি ভাদুরীর এক পরিচয় এবং পারিবারিক সূত্র ছিল, পারিবারিক যোগসূত্র ছিল। পরবর্তীকালে IPTA, পিপল থিয়েটার্স অ্যাসোসিয়েশন, খাজা আহমেদ আব্বাস যখন জবানবন্দি নাটকের হিন্দি অনুবাদ শেষ অভিলাষ অবলম্বনে আরও একটি ছবি পরিচালনায় হাত দিলেন, তখন শম্ভুবাবুকেই ডেকে নিলেন ছবির অভিনেতা এবং সহপরিচালক হিসেবে। এই ছবিতেই অভিনয় করতে শম্ভুমিত্র, তৃপ্তি ভাদুরী দুজনেই মুম্বাই যান। তারপর তৃপ্তি ভাদুরী তৃপ্তি মিত্র হলেন। এই শহরেই পরিণয়সূত্রে বাধা পড়েন এবং মা শাউলী মিত্র তাঁর কন্যা, তাদের কন্যা বলছেন এক বর্ণনায় যে মা বাবার বিয়ে হয়েছিল 1945-এর 10ই ডিসেম্বর বম্বে শহরে। ওদের বিয়ে হয়েছিল খাজা আহমেদ আব্বাসের বাড়িতে। সেই বাড়ির নাম ছিল সমুদ্র তরঙ্গ এবং আব্বাস সাহেবের স্ত্রী মুজ্জি এবং শ্যালিকা ছাদি বিয়ের বিরিয়ানি রান্না করেছিলেন নিজে হাতে। ভাবা যায় কি আন্তরিকতা! বিয়েতে সেই মুহূর্তে তখন উপস্থিত ছিলেন তখনকার কমিউনিস্ট পার্টির নেতারা। কন্যাকর্তা হলেন মামুজান, যিনি আব্বাসের শ্বশুর এবং মামাও বটে। ইসলামী কায়দায় বিরিয়ানিও খাওয়ানো হয়েছিল। 1945 সালে যার বিয়ে ছিল গ্র্যান্ড IPTA ইভেন্ট, মাত্র 3 বছর পরে 1948-1948 শম্ভুমিত্র এই গণনাট্য এবং ভারতীয় কমিউনিস্ট পার্টি ছেড়ে বেরিয়ে আসেন এবং সেই দীর্ঘ ইতিহাস হয়তো অনেকেরই জানা। 1948 সালে গণনাট্য থেকে কেবল যে শম্ভুমিত্র একা বেরিয়ে এসেছিলেন এমনটা

ও নয়, বিজন ভট্টাচার্য, মনোরঞ্জন ভট্টাচার্য, যতীন্দ্র মৈত্রের মতো আরও অনেক শিল্পী চলে এসেছিলেন। এরা সকলেই ছিলেন বাম মনোভাবাপন্ন। সেদিক থেকে দেখলে মনে হতেই পারে যে শম্ভু মিত্র এই সংঘে যে কাজ করতে এসে বাধা পেয়েছিলেন তারই তো সার্থক বিকল্প হিসেবে পরবর্তীকালে আমরা দেখলাম জন্ম হলো বহুরূপীর। বহুরূপীর নামকরণ হয় পয়লা মে 1949-এ এবং সেটা সম্পূর্ণভাবে মহর্ষির প্রস্তাব মেনে। প্রথম প্রযোজনা অবশ্যই ছিল সেখানে নবান্ন। নবান্নর পর দীর্ঘ এক বছর সময় নিয়েছিলেন নিজেকে এবং দলের বাকিদের প্রস্তুত করার জন্য। নাসিরউদ্দিন রোডের একটি ফ্ল্যাট ছিল যেখানে শম্ভুমিত্র তৃপ্তি মিত্রের সংসার শুরু হলো এবং সেই ফ্ল্যাটে সংসার পেতেছিল বহুরূপীও। এখানে বসেই কিন্তু মিত্র দম্পতি একদিকে যেমন নিদারুণ দারিদ্র্যের সঙ্গে লড়াই করেছেন, যেই দারিদ্রের লড়াই সংগ্রামের কথা আমরা অনেকেই জানব না, কারণ নবনাট্যের ভিত তৈরি করতে তাকে তাদেরকে অনেক সংগ্রাম করতে হয়েছিল, ঠিক তেমনি বহুরূপীর সদস্যরাও কিন্তু নিজেদের দলের উপযোগী করতে নিজেদেরকে তুলে ধরার চেষ্টা করেছিলেন। এই দলের সদস্য হওয়ার সঙ্গে একটি বিশেষ জীবনবোধ, ভ্যালিউ সিস্টেম আমরা বলি অনেক সময়, চর্চার যোগ ছিল, যার কেন্দ্র ছিল যে দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা, তাদের প্রতি কোথাও গিয়ে একটা অ্যাকাউন্টেবিলিটি, কোথাও গিয়ে একটা রেসপন্সিবিলিটি। লক্ষ্য একটাই ছিল যে ভালো নাটক ভালো করে করে যাওয়া। আসলে ভালো নাটকের মাধ্যমে ভালো কিছু বার্তা দেওয়ার চেষ্টা। আর এই ভাবনা থেকেই তারপর উলু খাগড়া, ছেড়াতার, বিভাব, পথিক এই সমস্ত তৈরি হল। উৎপল দত্ত বলেছিলেন যে গণনাট্য আন্দোলন থেকে এলেই যে হলো না, নাট্য প্রযোজনা বা অভিনয়ের ক্ষেত্রে পেশাদারী সূক্ষ্মতারও বিরাট প্রয়োজন আছে। আর এই সত্যটি তিনি দেখেছিলেন, শম্ভুমিত্র সকলের চোখের সামনে তুলে ধরলেন। অন্যদিকে বিভাস চক্রবর্তী, আরও একজন নাট্য ব্যক্তিত্ব, বলেছিলেন নবনাট্য আন্দোলন শম্ভুমিত্র এবং বহুরূপীর হাত ধরে এগিয়ে গিয়েছিল অনেকখানি, অনেক অনেকখানি। আজ আমরা যা গ্রুপ থিয়েটার আন্দোলন বলে জানি তা কিন্তু আসলে শম্ভুমিত্রর হাতে তৈরি। আমরা রবীন্দ্রনাথের গান শুনছি, নাটকের গান শুনছি। বহুরূপীর প্রথম রবীন্দ্র নাটক ছিল 4 অধ্যায়, এবং যদিও সেই সময় নাটকটি বামপন্থী মহলে তুমুল আলোড়ন তুলেছিল, দীর্ঘ 30 বছর ধরে অভিনীত হয়েছিল সেই নাটকটি। নকশাল আন্দোলনের সঙ্গে যুক্ত মানুষদের মধ্যে এত প্রতিক্রিয়া হয়েছিল যা তীব্রভাবে দেখা গেছে। চলে যাচ্ছি পরের গানে। শম্ভুমিত্র এমন একজন প্রথিতযশা শিল্পী, নাট্যকার, তার কাজের পরিধি এবং যে বিস্তৃত ইতিহাস রয়েছে তা সত্যি একটি অনুষ্ঠানের মাধ্যমে হয়তো ধরা অসম্ভব, কিন্তু তবুও তার জন্মদিন উপলক্ষে আমরা চেষ্টা করছিলাম তাকে আবারও ফিরে দেখতে, তার সৃষ্টিকর্মের দিকে আবারও একবার ফিরে তাকাতে। চলে যাচ্ছি পরের গানে। স্টুডিও ক্লকও বলছে সময় বেশ দ্রুত গতিতে এগোচ্ছে। 100.1 FM গোল্ড কলকাতার প্রভাত বিনা শুনছেন অম্বিকার সঙ্গে। 9903052992 এই নাম্বারটিতে অবশ্যই আপনাদের প্রতিক্রিয়া জানাবেন, আপনাদের কেমন লাগছে অনুষ্ঠান। আপাতত চলে যাচ্ছি শিল্পী শামা রহমানের এই গানটিতে, সঙ্গে থাকুন।

মঞ্চে নাটক দেখার পর এমন অনেক সময় হয়ে থাকে, মনের মধ্যে তীব্র ঘৃণা বিদ্বেষ নিয়ে ঢুকে হলে ঢুকে বেরিয়ে আসতে হতো বুকের মধ্যে অনেক আশ্চর্য যন্ত্রণা এবং কষ্ট চেপে, কাউকে না বলতে পারা তেমন কষ্ট। সৌম্যমিত্র, তৃপ্তিমিত্র তেমন অনেক অনেক দৃষ্টান্ত রেখে গেছেন। রক্তকরবী থেকে শুরু করে পুতুল খেলা, মুক্তধারার রাজা, রাজায় দীপস, বর্বর বাঁশি, পাগলা ঘোড়া, চপ আদালত চলছে, সৌম্যমিত্রের নেতৃত্বে বহুরূপী এগিয়েছিল উল্কার গতিতে। রক্তকরবী পুতুল খেলার কথা তো বলতেই হয়, যা বিভিন্ন শহরে আমরা দেখতে পেয়েছি। কিন্তু সৌম্যমিত্রের চলার পথ কখনোই মসৃণ ছিল না। বারে বারে তিনি দলেরই সদস্যদের থেকে বিশ্বাসঘাতকতা, অপমান, অসম্মান সহ্য করেছেন। তৃপ্তিমিত্রের সঙ্গে বিচ্ছেদ এবং পুনর্মিলনের দিনগুলি তাকে যাপন করতে হয়েছে নীরবে। আর সেই নীরব নিজের যাত্রাপথের কথা বলতে গিয়ে তিনি রসিকতা করে বলতেন, একটা কেন্ন অন্ধকারের মধ্যে অন্ধের মতো কেবলই বাঁচবার চেষ্টা করছে, আর কেউ কাঠি দিয়ে তাকে নর্দমার মধ্যে ফেলে দিতে চাইছে। শক্তি সংগ্রহ করেছেন উপরে উঠে আসার, কেউ তাকে ফেলে দিয়েছে, এইরকমভাবেই তিনি বেঁচেছেন। কিন্তু মানুষটা আসলে ভীষণ অভিমানী এবং বেদনাতুর একজন শিল্পী ছিলেন। তৃপ্তিমিত্রের পরিচালনায় ডাকঘর আরও এক নাটকের কথা, অমরের ভূমিকায় চৈতী ঘোষাল, এবং সে ভোলা যায় না। সত্যি কথা, বিশ্বাস করতেন তারা দুজনেই যে ভালো কাজ করার জন্য আগে একজন ভালো মানুষ হওয়া দরকার, আর এই শিক্ষায় কিন্তু বহুরূপী অব্রতী ছিল। 1978 সালের 15ই আগস্ট একাডেমিতে সৌম্যমিত্র পাঠ করলেন চাঁদ বণিকের পালা। এই নাটকটিতে অনেকেই আসলে ভেবেছিলেন, দেখে ভেবেছিলেন যেটি বোধ হয় তাঁর আত্মজীবনী, অর্থাৎ সৌম্যমিত্রের আত্মজীবনী। এই নাটক পড়তে বসলে হয়তো সত্যি তা মনে হয় যে সৌম্যমিত্রের মতো মহান একজন শিল্পী তাঁর জীবনের ট্র্যাজেডিকে গেঁথে দেন মানুষের চিরন্তন সংগ্রাম এবং এগিয়ে চলার ঐকান্তিকতার সঙ্গে। রবীন্দ্রনাথের মতোই তিনি মানুষের ওপর বিশ্বাস হারাননি কখনো, যতই কষ্ট পেয়ে থাকুন। যদিও তাঁর নোঙর তো কেটে দিচ্ছে শিব, তবু তিনি ডাক দেন, প্রস্তুত সবাই, হেইয়া, কত বাউ জল দেখ, তল নাই, পাড়ি দেও। এই আধারে চম্পক নগরী তবু পাড়ি দেয় শিবের সন্ধানে, পাড়ি দেও, পাড়ি দেও। সত্যের সন্ধানে সৌম্যমিত্র আসলে সারা জীবন পাড়া দিয়েছিলেন, কারণ চাঁদের মতোই তো তার চোখেও স্বপ্ন ছিল, আর সেই নৌকার নাম ছিল বহুরূপী। আজ এক বিশেষ দিন, আবারও আগে বলেছিলাম।

আবারও বলছি, শম্ভুমিত্রের জন্মদিন যেমন, আজ দেবব্রত বিশ্বাস প্রথিত যশা রবীন্দ্রসঙ্গীত শিল্পী, তিনি তারও জন্মদিন। আজকে দেবব্রত বিশ্বাস ওরফে জর্জ তার জন্মদিন উপলক্ষে মনের মেলোডি জুড়ে রবীন্দ্রনাথের গান অবশ্যই তার কণ্ঠে আমরা শুনতে পাব। আশা রাখছি আমরা আকাশবাণীর পক্ষ থেকে আপনাদের সকলকে পাব 8:30 থেকে 10:00 পর্যন্ত মনের মেলোডি অনুষ্ঠানে। সকলে 100.1 FM গোল্ড শুনতে থাকুন, অম্বিকার সঙ্গে থাকুন। ফিরে আসছি 8:30 নিয়ে মনের মেলোডি, আজ দেবব্রত বিশ্বাসের জন্মদিন উপলক্ষে স্পেশাল এপিসোড। সকলে ভালো থাকবেন, জীবন যতটাই সংগ্রামে বেঁধে থাকুক আমাদের তবুও মনের জোর নিয়ে গিয়ে যেতে হবে, নৌকা আমাদের বাইতে হবে।

सुबह की शुरुआत आपके साथ सुन रहे हैं सुहानी सुबह 100.1 FM गोल्ड पर।

लैला मजनू, शीरी फरहान, ही रांझा।

Mm-hmm.

सुबह की शुरुआत आपके साथ सुन रहे हैं सुहानी सुबह 100.1 FM गोल्ड पर।

0: আকাশবাণী FM গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড। মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold, মনের মেলোডি।

174 ই রাসবিহারী অ্যাভিনিউ। সারা বছর সেখানে কিন্তু আবহাওয়াটা একটু অন্যরকম থাকত, কারণ সেখানে থাকতেন এমন একজন মানুষ, তাকে গান পাগল বলা চলে। সারা বছর 174 নম্বর ই রাসবিহারী অ্যাভিনিউতে বৃষ্টি নাম।

কারণও একটাই, বিশু পাগল বলে একজন সেখানে থাকতেন। এমন একজনের কথা আমরা বলছি, তার বসে গাওয়ার মধ্যে কিন্তু এক অদ্ভুত ভাষা ফুটে উঠত। আমরা বডি ল্যাঙ্গুয়েজ বলি, শারীর ভাষা যদি আমরা বলে থাকি, সেই ভাষার মধ্য দিয়ে তিনি কিন্তু শিল্পী হিসেবে অনেক বার্তা মানুষের মনে পৌঁছে দিতেন। কিছু গান এমন থাকে যা আমাদের কানে কোথাও গিয়ে গেঁথে থাকে, কোনো এক শিল্পীর গাওয়া গান, তা যে কোনো অন্য কোনো কণ্ঠশিল্পী গেয়ে থাকুক, সেই গানটি কোনো একজন শিল্পী বিশেষভাবে গেয়েছিলেন বলে হয়তো সে গান তার গান হয়ে গেছে, আর সেই গান আমাদেরও মনের মধ্যে সেই শিল্পীর বলে গাথা হয়ে আছে। অন্য কোনো শিল্পীর গলায় সে গান আর ভালো লাগে না, এমনটা কিন্তু হয়েই থাকে। কিছু কিছু শিল্পীর গাওয়া কিছু গান অমর হয়ে থাকে তাদের কণ্ঠে, মনে হয় যে ওই গানটি বোধহয় বিশেষভাবে তার জন্যই তৈরি করা হয়েছে। দেহ এবং কণ্ঠের মধ্যে কোঅর্ডিনেশন এবং সেই ভাষার মাধ্যমে সুর কথা সবটুকু নিয়ে যখন গান তৈরি হচ্ছে, আমরা তাকে চোখের সামনে জীবন দেবতা বলে মনে করছি। বছরের পর বছর আমরা যারা আমাদের শৈশবকালে যৌবনকালে তাকে চাক্ষুষ দেখতে পাইনি, তাদেরও কিন্তু একটা কথাই মনে হয়েছে যে রবীন্দ্রনাথের গান বোধহয় তার গলায় অনন্য। বহু মানুষ একসময় ছিলেন যারা রেডিওতে তার গানের জন্য অপেক্ষা করে থাকতেন। তখন বেতার জগৎ বলে একটি পত্রিকা বেরোত, আর সেই পত্রিকায় যদি তার নাম উল্লেখ থাকত তখন আলাদাই একটি আনন্দ। যেই সাংস্কৃতিক পরিমণ্ডল, যেই ধরনের আলাদা একটি আকাঙ্ক্ষা, ভালোবাসা, সম্ভ্রম তৈরি করতে পেরেছিলেন এই বলিষ্ঠ এবং দরাজ কণ্ঠের শিল্পী, তা সত্যি আজও অবিশ্বাস্য মনে হলেও কিন্তু তা ভীষণভাবে সত্যি। অল্পশ্রুত বহুশ্রুত বিভিন্ন ধরনের রবীন্দ্রনাথের গান তিনি এমনভাবে গেয়ে দিয়ে গেছেন, আগে না শোনা গান এমনভাবে গেয়ে দিয়ে গেছেন, কোনটা ছেড়ে কোনটা বলবো, মহারাজ ও একি সাজে আমার যে দিন ভেসে গেছে, হৃদয় আমার যায় যে ভেসে, আমি কেমন করিয়া জানাব। প্রতিবার শুনি তাকে নতুন করে পাওয়া হয়, তার যে আত্মনিবেদন ফুটে বেরোত আজও সে কিন্তু আমাদের মনের বড্ড কাছাকাছি। রেডিওতে টিউন করলে আজও কিন্তু পাওয়া যায়, বেতার তরঙ্গ আজও বহু মানুষের প্রান্তে পৌঁছে যাচ্ছে, ঠিক যেমন এই মুহূর্তে 100.1 FM গোল্ড কলকাতা যারা টিউন ইন করেছেন, তারা আগামী দীর্ঘ ঘন্টা কিন্তু সেই কণ্ঠশিল্পী যার কথা আমরা বলছি, তারা বহু মানুষের যৌবনকালের আসলে সঙ্গীত নায়ক ছিলেন। আমরা মুগ্ধ হয়ে কেবল শুনেছি, আজও শুনি, আগামী দীর্ঘ ঘন্টা সেই শিল্পী, সেই প্রথিত যশা শিল্পীর জন্মদিন উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য থাকবে অম্বিকার পক্ষ থেকে, আকাশবাণীর পক্ষ থেকে। আপনাদের সকলকে বলবো 100.1 FM গোল্ড কলকাতায় মনের মেলোডি আজ অবশ্যই শুনবেন। তার সঙ্গে জানিয়ে রাখি 9903055992 এই নম্বরটি, এখানে অবশ্যই আপনাদের প্রতিক্রিয়া আমরা জানতে আগ্রহী ভীষণভাবে। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠান, আমাদের প্রভাত বিনা মনের মেলোডি FM গোল্ড যারা নিয়মিত শোনেন তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমাদেরকে জানাবেন, নাম লোকেশন জানাবেন, এবং আমাদেরকে হোয়াটসঅ্যাপও করতে পারেন, ইউজুয়াল টেক্সট মেসেজও করতে পারেন, নাম লোকেশন অবশ্যই জানাবেন। যেই প্রতিষ্ঠানের কথা আমরা বলছি, যেই প্রথিত যশা শিল্পীরা আমরা আজকে কথা বলছি, তার জীবনে প্রচুর রাগ ছিল, অভিমান ছিল, বিদ্রোহ ছিল, সংসারে যা যা লাগে সবই ছিল, সব উপকরণ

দিয়ে তার সংসারও ছিল। কিন্তু তিনি যেটা সব থেকে বড় কথা, তিনি ছিলেন একজন সৎ চরিত্র মানুষ, যার কারণে অভিমান সংঘাত তাও ছিল বড় তীব্র, এবং তার একমাত্র প্রেম বোধহয় ছিল রবীন্দ্রনাথ। যে প্রেম তিনি, যে ভালোবাসা তিনি

শিল্পী দেবব্রত বিশ্বাসের, যার আজ জন্মদিন। আমরা শুরু করেছিলাম আজকের অনুষ্ঠান শিল্পী দেবব্রত বিশ্বাসের একটি গান দিয়ে, তো আমি শরণাং এই মুহূর্তে পরের গানটিতে যাচ্ছি। আজ মনের মেলোডি জুড়ে শুধুমাত্র দেবব্রত বিশ্বাসের গাওয়া কিছু গান থাকবে। অনেক অনেক গানের ভাণ্ডারের মধ্যে লুকিয়ে রয়েছে কিছু মণিমাণিক্য রত্ন, সবগুলি রত্ন আসলে, তার মধ্যে বাছাই করা কিছু রত্ন আর কি ওই গানের সম্ভার থেকে তুলে আনা আপনাদের সকলকে শোনাবো বলে। প্রথমেই আগাম ক্ষমা প্রার্থী, আপনারা গানের কোনো রিকোয়েস্ট সেই অর্থে করবেন না, আপনারা আপনাদের পছন্দের গানের ভালো লাগার কথা জানাতে পারেন, কিন্তু কোনো গানের রিকোয়েস্টই সেই অর্থে আমরা আর কি রাখতে পারবো না। আমরা এই গানের অনুষ্ঠানে মনের মেলোডিতে অন্তত গানের রিকোয়েস্ট সেই অর্থে রাখতে পারি না, আমাদের ব্যর্থতা সেটা জানবেন, তবে আগাম ক্ষমাও চেয়ে রাখলাম। অনুষ্ঠান শুনতে থাকুন অম্বিকার সঙ্গে, আমরা 10টা পর্যন্ত আজকে দেবব্রত বিশ্বাসকে গানে গানে কথায় শ্রদ্ধার্ঘ্য জানাব। চলে যাচ্ছি পরের গানটিতে, ফিরে আসছি ঠিক 5 মিনিট 27 সেকেন্ড পর, সঙ্গে থাকুন।

সংসারে চলার ক্ষেত্রে এটা ঠিক যে আমাদেরকে ভীষণভাবে মেনে নিতে হয় এবং মানিয়ে নিতে হয়, মনে করতে নেই অনেক কিছুই। হয়তো প্রেমের অভিধানের ক্ষেত্রেও একই। রবীন্দ্রনাথকে যিনি এত ভালোবাসতেন, রবীন্দ্রনাথের গান যার এত প্রিয় ছিল, তার প্রেমের অভিধানে কিন্তু মেনে নেওয়া যেমন ছিল, ঠিক তেমনই বেশ কিছু বিদ্রোহ ছিল। অবশ্যই প্রেমের অভিমান, যা প্রতিটি সংসারে ঘটে, জীবনের এই বৃহত্তম বৃহত্তর একটি দালানে আমরা যারা চরিত্রেরা রয়েছি, আমরা অনেকেই সৎ, অনেকেই অসৎ, কিন্তু এই অভিমান বড় তীব্র হয়, এই বিদ্রোহ বড় তীব্র হয় যখন সেই মানুষটি বা সেই মানুষগুলি ভীষণভাবে সৎ হন। জর্জ বিশ্বাস তেমনই একজন সৎ চরিত্র মানুষ ছিলেন। তার বিদ্রোহগুলিও প্রত্যেকটি ভীষণভাবে সৎ ছিল। গান তার প্রেম ছিল ঠিকই, একটু আগেই বলেছি আমরা, এবং প্রেম ছিল তার মনের মধ্যে রবীন্দ্রনাথকে জড়িয়ে। আর সেই প্রেম ছিল বলেই, সেই ভালো লাগা ভালোবাসা রবীন্দ্রনাথকে জুড়ে ছিল বলেই, গান পথের আমরা যারা সকলেই পথিক, তারা প্রত্যেকে কিন্তু সেই ভালোবাসা থেকে আলোর বিচ্ছুরণ ঘটতে দেখেছি। কারো কারো কাছ থেকে ভীষণভাবে আঘাত পেয়েছেন দেবব্রত বিশ্বাস। তার অভিমান হয়েছে, যেখানে প্রেম আছে সেখানে অভিমানের ছায়াও তো অবশ্যই আছে। হঠাৎ করে ওই গানটির কথা মনে পড়ছে, আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো। দেবব্রত বিশ্বাস একবার সিদ্ধান্ত নিয়েছিলেন যে তার যারা সতীর্থ তাদের সঙ্গে না কখনোই যুদ্ধে যাবেন না, যুদ্ধ করে আসলে কিছু হয় না, তার থেকে নীরবে নিভৃতে চুপ করে সব সহ্য হয়তো কিছু কিছু সময় করে নিতে হয়। এমন সময় ছিল যখন তিনি নিজের গানকে ঘরবন্দি করে রেখেছিলেন। আমরা একটু চলে যাওয়ার চেষ্টা করব তার ছোটবেলার দিনগুলিতে। ছবিটা একটু অন্যরকম। এই সরল সচ্চরিত্র মানুষটি পৃথিবীর আলো দেখতে পেলেন যখন, সেই সময়টা আসলে এমনই ছিল যে দেবব্রত বিশ্বাসের ঠাকুরদা, তার নাম ছিল কালীমোহন, তাদের যে ইটনা বলে একটি গ্রাম, সেখান থেকে বিতাড়িত করা হয়, ব্রাহ্মধর্ম তারা গ্রহণ করায়। প্রত্যাখ্যান জীবনে তখন প্রথম এলো তাদের পরিবারে, এবং সেই আঁচ কিন্তু পোহাতে হয়েছিল দেবব্রত বিশ্বাসকে নিজেও। শৈশবের সেই ইটনা গ্রামের স্কুল, তাকে বলা হতো স্লেচ্ছ, সেই পরিবারই তার সঙ্গে পরিচয় হয় সুরের, গানের, রবীন্দ্র গানের।

প্রতিটি পরিবারের সঙ্গে যে সদস্যগুলো তাদের যোগাযোগ নানান রকমভাবে স্থাপন হয়, দেবব্রত বিশ্বাসের পরিবারের সঙ্গে সুরের গানের, রবীন্দ্র গানের একটা অন্যরকম পরিচয় ছিল। এবং তিনি মায়ের কাছে শুনতেন, শিখতেন ব্রহ্মসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, দেশের গান শিখতেন মহেন্দ্র রায় বলে একজনের কাছে। কিন্তু শুরুর থেকেই এই যে বিদ্রোহের কথা আমরা জানছি, অভিমান থাকলে নীরবে নিভৃতে চুপ করে থাকা, আর যখন আমি লড়াই করছি সেই লড়াইয়ের বিদ্রোহ অন্যরকম, শুরু থেকে সেই ভীত তৈরি হলো তার এবং তিনি সঞ্চয় করলেন সেই শক্তি। ম্যাট্রিক পাশ করে কলকাতায় পড়তে এলেন তখন 1927। তার জীবন জুড়ে অনেক ইতিহাস। এই ম্যাট্রিক পাশ করার পরও কলেজে এসে সরস্বতী পূজোর অনুমতি দিলেন না। যে কলেজে তিনি পড়তেন সেই কলেজের নামটি নেব না, তবে কলেজ কর্তৃপক্ষ সরস্বতী পুজো করার পারমিশন দেননি, অনুমতি দিলেন না। ছাত্রীরা সেই মুহূর্তে তখন আন্দোলন শুরু করলেন, আর সেই আন্দোলন সমর্থন পেল সুভাষচন্দ্র বসুরও। যদিও সেই আন্দোলনের বিরোধিতায় ছিলেন রবীন্দ্রনাথ নিজে, আর তারপর পরিস্থিতি আরও ক্রমে জটিল হল। কলেজ প্রায় ফাঁকা হয়ে গেল, সমর্থনকারী অনেকেই ছিলেন যারা ওই কলেজ ছাড়ার ডাক দিলেন, এবং ছাত্র সংখ্যা কমে যাওয়ায় চাকরি গেল কিছু শিক্ষকের। তাদের মধ্যে একজনের নাম অবশ্যই করব, আমরা সকলেই তাকে চিনি, জীবনানন্দ দাস। কলেজ কর্তৃপক্ষ ছাত্র জোগাড় করতে একটা উপায় ভাবলেন, ব্রাহ্ম পরিবারগুলির কাছে আবেদন জানালেন যাতে তাদের কলেজে সন্তানদের পাঠানো হয়। পরিকল্পনা খানিকটা সাফল্যও পেল, আর সেই সূত্রে কিন্তু দেবব্রত বিশ্বাস পড়তে এলেন এই কলেজটিতে কলকাতা শহরে। তারপর কি ঘটল আমরা অবশ্যই জানব, কথা তো অবশ্যই থাকবে আজকে যখন দেবব্রত বিশ্বাসের মতো একজন প্রাতিষ্ঠানিক, একটি একজন শিল্পী, প্রথিতযশা শিল্পীর কথায় আমরা আছি, যিনি অবশ্যই রবীন্দ্রসঙ্গীতের জগতে একজন প্রতিষ্ঠান এবং ইনস্টিটিউশনাল স্ট্যান্ডার্ডস উনি যেই লেভেলে নিয়ে গেছেন সেখানে হয়তো আমরা, আজকে আমি অনুষ্ঠান করতে বসে নিজেকে নিমিত্ত মাত্র, মানে স্পেক অফ ডার্ট বলে মনে করছি আর কি। সত্যিই আমার পরম সৌভাগ্য তাকে আমি সামনে থেকে না দেখেও আকাশবাণীর এই মিউজিক সেকশন থেকে এত গান শুনেছি, আমার আজও কিন্তু তার সম্পর্কে দু চার কথা বলতে গিয়ে গায়ে কাটা দিচ্ছে। তার কণ্ঠস্বরে যে সুর মূর্ছনা করত বা যে দরাজ গলা আমরা শুনতে পাচ্ছি, মানুষটা কেমন ছিলেন ভীষণভাবে, মানে আগ্রহ তৈরি হয়েছে জানার। রাসবিহারী অ্যাভিনিউ পরিচিত একটি জায়গা, আমরা একটু আগেই সেই অ্যাড্রেসের কথা শুনছিলাম, 174E রাসবিহারী অ্যাভিনিউ। সেখানে এখন তার বাড়ি একটি ক্যাফে হয়ে গেছে। অবশ্যই কমার্শিয়ালাইজেশন, বাণিজ্যিকরণ এবং সবটুকু নিয়ে আমরা তার গান হয়তো সেই বাড়িটিতে আজও শুনতে পাই, তার বাইরেও আরও অনেক কিছুই হয়তো সেই বাড়িতে হচ্ছে। সেই মানুষটি আজও নেই, তা টের পাওয়ার উপায় নেই, অন্তত এটুকু বলতে পারি। যদিও সেই বাড়িটি আর যেটি তার বাসভবন হিসেবে ছিল সেটি হয়তো এখন সম্পূর্ণ হাত বদল হয়ে গেছে বলে হয়তো সেই অর্থে তাকে সেইভাবে সম্মান, উপযুক্ত সম্মানটুকু দেওয়া যায়নি, কিন্তু হ্যাঁ, ক্যাফেতেও ব্যাকগ্রাউন্ডে যেই মুহূর্তে আপনি ঢুকছেন সেই ক্যাফেতে, আপনি কিন্তু তার গলায় সেই রবীন্দ্রসঙ্গীত, দরাজ গলায় সেই রবীন্দ্রসঙ্গীত আজও শুনতে পাবেন। যারা গান পথের পথিক তারা প্রত্যেকে নিশ্চয়ই ওখানে গেছেন, এবং যারা জাননি অবশ্যই যাবেন। কিছুখানি, কিছুটা অন্তত বিশ্বাসকে কাছে থেকে অনুভব করার জন্য, কারণ শেষ পর্যন্ত আমরা সকলেই কিন্তু এই বিশ্বাসকে বড় চাই। আজ তার জন্মদিন, জন্মদিনে তাকে শ্রদ্ধার্ঘ্য জানাবো। তবে এই মুহূর্তে স্টুডিও লক বলছে 8:59 হয়ে গেছে, 13 সেকেন্ড, আর ঠিক 45 সেকেন্ড পর 9টা নাগাদ একটা ছোট্ট সংবাদ বিরতি রয়েছে। আমরা ফিরে আসব জর্জ বিশ্বাস অর্থাৎ দেবব্রত বিশ্বাসের জন্মদিন উপলক্ষে বাকি অনুষ্ঠান নিয়ে ঠিক 9:10 100.1 FM গোল্ড কলকাতা। আপনারা শুনতে থাকুন, জানি আজ বহু মানুষ শুনবেন, আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই জানাবেন 9903059992 তে 100.1 FM গোল্ডে।

0: second at the Luzon Diamond League with a season best throw of 88.05 meter. And that is the end of this news bulletin.
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold. 100.1 FM Gold. কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold. মনের মেলোডি, মনের মেলোডি।
2: সংবাদ বিরতির পর আবারও ফিরে এলাম 100.1 FM Gold কলকাতা। শুনছেন আপনারা সকলে, শুনছেন মনের মেলোডিতে অম্বিকাকে। আমরা এই মুহূর্তে স্টুডিও ক্লকে দেখতে পাচ্ছি সময় জানান দিচ্ছে সকাল 9:10 হয়ে 51 সেকেন্ড। আমরা আজ দেবব্রত বিশ্বাসের জন্মদিন উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছি কথা এবং গানে। এবং 9903050992 এই নম্বরটি আপনাদের সকলের জন্য খোলা রইল। আপনাদের যা কিছু জানানোর ইচ্ছা এই অনুষ্ঠান সম্পর্কে কিংবা প্রথিত যশা শিল্পীর সম্পর্কে, আপনাদের অভিজ্ঞতার কথা অবশ্যই আপনারা জানাতে পারেন। টেক্সট মেসেজ করতে পারেন, নাম লোকেশন সহ অবশ্যই পাঠাবেন আপনাদের মেসেজ, কিংবা আপনারা করতে পারেন হোয়াটসঅ্যাপ। প্লিজ ভয়েস কলস, ভিডিও কলস করবেন না, আর কোনো রকম গানের রিকোয়েস্ট অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ আমরা কিন্তু এই অনুষ্ঠানে গানের রিকোয়েস্ট খুব একটা নিই না। ফিরে আসি দেবব্রত বিশ্বাসের কথায়। আমরা তিনি যে কলেজে পড়তেন, কীভাবে সেই কলেজে এলেন সেই সম্পর্কে জেনেছি, যেটা আরেকটা খুব ফান্ডামেন্টাল একটা বেসিক জায়গা, সেটা হচ্ছে আমরা জর্জদা বলি। তা এই জর্জদা নামটা এলো কোথা থেকে, এটা ভীষণভাবে আমার মনের মধ্যে প্রশ্ন জেগেছিল। তারপর আমি পড়ে জানতে পারলাম যে তার নাম আসলে জর্জ হয়ে গিয়েছিল খুব ছোটবেলাতেই, এবং দেবেন্দ্রমোহন যিনি বাবা ছিলেন দেবব্রত বিশ্বাসের, তার স্ত্রী অর্থাৎ জর্জ বিশ্বাসের মা অসুস্থ হয়ে পড়ায় যে গির্জার হাতে ছেলেকে সঁপে দিয়েছিলেন তার বাবা দেবেন্দ্রমোহন, সেখান থেকেই কিন্তু তার নাম দেওয়া হয় জর্জ। কারণ ইংল্যান্ডের রাজা ছিলেন তখন পঞ্চম জর্জ। 1928 সালে জর্জের যে রাজাধিরাজ দর্শনটা ঘটল, যে মিটিং, সেও কিন্তু এক রাজা ছিলেন, সুরের রাজা, শব্দের রাজা, বাংলা কাব্যগীতির রাজা, যিনি হচ্ছেন রবীন্দ্রনাথ। সাধারণ ব্রাহ্ম সমাজের মন্দিরে ভাদ্রোৎসব, ভাদ্রমাস সবে পড়েছে, আর এই সময়টা আসলে ভাদ্রের নানান রকম উৎসবের আয়োজন থাকে বিভিন্ন মন্দিরে। সাধারণ ব্রাহ্ম সমাজ মন্দিরেও তেমনই একটি ভাদ্র উৎসবের আয়োজন ছিল, যেখানে দেবব্রত বিশ্বাস প্রথম দেখলেন তাঁর দেবতাকে। রোগ জীর্ণ অসুস্থ রবীন্দ্রনাথ সে সভায় গানও গিয়েছিলেন, আর সেই সৌভাগ্যকে তিনি কিন্তু কখনোই ভোলেননি। পরে যদিও আবারও কবির সঙ্গে সাক্ষাৎ তার ঘটে, কিন্তু সেটাও অনেকটা দূর থেকে, সে আক্ষেপও তিনি ভোলেননি কখনো। আমরা এর পরে যে গানটি শুনব সে গানের সম্পর্কে একটু বলে রাখি, খুব পছন্দের গান আমার। জর্জ বিশ্বাস অর্থাৎ দেবব্রত বিশ্বাস যেভাবে এই গানটিকে গেয়েছেন, আমার মনে হয় এইভাবে উচ্চারণ কিছু কিছু শব্দের কোনো বিশ্ববরেণ্য শিল্পী হয়তো করে উঠতে পারেননি। এক চলচ্চিত্র নির্মাতার সঙ্গে একবার সাক্ষাৎকার ভিত্তিক একটি আলোচনা করছিলেন একজন মিউজিক ক্রিটিক, আমরা সঙ্গীত সমালোচক বলি তাদেরকে। খানিকটা রঙ্গরসের সঞ্চার হয় সেখানে, যখন তারা দুজনেই আবিষ্কার করে বসেন যে জর্জ বিশ্বাস একটি পার্টিকুলার শব্দ, এই গানের মধ্যেই সে গানটি রয়েছে, ভীষণ ভরাট করে উচ্চারণ করছেন, এবং গলায় পার্টিকুলার একটি গানের সেই পার্টিকুলার নোট, একাধিক ভার্সন হয়তো এখন আপনারা শুনতে পাবেন, কিন্তু সেই দেবব্রত বিশ্বাসের যে পার্টিকুলার ফিট, যেই ভার্সনটা আমরা এখনও শুনতে পাই, তা কিন্তু মানে কোথাও আর খুঁজে পাওয়া যায় না। আর সেই উচ্চারণের বিকৃতির কথা আজ আমরা বহু শুনি রবীন্দ্রনাথের গানের ক্ষেত্রে। উচ্চারণের বিশেষত্ব কোথায়, মর্যাদা কোথায়, উচ্চারণে কোথায় বিকৃতি না করে গাওয়া যায়, উচ্চ

উচ্চারণ শব্দের মানে বুঝে করতে হয় এবং মানে বুঝে শুধু উচ্চারণ নয়, এক্সপ্রেশনের ব্যাপারও থাকে। এই বিশেষত্বগুলো, এই বৈশিষ্ট্যগুলো নিয়ে যিনি কথা বলেছিলেন, যিনি প্রমাণ করেছিলেন তার গানের মধ্য দিয়ে, তিনি হচ্ছেন। কিন্তু সেই কোমল শব্দটি কতখানি কোমল করে বললে, কতখানি হালকা করে বললে যে সেটা শুনতে ভালো লাগে শুধুমাত্র নয়, তার অর্থবহ একটি এক্সপ্রেশন তৈরি হয়, তা বোধহয় যিনি দেবব্রত বা যারা দেবব্রত বিশ্বাসকে শুনেছেন সেই সকল বাঙালির গান একমাত্র জানে। অদ্ভুত চমক সেই গানে, এ যেন আনন্দেরই দান মনে হয়। এবং তার এই গান এমন প্রচার প্রসার ঘটেছে যা সত্যি আমাদের প্রত্যেককে মনে অনেক শান্তি দেয়। ওই যে রবীন্দ্রনাথের কথাতেই আছে, আত্মার শান্তি আমাদের সেই শাস্ত্রয় যিনি, সেই জীবন দেবতাকে আমরা খুঁজে পাই দেবব্রত বিশ্বাসের গানে। শ্রোতারা শুনতে পান সেই শান্তির বার্তা, কখনো কখনো মনের মধ্যে আর্তনাদ টের পাওয়া যায়, কোথাও গিয়ে অন্তহীন সেই কোমল একটি রস দেবব্রত বিশ্বাস না গান গিয়ে সে আলতো করে ছুঁয়ে যান মনে হয় আমাদের। আয়নায় নিজেকে চেনা হয়, ভেসে ওঠে প্রথম বিস্ময়। আমরা এবারে চট করে গানটি শুনে নেব। অনেকক্ষণ ধরে হয়তো হেয়ালি মনে হবে আপনাদের, কিন্তু এই যে উচ্চারণ, স্বরধ্বনি, এত দীর্ঘ আলোচনা একটা বিশেষ গানের উদ্দেশ্যে করা, আমরা একটু গানটা শুনে নেব এবারে দেবব্রত বিশ্বাসের কণ্ঠেই। 3 মিনিট 35 সেকেন্ড পর ফিরে আসছি, গানটি শুনে তারপর আবারও কথা হবে। ইতিমধ্যে আপনারা যারা মেসেজ করেছেন, চিন্তা করবেন না, ধৈর্য ধরুন, একটু অপেক্ষা করুন। আমি চেষ্টা করব আজকে বেশ কিছু মেসেজ আপনারা যারা করছেন তাদের সমস্ত মেসেজ একটু একটু করে পড়ে নেওয়ার। দেখা যাক সময় কতটা আমাদেরকে সেই অনুমতি দেয়। আপাতত গানে যাচ্ছি।

আমরা প্রত্যেকে দেবব্রত বিশ্বাসকে কতখানি ভালোবাসেন তার প্রমাণ পাচ্ছি মেসেজ ইনবক্স দেখে। মেসেজ ইনবক্স আকাশবাণীর FM গোল্ডের যে হোয়াটসঅ্যাপ নম্বর পরিপূর্ণ আজ, আপনাদের ভালোবাসায় প্রচুর মেসেজ জমেছে। এই কম সময়ের মধ্যে অনেক অনেক অনেক বার্তা আমরা পেয়েছি, আমরা সেগুলো অবশ্যই পড়ব। আপনাদেরকে খানিকটা ধৈর্য ধরে অপেক্ষা করতে বলছি। একটা অনুষ্ঠানের ভাবনা থাকে, সেই সবটুকু একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে আশা করছি আপনারা সেটা একটু বুঝবেন। কিছু গান থাকে যা কিন্তু মনে হয় যে কোথাও গিয়ে আমাদেরকে অনেক কিছু বুঝিয়ে দেয়, চিনিয়ে দেয়, অনেকখানি শূন্যতা তৈরি করে সে গান, অনেক দুঃখ দিয়ে যায় সে গান, অনাবিল এক করুণার রস কষ্ট কোথাও গিয়ে ছড়িয়ে দেয়। আমরা প্রত্যক্ষ করি অনেক সময় অনেক ভাঙন, তার মধ্যেও হয়তো গড়া আছে অনেক উঠা নামা। আমি গানের টেকনিক্যালিটিসে যাব না, তবে এই যে গানটির কথা আমরা বলছি, এটা বলতে গিয়ে আমার ভীষণ আরও একটি কথা বলতে ইচ্ছা করছে যে জর্জ বিশ্বাস, দেবব্রত বিশ্বাসের মতন একজন শিল্পী যেভাবে উচ্চারণ এবং গানের কথা এবং গানের সুরকে নিয়ে চিন্তা ভাবনা করেছিলেন, গভীরভাবে তার রেখাপাত করেছিল আমাদের জীবনে। আর কজন বাঙালি এভাবে উচ্চারণ নিয়ে এত ভাবনা ভেবেছেন বলুন তো? ভাবতে যে হয় তা আমাদের রবীন্দ্রনাথও বলেছেন, কিন্তু সেই মুহূর্তে ম্যাজিক ঘটানো মানুষটি যার কণ্ঠস্বর দিয়ে এমন বেদনা মাঝে মাঝে ঐশ্বর্য বিস্তার করে দিয়ে চলে যায় এবং আমাদের নিজেকে চিনতে সাহায্য করে, তা একমাত্র দেবব্রত বিশ্বাসের মতো একজন প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব। কান্নার মতো করে একটি গান, জানা হঠাৎ করে ভীষণভাবে বাদ্যযন্ত্রের কোনো একটা সুর আচমকা করে আঘাত করে এসে বুকের মধ্যে, এবং সেই সময়টা হয়তো কোথাও গিয়ে থেমে যায়। তার মধ্যে কোথাও চোখের সামনে আলো আধারির খেলা দেখতে পাই, দুটি চরিত্রের অসহায়তার মাথায় হাত রাখে সুর গভীরভাবে রেখাপাত করে। ওই যে বলছি, আসলে বিপন্নতার একটি অলঙ্কার হয়ে আসে হয়তো, এবং আমরা বিশ্ব নিয়ে শুধু তার গান মুগ্ধ হয়ে শুনি। উচ্চারণের কথায় যদি আসি, শান্তিনিকেতনই উচ্চারণ, একটি পার্টিকুলার ঘরানা হচ্ছে শান্তিনিকেতনই ঘরানা, এবং সেই জর্জ বিশ্বাসের ঘরানাও এমন ছিল যেখানে ঘর উচ্চারণে যেন অনেক কিছু অন্য এক বিরাট পরিসর দেখা যেত। সে ঘর যেন অমলের, সে ঘর যেন প্রতিটি মহামানবের, সে ঘর হয়তো রাজার। আমরা এক্ষুনি যে গানটার কথা বললাম শোনাবো, সে গানটি শোনাবো। সেখানে সহশিল্পী ছিলেন গীতা ঘটক, দুজনের ডুয়েট একটি গান, মেঘে ঢাকা তারা যে ছবি ছিল সেই ছবিতে ব্যবহার করেছিলেন ঋত্বিক ঘটক। আমরা চট করে সে গান শুনে তারপর আবারও ফিরে আসছি, সঙ্গে থাকুন। আজ গানের ভাণ্ডারে অনেক গান হয়তো রয়েছে, কিন্তু সময় জানান দিবে ধীরে ধীরে যে সব গান হয়তো আমরা শোনাতে পারবো না, বাছাই করা কিছু গান শোনানোর চেষ্টায় আছি, আশা করি আপনার সাথ দেবেন।

শুনছিলাম দেবব্রত বিশ্বাসের কণ্ঠে। যে রাতে মোর দুয়ারগুলি, অবশ্যই তার সঙ্গে ছিলেন গীতা ঘটক, মেঘে ঢাকা তারা থেকে ঋত্বিক ঘটকের সেই ছবি। আমরা আজকে দেবব্রত বিশ্বাসের জন্মদিন উপলক্ষে তাকে শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছি। আমরা উচ্চারণের কথায় ছিলাম, যেই উচ্চারণের সঙ্গে তাকে কখনো আপোষ করতে আমরা দেখিনি, ঠিক তেমনই নিজের বিশ্বাসের বিরুদ্ধে কিন্তু এই প্রথিত যশাশিল্পী কোনোদিনও কোনো পদক্ষেপ করতে পারেননি, আপোষ করেননি নিজের বিশ্বাসের বিরুদ্ধে কোনোদিনও। সোজা কথা ভীষণ স্পষ্টভাবে বলতে ভালোবাসতেন, এবং যার কারণে বিদ্রোহের কথা আমরা একদম প্রথমে জেনেছি। নীরবে নিশ্চুপে অভিমানে যখন মানুষকে সতীর্থদের অনেক কটু কথা সহ্য করে নিয়েছেন, সেটাও যেমন সত্যি, কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে সোজা কথা স্পষ্টভাবে বলে আঘাত পেয়েছেন, কিন্তু সংকোচ করেননি কখনো বলতে। প্রচুর রেকর্ডস তার 1938 সালের পর থেকে গ্রামোফোন কোম্পানি বার করতে শুরু করে, হিন্দুস্তান রেকর্ডস তার মধ্যে অন্যতম একটি। এবং রবীন্দ্রসঙ্গীতের মধ্যে আকাশ ভরা সূর্য তার আমরা একটু আগেই শুনেছি, যেতে যেতে একলা পথ, এরকম অনেক গানের কলি যখনই জর্জদা গাইতেন বাঙালি কিন্তু তখনই নড়ে বসতেন। ভারী কণ্ঠের বাতাস বইয়েছিলেন অনেকেই, পঙ্কজ কুমার মল্লিক ছিলেন, হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন একই পথের পথিক, দেবব্রত বিশ্বাসের গলায় কিন্তু এক নতুন কিছু পাওয়া গেল গানের অভিনয়ে। অনেকে অনেক ধরনের হয়তো কন্ট্রোভার্সি বা হয়তো আপত্তি জানাতে পারেন, কিন্তু দেবব্রত বিশ্বাসের যে নিজস্ব একটা ঘরানা তৈরি হয়ে গেছিল তা কিন্তু ওই সুরারোপিত শব্দগুচ্ছের কাঠামোই বলে দিত যখন তিনি অভিনয় করে গানটি গাইতেন। তার প্রয়োগে বোঝা যেত, তার গায়কিতে বোঝা যেত যে

অভিনয় যে শুধুমাত্র মঞ্চে নয়, পর্দায় নয়, তা গানের মাধ্যমে, শুধুমাত্র কণ্ঠস্বরের মাধ্যমেও পরিস্ফুট হয়। আমরা দেবব্রত বিশ্বাসের কণ্ঠে কেন চেয়ে আছো গো মা শুনেছি, কি অপূর্ব যখন তিনি গাইছেন তুমি তো দিতেছ মা যা আছে তোমারই, মনেরও বেদনা রাখো মা মনে। এ যেন এক কোথাও গিয়ে দুঃখ জানায়, আমাদের মনের মধ্যে সেই দুঃখ যেন বেরিয়ে আসে। যতবার মা শব্দটি আসছে ততবার মা কি জিনিস, মায়ের সেই সম্পর্কের কথা আরও স্পষ্ট হচ্ছে আমাদের কাছে। সেই মা উচ্চারণে মেলে সেই মায়ের অর্থের কথা। মা আমি তোর কি করেছি গানের এই কথাগুলো কোথাও গিয়ে দেবব্রত বিশ্বাসের মতো করে হয়তো কেউ আর কোনোদিনও গাইতে পারবেন না, পারেননি, তাই জন্যই দেবব্রত বিশ্বাস দেবব্রত বিশ্বাস হয়ে আছেন। কিছু বিশেষ সময়ের কিছু বিশেষ দাবি থাকে এবং তার দাবি থেকেই চারপাশ অন্যরকম কথা বলে। দেবব্রত বিশ্বাস যে সময় গান নিয়ে ভেবেছেন, তিনি ভালোবেসেছিলেন গান গাইতে, সেই সময়টা না তার নিজস্বতা একটা ব্যতিক্রমী ছিল। সাহিত্য চিত্রকলার ভাষা তখন বদলাচ্ছিল, সঙ্গীতেরও কিছু নতুন আকার তৈরি হচ্ছিল, মোটের উপরে মানুষের কাছে পৌঁছতে চাইছিল শিল্প, এবং সেখানে গণনাট্য সংঘের কথাও বলতে হয়, জর্জ বিশ্বাসের পরিচয় এই সূত্রেই। গণনাট্য সংঘ নিজেকে শোনাতে চাইছিল এবং তাতেও সফলও হয়েছিল। সময়টা একটু অন্যরকম ছিল, বামপন্থী সেই সংস্কৃতি মনস্কর মানুষ, তাদের মধ্যে দেবব্রত বিশ্বাস অবশ্যই একজন ব্যতিক্রমী একজন মানুষ। তার গায়কীর ভাষা সমাজের পরিভাষাও হয়তো বদলে দিয়েছে অনেক সময়। শৈলেন রায়ের লেখা কমল দাশগুপ্তের সুরে সেই যে গান দেশ ভেঙেছে তাই বলে কি জাত বাঙালি ভাঙবরে, এই গানটির কথাও মনে পড়ছে। লোক বাংলার সুর যতবার গিয়েছেন ততবার কিন্তু মাটির গন্ধ পাওয়া গেছে। আমরা রবীন্দ্রনাথের গানের কথা বলছি বটে, রবীন্দ্রনাথেরও তো বেশ কিছু ফোক গান লোকগান রয়েছে। যতই তিনি বামপন্থী ভাবাদর্শে বিশ্বাসী হন, তিনি কিন্তু দেশভাগে এই কষ্টে ভীষণভাবে কষ্ট পেয়েছিলেন। এই দেবব্রত বিশ্বাসকে এই মাঠে ঘাটে দেখা গিয়েছে গান গাইতে, রাজনৈতিক গানই। রবীন্দ্রনাথের গানকে গণসঙ্গীত বলেই ভাবতেন তিনি এবং পৌঁছে যেতে পারতেন বহু মানুষের কাছে। বর্ণময় তার জীবন, কখনো তার ছোট্ট ভাড়া বাড়িতে গোপনে আশ্রয় নিচ্ছেন কলিম শরীফ শরাফি, কখনো কাইফি আজমিকে ধুতিপৈতের ছদ্মবেশে সাজিয়ে পুলিশের হাত থেকে বাঁচাচ্ছেন তিনি, কখনো তার ছোট্ট ঘরে গুরুত্বপূর্ণ আলোচনায় রত হচ্ছেন ঋত্বিক ঘটক শম্ভু মিত্র তৃপ্তি মিত্রেরা, তিনি কিন্তু বিতর্কিত একটি মূর্তি তৈরি হচ্ছেন। বাইরে জাহির করার জন্য নয় সেই ভূমিকা, কিন্তু বিতর্ক তৈরি হচ্ছে। অনেক শর্ত, অনেক অনুষ্ঠানের প্রচার, অনেক বিজ্ঞাপনে তার নাম লেখা যাবে না। সেই মতোই অনুষ্ঠানে দেবব্রতর নাম না করে উত্তম কুমারের ঘোষণাটি ছিল, এবার গান শোনাবেন এক বিতর্কিত শিল্পী। এটাও কিন্তু একটা মজার বিষয়, এটি ঘটেছিল আসলে, যেহেতু সেই মুহূর্তে তিনি বিতর্কের একদম শীর্ষে রয়েছেন আর সেই বিতর্কে তার নাম উচ্চারণ করা যাবে না, তাই তো উত্তম কুমারও ঘোষণা এভাবেই করেছিলেন। আমরা আরও কথা শুনবো, জানবো আপনাদের থেকে, আপনাদের প্রতিক্রিয়া অনেক পেয়েছি, সেগুলো পড়বো। আরও একটা গানে যাচ্ছি ফিরে এসে তারপর। এই গানটি আমার ভীষণ পছন্দের একটি গান, মাঝে মাঝেই গুনগুন করেই থাকি। এই গান আপনাদের শুনিয়ে তারপর ফিরে এসে আপনাদের বার্তাগুলো এবার চট করে দেখে নেব। আপনারা সকলে আমার সঙ্গে থাকুন 100.1 এফএম গোল্ড কলকাতায়। আজ মনের মেলোডি জুড়ে প্রথিতযশা শিল্পী দেবব্রত বিশ্বাস ওরফে জর্জ বিশ্বাস।

রবীন্দ্রনাথের কথা ও সুরের সঙ্গে যখন দেবব্রত বিশ্বাসের কণ্ঠস্বরের মিলন ঘটত, তখন আসলে তৈরি হতো এক জাদু। কবিগুরুর গানের গভীরতাকে তিনি হৃদয় দিয়ে অনুভব করেছিলেন, সত্যি তো এই গান শুনে তা বোঝা যায়, এবং সেই অনুভূতি তার একান্ত ব্যক্তিগত, যা তার গানে, গাওয়া গানে ধরা পড়ত। অন্যতম বৈশিষ্ট্য আমরা এই গান শুনেই বুঝতে পারি যে সেই আবেগ ঘন একটি অভিব্যক্তি বা সেই দরদি কণ্ঠস্বর, এমন একজন শিল্পী যিনি নাকি সংস্কৃত, ইংরেজি, জার্মান, ফরাসি এবং রুশ ভাষায় রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার থেকে তিনি এই ভাষাগুলির প্রশিক্ষণ পর্যন্ত নিয়েছিলেন। রবীন্দ্রসঙ্গীতের প্রচলিত ছন্দ, তাল, লয় ইত্যাদিকে কিছুটা

চ্যালেঞ্জও জানিয়ে দেবব্রত বিশ্বাস, কিন্তু স্বাধীনভাবে গান গাইতেন। আমরা কিছুটা এই গানের ক্ষেত্রে সেটা লক্ষ্য করে দেখেছি যে কোথাও তিনি হয়তো তার একটা ছন্দপতন হয়েও সেই গানের ছন্দ দিব্যি রয়েছে। গানের সঙ্গতের সঙ্গে একসঙ্গে তিনি সেতার, সরোদ, এসরাজ, বেহালার মতো দেশীয় বাদ্যযন্ত্রের পাশাপাশি স্প্যানিশ গিটার, স্যাক্সোফোন, ক্ল্যারিনেট, পিয়ানোর মতো দেশীয় বাদ্যযন্ত্র ব্যবহার করতে থাকেন। আমরা এর পরের গানে যাওয়ার আগে একটু চট করে দেখে নেব এবারে 9903055998 নম্বরে আপনারা কি বলছেন। অনেকক্ষণ কথা হয়েছে, আমরা 8:30 থেকেই অনুষ্ঠান নিয়ে বসেছি, মাঝে একটা ছোট্ট নিউজ ব্রেক ছিল, একটু দেখে নেব কারা আমাদের সঙ্গে রয়েছেন, কারা আমাদেরকে শুনছেন এবং সকলের প্রতিক্রিয়া কি। পায়েল ব্যানার্জি বেলঘরিয়া, প্রভাত বিনার ছন্দ হৃদয়ের এই কুলে, ছন্দ আনো হৃদয়ের এই কুলে, ছন্দে তালে হৃদয় ভরালে রঙিন ফুলে ফুলে, সুরের তোরে হৃদয় হারালো রাঙা দিগন্তের পারে, রাগ রাঙিনী উঠল বেজে অগ্নি বিনার তারে। থ্যাংক ইউ পায়েল, থ্যাংক ইউ। গলার অবস্থা একেবারেই ঠিক নেই, মাঝে মাঝে কেশে ফেলছি। ঐশী সরকার চিনার পার্ক থেকে লিখছেন, দেবব্রত বিশ্বাস বাঙাল ভাষায় কথা বলতেন, মোটর সাইকেলে ঘুরে বেড়াতেন, একসময় পিপলস থিয়েটারের সঙ্গে যোগাযোগ ছিল, তার গান নিষিদ্ধ করে দেওয়াতে খুব আঘাত পেয়েছিলেন, লিখেছিলেন ব্রাত্যজনের রুদ্ধ সঙ্গীত। একবার ময়মনসিংহ সম্মিলনীর এক সভায় একজন নামকরা ব্যারিস্টার বলেছিলেন, আমার মা আপনার গান শুনতে চাইছেন। দেবব্রত বিশ্বাস সঙ্গে সঙ্গে গিয়ে উঠলেন, কেন চেয়ে আছো গো মা, এরা তোমায় কিছু দেবে না। এক নায়ক তার জন্মদিনে দেবব্রতকে গান গাইতে অনুরোধ করায় স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলে নিলেন, শোনেন, ওই দাড়িওয়ালা বুড়োটার জন্মদিন ছাড়া আর কোনো জন্মদিনে আমি গান গাই না, আইসেন, যখন তখন এক কাপ চা খাইয়া যান, বলার দরকার নেই, দাড়িওয়ালা বুড়ো রবীন্দ্রনাথ। ঐশী সরকার এই ট্রিভিয়ার কথা বলছেন, উনি চিনার পার্ক থেকে লিখছেন আমাদেরকে। হুগলি দাঁতপুর থেকে অপর্ণা ভট্টাচার্য বলছেন, সুপ্রভাত, মনের মেলোডি অম্বিকাকে স্বাগত, আমার সশ্রদ্ধ প্রণাম জানাই দেবব্রত বিশ্বাসকে, এক অন্য মাত্রা পায়, জীবন্ত হয়ে যায় যেন এ গান, তোমার এই গভীর আলোচনা বাচনভঙ্গি সত্যি ভীষণ ভালো লাগে, শম্ভমিত্র দেবব্রত বাবুকে যেন সামনে দেখতে পেলাম, তুমি ভালো থেকো, থ্যাংক ইউ ভেরি মাচ অপর্ণা ভট্টাচার্যকে। গুড মর্নিং দিদি, দেবব্রত বিশ্বাসের জন্মদিনে আমার শ্রদ্ধা জানাই, চোখের জল ছাড়া আমার কিছু দেওয়ার নেই, বাড়িতে জানিয়ে দিয়েছি যেদিন আমার যাবার সময় হবে আমার পাশে শুধু যেন দেবব্রত বিশ্বাসের গান বাজানো হয়। ভুলু সাহা মধ্যমগ্রাম থেকে বলছেন, আমরা যারা গানপথের পথিক তারা অনেকেই হয়তো সেই গান শুনতে শুনতে নিজেদের জীবনটুকু শেষ করতে চাই, এমন অনেকেই আছেন। সৌভিক সরকার কসবাহালতু থেকে লিখছেন আমাদেরকে, আমাদের মতো প্রজন্মের কাছে দেবব্রত বিশ্বাস যেন এক বিস্তৃত অথচ অমোঘ সাংস্কৃতিক উত্তরাধিকার। আজকের বহুল প্রচারিত শিল্পী নির্ভর সঙ্গীত চর্চার আবহে তাঁর নাম উচ্চারিত হলে মনে হয় রবীন্দ্রসঙ্গীত যে কেবল সুর ও বাণীর সমাহার নয়, তার এক অন্তর্নিহিত দর্শন, প্রতিবাদ, বেদনা, মানবিক চেতনার এক গভীর অনুবাদ। তিনি নিছকই একজন গীতিকার নন, একজন জীবনদ্রষ্টা। তার গায়কিতে কোনো কৃত্রিমতা নেই, অলঙ্কার রয়েছে, আতিশয্য নেই, শব্দের মর্মার্থকে শ্রোতার অন্তঃকরণে প্রথিত করার এক দুর্লভ ক্ষমতা, সত্যি দুর্লভ একজন শিল্পী, এবং তার ক্ষমতাও অত্যন্ত দুর্লভ। দুঃখের বিষয়, আমাদের প্রজন্মের বহু মানুষ রবীন্দ্রসঙ্গীতের এই মহার্ঘ শিল্প ভাণ্ডারের সঙ্গে গভীরভাবে পরিচিত নয়, সত্যি তাই, এবং তার কণ্ঠ আমাদের মনে করিয়ে দেয় শিল্পের প্রকৃত মাহাত্ম্য তার জনপ্রিয়তায় নয়, মানুষের চেতনাকে কত গভীরভাবে স্পর্শ করতে পারে তার মধ্যেই। বড্ড ভালো লিখেছেন আপনি সৌভিক সরকারকে বলছি, এত সুন্দর আপনার লেখা, দিজ আর ফ্যাক্টস, মানে এ ব্যাপারে আমরা সকলে একমত। দেবব্রত বিশ্বাসকে আজ যখন নতুন করে আমি অন্তত আবিষ্কার করতে বসেছি, আমি একজন সঙ্গীত রসিক মানুষ, কোথাও গিয়ে সেই সাংস্কৃতিক শিকড়ের পরিচয় পাওয়া যাচ্ছে আবারও, এবং আমার চেষ্টা, আমার প্রয়াস।

ভীষণ সুন্দর তোমার লেখা, আমাদের সঙ্গে এভাবেই থেকো, শুনতে থাকো আমাদেরকে। এর পরের মেসেজটি লিখছেন নাম নন্দা রয় পুরেল। অম্বিকা গায়ে কাঁটা দিচ্ছে, মনে কি দ্বিধা রেখে গেলে আমার সবচেয়ে প্রিয় গান, অসংখ্য ধন্যবাদ। শুধু একা উনি বহন করছেন না, আমরা আপামর গুণমুগ্ধ ভক্তকুল তার কণ্ঠে অজস্র গান শোনা থেকে বঞ্চিত হয়েছি, যা আজও দুঃখ দেয়। যাই হোক, আশা রাখছি অন্যান্য ভাষার রবীন্দ্রসঙ্গীতেও তার কণ্ঠ তুমি শোনাবে। চেষ্টা করছি, সত্যি সম্ভব কতটা হবে বলতে পারছি না সময়ের অভাবে, চেষ্টা করছি। আপনাদের সকলের কাছে একটাই একটু অনুরোধ, আপনারা একটু মেসেজগুলো ছোটো আকারে লিখবেন, কারণ সকলের যদি মেসেজ পড়তে হয় সময়ের একটা বিষয় রয়েছে। আমরা খুব লম্বা মেসেজ কত মানুষের পড়তে পারবো বলুন? সকল শ্রোতা বন্ধুদের চেষ্টা এবং তাদের প্রয়াসটুকুকে যদি সাধুবাদ জানাতে হয়, যদি রেসপেক্ট জানাতে হয়, সেক্ষেত্রে তো মেসেজগুলো একটু ছোটো হলে ভালো হয়, তাই না? বুঝতে পারছি আপনাদের অনেক কিছু উজাড় করে বলতে ইচ্ছে করছে, কিন্তু আমাদের বলতে গিয়ে বা পড়তে গিয়ে খুব কষ্ট হয় যখন দেখি খুব খুব লম্বা মেসেজ। সোমা সেন বেহালা থেকে লিখছেন উনি, সুপ্রভাত অম্বিকা, কি অপূর্ব সকাল উপহার দিলে আমার প্রাণের প্রিয় মানুষকে নিয়ে। রবি ঠাকুরের গান মানেই তো উনি, তাই খুব ধন্যবাদ তোমায়, ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকেও, আপনি সঙ্গে থাকুন আমাদের, এভাবেই আমাদেরকে নিয়মিত শুনতে থাকুন, এমনটাই চাইব। ভালো থাকবেন আপনি। কিছু কিছু শ্রোতা বন্ধুরা নিয়মিত আমাদেরকে শোনেন, সেটা না অন্যরকম একটা ভালো লাগা তৈরি করে। এই যে আজকে আমার গলার মধ্যে ব্যাং ঢুকে আছে এবং একটু জর্জর ভাব, এই ওয়েদার চেঞ্জের কারণে মনে হচ্ছে যে ঠিক শরীরটা জুৎসই নয়, তারপরও না দৌড়ে দৌড়ে আসি তোমাদের সঙ্গে খানিক কথা বলতে পারবো বলে। এই টানটা এক অমোক টান, মানে সে টান যাওয়ার নয় বোধহয়, অনেক দিন পর পর দেখা শোনা হলেও কোথাও গিয়ে ভীষণ মিস করি তোমাদের সকলকে যখন আসতে পারি না। তাই যতই শরীরে কষ্ট থাকুক, দেখো ফিরে ফিরে আসি। যদিও সময় জানান দিচ্ছে এবারে আমার ধীরে ধীরে যাওয়ার সময় হয়েছে, আবারও ফিরে আসতে হবে, এখনও কিছুটা সময় আছে, দেখি আর কটা মেসেজ পড়তে পারি। দীপঙ্কর মাল গঙ্গাধরপুর থেকে বলছেন, শ্রদ্ধেয় প্রবাদ প্রতিম রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবব্রত বিশ্বাসের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি। তার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত যখন শুনি একটা অন্য জগতে চলে যাই, আর সেই জাদু আমাদের মোহিত করে। অম্বিকা দিদি ভাই মানেই তো এক অসাধারণ অনুষ্ঠান শুনতে পাই, খুব সুন্দর অনুষ্ঠান উপহার দিচ্ছেন, আপনাকে ধন্যবাদ জানাই। আপনি আমার অনুষ্ঠান নিয়মিত শোনেন এবং আপনার ভালো লাগে জেনে আমার বড্ড ভালো লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ। দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস বলছেন, শুভ সকাল অম্বিকা। শুভ সকাল আপনাকেও। প্রবাদ প্রতিম রবীন্দ্রসঙ্গীত শিল্পী গণনাট্য আন্দোলনের পুরোধা দেবব্রত বিশ্বাসের সম্পর্কে অনুষ্ঠান, তার জন্মবার্ষিকীতে এই জাদুকরি কণ্ঠের শিল্পীকে জানাই বিনম্র শ্রদ্ধা। তিনি আমাদের চিরকালীন বিস্ময় এবং হৃদয়স্পর্শী একজন শিল্পী। মনের মেলেডি অনুষ্ঠান হচ্ছে ভীষণ সুন্দর, সবসময় ভালো থাকবেন আপনি অম্বিকা। থ্যাংক ইউ সীমা দাসকে বলছি, এভাবেই সঙ্গে থাকুন। মীনা কর্মকার দমদম থেকে লিখছেন, শুভ সকাল। এই আকাশবাণী আমাদের ফুসফুস, আমাদের ভগবান, আমাদের মতো মানুষকে ঘিরে বাঁচিয়ে রেখেছে। ভোর থেকে রাত সব অনুষ্ঠান আমাদের মনের মতো। ভালো থেকো আকাশবাণী, আর আজকের মহান শিল্পীকে আমার প্রণাম জানাই, খুব ভালো লাগছে অনুষ্ঠান, আপনাদের সকলের জন্য শুভকামনা, অনেক অনেক ধন্যবাদ মীনা কর্মকারকে। আপনিও ভালো থাকুন, প্রণাম জানাই সকল বয়োজ্যেষ্ঠদের যারা আমার অনুষ্ঠান আজকে শুনছেন। যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়া বাজার থেকে বলছেন, আপনার অসাধারণ উপস্থাপনা, জন্মদিনে প্রভাত বিনায় আজ শুনলাম শম্ভু মিত্রর কথা, এখন দেবব্রত বিশ্বাসকে নিয়ে তার জীবনের কথায় রয়েছি। আমরা সকলে শুনছি গুরুগম্ভীর সেই দরাজ কণ্ঠ, তার গায়কীর যে সম্পূর্ণ ভিন্ন ধারা ছিল একটি এবং যা জনপ্রিয় হয়েছে সকলের মাঝে, সেই মানুষটি, সেই শিল্পী, সেই ঘরানার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা প্রণাম। থ্যাংক ইউ যাদবেন্দ্র পাণ্ডা, জুখিয়া বাজার থেকে উনি লিখছেন। উৎপল মুখার্জি পুনে থেকে বলছেন, মনের মেলেডি অনুষ্ঠানে গান পেতে রয়েছি, শুনছি গানগুলো অম্বিকার পরিচালনায়, তার ভালো ভালো গান শুনে অনেক অজানা তথ্য জেনে মন ভালো হয়ে যাচ্ছে। অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে, কোনো কিছু লেখার মতো আমার কাছে তেমন নলেজ নেই, তবে অনুষ্ঠান খুব উপভোগ করছি, ভালো থেকো অম্বিকা। থ্যাংক ইউ ভেরি মাচ উৎপল মুখার্জিকে বলছি আমি। পুনে থেকে আপনি লিখছেন, শুন

পাঠাচ্ছেন আমাদেরকে অ্যাপের মাধ্যমে, এটা বিরাট পাওয়া জানবেন। থ্যাংক ইউ। কিশোর বালি হাওড়া থেকে লিখছেন, দেবব্রত বিশ্বাস যাকে মানুষ যশ জর্জ দা নামে জানেন, একটা ঘটনা বলতে ইচ্ছে করছে। ঋত্বিক ঘটকের একটি ফিল্ম তৈরি হয়, সেখানে একটি রবীন্দ্রসঙ্গীত থাকবে, গাইবেন জর্জ দা। উনি দেরি করে ঢুকেছেন, সবাই খুব চিন্তিত। শেষ পর্যন্ত দেবব্রত বিশ্বাস এলেন, বাঙাল ভাষায় বললেন, চিন্তা করণের কিচ্ছু নাই, আমি আইসা গেছি। জর্জদা বলল, আমি গান গাইব না, এই গান গাইবে আমার ছাত্র সুশীল। সবাই বলল, আপনি গান জর্জদা কিছুতেই গাইবে না। যখন অনেক বলার পর গানটা দেবব্রত বিশ্বাসকে গাওয়ানো গেল, তখন সে অন্যরকম আনন্দ। সেই ফিল্মও সুপারহিট। ছোট্ট করে ট্রিভিয়া কিশোর দেওয়ার চেষ্টা করেছে, থ্যাংক ইউ কিশোর। হাওড়া জগাছা বারোয়ারিতলা থেকে পূর্ণা ঘোষ বলছেন, শুভ সকাল অম্বিকা, তোমার উপস্থাপনায় মনে হচ্ছে শ্রদ্ধেয় শিল্পী দেবব্রত বিশ্বাস যেন আমার মানুষ চক্ষে সশরীরে উপস্থিত। এটা অনেক বড় একটা কথা আপনি বলে দিলেন, এইভাবে অমরত্ব লাভ করবে আজকের অনুষ্ঠান সত্যি আমার জানা ছিল না, তবে আপনাকে অনেক প্রণাম জানাই। আমাদের মনের মণিকোঠায় না কিছু কিছু শিল্পীরা রয়ে যান, তাদেরকে আমরা চাক্ষুষ দেখতে পাই না, তাদের গান শুনতে শুনতে কোথাও গিয়ে স্বর হয়তো একটা ছবি তৈরি করে দেয়, সেই ছবিটুকু আপনাদের কাছে বিস্তার করার চেষ্টা করেছি, আর কিচ্ছু নয়। বিশ্বাস করুন, আমারও অনেক ভুল ত্রুটি থাকতে পারে, সেই ভুল ত্রুটি মার্জনা করে দেবেন। অমিতাভ হোর গলফ গার্ডেন থেকে বলছেন, প্রণাম জানাই দেবব্রত বিশ্বাসকে, আমাদের পরিবারের খুব কাছের ছিলেন, আমরা তার লেক মার্কেটের কাছে ট্রায়াঙ্গুলার পার্কের বাড়িতে অনেক যাতায়াত করেছি, গান শুনেছি প্রচুর। তিনি জামশেদপুরে গেছিলেন একবার অনুষ্ঠান করতে, সেখানে তার হোটেল বিরাট পছন্দ হয়নি। অনেক কথা মনে পড়ে যাচ্ছে কিন্তু সময়ের অভাবে লিখলাম না। উনি যখন অসুস্থ হয়ে শিশুমঙ্গলে ভর্তি ছিলেন, আমরা পালা করে ওখানে থেকেওছি, অসাধারণ গান ছিল তার গলায়, খুব মনে পড়ছে সেসব দিনের কথা। অমিতাভ হোর গলফ গার্ডেন, সত্যি আমরা নস্টালজিক হয়ে পড়ি, পুরনো স্মৃতি আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করি, ঠিক কথাই বলেছেন, কিন্তু কি জানেন তো, এগুলো নিয়েই জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয় হয়তো। আজ মনের মেলেরিতে অম্বিকা আপনি একদম মনের কথা বললেন, আমাদের সবার প্রিয় জর্জ বিশ্বাস, তার গলায় রবীন্দ্রসঙ্গীতের মধ্যে না অনেক দুঃখ অভিমান লুকিয়েছিল, গান গিয়ে উনি কখনো ভালোবাসেননি বলতে পারবো না। পিতার তরঙ্গের হাত ধরে উনি আজও আমাদের ঘরে ঘরে শূন্য ঘরকে পূর্ণ করছেন, চোখের জল এসে যায়, আজও অমর তিনি। থ্যাংক ইউ শুভ্রা ভট্টাচার্যকে। কার্তিক মণ্ডল বলছেন, আমার জন্ম পরে ফলে ওনাকে নিয়ে আমার আবেগ তৈরি হয়নি, এখনো চেনার চেষ্টা করছি। বেশ। তপন কুমার রায়চৌধুরী বাগুইয়াটি জোড়া মন্দির থেকে লিখছেন, জর্জদা আমার কাছে একটা বড় রবীন্দ্রিক সঙ্গীতজ্ঞ, তার প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম। রমা রয় দাসনগর থেকে বলছেন, তার কণ্ঠে যখনই গান শুনি কবিগুরুর কথা মনে পড়ে, ঠাকুর নিজেই যেন গাইছেন, এ মনিহার আমায় নাহি সাজে, হৃদয়ে গেঁথে আছে সেসব কালজয়ী গান। ভালো থাকবেন রমা রায়কে বলছি, অনেক ধন্যবাদ। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখছেন, উনি দেবব্রত বিশ্বাস বাংলাদেশে এসেছিলেন, বেতার জগৎ পত্রিকায় একবার দেবব্রত বিশ্বাসের ছবি ছাপা হয়েছিল প্রথম পাতায়। রবীন্দ্রসঙ্গীতের দুই শিক্ষক দেবব্রত বিশ্বাস, সাগর সেন আজ বড়ই অবহেলিত, FM গোল্ডকে বলবো, এই সব গুণীদের সম্মান জানানোর জন্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি বাংলাদেশ থেকে শুনছেন আমাদেরকে, এই যে আমাদের বড় প্রাপ্তি। সোমেন যাদবপুর থেকে বলছেন, মানুষ মানি তার গানে দুঃখ আছে জানি, প্রেম আছে রাগ আছে, শোনা যায় কেউ গান শিখতে গেলে তিনি আগে বলতেন, আগে চা খাও পরে গান হবে, মানুষটাকে না বুঝলে তার গান বোঝা যায় না, এটা তিনি বিশ্বাস করতেন। আমি তো বলি, গান না বুঝতে জানলে, কথা সুর না বুঝতে জানলে হয়তো মানুষকেও চেনা যায় না। আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে, তবু শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে, এই তবুটাই ছিলেন বিশুদা, সোমেন যাদবপুর থেকে বলছেন। অনেক ধন্যবাদ আপনাদের সকলের মেসেজ পড়ার চেষ্টায়, দেখুন গান খানিক থেমে গিয়েছিল। সুখেন্দু ঘোষ গুরুপল্লীর শান্তিনিকেতন থেকে বলছেন, সুপ্রভাত অম্বিকা, রবির লেখা রবির গান বিশ্বে ছড়ালেন যারা, জর্জ তা তেমনি উজ্জ্বল, মহাকাশে একজন ধ্রুব তারা। বাহ,

ছন্দে ছন্দে দিব্যি সুন্দর বার্তা পাঠিয়েছেন তিনি। ধন্যবাদ আপনাদের সকলকে আমার সঙ্গে থাকার জন্য। যতই অনেক পরিকল্পনা করে আসি তবুও মনে হয় কি যেন নেই, কি যেন নেই, চেষ্টা করেও শেষ হয়েও হইল না শেষ। শিল্পীকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের এই অনুষ্ঠান দেবব্রত বিশ্বাসকে কেন্দ্র করে যা ছিল আপনাদের সকলের জন্য শেষ করতে হবে। শেষ করব যে গান দিয়ে, সেখানে সেই মহারাজের কথার উল্লেখ রয়েছে, রবীন্দ্রনাথ মহারাজ। মহারাজা একই সাজে এলে হৃদয় মাঝে, এই বার্তা খানিক দেবব্রত বিশ্বাসের উদ্দেশ্যেও বলা। তিনি আমাদের রবীন্দ্রসঙ্গীতের জগতে একজন মহারাজ ছিলেন। সেই রাজত্ব আমরা যারা জেনেছি আর আমরা যারা জানিনি তারা সকলেই বুঝতে পারি। যারা জানি তারা আরও জানার চেষ্টা করব, যারা জেনেছি তারা তাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করব। এমনভাবেই চলতে থাকবে আমাদের গান যাপন, গান পথের পথিকরা যারা আমরা রয়েছি। 9:56 কত কথা বলবো, কত গান আর শোনাবো, আর তো সময় বিশেষ নেই। সকলকে ভালো থাকার অনুরোধ জানিয়ে যাই। সময়টা যে সবসময় ভালো থাকে তা নয়, আর এখন ওয়েদারটাও খুব একটা ভালো নেই। সকলে নিজেদের যত্ন নেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানসিকভাবে ভেঙে পড়ার চেষ্টা করবেন নয়। অনেক কিছু ঘটে, মনটাকে দুর্বল করে ফেলি আমরা, মনকে শক্ত রাখতে হয়, পারি না আমরা। মনের দিক থেকে অনেক সময় আমরা সত্যি মান অভিমান দিয়ে তৈরি, আমরা পারি না, কষ্ট হয় আমাদের। তবুও বলি কি, যাদের মন খারাপ তারা এই গান শুনে ভালো থাকার চেষ্টা করবেন, সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। আমরা সকলে চেষ্টা করি, পারি না, তবুও যেন চেষ্টাটা আমাদের অটুট থাকে। এটুকু বলেই আজকের এই গান দিয়ে শেষ করব। মহারাজা একই সাজে এলে হৃদয় মাঝে, গাইছেন দেবব্রত বিশ্বাস।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিলিগুড়ির সুকনায় গোর্খা জনমুক্তি মোর্চা জিএনএলএফ সহ বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠকে বসেছেন। মুখ্যমন্ত্রীও বৈঠকে উপস্থিত আছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের ভবিষ্যৎ সুরক্ষিত করার লক্ষ্যে ভারত নীতিগত পর্যায়ে পরবর্তী প্রজন্মের সংস্কার বাস্তবায়ন করছে। ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির পর্যটন মন্ত্রীরা জয়পুর ঘোষণাপত্রে সহমত পোষণ করেছেন। বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে 20,000-এরও বেশি পাকিস্তানের নাগরিক বিতাড়িত। ভারতের তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ বিডব্লিউএফ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের মহিলাদের ডাবলসে সেমিফাইনালে উঠেছেন। আজ সে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিলিগুড়ির সুকনায় পাহাড় সমস্যা নিয়ে বিশেষ বৈঠকে বসেছেন। বহুদিন ধরেই পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবি উঠছে, সেই দাবি সমাধান সূত্র খোঁজার লক্ষ্যে এই বৈঠক। বেলা 11:30টায় বৈঠক শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রিংলা, গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং, জিএনএলএফ প্রধান মন ঘিসিং, জিটিএর প্রধান সচিব শ্রুতিরঞ্জন মোহান্তি, কার্শিয়াংয়ের বিধায়ক সোনম লামা, কালিম্পংয়ের বিধায়ক ভরত ছেত্রী প্রমুখ বৈঠকে যোগ দিয়েছেন বলে আমাদের জেলা সংবাদদাতা জানিয়েছেন। নতুন দিল্লির বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 48 জন স্কুল শিক্ষকদের হাতে আগামী মাসের 5 তারিখে জাতীয় শিক্ষক পুরস্কার তুলে দেবেন। শিক্ষামন্ত্রক জানিয়েছে, জেলা, রাজ্য এবং জাতীয় স্তরে 3 স্তরের নির্বাচনী প্রক্রিয়ায় স্কুল শিক্ষকদের নির্বাচন করা হয়েছে। নির্বাচিত 48 জন স্কুল শিক্ষক দেশের 27টি রাজ্য, 7টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় সরকারের 6টি সংস্থাকে প্রতিনিধিত্ব করছেন। এদের মধ্যে 26 জন পুরুষ এবং 22 জন মহিলা শিক্ষক রয়েছেন। শিক্ষামন্ত্রক আরও জানিয়েছে, চলতি বছরের 15 জুন থেকে 20 জুলাই পর্যন্ত শিক্ষামন্ত্রকের পোর্টালের মাধ্যমে জাতীয় শিক্ষক পুরস্কার 2026-এর জন্য যোগ্য শিক্ষকদের কাছ থেকে অনলাইনে সম

0: উন্নয়ন গ্রহণ করা হয়েছিল। এই অনুষ্ঠান দূরদর্শন এবং শিক্ষা মন্ত্রকের স্বয়ংপ্রভা চ্যানেলে সরাসরি সম্প্রচারিত করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তার সরকারের কাছে সংস্কার কোনো বাধ্যবাধকতা নয়, এটি এক অঙ্গীকার ও দৃঢ় প্রত্যয়। সরকারের গৃহীত নীতিগুলি জনকল্যাণমুখী, উন্নয়ন সহায়ক এবং উন্নয়নমুখী। নতুন দিল্লিতে ওয়ার্ল্ড লিডার্স ফোরামে গত সন্ধ্যায় ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী বলেন, তার সরকার সংস্কারের জন্য একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা তৈরি করেছে, যেখানে প্রশাসনিক স্তরের সংস্কারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। দেশের ভবিষ্যৎ সুরক্ষিত করার লক্ষ্যে ভারত নীতিগত পর্যায়ে পরবর্তী প্রজন্মের সংস্কার বাস্তবায়ন করছে, শুধুমাত্র নিয়মের পরিবর্তনই করছে না, এর পেছনের মূল চিন্তাধারাকেও বদলে দিচ্ছে।
1: ম্যানুফ্যাকচারিং, টেকনোলজি ওর ইনোভেশন, মানে এসে সাত সেক্টরস কি বাত কি জিন পর ভারত কা আজ বহুত জ্যাদা ফোকাস হ্যায়। আর ইসলিয়ে ভারত আজ পলিসি লেভেল পর নেক জেনারেশন রিফর্মস কর রহা হ্যায়, তাকি হামারা ফিউচার সুরক্ষিত হো। গভর্নেন্স পর রিফর্মস কর রহা হ্যায়, ইজ অফ লিভিং কে লিয়ে রিফর্মস কর রহা হ্যায়, কি রিফর্মস হামারে লিয়ে কম্পালসন নাহি হ্যায়, ইয়ে হামারা কমিটমেন্ট হ্যায়, ইয়ে হামারা কনভিকশন হ্যায়।
0: ঝাড়খণ্ডে জেপিএসসি জেএসএসসি নিয়োগ পরীক্ষায় অনিয়মের ইস্যুতে বিক্ষোভ আন্দোলন আরও তীব্র হয়েছে। গত সন্ধ্যায় রাঁচি, গিরিডিহ এবং হাজারিবাগে আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সমর্থকদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। রাঁচিতে ছাত্ররা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে অ্যালবার্ট এক্কা চকে মিছিল করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। ছাত্রনেতারা অভিযোগ করেছেন, জেএমএম সমর্থক ও পুলিশ তাদের মারধর করেছে। অন্যদিকে পুলিশ অভিযোগ করেছে, কিছু ছাত্র নির্ধারিত রুট ভঙ্গ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। এদিকে হেমন্ত সোরেনের সরকারের একাধিক নিয়োগ পরীক্ষা বাতিলের বিজ্ঞপ্তির প্রেক্ষিতে ছাত্র সংগঠনগুলি তাদের ধর্মঘট প্রত্যাহার করলেও ঝাড়খণ্ড হাইকোর্ট সেই পরীক্ষা বাতিলের বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ দেওয়ায় ছাত্ররা অভিযোগ করেছে, রাজ্য সরকার চাকরি প্রার্থীদের সঙ্গে প্রতারণা করেছে। অন্যদিকে ছাত্রনেতা দেবেন্দ্র মাহাতো নেতৃত্বাধীন জেপিএসএসসি জেএসএসসি আবেদনকারী ন্যায়মঞ্চ ঘোষণা করেছে যে তারা আগামী 24 অগস্ট থেকে রাজ্যব্যাপী নিয়োগ ব্যবস্থা সংস্কার যাত্রা শুরু করবে। জয়পুরে ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠীভুক্ত এবং সদস্য দেশগুলির পর্যটন মন্ত্রীদের সভা শেষে জয়পুর ঘোষণাপত্র গৃহীত হয়েছে। এই ঘোষণাপত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা, পর্যটন ক্ষেত্রে সুস্থায়ী উন্নয়ন, দক্ষতা বিকাশ ও সহজতর ভ্রমণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, 2047 সালের মধ্যে বিকশিত বা উন্নত ভারত গড়ে তোলার লক্ষ্যে গ্রাম শহর সব ক্ষেত্রেই পর্যটনের বিস্তার অর্থনৈতিক সুযোগ তৈরি করবে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ব্যবহার ও দক্ষতা উন্নয়নের উপরও জোর দেন তিনি। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রীদের বৈঠক হবে। যুব বিষয়ক মন্ত্রীদের বৈঠক আজ অনুষ্ঠিত হবে এবং ক্রীড়ামন্ত্রীদের বৈঠকটি হবে আগামীকাল। যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া দুটি বৈঠকে সভাপতিত্ব করবেন। মন্ত্রকের প্রতিমন্ত্রী রক্ষা খড়সেও এতে অংশ নেবেন। ঝাড়খণ্ডের রামগড় জেলার বড়াকাকানা ওপি অঞ্চলে হেলালে মা ছিন্ন মস্তিকা সিমেন্ট অ্যান্ড স্টিল পাওয়ার প্ল্যান্টের টারবাইনে বিশাল বিস্ফোরণের ঘটনায় বড় ধরনের আগুন লাগে। ঘটনাস্থলেই 3 জন ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়, অপর 1 জন গুরুতর আহত। প্রাথমিকভাবে জানা গেছে, প্রচণ্ড উত্তাপের কারণে প্রকল্পটির সুরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে, যার ফলে টারবাইনটি দ্রুত ঘুরতে থাকে এবং বিস্ফোরণ ঘটে। শ্রমিকদের অভিযোগ, প্রকল্পের কর্তা ব্যক্তিদের এর আগে অতিরিক্ত গরমের বিষয়ে জানানো হয়েছিল কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তেলেঙ্গানার যাদাদ্রি ভুবনগিরি জেলার পচমপল্লী মণ্ডলের ধোতিগুদেম গ্রামে হাজিলো ল্যাবস প্রাইভেট লিমিটেডের কারখানায় গতরাতে আচমকা একটি কেমিক্যাল রিয়্যাক্টর বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে 2 জন শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত আরও 9 শ্রমিক। বিস্ফোরণের ফলে কারখানাটি আগুন ছড়িয়ে পড়ে, আহত 9 জনকে দ্রুত উদ্ধার করে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 30 অগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে বেলা 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পাকিস্তানের জাতীয় সংসদে পেশ করা তথ্যে প্রকাশ পেয়েছে, চলতি বছরের 1 মার্চ থেকে 13 জুলাই পর্যন্ত 20,000-এরও বেশি পাকিস্তানের নাগরিক ভিক্ষা চাওয়া, অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগে মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে বিতাড়িত হয়েছে। পাকিস্তানের মাদক নিয়ন্ত্রণ মন্ত্রকের পেশ করা তথ্য অনুযায়ী সৌদি আরব থেকে সর্বোচ্চ 15,500, সংযুক্ত আরব আমিরশাহী থেকে 3,800, ওমান থেকে 1,600, বাহরিন থেকে 521, কাতার থেকে 429 এবং কুয়েত থেকে 97 জন পাকিস্তানিকে ভিক্ষাবৃত্তি

0: বেআইনি অনুপ্রবেশ, মাদক সংক্রান্ত অপরাধ, ভিসা লঙ্ঘন সহ অন্যান্য অপরাধের অভিযোগে বিতাড়িত করা হয়েছে। 22 জন ভারতীয় নাবিক সহ দুটি বিদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ছিনতাইয়ের ঘটনায় ভারত সোমালিয়া কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে। ছিনতাই হওয়া এমটি সিবুতে 16 জন এবং এমভি লুতুফে 6 জন ভারতীয় নাবিক ছিলেন। সশস্ত্র জলদস্যুরা ইয়েমেন ও সোমালিয়ার উপকূলে আলাদা আলাদা ঘটনায় এই জাহাজ দুটি ছিনতাই করে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল জানিয়েছেন, নাবিকদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি বিষয়টি সোমালিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উত্থাপন করা হয়েছে।
1: As we have said this time and again, and I would like to reiterate, the welfare and safety of our seafaring community is a matter which we take very seriously and we attach very high priority to this subject. Having said that, whenever there's an issue with our seafarer community, with our seamen, we take it up with relevant authorities.
0: কানাডার আলবার্টা প্রদেশে একটি গুরুদ্বারায় ভোরের প্রার্থনা চলাকালীন এক ব্যক্তির ছুরিকাঘাতে 2 জন আহত হয়েছেন। এডমন্টনের উত্তর পূর্বে অবস্থিত নানকাসার গুরুদ্বারা গুরুশিক মন্দিরে ভোর 5টার কিছু পরে এই ঘটনাটি ঘটে। এডমন্টন পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং এই আততায়ী ব্যক্তিকে গ্রেপ্তার করে। কানাডার প্রধানমন্ত্রী ম্যাককার্নি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং আহত ব্যক্তি ও শিখ সম্প্রদায়ের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। ভারতের তৃষা জলীয় গায়ত্রী গোপীচাঁদ বিডাব্লিউএফ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে মহিলাদের ডাবলসের সেমিফাইনালে উঠেছেন। এদিকে এফআইএইচ হকি বিশ্বকাপে আমস্টারডামে পুরুষদের দল আজ আয়োজক নেদারল্যান্ডসের বিরুদ্ধে দ্বিতীয় ধাপের অভিযান শুরু করতে চলেছে। ভারতীয় সময় সন্ধ্যা 7:30 খেলা শুরু হবে। পুল ডি শেষ ম্যাচে পাকিস্তানকে 5-3 গোলে পরাজিত করে ভারতের পুরুষ দল। পুল ডি থেকে ইংল্যান্ড ও ভারত এবং পুলের শীর্ষে থাকা 2 দল পুল ইতে যোগ দেবে। অন্যদিকে ভারতের মহিলা দল গতকাল নেদারল্যান্ডসের কাছে 0-2 গোলে হেরে গিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিলিগুড়ির সুকনায় গোর্খা জনমুক্তি মোর্চা জিএনএলএফ সহ বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠকে বসেছেন। মুখ্যমন্ত্রীও বৈঠকে উপস্থিত রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের ভবিষ্যৎ সুরক্ষিত করার লক্ষ্যে ভারত নীতিগত পর্যায়ে পরবর্তী প্রজন্মের সংস্কার বাস্তবায়ন করছে। ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির পর্যটন মন্ত্রীরা জয়পুর ঘোষণাপত্রে সহমত পোষণ করেছেন। বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে 20,000-এরও বেশি পাকিস্তানের নাগরিক বিতাড়িত। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরবর্তী সংবাদ শুনুন 1:30।
2: नमस्कार, आकाशवाणी समाचार के साथ मैं फरहत नाज। गृहमंत्री अमित शाह आज पश्चिम बंगाल के दार्जिलिंग में सुकना में सहयोगी गोरखा नेताओं के साथ महत्वपूर्ण बैठक कर रहे हैं। गोरखा जनमुक्ति मोर्चा के अध्यक्ष बिमल गुरंग के अनुसार बैठक में लंबे समय से चली आ रही स्थायी राजनीतिक समाधान की मांग पर चर्चा होने की संभावना है। बैठक के विस्तृत ब्यौरे की प्रतीक्षा है। इसके बाद आज गृहमंत्री सिलीगुड़ी कॉरिडोर को लेकर एक उच्च स्तरीय बैठक की अध्यक्षता करेंगे। इसमें बीएसएफ, एसएसबी, आईबी, पुलिस तथा केंद्र और राज्य सरकार के वरिष्ठ अधिकारी शामिल होंगे। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा है कि सुधार उनकी सरकार के लिए मजबूरी नहीं बल्कि प्रतिबद्धता है। उन्होंने कहा कि सरकार की नीतियां लोगों के हित और देश के विकास को ध्यान में रखकर बनाई जा रही हैं। नई दिल्ली में इकोनॉमिक टाइम्स वर्ल्ड लीडर्स फोरम में प्रधानमंत्री ने कहा कि सरकार केवल नियम नहीं बदल रही बल्कि नीतियों में भी व्यापक बदलाव कर रही है। प्रधानमंत्री ने कहा कि वैश्विक स्तर पर संसाधनों को लेकर बढ़ता तनाव और दुनिया भर में अविश्वास नई चुनौतियां पैदा कर रहे हैं। उन्होंने कहा कि भारत के विकास के लिए 7 प्रमुख क्षेत्रों पर विशेष ध्यान दिया जा रहा है।
3: मैन्युफैक्चरिंग, टेक्नोलॉजी और इनोवेशन, मैंने ऐसे 7 सेक्टर्स की बात की जिन पर भारत का आज बहुत ज्यादा फोकस है और इसलिए भारत आज पॉलिसी लेवल पर नेक्स्ट जनरेशन रिफॉर्म्स कर रहा है ताकि हमारा फ्यूचर सुरक्षित हो। गवर्नेंस पर रिफॉर्म्स कर रहा है, ईज ऑफ लिविंग के लिए रिफॉर्म्स कर रहा है। ये रिफॉर्म्स हमारे लिए कंपल्सन नहीं है, ये हमारा कमिटमेंट है, ये हमारा कन्विक्शन है।
2: भारत की मेजबानी में आंध्र प्रदेश के विशाखापट्टनम में आज ब्रिक्स युवा मंत्रियों की बैठक होगी, जबकि कल ब्रिक्स खेल मंत्रियों की बैठक आयोजित की जाएगी। बैठकों की अध्यक्षता युवा कार्यक्रम और खेल मंत्री मनसुख मांडविया करेंगे। राज्य मंत्री रक्षा खड़से भी इसमें शामिल होंगे। युवा कार्य मंत्रियों की बैठक में युवा विकास, शिक्षा, कौशल, रोजगार, उद्यमिता जैसे मुद्दों पर चर्चा होगी। भारत ने 22 भारतीय नाविकों के साथ 2 वाणिज्यिक

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 এফএম গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 এফএম।

0: নেই তিনি আশেপাশে, গান বাজে বারো মাস, নিঃশ্বাসে মিশে আছেন দেবব্রত বিশ্বাস। আজ তার জন্মদিনে তাঁরই কণ্ঠের গান শুনতে শুনতে শুরু করে দিলাম তোমায় গান শোনাব।
1: 100.1 AIRFM গোল্ডে এই অনুষ্ঠানে আপনারা জানেন প্রত্যেক দিনের মতো আজও আমরা এসেছি আপনাদের অনুরোধের গান নিয়ে। আজকের প্রথম গান শুনলাম যার অনুরোধে, তিনি হচ্ছেন নদিয়া জেলার ফুলিয়া থেকে রাহুল দাস, শুনতে চেয়েছিলেন এই গান।
0: পরের অনুরোধে চলে যাই। পরের অনুরোধ সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, গান শুনতে চেয়েছেন তাপসকান্তি ঘোষ দমদম ক্যান্টনমেন্ট গোড়াবাজার থেকে। সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে আমরা যে গানটি শুনব সেই গানটি অগ্নি সংস্কার ছবি থেকে, গৌরীপ্রসন্ন মজুমদারের কথা এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে।

আজকের এই ভয়ঙ্কর একটা তপ্ত দিনে এক্সপেক্ট করতেই পারি যে রাত্রিটা সুন্দর হবে, গানে গানেও সেই আশ্বাস দিয়ে গেলেন লতা সন্ধ্যা মুখোপাধ্যায়। চলে যাব পরের গানে, শ্রীকান্ত আচার্যের গানের অনুরোধ করেছেন দ্বারহাট্টা হরিপাল হুগলি থেকে উত্তম কুমার দাস। এ গানের কথা লিখেছেন অর্ণাশীল, সুর বাণীকণ্ঠ।

শ্রীকান্ত আচার্যের গান শুনছিলাম আমরা। এর পরের অনুরোধ আমাদের ফোনের বন্ধু অনুরোধ করেছেন গড়ফা থেকে, বিমল নন্দী শুনতে চেয়েছেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া গান, একটু কম শোনা গান, ১৯৭১ সালের গান এটি প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গান শুনছিলাম। এরপরে আমাদের আরও একটি অনুরোধ এসেছে দেবব্রত বিশ্বাসের গানের জন্য, আমরা সেই গানে চলে যাই। গানের ওপারে শ্রোতার অনুরোধকারী শ্রোতার নাম জানিয়ে দিচ্ছি।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: সোদপুর থেকে মালারার অনুরোধে শুনছিলাম আমরা এই গান মান্নাদের কণ্ঠে, প্রভাসদের সুরে এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়।
1: আমরা এরপর যে গানটি শুনব, গানটির কথা লিখেছেন গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুর নচিকেতা ঘোষের। ভানু পেলো লটারি এই ছবি থেকে শ্যামল মিত্রের কণ্ঠে গান শুনতে চেয়েছেন আনোয়ার মোল্লা মহেশতলা সন্তোষপুর থেকে।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: গায়ত্রী বসুর কণ্ঠে এই গান শুনছিলাম, 1960 সালের গান, অনল চট্টোপাধ্যায়ের কথা এবং সুরে। এ গানের অনুরোধ করেছিলেন গড়িয়া মহামায়াতলা থেকে সুধন্যা বাগচি। ঘড়ি বলছে 1:44, শুনছেন তোমায় গান শোনাবো। আপনাদের সঙ্গে রয়েছি আমি দোলন,
1: আমি প্রযুক্তি। এরপরে যে গানটি আমরা শুনবো হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, গানের অনুরোধ জানিয়েছেন মিলন বিট, মৌ বিট, রামজীবনপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। এবং এই গানের কথা পুলক বন্দ্যোপাধ্যায়ের এবং সুর হেমন্ত মুখোপাধ্যায়ের।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

চলে যাব পরের গানে। কিশোর কুমারের গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন মলয় দাস, বিদিশা দাস এবং অন্বেষা দাস, বিলারা হুগলি থেকে শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায় কিশোর কুমারের নিজের সুর।

0: গান শুনতে শুনতেই আমরা কিন্তু তোমায় গান শোনাবোর একেবারে শেষে চলে এসেছি।
1: শেষ গান শুনবো আমরা নির্মলা মিশ্রের কণ্ঠে, প্রণব রায়ের কথায় কমল দাশগুপ্তের সুরে। এই গানের জন্য অনুরোধ করেছেন দীনবন্ধু মল্লিক, বেস পার্ক মাঠ, বৈদ্যবাটি, হুগলি থেকে।
0: আর আমরা ফিরে আসবো আবারও 2:30 সুরেলা সফর নিয়ে দোলনার প্রযুক্তি। আপাতত এই গান রইল আপনাদের জন্য।

0: আকাশবাণী এফএম গোল খাঁটি শোনা।
1: শুনছেন ফিল্মি গানের সফর, সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফর, 100.1 এফএম গোল্ড এ সুরেলা সফরে আজ আশি থেকে নব্বই।
2: হান্ড্রেড পয়েন্ট ওয়ান আর এফ এম গোল্ডে কথা মতো আমরা এসে গেছি আবার সুরেলা সফর নিয়ে। আজ আপনাদের সঙ্গে সুরেলা সফরে রয়েছি আমি দোলন,
3: আমি প্রযুক্তি।
2: আজকে আমরা এই যে শনিবারের সুরেলা সফর, এটাতে মূলত আমরা আশি আট নব্বইয়ের দশকের ছবি নিয়ে কথা বলি। এবং একটা জিনিস প্রযুক্তি আমরা মানে এই অনুষ্ঠান করতে গিয়ে প্রায়শই ফেস করি যে বাংলা ছবির ক্ষেত্রে খুব মুষ্টিমেয় কিছু ছবি যেগুলো কিন্তু ওই মেন স্ট্রিমের মানে পপুলার যে ছবি সেই ছবির ধারার বাইরে খুব মানে সেন্সিবল ছবি তুলনায় কম হয়েছে, বরং হিন্দিতে কিন্তু সেই সময় বেশ কিছু প্যারালাল মুভিজের ক্ষেত্রে কিন্তু এই দুটো দশক খুব বড় অবদান রেখেছে। তো আজকে আমরা সেই রকমই আশি এবং নব্বইয়ে হওয়া প্যারালাল ছবির ক্ষেত্রে দুটো দশক থেকে দুটো করে মূল ছবি নিয়ে একটু কথা বলবো, যেগুলো এই দশকের ছবি হলেও মানে ছবিগুলো এতগুলো দিক ছুঁয়ে গেছে যে শুধুমাত্র একটা সময় নির্দিষ্ট বা সময় নিরপেক্ষ মানে সময় নিরপেক্ষ হয়ে উঠেছে, সময় নির্ভর না থেকে সময় নিরপেক্ষ হয়ে উঠেছে। তো আমরা আশির দশকের কোন দুটো ছবির কথা বলবো প্রযুক্তি?
3: যেহেতু প্যারালাল ছবির কথা বললে তুমি,
2: হুম হুম,

0: মনে হলো প্যারালাল ছবি এই সময় যারা তৈরি করছেন তাদের মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য দুটি নাম হলো শ্যাম বেনেগাল এবং গোবিন্দ নিহলানি।
1: মানে 90 এর দশক মানেই এই দুটো খুব উল্লেখযোগ্য
0: একেবারেই, এবং প্যারালাল সিনেমার ক্ষেত্রে তো বটেই। তো সেই কারণেই আমরা বেছে নিলাম 80 দশকের দুটি ছবি এই দুই পরিচালকের। একটি হলো শ্যাম বেনেগালের আরোহণ এবং এবং সেই সঙ্গে গোবিন্দ নিহলানির বিজেতা। এই দুটি ছবির মধ্যে খুব, এই যে দোলন যেটা বলল যে অনেকগুলো দিক উঠে আসছে, সেই কোন কোন দিক উঠে আসছে সেই সবগুলো আমরা আলোচনা করব। যদিও হ্যাঁ, এটা ঠিক, আমরা ফিল্ম রিলেটেড তো আমরা আজকে কাজ করছি না, আজকে আমরা যে কাজগুলো করছি ওই সময়ে যে সমস্ত কি বলবো মণিমুক্ত তৈরি হয়েছে আমাদের হাতে এসে পৌঁছেছে, আমাদের চোখের সামনে এমন কিছু নিদর্শন আমরা পেয়েছি যেগুলি ভারতীয় সিনেমার কোথাও একটা মানের পারদকে আরেকটুখানি তুলে দিয়েছে।
1: একটা জিনিস দেখো, আমরা আসবো দুটো ছবির কথাতেই আসবো, একটু আমরা দশক ধরেই বরং এগোই, প্রথমে 80-এর ছবিগুলো নিয়ে আমরা কথা বলি, পরে আমরা 90-এর দশকে যাব। একটা জিনিস প্রযুক্তি, এই যে দেখো দুটো ছবি, শ্যাম বেনেগাল এই সময় করলেন বিজেতা, যেটা একেবারে
0: না, শ্যাম বেনেগাল
1: গোবিন্দ নিহলানি করছেন, শ্যাম বেনেগাল করলেন আরোহণ। বিজেতা ছবিটা যেখানে একটা সর্বভারতীয় প্রেক্ষাপট রয়েছে, মানে এয়ারফোর্সের একটা দিককে দেখানো হয়েছে বা তাদের ওপরেই ছবিটা চিত্রিত,
0: এয়ারফোর্সের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এই ছবিটি তৈরি করা হয়েছে। ছবিটা একটা অদ্ভুত, মানে এই এইরকম বিষয়টাও কিন্তু সাধারণভাবে আমরা দেখি না যে হ্যাঁ আমাদের ভারতীয় কোনো একটা ডিফেন্সের কোনো একটা সুবর্ণ জয়ন্তী হোক কি রজত জয়ন্তী, সেই উপলক্ষে একটি ছবি সেলিব্রেট করা হচ্ছে, এটাও কিন্তু আমরা খুব হ্যাঁ দেখা হয়। কিরকম হয় সেগুলো ডকুমেন্টারি ফিল্ম হয়, কিন্তু এরকম ফিচার ফিল্ম তৈরি হয়েছে এটা নিদর্শন খুব কমই দেখা গেছে।
1: তো গোবিন্দ নিহলানি যখন এই দিক, এবং একটা মানে এয়ারফোর্সের সুবর্ণ জয়ন্তীতে তৈরি, মানে অবশ্যই সেটা একটা সর্বভারতীয় চরিত্র থাকছে সেই ছবির। আবার সেখানে দেখো শ্যাম বেনেগাল যে ছবি করছেন সেটা কিন্তু একেবারে বাংলা কেন্দ্রিক, পুরো বাংলাকে নিয়ে হচ্ছে এই ছবি, এবং মানে ফলে একটা ওই আমরা মানে মাইক্রো আর ম্যাক্রোর প্রসঙ্গ এখানে আনতেই পারি, যে একটাতে আমরা সর্বভারতকে দেখছি, একটাতে আমরা বাংলার একটা প্রেক্ষিত দিয়ে হয়তো সামগ্রিকতায় পৌঁছচ্ছি। সেইভাবেই আমরা ছবিগুলোকে আজকে বেছেছি। তো আমরা প্রথমে আরোহণের প্রসঙ্গে তো আসবো, আরোহণ মানেই হচ্ছে কেন্দ্রীয় চরিত্র হরি, সেই হরিমণ্ডলের কথা দিয়ে একটু শুরু করি।
0: কণ্ঠে পূর্ণদা।

0: হরিমণ্ডলের চরিত্রে আমরা ওমপুরীকে পেলাম, এবং ওমপুরী শ্রেষ্ঠ অভিনেতা চলচ্চিত্র মানে জাতীয় পুরস্কার পেয়েছেন 1982 সালে।
1: একদমই, যেটা মানে ওই যে 80-90 দশকটা বাংলার ক্ষেত্রে মানে একটা খুব উল্লেখযোগ্য সময় যেটা এই ছবিতে ধরা হয়েছে, 80 দশকের গোড়ার দিকের ছবি। কিন্তু আমরা জানি যে তার আগের দশক থেকেই শুরু করে একটা অসম্ভব টালমাটাল পরিস্থিতি চলেছিল। সেই বিষয়টাকে নিয়ে যে জমির অধিকার কৃষকের কতটা, জমিদারের কতটা, এই বিষয়কে নিয়ে ছবিটি করলেন শ্যাম বেনেগল। এবং যেটা এই ছবিটা দেখতে দেখতে বারবার মনে হচ্ছিল যে দেখো, 80 দশকে সে করলেও আমরা আরও কয়েক দশক আগে বিমল রায়ের ছবি যখন দেখেছিলাম দো বিঘা জমিন, কোথাও যেন সেই বলরাজ সাহানির ছায়া বারবার পাই আমরা হরিমণ্ডলের মধ্যে, যে তার ওই একটুকু জমির জন্য কি লড়াই, কি মানে কি সাংঘাতিক লড়াই, মরণপণ লড়াই, জীবনপণ লড়াই, এবং শুধু একাল লড়াই নয়, গোটা পরিবারের লড়াই। বাংলার গ্রামে কিন্তু এক্স্যাক্টলি তখন এই চিত্রটাই ছিল। এবং আরেকটা জিনিসও হয়তো প্রযুক্তি তুমি আমার সাথে এগ্রি করবে, এটা দেখতে দেখতে এই ছবিটা দেখতে দেখতে বারবার মানে এর যে পুরো সেটিংটা বলবো আর কি, আমার ভীষণ মৃণাল সেনের ওই আকালের সন্ধানের কথা খুব মনে হচ্ছিল, কারণ চরিত্রগুলো না এত সিমিলার, গ্রামের মানুষগুলো। তো শ্যাম বেনেগল এই ছবির মধ্যে দিয়ে যেটা পালা বদলটা দেখিয়েছেন 70-এর দশকে, যে টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি, ক্ষমতার পালা বদল, সেই সবটাই, কিন্তু তার মধ্যে দিয়ে মূল যেটা হচ্ছে জীবন, মানুষকে দেখিয়েছেন, মানুষের জীবন, এবং কি অসম্ভব একটা অসম লড়াইতে এই গ্রামের অতি সাধারণ খেটে খাওয়া বললে তো অনেক বেশি বলা হয়, যারা খাটে কিন্তু খাওয়ারটুকু জোটে না, এবং যেটুকু এবং খাটনির যে কি বলবো মানে যেটাকে কেন্দ্র করে খাটবে সেটাও কেড়ে নেওয়ার চেষ্টা হয় মানে সর্বতোভাবে। তো আমার না যেটা ভীষণ ছবিটা দেখতে দেখতে মনে হচ্ছিল, একটা তো এই ছবির কি বলবো একটা একটা দর্শনকে এই ছবি ধরে এগিয়েছে, সেই দর্শনের হয়তো কিছুটা প্রোপাগেট করা হয়েছে, কিন্তু শ্যাম বেনেগল একজন মানে অবাঙালি পরিচালক হয়ে যেভাবে তিনি বাংলাকে ধরেছেন, দেখো 80-এর দশকে কিন্তু আমরা বাংলার বাঙালি পরিচালকদের হাতে যেসব ছবিগুলো পাচ্ছি, ধরো ওই কাছাকাছি সময় আমার মনে পড়ছে অপর্ণা সেন তখন পরমা করছেন, যেখানে একেবারে মানে
0: আরবান একটা,
1: হ্যাঁ, শহরের একটা পারিবারিক গল্প আমরা পাচ্ছি,

0: ধরো ওই সময় মানে তপন সিংহ ছবি করছেন, কিন্তু এই যে সাম্যেনেগালের এই ছবিতে যেভাবে গ্রাম উঠে এসেছে, বা ধরো মেন স্ট্রিম ছবির ক্ষেত্রেও 80-এর দশকে কিন্তু ওই একটু শহরে কোণে ঢুকে পড়ছে,
1: মানে একটু নয় ভালো মতোই ঢুকেছে সেই সময়টা
0: পড়ছে, এবং মানে খুব কমার্শিয়ালাইজ ছবি যেখানে বেশ নাচা গানা থাকছে এবং নায়িকাদের পোশাক বেশ বম্বের মতন হয়ে যাচ্ছে অনেকাংশেই,
1: মানে তুমি বাংলা ছবির কথা বলছো,
0: বাংলা ছবির কথা বলছি, সেখানে একজন অবাঙালি পরিচালক এসে কি সাংঘাতিক ভাবে তিনি বাংলাকে তুলে ধরলেন, এইটা আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং লেগেছে।
1: বাংলার বীরভূম জেলার গিরিপুর গ্রামে তারা থাকে,
0: মানে কি অদ্ভুত গিরিপুর, এবং ছবিটার টাইটেল ট্র্যাকটা ভীষণ ইন্টারেস্টিং, মানে টাইটেল ট্র্যাক তো ঠিক নয়, একদম শুরুতে একটা মাঠের মধ্যে একদম লোক বসে রয়েছে, অম্পুরি হঠাৎ বলতে শুরু করলেন যে এই ছবিটাতে আমরা যারা
1: হ্যাঁ
0: মানে ছবিটা এটার বিষয়ে ছবিটার সম্বন্ধে দু এক লাইন বলে তিনি বলতে শুরু করলেন, আমি হরিমণ্ডলের চরিত্রে এই যে গীতাদিকে আমি ওখানে পিসি বলি, সে আমার পিসির চরিত্রে, ঈশানি ব্যানার্জি আমার স্ত্রীর চরিত্রে, ভিক্টর ব্যানার্জিকে ডাকলেন, এ হচ্ছে চোদ্দার বিভূতিভূষণ, মানে এই স্টাইলটাই ভীষণ ইউনিক, এবং কোথাও যে গ্রামের মানুষের কথা বলা হচ্ছে তাদের সঙ্গে একাত্ম হয়ে যাওয়া, সেই ফিলিংটা কিন্তু এনে দিলে এইভাবে নিজেদেরকে ইন্ট্রোডিউস করানো যে আমরা তোমাদের এই লোকেই, দেখো মাঠে ক্ষেতের মধ্যে বসে আছে, আমরা কোনো ওই দূর আকাশের তারকা আমরা নই। তো এই যে বাংলাকে ধরা, মৃণাল সেনের স্ত্রী ছিলেন গীতা সেন এই এতে ছবিতে, মানে গীতা সেন বাটনা বাটছেন, মশলা বাটছেন, মানে এত নিখুঁত সেই ভঙ্গিটা আমরা অনেক ক্ষেত্রেই দেখি, এরকম ক্ষেত্রে নায়িকাদের মধ্যে একটা আড়ষ্টতা থাকে, তারা যে খুব একটা অভ্যস্ত নন বোঝা যায়, এটা সাম্যেনেগালের কি বলবো তার যে একটা মাইনিউট পারফেকশনিস্ট দৃষ্টি সেটা তো বটেই, ওভারঅল সব মিলিয়ে মানে হরিমণ্ডল তার কাছ থেকে তার জমিটা কেড়ে নেওয়া হবে, এটাই হচ্ছে মূল কথা, এবং সে সময় আমরা জানি যে অপারেশন বর্গা সেটা মানে জমিতে ভাগচাষীর অধিকার আর কি, সেই নিয়ে উত্তাল হয়ে উঠেছিল, এবং তাকে কেন্দ্র করে রাজনৈতিক পালাবদল, সেই মানে পালাবদলের পরে আবার কত রকম রাজনীতি, এই সবটা মিলে এবং এই পুরোটার মধ্যে পড়ে একজন অত্যন্ত সাধারণ সরল গ্রাম্য গরিব চাষি, তার জীবনটা যে কি ওলট পালট হতে লাগলো, সেটাই ছবিটার মুখ্য মানে উপজীব্য।
1: আসলে সাম্যেনেগাল সবসময় চেষ্টা করেছেন, বা তাকে একবার প্রশ্ন করা হয়েছিল যে এই যে সমসাময়িক পরিস্থিতি আপনার ভিতরে এমনভাবে কাজ করে যে আপনি সেইগুলি নিয়ে ছবি তৈরি করছেন, ছাত্র রাজনীতি নিয়ে যেখানে শিক্ষা ব্যবস্থার উপরে নানা রকমের মানে ছাত্রদের অধিকার নিয়ে নানা রকমের লড়াই, সেইখানেও দেখা যাচ্ছে যে তিনি ঝাঁপিয়ে পড়ছেন সেই সমস্ত বিষয় নিয়ে, নিজের কাজকে তিনি সাজিয়ে তুলছেন আর কি। তো তার বক্তব্য সবসময় যে তিনি বলছেন যে এই যে যখনই এক একটা ঘটনা ঘটে, তখনই সেই ঘটনাগুলির মধ্যে আমি এত বক্তব্য খুঁজে পাই যেগুলি আমার মনে হয় বলা প্রয়োজন, সামাজিকভাবে বলা প্রয়োজন, তখনই আমার এক একটা ছবি তৈরি হয়। সত্যিই তো তাই, আমরা তার বিভিন্ন কাজে, যেহেতু তিনি ডকুমেন্টারি বা অ্যাডভার্টাইজমেন্টের জগৎ থেকে উঠে এসেছেন, ফলে তিনি এক একটা সাবজেক্টকে অদ্ভুতভাবে দেখেছেন। এই যে শুরুটা, আরোহণের শুরুটার কথা যেটা তুমি বললে, এই ইউনিকনেসটা তো আমরা সাম্যেনেগালের ছবিতেই পেয়েছি। আমরা আরোহণের আরেকটা গান শুনি, তারপরে আমরা আরেকটি মানে 80-এর দশকের আরেকটি ছবিতে চলে যাব। সেখানে একটা খুব মানে আরোহণের সঙ্গে একটা সুন্দর লিঙ্ক আছে, সেই লিঙ্কটা নিয়ে ফিরে আসছি।

0: কতটা অনেস্টলি ধরতে চেয়েছেন এই ছবির সমস্ত গান, মানে কম্পোজিশন এবং কণ্ঠ পূর্ণ দাস বাউলের, কিন্তু সবকটা গানের ক্ষেত্রে
1: ঠিক তাই। আর ওই যে বলছিলাম একটা মিডল লিংক রয়েছে, সেটা আরোহণের যিনি সিনেমাটোগ্রাফার তিনি হলেন গোবিন্দ হেলানি,
0: একদম।
1: এবং সেই একই সময় গোবিন্দ হেলানি তৈরি করছেন আরেকটি ছবি, ছবির নাম বিজেতা।
0: বিজেতা ছবিটা একটা দিক থেকে যেরকম আমরা ইন্ট্রোডাকশনে বললাম, আবার আরেক দিক থেকে আমার মনে হয় যে ধরো মানে লেট নাইনটিজ 2000 থেকে শুরু করে আজও বলিউড ছবির ক্ষেত্রে এই টিন এজারদের নিয়ে তো প্রচুর বলিউড ছবি তৈরি হয়েছে, তাদের ক্রাইসিস, তাদের যে সমস্ত মানে কি বলবো ডিলেমা, এগুলোকে কিন্তু মানে এগুলো অনেক ছবির একটা মূল জায়গায় হচ্ছে। আমার মনে হয় এই ছবিটা না সেই এই যে ধারাটা আসতে চলেছে তার একটা শুরুয়াত ছিল কোথাও,
1: একদমই তাই। এবং আমরা যখন ছবিটা দেখছি, বিশেষ করে এই ছবিতে তো অনবদ্য লেগেছে শশী কাপুরকে এবং অবভিয়াসলি রেখাকেও, দুজনের কেমিস্ট্রি মানে কোথাও না, এখানে কুণাল কাপুর অঙ্গদ যে চরিত্রটি, কুণাল কাপুর এখানে প্রোটাগনিস্ট একেবারেই, কিন্তু কোথাও একটা মানে হয় না যে পার এক্সেলেন্স কোথাও একটা চলে যায়, সেখানে না ওই শশী কাপুর এবং রেখার যে কেমিস্ট্রিটা এখানে দেখানো হয়েছে এবং যেটা দেখাতে চেয়েছেন গোবিন্দ হেলানি, যে তাদের দুজনের এই যে দাম্পত্য সমস্যা তার মধ্যিখানে পড়ে গেছে টিনেজার ছেলেটি, তো সেইটা না কোথাও যেন একটা অন্য জায়গায় অন্য লেভেলে চলে যায়, যে কারণে এই যে কুণাল কাপুরের যে চরিত্রটি অঙ্গদ চরিত্রটি কোথাও একটু ফিকে হয়ে যাচ্ছে।
0: এবং হয়তো সেটা কিছুটা পারপাসলি করা যে মানে ফিকে হয়ে যাচ্ছে ইন দ্য সেন্স, মানে তুমি যেটা বলছো হ্যাঁ সেটা একদিক থেকে ঠিক, আবার এই যে শশী কাপুর এবং রেখা এদের যে অরা, হ্যাঁ এটা তো 80 দশকের গোড়ার ছবি, মানে তখনও তারা একেবারে সেই মধ্য গগনেই বলা যেতে পারে, সেই অরাটায় অটোমেটিক্যালি কিছুটা আর কি ঢাকা পড়ে যাচ্ছেন
1: সেটাই। সুপ্রিয়া পাঠককে আমরা পেয়েছি আন্না ভার্গিসের চরিত্রে এবং খুব মিষ্টি সেই সময় সুপ্রিয়া পাঠক, একেবারে ছোট্ট আর কি সেই সময় আমরা তাকে পেলাম। এই ছবিটি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন, সিনেমাটোগ্রাফিতে গোবিন্দ হেলানি, সাউন্ড ডিজাইনারে হিতেন্দ্র ঘোষ, এডিটিংয়ে কেশব নাইডু।
0: এবং আমরা যেটা আরও এই এই এই ছবিতে যেটা আমরা পাই যে একেবারে তোমার মানে কমব্যাট যে সিনগুলো সেগুলো কিন্তু একদম অরিজিনালি আমরা পেয়েছি আর কি, হ্যাঁ কমব্যাট সিনগুলো। এবং এটা এটার জন্য একদম পরিচালককে আলাদা করে পারমিশনই দেওয়া হয়েছিল যে এই ছবি যাতে তারা ব্যবহার করতে পারেন, এবং মানে এই যে মিগ 21, হ্যাঁ ওই সেই প্রথম বোধহয় আমরা মিগ 21 এর মানে কে এত কাছ থেকে দেখতে পাচ্ছি।
1: এবং খুব সত্যি কথা বলতে মিগ 21 সম্পর্কে সাধারণ মানুষের ধারণাও খানিকটা মানে কি বলবো খানিকটা স্বচ্ছ তৈরি হলো আর কি। আমরা তো সাধারণভাবে খবরের কাগজের পাতাতে বা নিউজ চ্যানেলগুলোতে, তখন শুধুমাত্র দূরদর্শনই ছিল, তখন আমরা সেইখানে খবরগুলো পেতাম, কিন্তু আসল ঘটনাটা কি বা সেটা কিরকম দেখতে, তার ভিতরে কি হয়,

0: সেনাবাহিনীর, বিমান বাহিনীতে কি হতে পারে ভারতীয় বিমান বাহিনীর, সে সমস্ত সব সবকিছু যেন আমরা এই ছবিটার মধ্যে একদম জীবন্ত দেখতে পেলাম।
1: আরেকটা কি ব্যাপার বলো তো, এখন যেমন আমরা সবকিছু সোশ্যাল মিডিয়া খুলে লাইভ দেখতে পাই, প্রত্যেকেই তার নিজে প্রচুর আমরা মিলিটারি পার্সোনালদের দেখি, যারা যাদের তাদের পেজ আছে তারা রেগুলার বেসিসে লাইভ করেন, তাদের অনেক কিছু আমরা জানতে পারি সেখান থেকে। তখনকার মানুষের তো এই সুযোগটা ছিল না যে এই যে মিলিটারি লাইফকে এত কাছ থেকে দেখা, এয়ারফোর্সের জীবনকে এত কাছ থেকে দেখা, সেইটা গোবিন্দ নিহালনি কোথাও সেই সুযোগটা করে দিলেন। আর দ্বিতীয়ত হচ্ছে এই ছবির যে একটা বড় জায়গা হচ্ছে যে একটা সর্বভারতীয় চরিত্র, বিভিন্ন ধর্মের বিভিন্ন ইয়ের মানুষরা তাদের এখানে আর কি সমাহার রয়েছে। মানে শশী কাপুর নিজে তিনি শিখ পরিবার, কিন্তু রেখা তার স্ত্রী একজন প্র্যাকটিসিং হিন্দু, আবার ওদিকে মানে এরকম আর কি আন্না, আন্না তো একজন খ্রিশ্চান, তো এরকম অনেকগুলো মানে মানে সম্প্রীতির জায়গাটা মানে ওইভাবে ঠিক দাগিয়ে দেওয়া নয়, কিন্তু খুব সুন্দরভাবে খুব সূক্ষ্মভাবে তুলে ধরেছেন এখানে।
0: এবং আঙ্গাদ যখন যাচ্ছে বিমান বাহিনীতে, সেখানে বিভিন্ন লোকের সঙ্গে যে আলাপ হচ্ছে তার, এবং সেখানেও একটা ধরো এই যে ক্রাইসিস, এই যে একটা অন্য নিজের বাড়ি নিজের একটা সেফ জোন ছেড়ে সে অন্য জায়গায় চলে যাচ্ছে, এবং সেখানে গিয়ে কি টানা পড়েন তার ভিতরে চলছে, এই সব সবটা মিলিয়ে 80-এর দশকের একটা খুব উল্লেখযোগ্য ছবি, যে ছবির কথা আমরা আজকে আবারও ফিরে দেখলাম। এবং এই ছবির গান শুনতে শুনতে আমরা সুরেলা সফরের এই পর্ব থেকে চলে যাব, আবার 3:10 সংবাদ বিরতির পরে ফিরে আসব আরও 2 ছবি নিয়ে, এবার 90-এর দশকের 2 ছবি নিয়ে আমরা কথা বলবো।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: শুনছেন ফিল্মি গানের সফর, সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফর 100.1 এফএম গোল্ড এ। সুরেলা সফরে আজ আশি থেকে নব্বই, আশি থেকে

0: ফিরে এলাম আমরা সুরেলা সফর নিয়ে দোলন আর প্রযুক্তি আপনাদের সঙ্গে এই মুহূর্তে 100.1 FM গোল্ডে। আমরা শুনছিলাম সরদারি বেগমের গান, এবং সরদারি বেগমের যে গল্প সেই গল্পে আমরা একটু অন্য, মানে আমাদের চেনা জগৎ থেকে একটু অন্য দিকে আমরা চলে যাই, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একদম কি বলবো, যে একটা শহর থেকে শহরের মধ্যে থাকা আরেকটি শহর যেখানে তাবায়েফরা রয়েছে, সেই জায়গার একটা দৃশ্যপট বলা যেতে পারে।
1: মানে 90-এর দশকের গোড়ার ছবি তো এটা, এবং মানে
0: 94-এর ছবি।
1: এবং একটা কথা বলছি প্রযুক্তি, একটু একটু এখানটা আমি প্রথমে বলছি, এই যে সরদারি বেগমকে নিয়ে যে ছবি, সেই ছবিতে কিন্তু ঠিক মানে সরদারি বেগমকে মানে একাকে নিয়েই হচ্ছে ছবিটা। এখানে মানে তার মধ্যে দিয়ে যেটা তুমি বললে, বাইজি জীবনের ওপরে যে খুব একটা আলোকপাত করা হয়েছে এটা নয়, বরং মানে আমার না এই সরদারি বেগম ছবিটা যখন প্রথমবার দেখেছিলাম তখনই মনে হয়েছিল যে এরকমভাবে একটা ছবি বানানো যায়। মানে যেটা হয়, আমরা এরকম তো অনেক ছবি দেখেছি যেখানে এই ধরনের একটি চরিত্র তিনি কেন্দ্রীয় চরিত্র, এবং তাকে ঘিরে অনেক রকম অলঙ্করণ, অনেক রকম মানে সেটা সেই চরিত্রটাকে একটা মানে কি বলবো, একটা একটা কোথাও মানে লার্জার দ্যান লাইফ না করা হলেও একটা ভীষণ তাকে একটা অন্যরকম
0: গ্লোরিফাই করা নানা রকমভাবে।
1: কিন্তু এইখানে না সরদারি বাই, এই যে দেখো আমাদের আজকে পরিসর খুব কম, এই যে শেষ মুহূর্তে যখন ওর মেয়ে বলছে যে তুমি জানো তার আমার মানে মায়ের তো মানে তার নাম, তার ফেম, তার মানে অর্থ, সে সমস্ত তো জৌলুস সেসব তো কবেই গেছে, সে তো তার ইয়েতে মানে তার গায়িকা হিসেবে যে তার নাম সে তো অনেক দিন আগের কথা। এক শেষ জীবনে কি করতো আমার মানে সরদারি বেগম, তো বিয়ের ঘটকালি করে জীবন কাটাতো, এবং একেবারে একটা এমনি মানে এমন নয় যে কোনো বাইজি মহল্লায় থাকতো, এবং তখন সে একটা এমনি পাড়ার মধ্যেই থাকতো। আমি না শুধু আমার এইটা ভীষণ আমার কাছে মনে হয়েছে খুব ইম্পর্টেন্ট একটা বার্তা, একটা মানুষ যে যে গানের জন্য তার সারাটা জীবন, মানে সেই ছোট্ট বয়স থেকে বাবার হাতে মার খাওয়া, বারবার ভাইকে নিয়ে পালানো, মানে কোথায় কি গান শেখায় একটু সেখানে যাওয়া, গিয়ে সেখানে কৃপা ভিক্ষা করা, হাতে পায়ে ধরা, এত কিছু করে যে হলো সে শেষ জীবনে কি করছে, তার জীবন চালাবার জন্য ঘটকালি করছে, এবং এমন উল্টোপাল্টা বিয়ে দিচ্ছে যে যেখানে মানে বিয়ের আসর থেকে কোনের মা এসে মেয়েকে মানে মারতে মারতে নিয়ে মানে তুলে নিয়ে যাচ্ছে, সরদারি বেগমকেও আরও পাঁচটা খারাপ কথা বলছে, এই রকম মানে আসলে যে মানুষগুলোর মধ্যে কোথাও একটা ভীষণ ওই একদম সাধারণ স্তরে বিলং করার, মানে সাধারণ স্তরে আসলে যে তারা সাধারণ স্তরেই রুটেড, এইটা মানে সামনে গেল অসাধারণ দেখিয়েছেন। এবং আরেকটা জিনিস দেখো, এই যে 90-এর দশকের গোড়ার ছবি এবং সামনে গেলের ছবি, মানে সেখানে পলিটিক্যাল স্টেটমেন্ট তো থাকে, মানে একদম নির্দ্বিধায় তিনি কিন্তু সেম, এই যে এর আগের পর্বে আমরা ধরো যখন আরোহণের কথা বলছিলাম, নির্দ্বিধায় উনি পলিটিক্যাল স্লোগান দেখান, মানে পলিটিক্যাল কালার সিম্বল, এখানেও তাই। এই যে ছবির শুরুতে যখন একটা গন্ডগোলকে কেন্দ্র করে একটা পাথর এসে লাগছে, সরদারি বেগম জাস্ট মুখটা বাড়িয়ে দেখতে যাচ্ছে কিসের চিৎকার, পাথরটা এসে লাগছে এবং সে মারা যাচ্ছে, এটা দিয়ে তো ছবিটা শুরু। তখন আমরা দেখি যে ভারতের মানে একটি প্রাচীনতম রাজনৈতিক দলের

0: পদ মানে সিম্বল এবং প্রতীক এবং স্লোগান সেইটা দিয়ে সেইটাকে বেশ ভালো করে দেখানো হয়, সেখান থেকে ক্যামেরাটা নামতে থাকে এবং অদ্ভুতভাবে ছবি যখন শেষ হচ্ছে তখনও ঠিক সিমিলার ওয়েতে একটি রাজনৈতিক দলের প্রতীক স্লোগান এবং সেই সেম রং সেটাও দেখানো হয়, যেটা কিনা 90-এর দশকের গোড়ার দিকে খুব উল্লেখযোগ্যভাবে যে দল উঠে এসেছিল। তা শ্যাম বেনেগাল এবং তিনি দেখো সেই দশককে ধরছেন যেখানে মানে সেই সময়কে ধরছেন যেখানে সর্দারিকে গান শিখছিল, গান শেখা অবধি ঠিক ছিল, কোথাও গাইতে পারবেন, একটা অনুষ্ঠানে গান গেয়েছিল বলে বাবা জাস্ট বাড়ি থেকে বের করে দিল, বের করে দিল তো দিলই, মানে জীবনের মতো তার সাথে মুখ দেখা দেখি বন্ধ। এবং ভাই লুকিয়ে একটু যোগাযোগ রাখতো কিন্তু সেই ভাইও পছন্দ করতো না, তার সঙ্গে একটা অত্যন্ত নেহাত ভাই নানা রকম সুবিধা টাকা পয়সা ইত্যাদি পেত বলে একটুখানি যোগাযোগটা রেখেছিল। কিন্তু দেখা হচ্ছে যে এই যে সর্দারি বেগম মারা যাওয়ার পর যে মেয়েটি তার সাংবাদ মানে তাকে নিয়ে রিপোর্ট করতে এলো, কভার করতে এলো, দেখা গেল ঘটনাচক্রে সেই মেয়েটি হচ্ছে তার ভাইঝি এবং এই মেয়েটি কিন্তু দিল্লিতে থাকে, একা থাকে, সে একটা নিউজ পেপারে কাজ করে, একা থাকে, কোনো রকম বাড়ির বিধিনিষেধ সে মানে না। এবং একটি নিউজ পেপারের যে এডিটার, একটি বিবাহিত মানে তিনি একজন বিবাহিত মানে বেশ কয়েকটি সন্তান তার, তার সঙ্গে এই মেয়েটির একটি সম্পর্ক রয়েছে এবং তার একসঙ্গে থাকবে, এরকম একটা প্ল্যানিং, মানে একটা কয়েকটা দশকের ব্যবধানে
1: একটা প্রজন্ম,
0: একটা প্রজন্মের ব্যবধানে কতখানি পাল্টা। এবং 90-এর দশক মানে উদারীকরণের সময়, মানে ভীষণ রকম গ্লোবালাইজেশনের হাওয়া তখন এসে লাগছে, মানে এত সুন্দরভাবে গোবিন্দ নিহালনি ধরেছেন সেই ব্যাপারটাকে। এবং এই মেয়েটি তখন ঠিক করে, সে যখন জানতে পারে যে সর্দারি আসলে তার পিসি, সে কিন্তু তখন একটা থরো একটা কমপ্লিট তাকে নিয়ে একটা বই লেখার কথা ভাবে এবং সেইভাবেই তার জীবনটা আস্তে আস্তে সর্দারি বেগমের জীবনটা এক্সপ্লোর হতে শুরু করে তারই বংশের এ প্রজন্মের পরবর্তী প্রজন্মের একটি মেয়ের হাতে, যে কিনা একই রকমভাবে ভীষণ স্বাধীন চেতা এবং অনুসন্ধিৎসু একটা মন। এবং এটা করতে গিয়ে তার বাবার সঙ্গে তার যে ভাই এর সঙ্গে সর্দার যে ভাই মানে ভাই এখানে না খুব একটা বাফার স্টেটে ভাইকে রাখা হয়েছে, ভাই দিদির ওখানে কিছুটা সাথ দিয়েছিল কিন্তু সবটা পারেনি, আবার দিদিকে ছাড়তেও পারেনি, কিন্তু মেয়ের বেলায় ভাইয়ের কোনো কথাই খাটে না, মেয়েটি যার সঙ্গে সম্পর্ক তার সঙ্গে সে সম্পর্কও রাখবে। যতই তার বাবা বোঝায় যে দেখো একজন ম্যারিড পার্সন সে তার সংসারকে ছাড়তে পারবে না, তুমি সম্পর্কটা থেকে বেরিয়ে এসো, কিন্তু সে বলে না। এবং তার একা থাকা, যেখানে সর্দারির পারমিশন ছিল না বাড়ির বাইরে কোথাও বেরোবার, বাবা এমনকি তার কলেজটাও বন্ধ করে দিল, সেখানে কিন্তু এই মেয়েটি একা একা থাকে। তো ভাই এখানে ধরতে গেলে দুটো প্রজন্মকে কোথাও তার মধ্যবর্তী জায়গাটা ভূমিকাটা মানে টাইম ফ্রেমটাকে এত চমৎকার ধরেছেন তিনটে চরিত্রের মধ্যে দিয়ে। এবং বারবারই না কোথাও সর্দারি আসলে তো সে মানুষ, আসলে সে মানুষ, ভাইয়ের মুখের ওপর টাকাটা ছুঁড়ে ফেলে দিচ্ছে কিন্তু বলাচ্ছে, মানে যিনি প্রত্যক্ষদর্শী বলছেন আর কি ঘটনাটা বলছে, তাহলে কি উনি টাকাটা ফেলেই দেন, বলে না না ভাই চলে যাওয়ার পর আবার তুলে রেখে দিলেন। মানে এগুলো তো ভীষণ রকম মানে একেবারে তোমার আমার মতন মানুষের বৈশিষ্ট্য,
1: ঠিক
0: হতে পারেন তিনি ঘটনাচক্রে তিনি একটা চরিত্র কিন্তু আসলে তিনি আমাদের মতন সাধারণ মানুষ।
1: এবং আমরা যখন সর্দারি বেগমের চরিত্রে কিরণ খেরকে দেখি সেটা আমরা পরবর্তীকালে একদম
0: অভিনয় করেছেন,
1: এবং প্রথম দিককার যে কিরণ খের মানে মানে সর্দারি প্রথম যে সর্দারি স্মৃতি মিশ্রা সেই চরিত্রে করেছিলেন, এবং সেখানেও আমরা দেখছি যে ছেলে ডাকছে তাকে কিন্তু তিনি গানটা গেয়েই যাচ্ছেন, মানে কোথাও তার গানের প্রতি যে ডেডিকেশনটা সেটা ভীষণভাবেই সবসময় থেকেছে, এবং কোথাও সব কিছুর মধ্যে থেকে গানকে তিনি ছাড়বেন না, তার জীবনে যা কিছু ঘটে যাক না কেন তিনি গানকে ছাড়েননি। এবং শেষ পর্যন্ত হ্যাঁ গান তাকে ছেড়ে গেছে একটা সময়, কিন্তু ওই আর কি কোথাও নিজের জেদ বা নিজের স্বাধীন চেতা মন মনটাকে তিনি বাঁচিয়ে রেখেছিলেন, এবং যার রিফ্লেকশনটা পরবর্তীকালে আমরা তার ভাইজির মধ্যে পেয়েছি।
0: এবং আরেকটা জিনিস দেখো, এই সবকটা যে কটা ছবি নিয়ে আজকে আমরা কথা বলছি, এই সবকটাতে একজনের কথা না বললে না অসম্পূর্ণ থেকে যায়। অমরেশ পুরী,
1: হ্যাঁ অমরেশ পুরী,
0: ঠিক কি অভিনেতা, মানে তাকে তুমি কি বলবো, তুমি তাকে মানে জাজ করো। তিনি মানে কোর্টের জাজ, আমরা আরোহণের কথা বলছিলাম আর দ্রোহকালে, তিনি একজন বিরাট ইন্টেলিজেন্স অফিসার যিনি কিনা আসলে একজন দেশদ্রোহী, এদের সঙ্গে টেরিস্টদের সঙ্গে সমস্ত খবর পাচার করেন। আবার এই ছবিতে হেমরাজ হচ্ছে একেবারে একজন গানের খুব পৃষ্ঠপোষক, যে কিনা ওই মানে মানে সর্দারিকে যখন বলে যে হেমরাজ সঙ্গীতের পৃষ্ঠপোষক তবে গানের থেকে বেশি গায়িকার প্রতি তার আগ্রহ।
1: এই ছবিতে আরেকটা জিনিস উল্লেখ করার মতো, গানের কথা যখন বারে বারে আসছে, জাভেদ আখতারের কথা এবং বনরাজ ভাটিয়ার সুর, এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই আশা ভোসলের পাশাপাশি আমরা আরতি আঙ্কলিকারকে পাচ্ছি, শুভা যোশীকে পাচ্ছি, মানে মানে কি বলবো, প্রথিত যশা সমস্ত গায়িকারা তারা এই ছবিতে গান গেয়েছেন, ফলে গানের দিক থেকেও কিন্তু এই ছবি একটা আলাদা
0: আলাদা জায়গা রাখে একদমই। এবং বলবো যারা গানে আগ্রহী, শুধুমাত্র সরদারি বেগমের গানগুলোকে আলাদা করে শুনুন,
1: একদম
0: ছবি যখন দেখবেন তখন তো শুনবেনই, তার বাইরে আলাদা করে কি অপূর্ব অসামান্য গান। মানে আমরা আজকে মনে হচ্ছে পুরো সময়টা জুড়ে এক একটা ছবি নিয়ে কথা বলতে পারলে ভালো হতো, সে সুযোগ নেই। আমরা সরদারি বেগমের আরেকটা গান
1: শুনি, তারপরে আমরা চলে যাব আরেকটি ছবির গল্পে।
0: হ্যাঁ,
1: সেই ছবিটি দ্রোহকাল, আমরা গানটা শুনে নিয়ে তারপরে ফিরে আসছি।
2: আ

0: গান শুনতে শুনতে ঢুকলাম আমরা দ্রোহকালে, এবং গানের কথা উঠতে একটা জিনিস মনে হচ্ছে যে দ্রোহকাল কিন্তু এআর রহমানের প্রথম কম্পোজিশন হলেও হতে পারত, কিন্তু হলো না একটা প্রযুক্তিগত কারণে। কারণ তখন তার কোনো কারণে তার যে কম্পিউটারটা সেটা একটু গণ্ডগোল করতে শুরু করে এবং সেটা তিনি শেষ পর্যন্ত ঠিক করতে পারেননি, যে কারণে তার আত্মপ্রকাশ এই ছবির মাধ্যমে হলো না, পরে অন্য ছবির মাধ্যমে হয়েছে, যেটাও কিন্তু একটা কাল্ট ছবি তৈরি হয়েছে। দ্রোহকালে ঢুকি। দ্রোহকাল গোবিন্দ নিহলানির ছবি, এবং গোবিন্দ নিহলানির ছবি মানেই তো তার সেখানে তিনি সবটাই একদম দেখবেন, এবং আমরা বলি না যে ডিরেক্টররা ক্যামেরা চোখ দিয়ে দেখছেন, ক্যামেরার সত্যি সত্যি চোখ তিনি সবসময় রেখেছেন তার ছবিতে খুব স্বাভাবিকভাবেই। এবং এখানেও আমরা দেখছি যে আবারও একটা রাজনৈতিক পরিস্থিতি আবার, এবং সেই সঙ্গে সঙ্গে এই যে আরোহণে আমরা যেরকম দেখেছিলাম যে একটা কি বলবো, একটা গ্রামীণ পরিবেশ এবং সেখানে সেই পরিবেশের মধ্যে থেকে একজন তার যে জমি তৈরি মানে জমি পাওয়ার চেষ্টা করছেন, সেই যে একটা লড়াই আর কি, এখানে একবার অন্য রকমের একটা লড়াই আমরা দেখতে পাচ্ছি, এবং সেখানে
1: ব্যাপারটা মানে ওই জাতীয় স্তরে চলে,
0: একদম একদম
1: রাজ্যের ঘটনার বাইরে বেরিয়ে একটা জাতীয় স্তরে চলে এলো, যেখানে ডিফারেন্ট এবং একদম একটা অন্য আবহ। সাধারণ দর্শক এই আবহে, 90-এর দশকের গোড়ায় সাধারণ দর্শক এই আবহের সঙ্গে বিন্দুমাত্র, ইনফ্যাক্ট এখনও মানে দ্রোহকাল আমি এই অনুষ্ঠানের জন্য আবারও দেখলাম, এবং দেখতে বসে না প্রতিটা মুহূর্তে মনে হচ্ছে হাড়হিম হয়ে যাচ্ছে। গোবিন্দ নিহলানির ছবি মানেই খুব সাধারণ ছবি, যে ছবি ধরো একই ছবি অন্য যে কোনো সচেতন পরিচালক তৈরি করতে পারেন, এবং সেখানে অত্যন্ত এই এই যে ঘটনাগুলো দেখা হয়, শোষণ বলো, রাজনৈতিক নিপীড়ন বলো, এই সবই থাকে, কিন্তু গোবিন্দ নিহলানির ছবিতে এইগুলোর পাশাপাশি যেটা থাকে একটা অসম্ভব আতঙ্কের চোরাস্রোত, যেটা তোমাকে আচ্ছন্ন করে রাখে। তো 90-এর দশক মানে আজ ওই 2026-এ বসে আমার একই ফিলিং হলো। তো 94-তে যখন তিনি ছবিটা নির্মাণ করেছিলেন, অর্থাৎ আজ থেকে প্রায় 32 বছর আগে, তখনকার দর্শকের কাছে, কারণ তখনকার দর্শকের হাতে স্মার্টফোন ছিল না, ইন্টারনেট ছিল না, তাদের কাছে না জানি এই ছবিটার কি এফেক্ট হয়েছিল, জানি না কেন এখন মনে হয় তখন দেখলে একবার ভালো হতো, হয়তো দেখার সুযোগ হয়নি তখন, অনেক পরে হয়েছে।
0: আসলে এই যে ধরো দেশদ্রোহিতা, এই সাবজেক্টটা তো আমাদের ভারতবর্ষে এই শুধু যদি এই সাবজেক্টটাকেই ধরা হয় তাহলে দেখা যাবে যে কয়েকশো বা কয়েক হাজার ছবি তৈরি হয়েছে এতদিন পর্যন্ত। তো সেই ছবিগুলির মধ্যে বর্তমানে আমরা যে ছবিগুলি দেখি সেখানে যে তুমি বলছো যে এখন সোশ্যাল মিডিয়া থেকেও শুরু করে, বিশেষ করে যখন আমরা ছবির ক্ষেত্রে দেখছি যে টেকনোলজিক্যালি অনেক বেশি এগিয়ে গেছেন, অনেক রকমের বিষয় এখন তৈরি হয়েছে, কিন্তু তখনকার দেশদ্রোহিতা বিষয়গুলো মানে কে কাকে বিশ্বাসঘাতকতা করছে সেগুলোকে খুঁজে বার করা সেই পরিসরের মধ্যে, সেটাও কিন্তু বেশ একটা কঠিন বিষয় ছিল, এবং সেইটাকে পর্দায় তুলে ধরা।
1: একদমই তাই। এবং যদিও ছবিটা 90-এর দশকের মানে 94-এর ছবি, এই ছবিটা কিন্তু সেই সময় হলো, আজকেও দেখতে বসে ছবিটাকে এতটুকু তোমার মানে সমকালীন বলে মনে হবে না এমনটা নয়, ভীষণ সমকালীন, মানে তোমার দেখলে মানে কি বলবো, প্রপস থেকে শুরু করে পোশাক, হ্যাঁ হয়তো স্মার্টফোনটা কারো হাতে নেই, কিন্তু তার বাইরে যেভাবে তোমার যে রেডিও ট্রান্সমিটারকে দেখানো হয়েছে, আমরা আমার তো দেখে এটা আমি পরে মানে আমি যখন দেখেছি তখন স্মার্টফোন মানে ব্যবহার আমরা করছি, কিন্তু তখন মনে হয়েছে যে এই এইভাবে যে সুটকেসের মধ্যে করে এরকম একটা, ধরতে গেলে তো ওটাও কাইন্ড অফ স্মার্টফোন তাই না, একটা সুটকেসের মধ্যে একটা টেলিফোন রয়েছে, তার রয়েছে, সেটা দিয়ে কথা বললে এত দূরে পৌঁছে যাচ্ছে, যার কাছে পৌঁছচ্ছে সেও একটা সুটকেস খুলে দেখছে, তুমি ভাবো না, ধরতে গেলে এটাই তো একটা মানে অন্যরকম মানে একটা একটা বিগার এডিশন অফ মানে টুডেজ স্মার্টফোন তাই না। তো ছবিটাকে যার জন্য ভীষণ সমকালীন মনে হয়, এবং এই যে মানে শেষ পর্যন্ত বিশ্বাসের জায়গাটা আসলে কোথায়, বিশ্বাসের ভিত কাকে বিশ্বাস করব, আর নাসিরুদ্দিনের একটা অসাধারণ ডায়লগ আছে যে মানে কাকে তাহলে, আমি জানি না এরপর কে,
0: এবং আব্বাস লোধি,
1: একটা অসাধারণ চরিত্র করেছিলেন, এবং ভয়ঙ্করভাবে যেটা দেখানো হয়েছে, যেটা এই ছবিতে, মানে ধরো যেখানে এই রকম মানে সিরিয়াস ইস্যু নিয়ে ডিল করা হচ্ছে, কান্ট্রির সিকিউরিটির কথা বলা হচ্ছে, সেখানে না আলাদা করে খুব মানে অন্য কিছুকে তুলে ধরার জায়গা, মানে তুলে ধরা যায় না বা প্রয়োজন পড়ে না। কিন্তু এই যে ছবিটা গোবিন্দ নিহালনি বলেই বোধ হয় এখানে তিনি ওমেনহুডের যে দিকটা তুলে ধরেছেন অসামান্য অসামান্য, মানে আজকে আমরা শুধুমাত্র উল্লেখটুকু করছি, আপনাদের যারা শুনছেন তাদের বলবো আরও একবার ছবিগুলো দেখুন গিয়ে, মানে একজন উগ্রপন্থী নারী তারও একটা ভাবনার দিক, এবং একজন ইন্টেলিজেন্স অফিসার যিনি জানেন তার স্বামী একটা, তার স্বামীর একটা চরম ভুলে বা দেশদ্রোহিতায় একজন আরেকজন যোগ্যতম অফিসারের প্রাণ গেছে, এই দুজন নারী তাদের জায়গা থেকে তারা কি মুভ নিচ্ছেন এবং কতখানি সেটা মানে মানে কি বলবো নিজেকে অতিক্রম করে নেওয়া সেই মুভগুলো, মানে আমি জানি না এই ছবি এগুলো নিয়ে বোধহয় কোনো কথাই যথেষ্ট নয়, বারবার বলবো আজকের দিনের প্রেক্ষিতে না আমরা অনেকটা এইভাবে ভাবার জায়গা থেকে সরে এসেছি, আমার ভেতরে সিরিয়াসনেস জিনিসটার অপমৃত্যু ঘটেছে হয়তো, কিন্তু সেইটার কারণেই, সেটাকে ফেরাবার কারণেই আরও বেশি করে আমাদের এই ছবিগুলো দেখা উচিত। আমরা একটা গানে যাব, দ্রোহকালে কোনো গান নেই, কিন্তু শ্যাম বেনেগাল গোবিন্দ নিহালনির ছবি জুড়েই থাকে পপুলার ফিল্মে ব্যবহার হওয়া হিট হিট গানের বহু টুকরো বহু অংশ। তেমনই একটা অংশ আমরা এই ছবিতে পেয়েছি, সেই গানটা শুনব ঠিক যে গানটার অব্যবহিত পরেই, মানে এই গানটার তো একটা রিদম আছে, যে গানটার অব্যবহিত পরেই দেখতে পাই যেন গানটার রিদমের সঙ্গে মিলিয়ে একেবারে মাল্টিপল স্কেলে মানে ফায়ারিং হতে থাকে মেশিন গান থেকে, এবং ঠিক যেখানে যে বাজারের গাড়ির মধ্যে এই গানটা বাজতে বাজতে যাচ্ছিল একটা ভ্যানেতে, ঠিক তার পেছনেরই মারুতি ভ্যান থেকে ওই গুলিগুলো ফায়ারিং হতে থাকে, এবং অসংখ্য নিরপরাধ মানুষ, শিশু, বৃদ্ধ, সাধারণ নারী, পুরুষ মুহূর্তের মধ্যে রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে যায়। একটুখানি সেই গানটা আমরা শুনতে শুনতে যাবো, চলে যাবো আমরা আমাদের অন্য সেগমেন্টে, আজকে জন্মদিন দুজন বিশিষ্ট শিল্পীর, তাঁদের কথায় আসবো।

0: আজকে আমরা আমাদের সুরেলা সফরের যে চলচ্চিত্র বিষয়ক পর্ব, সেই পর্ব থেকে বেরিয়ে আমরা জন্মদিন, আজকে দুই বিশিষ্ট শিল্পীর জন্মদিন, একজন শুভ মিত্র আর একজন দেবব্রত বিশ্বাস। এখন যেটুকু সময় আমাদের হাতে রয়েছে, এদের সম্বন্ধে তো আমরা কোনো সেইভাবে কিছু বলাটা বাতুলতা হবে। নাট্যকার শম্ভু মিত্র, যেহেতু এটা আমরা আজকে এই সুরেলা সফরে তার কথা বলছি, তার যে চলচ্চিত্রের তার যে ভূমিকাটুকু, আজকে আমরা সেইটুকুকে নিয়ে তার একটা মানে সেখান থেকে গান আমরা শুনব। কিন্তু ইন জেনারেল শম্ভু মিত্র সম্বন্ধে আর এক প্রখ্যাত নাট্যকার, তার একটা অ্যাসেসমেন্টের কথা বলি, উৎপল দত্ত। তিনি বলছেন যে শুধুমাত্র গণনাট্য আন্দোলন থেকে এলেই যে সবটা হয়ে গেল এমনটা তো নয়, এবং আমাদের মাথায় রাখতে হবে শম্ভু মিত্র এবং উৎপল দত্ত দুটো কিন্তু ভিন্ন দর্শনে বিশ্বাসী মানুষ ছিলেন। তো উৎপল দত্ত বলছেন যে অভিনয় এবং নাট্যচালনার যে সূক্ষ্মতাটুকু সেটাও একই রকম জরুরি, এবং যেটা আমাদের সামনে তুলে ধরতে পেরেছিলেন একমাত্র শম্ভু মিত্রই। মানে উৎপল দত্তের মতন মানুষ, তিনি যখন শম্ভু মিত্রকে এতখানি একটা মানে তার সম্বন্ধে এই কথা বলেন, তার নাট্যাভিনয়, তার নাট্য প্রযোজনা, তার আবৃত্তি, এগুলো তো বাঙালি যতদিন তার সংস্কৃতি চর্চা থাকবে সেগুলো থাকবে, কিন্তু একদম মানুষ শম্ভু মিত্রের কথা যদি বলতে হয়, মানে শম্ভু মিত্র কীরকম জানো তো, সঞ্চয়িতার কত নম্বর পাতায় কোন কবিতাটা আছে, কোন লাইনটা আছে বলে দিতে পারতেন অনায়াসে। তো এবং পরবর্তীকালে নাট্য জগৎ তার কাছে তো ভীষণভাবে ঋণী হয়ে থেকেছে। সেই শম্ভু মিত্রের আজকে জন্মদিন, আজকে আমরা সেই জন্মদিনে যখন তার দিকে ফিরে দেখি, একটাই কথা বোধহয় মনে হয় যে নাট্যকার হিসেবে নয়, আবৃত্তিকার হিসেবে নয়, মানে কোনো পারফর্মিং আর্টিস্ট হিসেবে নয়, একজন নিবিষ্ট মানুষ হিসেবে, একজন ডেডিকেটেড শিল্পী হিসেবে যে কমন বৈশিষ্ট্যগুলো সেগুলো যেন আমরা অর্জন করতে পারি।
1: আসলে এই যে তুমি বললে নাট্য জগৎ তার কাছে ঋণী, তা তো শুধু নয়, বাচনিক জগৎ, এই যে বাংলা আবৃত্তির যে আধুনিক রূপ বলা যেতে পারে, সেই আধুনিক রূপের তো একেবারে রূপকার তিনি।
0: একদম
1: একটা সময় তিনি নদীর পাড়ে গিয়ে কণ্ঠচর্চা করতেন এই কবিতাগুলি উচ্চারণের মাধ্যমে, এবং পরবর্তীকালে যখন বিভিন্ন অনুষ্ঠান

0: মানে তারা যেতেন সেখানে, যখন তাকে কোনো সংলাপ বলতে বলা হতো তখন তিনি সংলাপ না বলে এক একটি এরকম মণিমুক্ত, আমাদের কাব্য জগতের যে সমস্ত মণিমুক্ত সেগুলো তুলে ধরতেন, এবং সেখান থেকেই শুরু হলো, বা এই পরের অনুষ্ঠানে অন্য কেউ আবার সেইটা শুনে যখন আবার বলতে শুরু করলেন তখন একটা ধারা তৈরি হলো, যেখান থেকে আজকের আধুনিক আবৃত্তির ধারা শুরু হলো যাকে বলা যায়। সৌম্য মিত্র, পরবর্তীকালে কাজী সব্যসাচী, এদের হাত ধরে এই আধুনিক রূপ তৈরি হলো। ফলে এই মানুষটির কাছে আমরা সর্বতোভাবে নতজানু হয়ে রয়েছি। আমরা তার একটি কণ্ঠ শুনব, এবং তার কণ্ঠ শোনার পরে একদিন রাত্রে এই ছবির একটি গান আমরা খানিকটা শুনবো, যদিও আমাদের খুব বেশি সময় নেই, তবু চেষ্টা করছি।
1: কোনদিন গেছো কি হারিয়ে, হাট বাট নগর ছাড়িয়ে, দিশেহারা মাঠে একটি শিমুল গাছ নিয়ে আকাশের বেলা যেথা কাটে, সেখানে অনেক পথ খুঁজে পৃথিবী শুয়েছে চোখ বুঝে, এলিয়ে হৃদয় শিয়রে শিমুল শুধু একা চুপ করে রয়। পথ খুঁজে যারা হয়রান, কোনোদিন সেই ময়দান তারা পেয়ে যায়, হঠাৎ অবাক হয়ে আসে পাশে ওপরে তাকায়। কোনো পথ যেখানেতে নেই সেখানেই মেলে এক খেই আর এক আশার, সব পথ হারাবার পর বুঝি খোঁজ মেলে আপনার। একদিন যেও না হারিয়ে, চেনা মুখ শহর ছাড়িয়ে অজানা প্রান্তরে, একটি শিমুল আর আকাশ যেখানে মুখোমুখি চায় পরস্পরে, একদিন যেও না হারিয়ে।

0: কে ডাকা হবে তখনও ঘোষণা করতে হবে এই একই কথা। ফলে মঞ্চে উত্তম কুমার বললেন, এবার গান শোনাবেন এক বিতর্কিত শিল্পী। পর্দা উঠে গেল, গান শুরু করলেন জর্জ বিশ্বাস, মানে দেবব্রত বিশ্বাস।
1: আজকে তাঁরও জন্মদিন, এবং এই প্রসঙ্গে দেবব্রত বিশ্বাসকে নিয়ে তো অজস্র কথা, অজস্র স্মৃতি আমাদের মনেও প্রচুর কিছু রয়েছে, এবং বিশিষ্ট জনেদের কাছেও অনেক তার মানে সঞ্চয় তার সম্বন্ধে। কিন্তু তার যুগের থেকে, তার সমসাকালীন শিল্পীদের থেকে তিনি একটা জায়গায় কিন্তু একেবারে স্বকীয়, এবং সেটাই তাকে আলাদা করে দেয় আজও, যেটা সত্যজিৎ রায় তার সাক্ষাৎকারে তিনি কিন্তু বলে গেছেন যে জর্জ বিশ্বাস যখন গাইছেন বা তার সমসাময়িক সে সময় শিল্পীরা, তখন কিন্তু মাইক্রোফোনের ব্যবহার ভীষণভাবে প্রচলিত হয়ে গেছে, এবং এটা আমরা সবাই জানি। আমাদের সাধারণ যে গলায়, খোলা গলায় আমরা যে গান করি বা আবৃত্তি করি, মাইক্রোফোন সামনে থাকলে সেখানে ভয়েসকে অনেক কন্ট্রোল করতে হয়, তো ফলে প্রত্যেকেই সে সময় সেই কন্ট্রোল ভয়েসটাতেই অভ্যস্ত হয়ে পড়েছিলেন। একমাত্র দেবব্রত বিশ্বাস ছিলেন যিনি ওই খোলা গলার, খোলা আঙ্গিকে গান, সেটা তিনি সেই ধারা যেটা আসল রবীন্দ্রনাথের বা দীনু ঠাকুরের শেখানো গানের যে ধারা, তার সেই দিকটাকে একমাত্র দেবব্রত বিশ্বাসে কণ্ঠে ধারণ করেছিলেন বা বজায় রেখেছিলেন।
0: আমরা সেরকম একটা গান শুনি। এই গানটি তার সঙ্গে, মানে একসঙ্গে তারা গেয়েছেন, হেমন্ত মুখোপাধ্যায়, দেবব্রত বিশ্বাস, সমরেশ রায়, ভুলি নাই ছবির এই গানটা।

0: রক্ত নেত্রে চিত্র ভানুজ উজ্জ্বলে উটুকে কিরীটি গরিমা দিত্য ভেদিয়া সূর্য মণ্ডলে
1: রক্ত নেত্রে চিত্র ভানুজ উজ্জ্বলে উটুকে কিরীটি গরিমা দিত্য ভেদিয়া সূর্য মণ্ডলে
0: অগণিত করে ঢলসে কৃপান সপ্ত রক্ত করিতে পান বলদর্পিত চরণা হাতে বিশ্বনবী সপ্ত

0: জুড়িয়া বিরাট দেহ ভাবি তো বুঝিবা পালাবে কেহ এখনো চরণে শরণ লাহ
1: লতুমা নাহিলে তরে প্রাণ আদিতে নামিয়া দেয় দণ্ড রুদ্ধ দীপ্ত মূর্তি মান সাবধান সাবধান আদিতে নামিয়া দেয় দণ্ড রুদ্ধ দীপ্ত মূর্তি মান সাবধান সাবধান।
2: তার বাড়িতে নানা রকমের ফাইল ছিল এবং তার ফাইলগুলির এক একটি অদ্ভুত অদ্ভুত নাম ছিল। কোনোটার নাম ছিল ভালোবাসার অত্যাচার, কোনোটার নাম ছিল টিনেজার্স, কোনোটা তিনি লিখে রেখেছেন কোলাকুলি ও গালাগালির ফাইল, কোনোটাতে আবার লেখা রয়েছে সেন্টিমেন্টাল অ্যাডাল্টস।
3: বাস,
2: তো এইরকম মজার মানুষ ছিলেন অর্ঘ্য সেন। তার কাছে গান শিখতে এসেছেন, বুঝেছ? এবং অর্ঘ্য সেন বেশ কিছুদিন, প্রথম প্রথম তো স্বাভাবিকভাবেই একটা সভয় ভাব থাকেই। এবার যখন সেই বিষয়টা কেটে গেল, তখন অর্ঘ্য সেন বললেন যে আচ্ছা আপনি রেসের মাঠে যান কেন? দেবব্রত বিশ্বাস তখন তাকে বললেন, তুমি বিয়া করো নাই কেন? তুমি যেমন বিয়া করো নাই, হেইটা তোমার চয়েস, আমি রেসের মাঠে যাই, হেইটা আমার চয়েস। তো এই চয়েসটা কিন্তু তিনি

0: সারা জীবন বজায় রেখেছেন এবং তার জীবনে চয়েস এই শব্দটি বারে বারে ঘুরে ঘুরে এসেছে এবং তিনি নিজের চয়েসে, বলা যায় না, নিজের টার্মে নিজের বেঁচেছেন
1: এবং আরেকটা জিনিস, এই যে রবীন্দ্রনাথের গান গাওয়া, এটা তো ধরতে গেলে ওই সময় মানে যারাই গিয়েছেন মানে তাদেরকে ঘিরে কিন্তু অটোমেটিক্যালি একটা গ্ল্যামার মানে তৈরি হয়ে গেছে, মানে রবীন্দ্রনাথের গান গাওয়া মানে একটা অরা তৈরি হয়ে যাওয়া। আমার মনে হয় দেবব্রত বিশ্বাসটা খুব সচেতনভাবে নিজেকে সেটার বাইরে রেখেছেন, তার জীবন যাপন এবং মানে ওই যে বাইক হাঁকিয়ে ঘুরে বেড়ানো সবটা মিলিয়েই দেবব্রত বিশ্বাস একটা আলাদা আইডেন্টিটি হয়ে উঠেছেন।
0: ঠিক তাই, আসলে তার গান শেখাটা তো সেই প্রথাগত শিক্ষার মধ্যে দিয়ে নয়, এবং তার জীবনে তিনি লিখেওছেন এই কথা যে তার জীবনে বিরাট একটা প্রভাব ফেলেছিল গণনাট্য আন্দোলন এই বিষয়টা, তো সবটা মিলিয়ে তিনি না কোথাও স্রোতের বাইরের একজন মানুষ কিন্তু নিজেই একটা দারুণ স্রোত তৈরি করেছেন যে স্রোতে আজও আমরা বহমান, ভাসমান বলা যেতে পারে।
1: তো আজকে রবীন্দ্রনাথের গান নিয়ে তো অনেক ভাঙা চোরা, অনেক কি বলবো, এক্সপেরিমেন্টেশন হয়েছে, তবুও আজও যখন ওই দেবব্রত বিশ্বাসের কণ্ঠটা আমরা শুনতে বসি খুব একান্ত মনে, তখন মনে হয় রবীন্দ্রনাথ যে ওই যে লিখছেন না যে বুকের মাঝে বিশ্বলোকের পাবি সাড়া, ওই বিশ্বলোকের সাড়াটা যেন উঠে আসে ওই কণ্ঠ থেকেই, ওই গায়নভঙ্গি থেকেই মনে হয় যেন বিশ্বলোকের বুকটা অনেকটা খোলা হয়ে যাচ্ছে, অনেকটা দরাজ হয়ে যাচ্ছে, সেখানে যেন বিশ্বের অধিষ্ঠান ঘুরছে। তার জন্মদিনে আজকে আমাদের FM গোল্ড পুরো পরিবারের পক্ষ থেকে তাকে আমাদের অকুণ্ঠ শ্রদ্ধা, আর নতুন যারা গাইছেন রবীন্দ্রনাথের গান অবশ্যই বলবো তাদের জর্জ বিশ্বাসকে সঙ্গে নিয়ে আপনারা আপনাদের আগামী পথে গিয়ে চলুন।
0: এবং সেই অবিস্মরণীয় গান মেঘে ঢাকা তারা থেকে এই গান আপনাদের জন্য রেখে গেলাম আজ সুরেলা সফরের একেবারে শেষে, প্রযুক্তি দোলন আপনাদের সঙ্গে ছিলাম।

0: इस समय अनुसार शाम 7:30 बजे शुरू होगा। पाकिस्तान पर 5-3 की शानदार जीत के साथ भारत ने पूल डी में दूसरा स्थान हासिल किया। उधर BWF बैडमिंटन विश्व चैंपियनशिप में आज महिला डबल्स के सेमीफाइनल में भारत की त्रिशा जॉली और गायत्री गोपीचंद का मुकाबला शीर्ष वरीयता प्राप्त चीन की लियू शेंगशू और टैंडिंग से होगा। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: This is Akashvani, the news read by Valsa Williams. Union Home Minister Amit Shah held an important meeting with senior Gorkha leaders today at a resort in Sukna, Siliguri. After the meeting, the Home Minister announced that a high-level committee to resolve the issues would be formed under the chairmanship of interlocutor Pankaj Singh, former BSF Director and Deputy National Security Advisor. Briefing media after the meeting, Darjeeling Lok Sabha MP Raju Bista said, "The meeting was very fruitful and all Gorkha leaders constructively presented their issues." After hearing the leaders, the Chief Minister Shubhendu Adhikari also expressed his views and commitment regarding concerned issues. The government today imposed restrictions on the manufacturing, sale and distribution of all fixed-dose combinations, FDCs, containing chlorpheniramine maleate and phenylephrine hydrochloride for children below 4 years of age. The Health Ministry in a notification mandated a clear warning that these medicines shall not be used for children below 4 years of age in a significant step to safeguard the health and safety of young children. The government directed manufacturers to clearly display the warning, "Fixed dose combination shall not be used in children below 4 years of age," on the label, package insert and promotional literature associated with these formulations. The government said the use of such combinations may pose risks to children below 4 years of age and that safer alternatives are available. The central government has notified the removal of the 12-minute advertisement duration cap for television channels. The decision has come into effect with notification of the amendment in the Cable Television Networks Rules 1994 in the Gazette. Earlier, the Information and Broadcasting Ministry said in a statement that in view of the changes that have occurred in the TV broadcasting sector, a need was felt to revisit the stipulations relating to advertisement duration. The BJP today passed a resolution regarding the honour and protection of the historical legacy of Vande Mataram. In a social media post, BJP President Nitin Naveen said the party strongly condemned and unequivocally opposed the Congress Working Committee's decision to sing only the first two stanzas of Vande Mataram in the party programmes. He added that the BJP is resolved to reject every attempt to subordinate the national song to communal pressure, political appeasement or narrow vote bank considerations. The BRICS Youth Ministers meeting will be held in Visakhapatnam this evening. The meeting, chaired by Union Minister for Youth Affairs and Sports, Dr. Mansukh Mandavia, will discuss ways to strengthen cooperation in youth development and empowerment, with a focus on education, skill development, entrepreneurship, well-being and sustainable development. The BRICS Sports Ministers meeting will be held in Visakhapatnam tomorrow, with discussions expected to focus on strengthening cooperation in sports. India has raised with Somalian authorities the issue of the hijacking of two foreign-flagged commercial vessels with 22 Indian sailors on board. The vessels carrying 16 Indian seafarers on board MT Cebu and 6 Indian seafarers on board MV Lutuf were hijacked by armed pirates in separate incidents off Yemen and Somalia. In a social media post, the Indian High Commission in Kenya said all Indian seafarers are reportedly safe. It said India attaches the highest importance to the safety and welfare of its seafaring community. The mission said they have taken up the matter with the concerned authorities in Somalia. External Affairs Minister Dr. S. Jaishankar will undertake a two-day visit to Russia beginning tomorrow. The minister will co-chair the 27th session of the India-Russia Intergovernmental Commission on Trade, Economic, Scientific, Technological and Cultural Cooperation. In Madhya Pradesh, heavy rain is continuing in several districts. Heavy rain has been lashing the eastern parts of the state for the past 2 days and several rivers are in spate. The weather department has issued an orange alert for extremely heavy rain in Sivani and Balaghat today. A heavy rain alert has also been issued for 12 districts including Datia, Bhind, Niwari, Tikamgarh and Chhatarpur. Light to heavy rain is also expected in several other parts. In the BWF Badminton World Championships, India's women's doubles pair of Teresa Jolly and Gayatri Gopichand will take on top seeds Liu Shangshu and Tan Ning of China in the semi-final in New Delhi in a short while. And with that, we end this news bulletin.
2: আকাশবাণী কলকাতা খবর পড়ছি সুপ্রজ্যোতি ঘোষ। রাজ্যে পাহাড় সমস্যার স্থায়ী সমাধানে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রের তরফে নিয়োগ করা মধ্যস্থতাকারী পঙ্কজ সিংয়ের নেতৃত্বে এই কমিটি সমস্যা সমাধানের লক্ষ্যে কেন্দ্রকে রিপোর্ট দেবে। রাজ্য সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলিগুড়ির সুকনায় পাহাড় সমস্যা নিয়ে বিশেষ বৈঠকে বসেন। পাহাড়ে রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধান সূত্র খোঁজার পাশাপাশি শিক্ষক নিয়োগ, চা বাগান, পরিবহন ব্যবস্থা, জিটিএ সমস্যা প্রভৃতি নিয়েও বৈঠকে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রৃঙ্গলা বৈঠকে যোগ দেন। ছিলেন জিটিএর প্রধান সচিব শ্রুতিরঞ্জন মোহান্তি এবং গোর্খা জনমুক্তি মোর্চা জিএনএলএফ এর মতো রাজনৈতিক দলগুলি। বৈঠক শেষে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা বলেন, সমস্যা সমাধানে সংবিধানের আওতায় থেকেই উপযুক্ত পদক্ষেপ করা হবে। নতুন কমিটিতে পাহাড়ের অন্যান্য রাজনৈতিক নেতৃত্বকেও অন্তর্ভুক্ত করা হবে বলে তিনি জানান।
3: आज गोरखा समाज के लिए, दार्जिलिंग के लिए बहुत ही ऐतिहासिक दिन है, क्योंकि आज ही के दिन में 88 के अंदर में गोरखा एकॉर्ड साइन हुआ था और सौभाग्य से आज ही के दिन दार्जिलिंग के इसी पवित्र धरती में भारत के यशस्वी गृह मंत्री जी के साथ गोरखा समाज के प्रतिनिधियों का बैठक संपन्न हुआ। प्रतिनिधिमंडल ने अपने पक्ष रखे और उसके बाद स्वयं पश्चिम बंगाल के मुख्यमंत्री जी ने अपना पक्ष रखा। इंटरलोकेटर आदरणीय पंकज कुमार सिंह जी के नेतृत्व में गृह मंत्रालय की टीम का एक कमेटी का गठन हुआ है जो आज के इस एग्रीमेंट को, ड्राफ्टिंग को फाइनल करने का काम करेगी। हमें पूरी उम्मीद है हमारे साथ न्याय होगा, जो भी समाधान होगा वो भारत के संविधान के अंतर्गत उस चीज का समाधान होगा।
2: গোর্খা জনমুক্তির মোর্চার নেতা রোশনগিরি আজকের বৈঠকে সন্তোষ ব্যক্ত করেছেন। রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রৃঙ্গলা বলেন, সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ শুরু হয়েছে। পঙ্কজ সিং এর নেতৃত্বে যে দল গঠিত হয়েছে তারাই সমস্ত বিষয়টা দেখবে। শিলিগুড়ি করিডোরের সুরক্ষার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।
4: There will be 100% security of Siliguri corridor. That is a very important issue, and every step will be taken to ensure development, meeting the aspirations, etc. jisse hamara Siliguri corridor ka suraksha puri tarah.
2: রাজ্য সরকার তোলাবাজি, সিন্ডিকেট রাজ, বেআইনি টোল আদায় এবং অবৈধ মদের কারবার রুখতে চারটি পৃথক হেল্পলাইন চালু করেছে। শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর সমাজ মাধ্যমে এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানান, সাধারণ মানুষ এখন থেকে চারটি টোল ফ্রি নম্বরে সরাসরি অভিযোগ জানাতে পারবেন। তোলাবাজি সংক্রান্ত অভিযোগের জন্য চালু হয়েছে 155334, সিন্ডিকেট সংক্রান্ত অভিযোগের জন্য 155335, বেআইনি রাস্তা বা টোল আদায়ের অভিযোগের জন্য 155337 এবং অবৈধ মদের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য 155339 নম্বর। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আগামীকাল কলকাতায় গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড ও যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের এক অনুষ্ঠানে পাঁচটি নতুন প্রকল্পের শিলান্যাস করবেন। অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্প এমএসএমই প্রতিষ্ঠানগুলির প্রতিনিধিরাও সেখানে উপস্থিত থাকবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ মতো আজ পশ্চিম মেদিনীপুরের সবংয়ের কয়েকটি গ্রামে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন রাজ্যের মৎস্য প্রাণী সম্পদ বিকাশ প্রতিমন্ত্রী রাজেশ মাহাতো। এদিন তিনি সবং ব্লকের 5 নম্বর সার্তা গ্রাম পঞ্চায়েত বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শন করেন। জাতীয় স্তোত্র বন্দে মাতরমের ঐতিহ্য সম্মান রক্ষায় বিজেপি একটি প্রস্তাব পাশ করেছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন কংগ্রেসের কর্মসমিতির বৈঠকে সম্প্রতি দলীয় অনুষ্ঠানে বন্দে মাতরমের প্রথম দুটি স্তবক পরিবেশনের যে সিদ্ধান্ত হয়েছে তার সমালোচনা করেন। রাজনৈতিক তোষণ এবং ভোট ব্যাংকের কারণে জাতীয় স্তোত্রের অবমাননা রুখতে বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ। দেশের প্রতিটি কোণে বন্দে মাতরমের ইতিহাস, অর্থ, জাতীয় গুরুত্ব এবং গৌরবময় গাথা পৌঁছে দিতে প্রচার চালাবেন বিজেপি কর্মীরা। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির মন্ত্রী ও উচ্চপদস্থ প্রতিনিধিদের সঙ্গে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের কাছে অবস্থিত ঐতিহাসিক থোটলাকোন্ডা বৌদ্ধ ঐতিহ্যবাহী স্থানটি পরিদর্শন করেছেন। প্রতিনিধি দলটি প্রাচীন বৌদ্ধ নিদর্শনগুলির মধ্যে মহাস্তূপ, ধ্যানকেন্দ্র ইত্যাদি ঘুরে দেখেন। কোচবিহারের গীতালদহে পুলিশ ফাঁড়িতে ভাঙচুর এবং পুলিশকর্মীদের উপর হামলার ঘটনায়

দশজনকে গ্রেফতার করা হয়েছে। আজ তাদের দিনহাটা মহকুমা আদালতে তোলা হলে দুজনের পুলিশ হেফাজত এবং দশজনের জেল হেফাজত হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ডের উপর অবস্থিত একটি ঘূর্ণাবর্ত এবং দীঘা হয়ে বিস্তৃত সক্রিয় মৌসুমি অক্ষরেখার কারণে আজও রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের 2 চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে বেলা 11টা থেকে অনুষ্ঠান শোনা যাবে। এখনকার খবর এই পর্যন্তই। এর পরবর্তী সংবাদ শুনবেন 6:35।

0: একটু পরে স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। পাহাড় সমস্যা স্থায়ী সমাধানে কেন্দ্রের মধ্যস্থতাকারী পঙ্কজ সিং এর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিলিগুড়িতে পাহাড় সমস্যা নিয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে বৈঠক করেছেন। তোলাবাজি সিন্ডিকেটরা যে বেআইনি টোল আদায় এবং অবৈধ মদের কারবার রুখতে রাজ্য সরকার চারটি পৃথক হেল্পলাইন নম্বর চালু করেছে। অন্নপূর্ণা যোজনায় রাজ্য সরকার সমস্ত প্রতিশ্রুতি পূরণ করেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উল্লেখ করেছেন। আগামী 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালনের

0: ঘোষণা।
1: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আগামীকাল গার্ডেন রিচ শিপ বিল্ডার্স এবং ইয়ান্ত্র ইন্ডিয়া লিমিটেডের অনুষ্ঠানে 5টি নতুন প্রকল্পের শিলান্যাস করবেন। ধর্মতলার ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশি সহ 9 জনের মৃত্যুর ঘটনায় মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত আগামী 24 ঘণ্টায় নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা, এর প্রভাবে আগামীকাল

0: সমাধানে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। কেন্দ্রের তরফে নিয়োগ করা মধ্যস্থতাকারী পঙ্কজ সিং এর নেতৃত্বে এই কমিটি সমস্যা সমাধানের লক্ষ্যে কেন্দ্রকে রিপোর্ট দেবে। রাজ্যসভারত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিলিগুড়ির সুকনায় পাহাড় সমস্যা নিয়ে বিশেষ বৈঠক করেছেন। পাহাড়ের রাজনৈতিক সমস্যা স্থায়ী সমাধান সূত্র খোঁজার পাশাপাশি শিক্ষক নিয়োগ, চা বাগান, পরিবহন ব্যবস্থা, জিটিএ সমস্যা প্রভৃতি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা, দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা, রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রিংলা বৈঠকে যোগ দেন। ছিলেন জিটিএর প্রধান সচিব শ্রুতিরঞ্জন মোহান্তি এবং গোর্খা জনমুক্তি মোর্চার জিএনএলএফ এর মতো রাজনৈতিক দলগুলি। বৈঠক শেষে দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা বলেন, সমস্যা সমাধানে সংবিধানের আওতায় থেকে উপযুক্ত পদক্ষেপ করা হবে।
1: আজ গোর্খা সমাজ কে লিয়ে, দার্জিলিং কে লিয়ে বহুত হি ঐতিহাসিক দিন হ্যায়, ক্যুঁকি আজ কে দিন মে 88 কে অন্দর মে গোর্খা একর্ড সাইন হুয়া থা, অর সৌভাগ্য সে আজ কে দিন দার্জিলিং কে ইসি পবিত্র ধরতি মে ভারত কে যশস্বী গৃহমন্ত্রী জি কে সাথ গোর্খা সমাজ কে প্রতিনিধিও কা বৈঠক সম্পন্ন হুয়া। প্রতিনিধি মন্ডল নে আপনে পক্ষ রাখে और उसके बाद स्वयं पश्चिम बंगाल के मुख्यमंत्री जी ने अपना पक्ष रखा। इंटरलोकेटर आदरणीय पंकज कुमार सिंह जी के नेतृत्व में गृह मंत्रालय की टीम का एक कमेटी का गठन हुआ है जो आज के इस एग्रीमेंट को ड्राफ्टिंग को फाइनल करने का काम करेगी। हमें पूरी उम्मीद है हमारे साथ न्याय होगा, जो भी समाधान होगा वो भारत के संविधान के अंतर्गत उस चीज का समाधान होगा।
0: রাজ্যসভা সাংসদ হর্ষবর্ধন শ্রিংলা বলেন, সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ শুরু হয়েছে। পঙ্কজ সিং এর নেতৃত্বে যে দল গঠিত হয়েছে তারাই সমস্ত বিষয়টি খতিয়ে দেখবে। শিলিগুড়ি করিডোরের সুরক্ষার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।
2: There will be 100% security of Siliguri corridor. That is a very important issue, and every step will be taken to ensure development, meeting the aspirations, etc. jisse hamara Siliguri corridor ka suraksha puri tarah।
0: গোর্খা জনমুক্তি মোর্চার নেতা রোশন গিরি আজকের বৈঠকে সন্তোষ ব্যক্ত করেছেন। রাজ্য সরকার তোলাবাজি, সিন্ডিকেট রাজ, বেআইনি টোল আদায় এবং অবৈধ মদের কারবার রুখতে 4টি পৃথক হেল্পলাইন নম্বর চালু করেছে। শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর সমাজ মাধ্যমে এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, সাধারণ মানুষ এখন থেকে 4টি টোল ফ্রি নম্বরে সরাসরি অভিযোগ জানাতে পারবেন। তোলাবাজি সংক্রান্ত অভিযোগের জন্য চালু হয়েছে 155334, সিন্ডিকেট সংক্রান্ত অভিযোগ জানানো যাবে 155335 নম্বরে, বেআইনি রাস্তা বা টোল আদায়ের অভিযোগের জন্য 155337 এবং অবৈধ মদের বিরুদ্ধে অভিযোগ জানাতে 155339 নম্বরে ফোন করা যাবে। অন্নপূর্ণা যোজনায় রাজ্য সরকার দেওয়া সমস্ত প্রতিশ্রুতি পূরণ করেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। আজ ভবানীপুরে এই প্রকল্পের সুবিধা প্রাপকদের এক ধন্যবাদ সভায় তিনি বলেন, চলতি মাসে রাজ্যের 1,45,00,000 মহিলা ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন। প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে বলে এদিন ফের আশ্বাস দিয়েছেন তিনি। আগামী 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করা হবে বলে মুখ্যমন্ত্রী আজ জানিয়েছেন। তিনি বলেন, গত 15 বছরে বিভিন্ন ক্ষেত্রে রাজ্য পিছিয়ে পড়েছে। চাকরি বিক্রি ছাড়াও রাজ্য থেকে শিল্প তাড়ানো হয়েছে। যুব সম্প্রদায়ের কর্মসংস্থানের সুযোগ নষ্ট হয়েছে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে। এই অবস্থার পরিবর্তনের জন্য রাজ্যের সাধারণ মানুষ বিজেপিকে ক্ষমতা এনেছে বলে উল্লেখ করেছেন তিনি। যাদবপুরের সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে বামেদের সমালোচনা করেন মুখ্যমন্ত্রী।
3: যাদবপুরে জানেন বন্দে মাতরম বলতে দেওয়া হয় না, যাদবপুরে জানেন জাতীয় পতাকা ওঠে না, যাদবপুরে জানেন শিক্ষা দপ্তরকে ঢুকতে দেওয়া হয় না, যাদবপুরে জানেন সিসিটিভি লাগাতে দেওয়া হয় না, যাদবপুরে এক শ্রেণীর টুকড়ে টুকড়ে গ্যাং, এক শ্রেণী জিহাদি যারা রাষ্ট্র বিরোধী তাদের পক্ষ নিয়ে যতই ওই মিডিয়ার গ্রুপ লিখুন না কেন, আমরা যাদবপুরের ভিতরে এবং বাইরে জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করবই।
0: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আগামীকাল কলকাতায় গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড এবং ইয়ান্ত্র ইন্ডিয়া লিমিটেডের এক অনুষ্ঠানে পাঁচটি নতুন প্রকল্পের

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 এফএম গোল্ডে আপনার কথা, 100.1 এফএম গোল্ডে।
2: স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে 8:11 হয়ে 16 সেকেন্ড। আপনি টিউন করেছেন 100.1 এফএম গোল্ড। বেশ অনেকগুলো দিন পর আবারও আপনাদের বন্ধু দেবারতী ফিরে এসেছি আজকের আপনার

0: কথা নিয়ে আজকে আপনার কথা এমন একটা বিষয় রেখেছি যে বিষয়টা নিয়ে মোটামুটি যারা পক্ষে বলবেন তারা মনে করবেন এইটাই ঠিক, আবার যারা বিপক্ষে বলবেন তারাও মনে করবেন যে না এইটাই ঠিক, কিন্তু আলটিমেটলি কোনটা কখন ঠিক আর কোনটা কখন বেঠিক হয়ে যাবে সেটা একটা বড়সড় জিজ্ঞাসা চিহ্নের বিষয়। কী বিষয় সেটা আপনাদেরকে জানাই। শাড়িতেই নারী, এ প্রবাদ এখন অতীত। কী মনে করেন আপনি, নারী মানে শাড়ি সত্যি কি ব্যাপারটা মানে একদম অতীত হয়ে গেছে, নাকি যতই যাই আসুক না কেন শাড়িতে চিরকালীন সৌন্দর্য আলাদা রকমভাবে নারী শরীরে ফুটে ওঠে, সেটাও আপনি বলতে পারেন। কি বলবেন সেটা তো আপনার ব্যাপার, কারণ সময়টা তো আপনাদেরই, আপনারাই বলবেন আপনাদের কথা। কিভাবে বলবেন চটপট জানিয়ে দিই, আমাদের টেলিফোন নাম্বার 2248 8085, এবং সেই সাথে দেওয়ার ওদিকে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে SMS বা হোয়াটসঅ্যাপ মেসেজ করেও পেতে পারেন 9903059992। এছাড়াও আমাদের যে ফেসবুক পেজ রয়েছে 100.1 FM Gold Kolkata, সেই ফেসবুক পেজে আজ আপনার কথা অনুষ্ঠানে যে পোস্টারটি শেয়ার করা হয়েছে সেই পোস্টারের কমেন্ট বক্সে এসেও ছেড়ে যেতে পারেন আপনার মন্তব্য। তাহলে আপনি বরং ভাবুন কি বলবেন, কিভাবে বলবেন, আমরা চটপট চোখ রাখি আমাদের ফেসবুক পেজে, দেখি কোন বন্ধু কি বলছেন। প্রথমেই যার মেসেজ পড়ব, শুভ্রা ভট্টাচার্য লিখছেন বাঁশ্রণী কলকাতা 70 থেকে, লিখছেন খুবই সময় উপযোগী একটা টপিক দেবারতী, শাড়িতেই নারী এই ধারণাটা একসময় হয়তো আমাদের বাঙালি আবেগের সঙ্গে জড়িয়েছিল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই কথাটি আসলেই অতীত। একজন নারীর আসল পরিচয় তার ব্যক্তিত্ব আর যোগ্যতা বা তার নারীত্ব নির্দিষ্ট পোশাকের 5.5 গজ কাপড়ে আটকে থাকতে পারে না। আজকের যুগে নারীরা জিন্স, টি শার্ট, সালোয়ার কামিজ কিংবা ফর্মাল স্যুট সব ধরনের পোশাকেই সমান আত্মবিশ্বাসী, স্বাচ্ছন্দ্যময় এবং সফল। শাড়ি অবশ্যই আমাদের ঐতিহ্য আর উৎসবের অন্যতম সেরা ভূষণ, কিন্তু সেটাই নারীর একমাত্র বা প্রধান পরিচয় নয়। নারী আজ তার কর্মে, তার স্বাধীন চিন্তায় এবং তার মেধার জোরে অনন্যা, কোনো নির্দিষ্ট পোশাকের জন্য নয়। দারুণ একটা টপিক নিয়ে আলোচনার জন্য ধন্যবাদ, ধন্যবাদ দিদি আপনাকেও। চলে আসি পরের বন্ধুর মেসেজে, লিখছেন কে লিখছেন, আচ্ছা নামটা তো আমি ফেসবুক পেজের কমেন্ট যেহেতু দেখতে পাচ্ছি কিন্তু কোথা থেকে লিখেছেন সেটা এই মুহূর্তে বলতে পারছি না। তরুণ কুমার দত্ত লিখছেন শুভ সন্ধ্যা দেবারদি, আপনাদেরকেও জানাই শুভ সন্ধ্যা। লিখছেন শাড়িতেই নারী এই প্রবাদটা একসময় বাঙালি আবেগের সঙ্গে জড়িয়েছিল, নারীদের শাড়ি পরলে খুব ভালো লাগতো এবং নারীদের সবসময় শাড়ি পরার নীতিও প্রচলন ছিল, কিন্তু এখনকার দিনে শাড়িতেই নারী প্রবাদটি অতীত হয়ে গেছে। আজকের দিনে নারীরা উপযুক্ত, শিক্ষিত, ব্যক্তিত্ব, রুচিশীলতা পরায়ণ হয়ে উঠেছে সব দিক থেকে, তাই নারীরা এগিয়েও যাচ্ছে। আজকের দিন হলো ফ্যাশনের যুগ, এই যুগের সাথে তাল মেলাতে নারীদের ফ্যাশনেবল পোশাক পরতেই হবে, না হলে এখনকার দিনের সঙ্গে ম্যাচ করতে পারবে না। এই জন্য ফ্যাশন ও আরামদায়ক পোশাক পরতে বাধ্য হচ্ছে, এজন্য শাড়িতেই নারী এ কথাটি এখন অতীত। বেশ, পরের বন্ধু দেখি কি লিখছেন আমাদের ফেসবুক পেজে। আচ্ছা আসবো, তবে চটপট একটা টেলিফোনে বরং আমরা চলে যাই, অনেকক্ষণ থেকে বন্ধু ফোন করছেন, শুনে নেব তার মতামত। নমস্কার বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি শুভজিৎ বলছি, বেলগড়িয়া থেকে।
0: বেশ বলুন।
1: সময় যখন বদলেছে, সমাজ বদলেছে, তখন নারীর ভূমিকাও বদলেছে, তাই শাড়িতেই নারী এই ধারণাটি কিন্তু আজ অতীত। কারণ নারীর পরিচয় তার কিন্তু পোশাকে নয়, তার ব্যক্তিত্বে, তার মেধায়, তার কর্মে, তার আত্মবিশ্বাসে। এবং আমরা জানি যে বাঙালি নারীদের সাথে শাড়ির একটা আবেগ এবং ঐতিহ্য জড়িত আছে, কিন্তু সেটা একজনের আইডেন্টিটি কখনোই নয়। কারণ যে সময়টা নারীদের বলা হতো যে তারা রান্নাঘরে এবং সন্তান প্রতিপালনে সীমাবদ্ধ, সেই নারী আজকে মহাকাশের গবেষণা করছেন এবং পুলিশ, চিকিৎসা, অধ্যাপনা, বিজ্ঞান সবেতেই আছেন।
0: ঠিক,
1: তাই পোশাক কখনোই নারীর একজন একজনের আইডেন্টিটি কখনোই অস্তিত্ব হতে পারে, এইটুকুনি বল।
0: বেশ, অনেক ধন্যবাদ বন্ধু আপনাকে, খুব সুন্দর বললেন আপনি। আর আবারও চলে আসব টেলিফোনে, তবে তার আগে দেখি আমাদের ফেসবুক পেজের কমেন্ট বক্সে কার কমেন্ট রয়েছে। আমাদের বন্ধু কল্যাণ কুমার সান্ডিল্য।

0: লিখছেন রঘুনাথপুর সরকার বাগান কলকাতা 59 থেকে। শুভ সন্ধ্যার শুভেচ্ছা দেবারতি আপনাকে। কল্যাণবাবু আপনাকেও জানাই শুভ সন্ধ্যা। লিখছেন, 12 মাসে 13 পার্বণে মায়ের জন্য কেনা হয় ম্যাক্সি, বউয়ের জন্য কেনা হয় ম্যাক্সি, আর বৌমার বা মেয়ের জন্য কেনা হয় টপ এবং টি শার্ট অথবা ম্যাক্সি। পুজোতে অনেক শাড়ি কেনেন বটে অনেকেই, কিন্তু কয়েকবার পরে তুলে রাখা হয় কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠান বা গেট টুগেদারের জন্য। আর ভ্রমণে শাড়ি নইব নইব চ। আমার বাড়িতে কর্তা বারমুটা গেঞ্জি আর কিন্তু ম্যাক্সি, 6 মাস পরে সেটা হয়তো নেতা, নতুন এক সেটের আগমন। এটাই বাঙালির জীবন। ধন্যবাদ আপনাকে ও শ্রোতা বন্ধুদের। বেশ, আমাদের বন্ধু তো একেবারেই শাড়ির উল্টো দিকে চলে গেলেন। শাড়ি মানে ব্যাপারটা ওই তোলা তোলার করে রাখার একটা জিনিস। দেখি অন্য বন্ধু কী লিখছেন। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখেছেন, বিয়ের শাড়ি সব মেয়েদের প্রিয় ভারী, যত্ন করে রাখে, মাঝে মাঝে শাড়িটাকে মিষ্টি নামে ডাকে। শাড়ির সাথে জড়িয়ে আছে অবুঝ ভালোবাসা, বিয়ের দিনের অনেক কাঁদা হাসা। শাড়ি আছে থাকবে চিরদিন, ভালোবাসার সুতোয় বোনা শাড়ি, শাড়িতেই সব মেয়েদের ভীষণ মানায় ভারী। বাংলাদেশ থেকে লিখেছেন কাজী আবু জাফর। পরের বন্ধুর মেসেজ পড়ব। দীনেশ নস্কর বালিরাজচন্দ্রপুর হাওড়া থেকে লিখছেন, হ্যাঁ তার মেসেজ পড়ব, তবে আবারও একটা টেলিফোন চলে এসেছে, দেখি কে রয়েছেন সঙ্গে। নমস্কার বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: নমস্কার, শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা।
1: হ্যাঁ, অনেক অনেক দিন পর আবার নদিয়ার করিমপুরের বাঁশপুরে গ্রাম থেকে রাজু দাস বৈরাগ্য।
0: বলুন রাজু বাবু।
1: হ্যাঁ, খুব সুন্দর বিষয় রেখেছেন, একটা মজারও, সেজন্যই আসলাম। তো দেখুন, আমার মনে হচ্ছে যে নারীতে শাড়ি এই কথাটা মানে আগে একটা মানে ছিল, কিন্তু আমার মনে হয় এখন না শুধু যে নারীরা শাড়িতে আটকে থাকবে তা কিন্তু নয়।
0: আমার মনে হয় আমি এটাই শুনতে চাইছিলাম।
1: না দেখুন, আমি পুরুষ হয়ে তবু এ কথা আসলে, কিন্তু আমি আমি আমার মাকে আমি ছোটবেলা থেকে মানে শাড়ি পরে এসে যেতে গেছি, মানে মায়েদের একটা আলাদা রকমের শাড়ি ছিল, মানে আমার সাবটা কাপড় পরা কাপড় পরা সেটা ছিল, কিন্তু এখন আমি দেখছি যে দেখুন মানে নারীরা শুধু শাড়িতে আটকে থাকবে না, কারণ তারা যা খুশি পোশাক পরতে পারে বলে আমার মনে হয়, কারণ শাড়িতেই যে নারীরা আটকে থাকবে সেটা নয়। আসলে নারীরা তো দেখুন সব রকম সবকিছু কাজ করতে পারছেন, এবং বাইরে যখন বেরোতে হয় তখন তো তাদের শাড়িটা একটু অসুবিধা হতে পারে, তারা চাদর কামিজ বলুন, প্যান্ট শার্ট বলুন, জিন্স বলুন, যা খুশি তারা পরতে পারে। পুরুষরা যখন পরতে পারে, মেয়েরাও সবকিছু পরতে পারে, তাহলে যার যা খুশি সে সেটাই পরবে। তবে এমন আমরা পোশাক পরবো না, বাড়ির মেয়েদেরকে আমরা ইয়ে করবো না যে রাস্তায় বেরোলে হয়তো বা নিজেকেই অসুস্থিতে পড়তে হয়, সেরকম পোশাক আমরা একেবারে পরবো না। তো এটুকুই বলে গেলাম, খুব ভালো অনুষ্ঠান হচ্ছে,
0: অসংখ্য ধন্যবাদ রাজুবাবু আপনাকেও। এবং সত্যি এই যে মানে মানে এটা একেবারেই আমি কিন্তু নারীবাদী হয়ে কথাটা বলছি না, মানে আমি এটুকু বলতে পারি যে পুরুষদের যদি পোশাকের ক্ষেত্রে সেরকম বাধ্যবাধকতা না থাকে তবে নারীদের কেন থাকবে, সেটা যেমন একটা বিষয়। আবার একই রকমভাবে শুধু কি মেয়েরাই শাড়ি পরে সেটাও একটু ভেবে দেখতে পারেন কিন্তু, কারণ এই যে পুরুষদের বা বলা যেতে পারে বাঙালি পুরুষদের অন্যতম সেরা পোশাক বলে আমাদের চোখের সামনে যেটা ভেসে ওঠে সেই যে ধুতি, সেটাও তো শাড়ির থেকে খুব একটা কম নয়। এবং একই রকমভাবে মেয়েরা যেমন শাড়ি পরেন ঠিক সেরকমভাবেই ধুতিও কিন্তু অনেকে শাড়ি দিয়ে পরেন, মানে একেবারেই পুরোপুরি হয়তো সেটি শাড়ি, তার মায়ের শাড়ি হতে পারে বা হতে পারে তার দিদি বোন বা তার স্ত্রী, তাঁদের কোনো একটা শাড়ি বাড়ির পুরুষটি ধুতির স্টাইলে পরছেন এমনটাও কিন্তু আমরা দেখতে অভ্যস্ত। অনেক সময় হয়তো এরকমভাবে মানে দুজনে মিলে মিশে পরছেন, ম্যাচিং করে পরছেন, হাজব্যান্ড ওয়াইফ বা মা ছেলে। আমরা যদি সোশ্যাল মিডিয়ায় চোখ রাখি এরকম ছবিও কিন্তু আমরা দেখতে পাবই, কি তাই তো? তাহলে শাড়িতেই নারী এ প্রবাদ এখন অতীত সেটা কিন্তু আমরা দুভাবেই বলতে পারি। দেখি আমাদের বন্ধুরা কি লিখছেন। দীনেশ নস্কর বালিরাজচন্দ্রপুর হাওড়া থেকে লিখেছেন, তার মেসেজ পড়ব বলেছিলাম। আচ্ছা, তিনি অন্য বন্ধুর মোবাইল থেকে মেসেজ করছেন, নিশ্চয়ই পড়ব, কেন পড়ব না। লিখছেন, শাড়িতে নারী একদম ঠিক, এখনও মেয়েরা শাড়ি পরতে ভালোবাসে এবং আধুনিক জামা কাপড় বেরিয়েছে সেগুলোকে বেশি ব্যবহার করছে, সেগুলো পরতে তাদের সুবিধা হয় ঠিকই, শাড়ি পরার একটু ঝামেলা চটজলদি হয় না, কিন্তু শাড়ির একটা ব্যাপার আছে। আমি একটা মেয়েকে শাড়ি পরেই তার সৌন্দর্য দেখতে পাই, শাড়ি যদি নাই বা পরছে তাহলে শাড়ির দোকানে এত ভিড় কিসের হয়, নিশ্চয়ই কিছু সংখ্যক মেয়েরা তো পরছেই। ঠিক বলেছেন।

সেই সাথে আরও একজন বন্ধু লিখছেন, আচ্ছা তোমার অনুষ্ঠানের অপেক্ষায় বসে থাকি। দেখুন অনেকদিন পরে আবার ফিরে এলাম তো, এবং যারা আমার অনুষ্ঠান মোটামুটি নিয়মিত শোনেন তারা বোধহয় আমার আজকের কণ্ঠস্বরটা শুনে বুঝতে পারছেন যে আমার গলা এখন ভালো আছে, এবং যেহেতু আপনাদের কাছে চলে এসেছি সেজন্য আমি আরও বেশি করে ভালো আছি। পরের বন্ধু লিখছেন আমাদের ফেসবুক পেজে, বীরভূম নলহাটির পাইকপাড়া থেকে শীষ মোহাম্মদ, তিনি লিখছেন, শাড়িতেই নারী এ প্রবাদ এখন অচল। শাড়ি পরলে দেখতে সুন্দর লাগে, কিন্তু কাজের তাগিদে এখন মেয়েরা নানা রকম পোশাক পরিধান করছে। আগে শিক্ষিকাদের দেখেছি শাড়ি পরেই স্কুলে আসতে, এবং স্কুল কমিটিও শাড়ি পরার জন্য খুব পিড়াপিড়ি করত, কিন্তু বর্তমানে রাস্তাঘাটে স্বাভাবিক চলনের জন্য সালোয়ার কামিজ কিংবা অনেকেই ইউনিফর্ম হিসেবে প্যান্ট শার্ট তাদেরকে পরতে হয়। কই সেটা তো খারাপ লাগার কোনো কারণ দেখতে পাওয়া যায় না, যথেষ্ট স্মার্টও লাগে, এমনটাই কিন্তু লিখছেন আমাদের বন্ধু শীষ মোহাম্মদ বীরভূমে নলহাটি থেকে। যতদূর মনে হচ্ছে আমাদের ফেসবুক পেজে যে সমস্ত বন্ধুরা কমেন্ট করেছিলেন আপনাদের এই আপনার কথা অনুষ্ঠানের পোস্টারের কমেন্ট বক্সে, সেগুলো মোটামুটি পড়া হলো। তাহলে যেটুকু টাইম বাকি রয়েছে চটপট বরং আমরা একটু চোখ রাখবো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে।

0: প্রথমেই চলে আসি যার মেসেজ নিয়ে লিখছেন বারাসাত থেকে বাবাই সিংহ। লিখেছেন, আজকের বিষয়ের সাথে আমি একেবারেই একমত নই। শাড়িতেই নারী প্রবাদটি অতীত্য নয়, বরং এটি চিরন্তন সত্য। আজকালকার মেয়েরা যতই জিন্স টপ বা অন্য কোনো আধুনিক পোশাক পরুক না কেন, একজন বাঙালি নারীর আসল সৌন্দর্য আর আভিজাত্য কিন্তু শাড়িতেই সবচেয়ে বেশি ফুটে ওঠে। শাড়ি শুধু এক টুকরো কাপড় নয়, এটা আমাদের আবেগ এবং সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তাই পোশাকের আলমারিতে যতই ওয়েস্টার্ন ড্রেস থাকুক না কেন, শাড়ির কদর, সম্মান বা ম্যাজিক কোনোদিনও ফিকে হওয়ার নয়। বারাসাত থেকে লিখেছেন বাবাই সিংহ। পরের বন্ধু সীমা দাস দন্দম ক্যান্টনমেন্ট থেকে লিখছেন, নারীর রূপ শাড়িতেই সীমাবদ্ধ, এ ধারণা আজ পুরোপুরি পাল্টে গেছে। আধুনিক নারীরা তাদের স্বাচ্ছন্দ্য, পেশা ও ব্যক্তিত্ব অনুযায়ী যে কোনো পোশাকেই সুন্দর ও আত্মবিশ্বাসী। পোশাক নারীর পরিচয় ঠিক করে দেয় না, বরং নারীর কাজ, মেধা ও আত্মবিশ্বাসী তার আসল সৌন্দর্য ফুটিয়ে তোলে। পরিশেষে বলা যায়, নারীর সৌন্দর্য ও শক্তি কোনো নির্দিষ্ট পোশাকে বাঁধা নয়। শাড়ি যেমন আমাদের ঐতিহ্য, তেমনি আধুনিক পোশাক নারীর প্রগতিশীল ও স্বাধীন সত্তার প্রতীক। আসল কথা হলো, নারী যে পোশাকেই স্বাচ্ছন্দ্য বোধ করুক না কেন, তার সম্মান ও আত্মবিশ্বাসই সবচেয়ে বড় অলংকার। খুব ভালো থাকবেন দেবারতিদি। সীমাদি, আপনাকেও বলি আপনিও খুব ভালো থাকবেন। পরের বন্ধুর মেসেজ পড়ব। প্রদীপ বসাক হাট সিমলা সমুদ্রগড় পূর্ব বর্ধমান থেকে লিখেছেন, শাড়িতেই নারী এ প্রবাদ এখন অতীত। একটা সময় বলা হতো শাড়িতেই নারী, যেন নারীর সৌন্দর্য, ব্যক্তিত্ব, পরিচয়ের একমাত্র প্রকাশ শাড়ির মধ্যে সীমাবদ্ধ। শাড়ি অবশ্যই বাঙালি নারীর ঐতিহ্য, সৌন্দর্য, সংস্কৃতির এক অনন্য প্রতীক, কিন্তু সময় বদলেছে, সমাজ বদলেছে, আর বদলেছে নারীর জীবনযাত্রাও। আজ নারী শুধু শাড়িতে নয়, সালোয়ার কামিজ, কুর্তি, জিন্স, প্যান্ট শার্ট কিংবা নিজের পছন্দের যে কোনো পোশাকে আত্মবিশ্বাসী। পোশাকের ধরন দিয়ে নারীর মর্যাদা, চরিত্র বা যোগ্য বিচার করা কখনোই উচিত নয়। একজন নারী শিক্ষক, চিকিৎসক, বিজ্ঞানী, উদ্যোক্তা, প্রশাসক, শিল্পী কিংবা শ্রমজীবী, তাঁর পরিচয়ের আসল মূল্য তার কাজে, মেধা, সততা ও মানবিকতায়। শাড়ি পরলে নারী যেমন সুন্দর, তেমনি নিজের পছন্দের পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ করলেও তিনি সমান সম্মানের অধিকারী। পোশাক হোক ব্যক্তিগত স্বাধীনতার বিষয়, সামাজিক বিচারের নয়। তাই শাড়িতেই নারী এই ধারণাকে আজ নতুনভাবে দেখতে হবে। শাড়ি থাকুক ভালোবাসায়, ঐতিহ্যে ও উৎসবে, কিন্তু নারীর পরিচয় আটকে না থাকুক কোনো একটি পোশাকে। নারী তার আত্মবিশ্বাস, স্বপ্ন, যোগ্যতা ও স্বাধীন চিন্তাতেই পূর্ণতা পান। সত্যি নারীকে পোশাকে নয়, তাকে মানুষ হিসাবে মূল্যায়ন করাই হোক আধুনিক সমাজের সবচেয়ে সুন্দর পরিচয়। লিখছেন পূর্ব বর্ধমানের সমুদ্রগড়ের হাট সিমলা থেকে প্রদীপ বসাক। এবং যদি আমি খুব ভুল না করে থাকি, পূর্ব বর্ধমানের এই সমুদ্রগড়েই আমাদের কিন্তু অনেক তাঁতি ভাইরা রয়েছেন, সেখানে তাঁতের শাড়ি বিখ্যাত, যদি খুব ভুল না করে থাকি। আমার যতদূর মনে হচ্ছে, আমি যতটুকু পড়েছি বা আজকের বিষয়টি নিয়ে যতটুকু আমি তৈরি হয়েছি। আর এই প্রসঙ্গে ছোট্ট করে একটু বলেই দিই, আজকে কিন্তু শুধুমাত্র আপনার কথায় যে আমরা শাড়ি নিয়ে থাকবো তা একেবারেই নয়, কারণ আজকে বাংলার ক্যানভাস জুড়েও থাকবে শাড়ি কথা। কাজেই আপনারা কিন্তু শুনতে ভুলবেন না দেবারতির সঙ্গে ঠিক রাত 9:30 আজকের জলসাঘরে বাংলার ক্যানভাস। হরেক কিসিমের শাড়ি নিয়ে কথা হবে, সেই সাথে শাড়ি নিয়ে আপনাদের আবেগ, অনুভূতি, প্রথম শাড়ি পরার অভিজ্ঞতা বা শাড়িকে ঘিরে কোনো বিশেষ মানুষের অনুভূতি সবটাই ভাগ করে নিতে পারেন দেবারতির সঙ্গে। আসবো সে প্রসঙ্গে, তবে আপাতত আপনার কথায় পরের মেসেজ। বিষ্ণুপুর বীরভূম থেকে লিখছেন বঙ্কিম দাস, শাড়িতেই নারী একসময় এই কথাটি যেন নারীর পরিচয় ও সৌন্দর্যের মাপকাঠি ছিল, কিন্তু সময় বদলেছে, বদলেছে নারীর জীবন ও পরিচয়ের সংজ্ঞাও। আজ নারী শুধু শাড়ির সৌন্দর্যে নয়, তার শিক্ষা, কর্মদক্ষতা, আত্মবিশ্বাস ও নিজের পরিচয়ে পরিচিত। শাড়ি নারীর ঐতিহ্য হতে পারে, কিন্তু নারীর পরিচয় শুধু পোশাকে সীমাবদ্ধ নয়। তাই শাড়িতেই নারী এই প্রবাদ আজ অনেকটাই অতীত। আজকের নারী নিজের যোগ্যতায় নিজের পরিচয় তৈরি করে, পোশাকের মাধ্যমে নয়। বঙ্কিম দাস লিখছেন বীরভূমের বিষ্ণুপুর থেকে। কার্তিক মণ্ডল লিখছেন দাউদপুর থানা সন্দেশখালী জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে। লিখছেন, শাড়িতেই নারী, এই প্রবাদ একসময় বাঙালি নারীর সৌন্দর্য ও পরিচয়ের সঙ্গে গভীরভাবে জড়িয়েছিল, কিন্তু সময় বদলেছে, বদলেছে নারীর জীবনযাপন, কাজের ক্ষেত্র এবং পোশাকের পছন্দ। আজ নারী শাড়ির পাশাপাশি সালোয়ার কামিজ, কুর্তি, জিন্স কিংবা নানা আধুনিক পোশাকেও স্বচ্ছন্দ। পোশাক এখন আর নারীর সৌন্দর্য বা ব্যক্তিত্বের একমাত্র পরিচায়ক নয়, নারীর আসল পরিচয় তার শিক্ষা, মেধা, আত্মবিশ্বাস, কর্মদক্ষতা ও স্বাধীন চিন্তা। তবু শাড়ির প্রতি বাঙালি নারীর ঐতিহ্য ও আবেগ আজও অটুট রয়েছে। নারী নিজের পছন্দের পোশাকে স্বচ্ছন্দে চলবে, এই স্বাধীনতাই আধুনিক সমাজের প্রকৃত অগ্রগতি। লিখেছেন আমাদের বন্ধু উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর দাউদপুর গ্রাম থেকে কার্তিক মণ্ডল। পরের বন্ধু লিখছেন সুভাষ চক্রবর্তী, লিখেছেন উত্তর বাওয়ালি থেকে। লিখছেন, পরিবর্তনশীল এ জগতে অনেক কিছুরই পরিবর্তন হয়, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ ইত্যাদির পরিবর্তন উল্লেখনীয় ভাবে হয়ে চলেছে। আগেকার দিনের মতো এখনকার নারী সমাজ গৃহকোণে বন্দী জীবন যাপন করে না, জগতের বৃহৎ কর্মযোগে আজ নারী সমাজ অংশ নিচ্ছে। বাইরের পরিবেশে যাতায়াতের এবং কাজ করার উপযোগী পোশাকে নারী সমাজ আজ অভ্যস্ত হয়ে পড়েছে, তাই এ সময়ে শাড়িতেই নারী এ প্রবাদের আর যৌক্তিকতা নেই। উত্তর বাউলি থেকে সুভাষ চক্রবর্তীর মেসেজ। হোয়াটসঅ্যাপ মেসেজে চোখ রাখতে রাখতে দেখছি আমাদের বেশ অনেকগুলো SMS চলে এসেছে, একটুখানি দেখি কোন বন্ধুরা মেসেজ করছেন। এই রে বন্ধু, এই এখন তো গানের অনুরোধ জানালে একটু মুশকিল হয়ে যাবে, আপনি বরং দুপুরবেলার অনুষ্ঠানে অবশ্যই গানের অনুরোধ জানাবেন। আরও একজন বন্ধু লিখছেন, কোথা থেকে লিখছেন দেখি, এই রে সবাই মিলে গানের অনুরোধ করছেন কেন, তা আবার এই সময়ে, মানে এই সময়টা তো একেবারেই গানের অনুরোধ জানানোর সময় নয়। পায়েল ব্যানার্জি লিখছে বেলঘরিয়া থেকে, নারীর পরিচয় শুধুমাত্র শাড়িতে হতে পারে না, তার পরিচয় তার কর্মে। নারী এখন পুরুষদের মতো সব কাজ করতে পারে, নারী পুরুষ কাজের কোনো ভেদাভেদ নেই। নারী এখন শুধু ঘরে বন্দী নয়, ঘরে বন্দী নয়, সে বাইরের সব কাজ সামলায় আর অন্যায়ের প্রতিবাদ করতেও ভয় পায় না। তবে শাড়ির ঐতিহ্য বজায় থাকুক অবশ্যই, লিখেছেন পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে। পরের বন্ধু লিখছেন হাওড়া থেকে রঞ্জন, লিখছেন শাড়িতেই নারীর কিছু একটা লিখেছেন মাঝখানে, সম্ভবত সম্মান বা কিছু একটা সৌন্দর্য লিখতে চেয়েছেন হয়তো, এবং তার সম্মান ও সৌন্দর্য বজায় থাকে। বেশ, লিখছেন হাওড়া থেকে রঞ্জন। আবারও চলে আসি আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার 9903055992, এই নাম্বারে যারা যারা হোয়াটসঅ্যাপ করেছেন তাঁদের মেসেজ পড়ি। বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড গড়িয়া কলকাতা থেকে বরাবরের মতোই ছন্দে ছন্দে লিখেছেন, একেবারে হক কথা, কোথায় সেই শাড়িতে নারী, শাড়ি পরা চলবে না যেন অঘোষিত নিয়ম জারি। তবে কর্মক্ষেত্রে নারীর সংখ্যা বেড়েই চলেছে আজকাল, যাতায়াতের স্বচ্ছন্দ বোধে স্বভাবতই শাড়ির আকাল। তবে কথা অনস্বীকার্য, শাড়িতেই নারী সুন্দর, দৃষ্টিনন্দন, ঐতিহ্যময়, সহজেই তাই সুনজর। বিশ্বজিৎ কর লিখেছেন বোড়াল মেন রোড গড়িয়া কলকাতা থেকে। সুমিতা রায় লিখছেন ঢাকুরিয়া থেকে, শুভ সন্ধ্যা দিদি, শাড়িতেই নারী এ প্রবাদ বাক্য এখনও অতীত নয়, এখনও কিছু কিছু বাড়িতে শাড়িরই প্রচলন আছে। আমাদের বাড়িতে তো আছেই, পুজোর সময় লাল পাড়ের সাদা শাড়ি পরতেই হবে। এখন মেয়েরা মজান, তবুও তারা পুজোর ওই চারটে দিন নতুন শাড়ি পরবেই। যতই জিন্স পরুক, শাড়ি পরলে মেয়েদেরকে বেশ ভালো লাগে, এটা বাঙালি মেয়েদের সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়, ঢাকুরিয়া থেকে লিখেছেন সুমিতা রায়। পরের বন্ধু লিখছেন পরমা মিত্র ভবানীপুর কলকাতা থেকে, তিনি লিখছেন শাড়িতেই নারী, এই ধারণা একসময় বাঙালি সমাজে নারীর সৌন্দর্য ও পরিচয়ের সঙ্গে গভীরভাবে জড়িয়েছিল। শাড়ি আজও নারীর ঐতিহ্য, রুচি ও সৌন্দর্যের অন্যতম প্রতীক, কিন্তু নারীর পরিচয় আর শুধুমাত্র শাড়ির মধ্যে সীমাবদ্ধ নেই। আজকের নারী শাড়ি পরেন, আবার জিন্স টপ, সালোয়ার কামিজ কিংবা অন্য পাশ্চাত্য পোশাকেও স্বচ্ছন্দ। পোশাক বদলেছে, কিন্তু তার আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও যোগ্যতা আরও দৃঢ় হয়েছে। অফিস থেকে খেলাধুলা, বিজ্ঞান থেকে রাজনীতি, সব জায়গাতেই নারী নিজের পরিচয় তৈরি করেছেন, তাই শাড়িতেই নারী কথাটি এখন আর নারীর সম্পূর্ণ পরিচয় বহন করে না। শাড়ি নারীর সৌন্দর্যের একটি রূপ হতে পারে, কিন্তু নারীর আসল পরিচয় তাঁর মেধা, স্বাধীনতা, ব্যক্তিত্ব ও নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার। নারীকে একটি পোশাকে নয়, তার সামগ্রিক সত্তায় দেখার সময় এসেছে। ভবানীপুর কলকাতা থেকে লিখেছেন পরমা মিত্র। আবারও একটা টেলিফোনে চলে যাই, দেখি কে রয়েছেন সঙ্গে। নমস্কার বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: নমস্কার, দেবার।
0: এই রে, আপনার লাইনটা কেটে গেল, দেখি আরো একবার হয়তো এসেছেন। নমস্কার, কে আছেন সঙ্গে?
1: নমস্কার, লক্ষ্মী মজুমদার বলছি।
0: হ্যাঁ লক্ষ্মীদি, বলুন।
1: তাকাও আমাদের দিকে, তাকাও একটু,
0: বলুন বলুন,
1: তাকাও ওদিকে, তাকালে হবে নাকি আমাদের দিকে?
0: ওই জন্য তাকিয়েছি, তাকালে বলি তো আপনার ফোনটা ধরতে পারলাম, তাই না?
1: ঢুকে ঢুকে বেরিয়ে যাচ্ছি
0: আসলে, হয়তো একটুখানি ওই যেটা হয় আর কি, নানান কিছু সমস্যা নিয়ে তো চলতে হয়, সেই সমস্ত মিলিয়েই হয়তো এই সমস্যা। বেশ, বলুন আপনি কি মনে করছেন, শাড়িতে নারী এই প্রবাদ বাক্য এখন অতীত নাকি সমকালীন আজও?
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি।
1: তোমার গলাটা এখন শুনতে পাচ্ছি?
0: আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন।
1: হ্যাঁ বলছি যে এখন মেয়ে, দেখো মেয়েরা যদি শাড়ি পরে দেখতে সুন্দর লাগে,
0: আপনিও খুব ভালো থাকবেন। একদমই তাই, যুগোপযোগী হতে গেলে আমাদের কিন্তু একটু শাড়ি ছেড়ে অন্য পোশাকের দিকে তাকাতেই হয়। যাদবেন্দ্র পণ্ডা লিখছেন জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে, লিখেছেন শাড়িতেই নারী এই প্রাচীন ধারণা এখন পুরোপুরি বদলে গেছে। নারীরা এখন প্রমাণ করেছেন যে পোশাকে নয়, তাদের কাজ, তাদের মেধা এবং সেই সাথে যোগ্যতাতেই তাদের প্রকৃত পরিচয় তৈরি হয়। কল্পনা চাওলা ও সুনিতা উইলিয়ামসের মতো নারীরা মহাকাশে গেছেন, মহিলারা এখন সফলভাবে বিমান ও ফাইটার জেট চালান, আবার দ্রৌপদী মুর্মু ভারতের রাষ্ট্রপতি হিসেবে দেশের সর্বোচ্চ পদে আসীন আছেন, এর আগে প্রতিভা পাটিলও সেই দায়িত্ব পালন করেছেন। ঠিক তেমনই পিভি সিন্ধু, মেরি কম ও সানিয়া মির্জারা আন্তর্জাতিক খেলায় দেশের নাম উজ্জ্বল করেছেন। ঠিক তাই আমি মনে করি, নারীর সৌন্দর্য ও শক্তি তার পোশাকে নয়, তার মন ও মেধার মাঝেই নিহিত রয়েছে। নারী শক্তির জয় হোক, খুব ভালো, সুস্থ থাকবেন দিদি ভাই, লিখছেন যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। যাদবেন্দ্রবাবু আপনিও খুব ভালো থাকুন। বিজয় দালাল লিখছেন আলিকুল বন্দিপুর হুগলি থেকে, লিখছেন শুভ সন্ধ্যা দেবারতীকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। হ্যাঁ, আমি এখন মোটামুটি সুস্থ আছি এবং সেই কারণেই অনেকটা দিন পর আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তিনি লিখছেন, আগের দিনে দেখেছি মা কাকিমা ও ঠাকুমাদের শাড়ি ছাড়া কোনো গতি ছিল না, তবে সত্যি এই যুগের মেয়েদের শাড়ি পরতে খুব কমই দেখা যায়। এখন চুড়িদার, নাইটি, প্যান্ট শার্ট বেশিরভাগ মেয়েরাই পরে। তবে একটা কথা বলবো, এখনকার মেয়েদের কর্মক্ষেত্রে বের হতে হয়, তাই এইসব পোশাক পরতেই সুবিধা হয়। তবে আরও একটি কথা বলি, শাড়িতেই নারী এ প্রবাদ এখন অতীত এটাও ঠিক নয়। এখনও এমন অনেক নারী আছেন তারা শাড়ি ছাড়া অন্য পোশাক পরেন না। এটুকুই বললাম, তুমি ভালো থেকো, ধন্যবাদ বিজয়বাবু, আপনি এবং আপনারা সকলে খুব ভালো থাকুন। প্রভাতিদি, প্রভাতি ভট্টাচার্য লিখছেন বেহালা থেকে, সুন্দর কবিতায় লিখেছেন, শাড়িতেই নারী এখনো অপরূপা সাজে, ভাঁজ করা শাড়ি খুললেই স্মৃতি মনের মাঝে, বিয়ের জন্য আজও সবাই বেনারসি খোঁজে, শাড়ি পরলে সুন্দর মানায় কেউ কি বোঝে, মা দিদিমা ঘোমটা মাথায় সংসার আগলে, শাড়ির উপর ভিত্তি করেই নানান রূপে সাজলে, দিন বদলেছে ঘর থেকে বেরিয়ে নারী স্বাবলম্বী নানান ক্ষেত্রে হয়ে ডিগ্রিধারী, শাড়ির মোহ

করে অন্য রূপে সাজে, রাস্তাঘাটে চলতে ভালো, মুক্ত থাকে কাজে। তারাই আবার পুজোর দিনে শাড়ি পরে, বিয়ের সময় আজও তারাই শাড়িতে বাসর করে। শাড়িতে নারী এ প্রবাদ এখন অতীত নয়, শাড়ি ছিল, আছে, থাকবে। জয় শাড়ির জয়! আহা, কি সুন্দর লিখেছেন প্রভাতিদি। বেহালা থেকে লিখলেন প্রভাতি ভট্টাচার্য। রাঁচি ঝাড়খণ্ড থেকে লিখেছেন আমাদের পরের বন্ধু সুশান্ত সেনগুপ্ত। তিনি লিখেছেন, মানে তার মতে শাড়িতেই নারী এ প্রবাদ সত্যিই এখন অতীত, কারণ নারীরা এখন শুধুমাত্র শাড়িতে আটকে নেই, নিজেদের পছন্দ ও স্বাচ্ছন্দ্য অনুযায়ী পোশাক পরেন। অফিস, খেলাধুলা, সেনাবাহিনী, মহাকাশ সব জায়গায় কাজের সুবিধার জন্য জিন্স, কুর্তি, সালোয়ার, ফর্মাল ইত্যাদির বেশি ব্যবহার হয়। সেই সাথে নারীর পরিচয় এখন তার পোশাকে নয়, তার শিক্ষা, যোগ্যতা ও আত্মবিশ্বাসে। আর সময় বদলেছে, তাই আগে শাড়িকেই নারীত্বের প্রতীক ধরা হলেও এখন নারীত্ব মানে শক্তি, স্বাধীনতা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। সেই সাথে তিনি লিখেছেন, শাড়িতেও নারী সুন্দর, আবার অন্য পোশাকেও সমান আত্মবিশ্বাসী ও সুন্দর। বর্তমানে সৌন্দর্যের সংজ্ঞা কিন্তু একটু একটু করে বদলে যাচ্ছে। খুব সুন্দর করে, খুব সুচিন্তিতভাবে আপনার মতামত আপনি গুছিয়ে তুলে ধরেছেন, লিখেছেন রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত। পরের বন্ধুর মেসেজ পড়ব। অনিমেষ ভট্টাচার্য লিখছেন বেহালা থেকে, প্রিয় আপনার কথা শাড়িতে নারী কথাটি আজ কিছুটা অতীত। কর্মক্ষেত্রে, যানবাহনে, খেলাধুলায় নারী তার রুচি, পছন্দ, প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পোশাক আশাক পরে। বর্তমানে বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন এবং এরকম জাতীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে নারী আজও কিন্তু শাড়িই পরে, সুন্দর সুন্দর শাড়ি। এমনটাই লিখছেন বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য। পরের বন্ধু লিখছেন রমা রায়, ভিরোর দাসনগর, হাওড়া পাঁচ থেকে। তিনি লিখছেন, রমাদি লিখছেন, শাড়িতেই নারী একথা এখন অতীত, একথা ঠিক নয়। আজও মেয়েরা শাড়ি পরতে ভালোবাসে, কিন্তু এখন নারীরা বিভিন্ন প্রফেশনে যুক্ত থাকে, যেমন খেলার মাঠে, অফিসে, কলেজে, প্লেন চালানো, ট্রেন চালানো, আরও বিভিন্ন কাজ, যেমন সেনাবাহিনী বা ধরুন পুলিশের চাকরি, সব কিছুর কথা দিদি লিখেছেন। সেই সাথে লিখছেন যে দুর্গাপুজো, বিয়ে বাড়ি বা আরও অনেক অনুষ্ঠানে তাদেরকে কিন্তু অবশ্যই শাড়ি পরতে দেখা যায়। আগেকার দিনে সাধারণত নারীরা শাড়িতেই সীমাবদ্ধ ছিল, কারণ তারা বাড়িতেই থাকতেন। এখন তো বিভিন্ন পেশায় আলাদা আলাদা পোশাকও দেওয়া হয়, তাই তাদের কিছু করার থাকে না। নারীরা আজও শাড়িতেই বেশি সুন্দরী একথা সবাই জানে, তাই তারা সুযোগ পেলেই শাড়ি পরে। আপনি ভালো থাকবেন দিদি ভাই, অনেক ধন্যবাদ। রমাদি আপনিও খুব ভালো থাকুন। দাসনগর, হাওড়ার ভি রোড থেকে লিখেছেন রমা রায়। পরের বন্ধু লিখছেন তপন চক্রবর্তী, সিঙ্গুর বাসুবাটি থেকে। লিখছেন শুভ সন্ধ্যা জানাই, আর্যদের প্রণাম, আকাশবাণী। এবার বলি আজকের অভিমত, শাড়িতেই নারী এ প্রবাদ নাকি অতীত। একাংশে সত্যি, আগে আমাদের মায়েরা লালপাড় শাড়ি পরে, দুপায়ে আলতা লাগিয়ে, কপালে সিঁদুর, সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপখানি হাতে সন্ধ্যা প্রদীপ দেখাতো, শঙ্খধ্বনি করত, সে ছবি আজ অতীত। এখন নয়া প্রযুক্তির যুগে সাজ পোশাক, ধর্মীয় আচার আচরণ পাল্টে গেছে। মেয়েরা এখন নাইটি, চুড়িদার, ম্যাক্সি, কুর্তা, জিন্স ইত্যাদিই পরে। হায়, শাড়ি এখন সত্যি প্রবাদে আছে, বাস্তবে নেই, সে অতীত। নমস্কার শ্রবণ সঙ্গীদের, নমস্কার আকাশবাণী। লিখলেন তপন চক্রবর্তী, সিঙ্গুর বাসুবাটি থেকে। পরের মেসেজ পড়ব। লিখছেন কিশোর, বালি হাওড়া থেকে। লিখেছেন শাড়িতে নারী কথাটা একদম ঠিক, এখন অনেক কিছু পরছে মেয়েরা, সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু বেরিয়েছে মার্কেটে, কিন্তু শাড়ির একটা আলাদা সম্মান রয়েছে। সময়ের সঙ্গে বিভিন্ন ধরনের শাড়ি বেরিয়ে গেছে, শাড়ি হারায়নি, আধুনিক মেয়েরাও শাড়ি পরছে। প্রতিবছর আমার গিন্নি দু তিনটে দামি শাড়ি কিনবেই, পরে সময় সময়ে পরে বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি এই সমস্ত জায়গায় ওকে এই শাড়িগুলো পরতে দেখি। একটা মেয়েকে যদি ছেলেপক্ষ দেখতে আসে, এখনও শাড়ি পরেই বসানো হয়। খুব আধুনিক মেয়েরা যখন আধুনিকভাবে শাড়ি পরে খুবই ভালো লাগে। আমরা পুরুষ মানুষরা একটি মেয়েকে শাড়িতেই ভালো দেখি, এরকমটাই মনে হয়। মেয়েরা শাড়ি যত না পরে তার থেকে বেশি কিন্তু কিনে নেয়। একটি মেয়ে যখন বিয়ের পিঁড়িতে শাড়ি পরে বসে, তার চেহারাটাই পাল্টে যায়, খুব ভালো লাগে দেখতে। ছোটরা যখন শাড়ি পরে সরস্বতী পুজোতে যায়, খুব ভালো লাগে দেখতে। এখনও অনেক বনেদি বাড়িতে মেয়েরা শাড়ি পরে থাকে। আমার 18 বছরের মেয়ে যখন শাড়ি পরলো প্রথমবার এবং আমাকে দেখালো পরে, আমি বললাম খুব ভালো লাগছে তোকে। বললাম রোজ কিন্তু পরবি না, কোনো বিয়ে বাড়ি হলে তবেই শাড়ি পরবি। আমার মনে হলো মেয়ে আমার অনেকটা বড় হয়ে গেছে, তাহলে কি আর কিছু বছর পর ওর বিয়ের সময় চলে আসবে? এটা একটু ভয়ও লাগলো। মেয়েকে বিয়ে তো দিতেই হবে একদিন না একদিন।
শাড়িতে আমি ওকে একদম অন্যরকম দেখলাম, যেন মনে হলো অনেকটা বয়স হয়েছে। একটু ভয়ও লাগলো, ভালোও লাগলো, তাই আমি বললাম এখন থেকেই বেশি বেশি শাড়ি পরতে হবে না। আহা, কি সুন্দর লিখেছেন! একজন বাবার অনুভূতি খুব সুন্দরভাবে আপনি নিজের কন্যাকে নিয়ে সেটা ফুটিয়ে তুলেছেন। লিখেছেন কিশোরবাবু হাওড়ার বালি থেকে। আরও একটি মেসেজ চলে এসেছে, সংঘমিত্রা ঘোষ লিখছেন কাঁকিনাড়া ভাটপাড়া থেকে। তিনি লিখছেন, প্রবাদটি অতীত হলেও শাড়ি ব্যবসাও অতীত হয়ে যেত, সুতরাং শাড়ির ঐতিহ্য মর্যাদা সারা পৃথিবীতে ছিল, আছে, থাকবে। একদমই তাই, শাড়ির হয়তো রূপ বদলাচ্ছে কিন্তু শাড়ি পুরোপুরি হারিয়ে যায়নি। এস এন মণ্ডল বাপি কোড়াকাটি সন্দেশখালী থেকে লিখছেন, নারীর সৌন্দর্য শাড়ি কি করে তা ভুলি, ভারতীয় সংস্কৃতিতে শাড়ি যেন বহু পুরনো রীতি, উৎসবে উপহারে বাঙালির ঘরে ঘরে দিয়ে থাকে শাড়ি, গর্বের পোশাকে শাড়ি পরা নারীরা সাজে সুন্দরী, কি করে অস্বীকার করি, তাই তো বলি এখনও তো পুরোপুরি নয় অতীত নারীদের শাড়ি, শাড়ি পরে যায় আজও পুজো মেলা উৎসবে, নয়তো বা বিয়ে বাড়ি। এটা ঠিক হয় তো কেউ ফ্যাশনেতে দেখায় যত রকমারি, এটা মানি, এখন তো আর দেখতে পাই না ঘোমটা পরা নারী, তবু বলি শাড়িতেই নারী কিন্তু ঐতিহ্য বহনকারী, নারীদের সম্মানেতে জানাই বলিহারি বলিহারি। কোড়াকাটি সন্দেশখালী থেকে লিখেছেন এস এন মণ্ডল ব্যাপী। পরের বন্ধুর মেসেজ, পরের বন্ধুর মেসেজ একবার একটু চোখ রাখি, সমস্ত মাধ্যমগুলোতে আমাদের অন্য কোনো বন্ধুরা আর SMS বা হোয়াটসঅ্যাপ করেছেন কি না। এবং স্টুডিওর ঘড়ির কাঁটা কিন্তু বলছে যে সময়টা একেবারেই দ্রুতগতিতে এগোচ্ছে। আপাতত এই পর্বের, অর্থাৎ আপনার কথা অনুষ্ঠানের এই পর্বের সময়টুকু শেষ হচ্ছে ঠিকই, কিন্তু তারপরেও বলি যে আপনাদের সঙ্গে দেবারতী আবারও কিন্তু ফিরে আসবে, আর অল্প সময়ের অপেক্ষা, খুব বেশিক্ষণ নয়। ঠিক রাত 9:30 আজকে জলসাঘর অনুষ্ঠানে, আপনারা সকলেই জানেন শনিবার মানেই বাংলার ক্যানভাস, আর বাংলার ক্যানভাসে আজ আপনারা কিন্তু শাড়ি নিয়েই থাকবেন। পুজো আসছে বলে কথা, শাড়ি শপিং করতে হবে না, এবং শাড়ির শপিং করার আগে একটু তো বুঝে নিতে হবে কী কী শাড়ি এবছর আমাকে কিনে ফেলতে হবে, আমার ওয়ার্ড্রবে স্টক করে ফেলতে হবে, এবং সেই সাথে কোন শাড়ির হরেক রকম কী কী সব বাহার রয়েছে সেই সমস্ত কিছু নিয়েই কিন্তু দেবারতী আজ থাকবে, সেই সাথে থাকবেন আপনারাও। অবশ্যই আমাদের SMS বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা আমাদেরকে যোগাযোগ করতে পারেন, জানাতে পারেন, মেসেজ করতে পারেন শাড়ি নিয়ে আপনার অনুভূতি, প্রথম শাড়ি পরার অনুভূতি, বা ধরুন শাড়িকে কেন্দ্র করে কোনো বিশেষ মানুষের স্মৃতি, বা কোনো বিশেষ মানুষের শাড়ি প্রথম হয়তো বা আপনি পরেছিলেন, এরকম নানান কথা নিয়েই আজকের আপনার কথার সময়ের পর, সময়টা শেষ হওয়ার পর আবারও কিন্তু বাংলার ক্যানভাসেও শাড়ি নিয়ে থাকব। আজ বাংলার শাড়ি কথায় এই থাকব দেবারতী আপনাদের সঙ্গে ঠিক রাত 9:30 থেকে রাত 12:00 পর্যন্ত। তাহলে আপাতত এই পর্বটা শেষ করছি, সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং চটপটে আবারও টিউন করুন 100.1 FM গোল্ড ঠিক রাত 9:30।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস, বাংলার ক্যানভাস 100.1 এফএম গোল্ডে। বাংলার ক্যানভাস
2: বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও 6টা। এত শাড়ি সে একসঙ্গে জীবনে দেখেনি। আলমারির প্রথম থাকে সে রাখল সব নীল শাড়িদের। হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে রাখল সব গোলাপিদের। একটা গোলাপিকে জড়িয়ে সে বলল, তোর নাম অভিমান। তৃতীয় থাকে তিনটে ময়ূর যেন তিন দিক থেকে ছুটে আসা সুখ। তেজপাতা রং যে শাড়িটার, তার নাম দিল বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল, এত শাড়ি সে কি করে এক জীবনে পরবে?

রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা, আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাঁপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। শাড়ি নিয়ে কবি সাহিত্যিকরা তো অসাধারণ সব রচনা করেছেনই, সেই সাথে শাড়ি নিয়ে আমার আপনার মতন সাধারণ মানুষের আবেগ বা অনুভূতি কিন্তু একেবারেই সাধারণ নয়। হতে পারে শাড়ি একটি সাধারণ পোশাক মাত্র, কিন্তু শাড়িকে ঘিরে যে স্বপ্ন বা ধরুন যে অনুভূতিগুলো স্বপ্নের জাল বুনে, তা কিন্তু শাড়ির বুননের মতোই বৈচিত্র্যময় বিষয়বস্তু। বাংলার ক্যানভাস জুড়ে আজ শাড়ি কথা, ঠিক যেমনটা কথা দিয়েছিলাম আপনাদের, শাড়ি হলো অত্যন্ত আবেগের একটি বিষয়। বারো হাতের এই আয়তক্ষেত্রের একটি কাপড় নিছক কোনো পোশাক নয়, বরং এতে মিশে থাকে নারী সত্তার উদযাপন। কি বন্ধুরা, তাই তো? 100.1 FM গোল্ড টিউন করেছেন আপনি, স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে 9:33 হয়ে 45 সেকেন্ড, আর আপনাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওর এ প্রান্তে রয়েছি দেবারতী। বাংলার বিভিন্ন শাড়ি নিয়ে কথা হবে, বাংলার বিভিন্ন শাড়ির ঐতিহ্য নিয়ে, তাদের ইতিহাস নিয়ে কথা হবে। তবে তার আগে বরং চলে যাই একটা গানে, আর বিভিন্ন শাড়ির কথায় থাকবো, সেখানে আপনারা থাকবেন না সেটাও বাকি করে হয়, তাই আপনাদেরকেও জানিয়ে দিই 9903050992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনারা কিন্তু জানাতেই পারেন শাড়ি নিয়ে আপনাদের নানান অনুভূতির কথা। কীরকম অনুভূতির কথা এটা একটুখানি বলেই দিই, কারণ মানে সত্যি কথা বলতে অকারণ অনেক বেশি লম্বা যদি মেসেজ হয়ে যায় তাহলে সত্যি কথা বলতে একটু সমস্যায় আমাদের পড়তে হয় বই কি, কাজেই সেজন্য বলছি শাড়ি নিয়ে আপনার অনুভূতি এটা আপনি লিখে জানাতে পারেন এরকমভাবে। ধরুন আপনার প্রথম শাড়ি পরার অনুভূতি যদি সেটা মনে থেকে থাকে, বা ধরুন বিশেষ কোনো অনুষ্ঠানে বিশেষ কোনো প্রিয় মানুষের শাড়িটি চেয়ে নিয়ে পরার অনুভূতি, বা ধরা যাক কোনো শাড়িকে ঘিরে কোনো হয়তো ঘটনা যা আপনার মনে দাগ কেটে আছে, আবার আপনার বাড়ির যারা ছোট সদস্যরা রয়েছেন তাঁদের প্রথম শাড়ি পরাকে নিয়ে আপনাদের মনের কোণে জন্ম নেওয়া অনুভূতি, বা নিতান্তই মা মাসি কাকি পিসি ঠাকুমা দিদিমার শাড়িকে ঘিরে আপনার যে অনুভূতি, এরকম বেশ কয়েকটি বিষয়বস্তুর বলা যেতে পারে তালিকা করে দিলাম বটে। এর মধ্যে যে কোনো একটাতে ফেলে আপনি খুব ছোট্ট করে জানাতে পারেন শাড়ি নিয়ে আপনার অনুভূতি বা শাড়ি নিয়ে আপনার স্মৃতি। 9903050992 হোয়াটসঅ্যাপ নাম্বার খোলাই রয়েছে। দেবারতী গানের ওপরে ফিরে আসছে শাড়ির কথায়।

বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে।

একটু একটু করে আপনাদের মেসেজ চলে আসছে, আর আপনারা জানাচ্ছেন প্রথম শাড়ি পরার অনুভূতি, প্রথম কার শাড়ি পরেছিলেন, সেই শাড়ি পরে কেমন মনে হয়েছিল, সেই সমস্ত কিছু। আর সেই সাথে আমি কিন্তু ভাগ করে নেব এবার এই মুহূর্তে আপনাদের সঙ্গে শাড়ি নিয়ে নানান কথা। শাড়ি মানেই একটা যেন গোটা শরীর জুড়ে অপার মায়া, শাড়ি মানেই মায়ের আঁচল, সেই যে মায়ের শাড়ির ভাঁজে ভাঁজে মায়ের শরীরের মিষ্টি ঘ্রাণ, সে কি আর কোথাও মিলে? সেজন্যই বোধ হয় আমরা শাড়ি বলতে গেলেই মায়ের মুখটা সবার প্রথম মনে করি, কি বন্ধুরা, তাই না? আপনাদের যাদেরকে এই প্রশ্নটা করলাম যে শাড়ি নিয়ে আপনাদের অনুভূতি, বা ধরা যাক শাড়ি পরা, প্রথম কার শাড়ি পরেছিলেন, সেই সমস্ত কিছু বললে অনেকেরই, আমার যতদূর মনে হচ্ছে যে অনেকেরই প্রথম যার মুখটা ভেসে উঠবে তিনি হচ্ছেন আমাদের প্রত্যেকের মা। ছোটবেলাতে মাকে যেমন করে শাড়ি পরতে দেখতাম, চুল খোপা করতে দেখতাম, ঠিক সেরকমভাবেই আমরাও কিন্তু না, মানে শাড়ি দিয়ে শাড়ি পরাটা বোধ হয় একেবারে ছোটোবেলায় আমাদের হয়ে ওঠেনি। আমার তো যতদূর মনে পড়ছে ওই গামছা দিয়েই বোধ হয় আমরা সকলে প্রথম শাড়ি পরেছি, কি বন্ধুরা, তাই না? আর এই শাড়ি নিয়েই পরে যখন একটু একটু করে বড় হয়ে উঠেছি, এই শাড়ি নিয়েই কিন্তু আমার আপনার মনে জন্ম নিয়েছে নানান অনুভূতি, নানান ধরনের স্বপ্ন, নানান ধরনের মন খারাপ, সমস্ত কিছু, সে সব কিছুই ভাগ করে নিতে পারেন আজ আমাদের সঙ্গে। যে কোনো ছোট্ট মেয়ে যখন প্রথম শাড়ি পরে, ঠিক আমাদের বন্ধু যেমন আগের পর্বে আপনার কথা অনুষ্ঠানে লিখেছিলেন, ঠিক সেরকমভাবেই বলি, যখন কোনো ছোট্ট মেয়ে প্রথম শাড়ি পরে তখন যেন একটা আলাদা অনুভূতি হয়, যেন মনে হয় যে ছোট্ট মেয়েটা এত বড় হয়ে গেল। আবার একই রকমভাবে সেই কিশোরী মেয়েটির কাছেও শাড়ি মানে যেন একটা

একটা নতুন, একটা অচেনা, একটা শিরশিরে অনুভূতি, যেটা নিজেকে চেনার, নিজের নারীত্বকে জানার একটা অনুভূতি। কাজেই মায়ের শাড়ি বা মায়ের মতন যারা বাড়িতে রয়েছেন, কাকিমা মাসি পিসি, তাঁদেরই কোনো না কোনো একটা শাড়ি নিয়ে সবার অলক্ষে হয়তো সেই মেয়েটি আয়নার সামনে একটু ঘোমটা দিয়ে দেখে নিল কীরকম লাগছে। এটা একটা আলাদা আনন্দের অনুভূতি। একই রকমভাবে হয়তো কোনো বিয়েবাড়ি বা স্কুলের অনুষ্ঠান, সরস্বতী পুজো, নববর্ষ, অষ্টমীর সকাল, এই সমস্ত দিনগুলোতে মারাই কিন্তু নিজেদের কোনো বিশেষ সুন্দর একটি শাড়ি তার মেয়েকে পরিয়ে দিয়েছে। আর মায়ের শাড়িতেই আমাদের হাতেখড়ি হয় শাড়ি পরার ক্ষেত্রে। সত্যি সে স্মৃতি বড়ই মধুর। আবার একই রকমভাবে যখন সেই কিশোরী মেয়েটি একটু একটু করে বড় হয়ে ওঠে, যখন তার মনে তৈরি হয় বিশেষ মানুষের জন্য বিশেষ একটু স্থান, সে সময়ও কিন্তু সে তার মায়ের আলমারিতেই নির্দ্বিধায় হাত বাড়ায়। কি বন্ধুরা, তাই তো? সেখান থেকে সবচাইতে দেখতে সুন্দর শাড়িটি সে কিন্তু বেছে নেয় কোনো না কোনো অনুষ্ঠানে পরার জন্য। এমন শ্রুতিও আপনাদের আছে নাকি? শুনবো সেই সমস্ত কথা। তবে আপাতত আরও একটি গান রইল সবার জন্য।

0: বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস। বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে। বাংলার ক্যানভাস।
1: বাংলার শাড়ি কথায় আজ রয়েছি বাংলার ক্যানভাস অনুষ্ঠানে দেবারতী, আর সেই সাথে গল্প হচ্ছে শাড়ি পরার নানান অনুভূতি নিয়ে। আর যে শাড়িগুলোর কথা এই মুহূর্তে না বলেই নয়, মানে আমার মনের ভেতরটা রীতিমতো আঁকুপাকু করছে, সেটা এবার আপনাদের সঙ্গে ভাগ করে নিতেই হবে। বেশ কিছু শাড়ির স্টক নিয়ে আমি কিন্তু চলে এসেছি, এর মধ্যে নিজেকেও দেখতে হবে কোন কোন শাড়িগুলো আছে আর কোন কোন শাড়িগুলো নেই, সেগুলোকে চটপট কিনে ফেলার ব্যবস্থাও করতে হবে। কি বন্ধুরা, তাই তো? এরকম অনুভূতি নিশ্চয়ই আপনাদেরও অনেকেরই রয়েছে। বছরের একটা নির্দিষ্ট সময়, সেটা পুজো হোক বা জন্মদিন বা বিবাহ বার্ষিকী, এরকম বিশেষ কোনো উপলক্ষে আপনারাও কিন্তু অনেকেই দেখেছি বেশ সুন্দর একটা শাড়ি হয়তো বা কিনে থাকেন, এবং সেই শাড়িটি আপনাদের খুব পছন্দের হয়, যেটা হয়তো প্রাণে ধরে চট করে পরা হয়ে ওঠে না, কিন্তু তার পাশাপাশি শাড়িটা স্টক তো অ্যাটলিস্ট করা হয়। এরকম নিশ্চয়ই আমার মতন অনেক বন্ধুরাই রয়েছেন। তো সেই রকম শাড়ির প্রসঙ্গে যখনই আমরা আসব, না একেবারে প্রথমেই আমি বালুচরি স্বর্ণচরিতে চলে যাচ্ছি না, একদম আমাদের ঘরের যে সুতির শাড়িগুলো, তাঁতের শাড়িগুলো, ধনেখালি বলুন বা টাঙাইল বলুন বা এই ধরনের যে ফুলিয়ার তাঁতের শাড়ি বলুন, এগুলোর কথায় যদি একটুখানি আসি তাহলে কেমন হয়? আশা করছি খুব একটা খারাপ হয় না। টাঙাইল শাড়ি বলতেই মূলত সুতির শাড়ি আমাদের চোখের সামনে ভেসে ওঠে, এবং এই ধরনের শাড়ির সবচেয়ে যে প্রধান বৈশিষ্ট্য সেটাই হচ্ছে যতবার এই শাড়ি ধোয়া হয় তত যেন এর রং আরও উজ্জ্বল হতে থাকে, শাড়িটি অনেক বেশি কোমল এবং আরামদায়ক হয়ে উঠতে থাকে। সেই সাথে যদি আমরা এই শাড়ির বলা যেতে পারে যে ধরন বা যেভাবে বোনা হয় বয়ন কৌশল, সেটাকে যদি একটু আমরা দেখি তাহলে দেখতে পাবো যে বয়ন কৌশল এবং এই শাড়ি নিয়ে যে পুরোপুরি নকশা বা তার মার্কেটিং সমস্ত কিছু নিয়ে যে আমাদের তাঁতি বন্ধুদের ভাবনা চিন্তা, সবটাই কিন্তু আমাদের ভারতবর্ষের, আরও বেশি বেশি করে বলতে গেলে আমাদের এই পশ্চিমবঙ্গ এবং তার সাথে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের যে আবহাওয়া, মোটামুটি তো বছরের বেশিরভাগ সময়টাই গরম থাকে, তো এই গ্রীষ্মপ্রধান যে আবহাওয়া সেই আবহাওয়ার উপযোগী এবং যেটা পরে আমরা স্বচ্ছন্দে থাকতে পারবো, আরাম পাবো, সেই রকম ধরনের শাড়িই হচ্ছে এই টাঙাইল শাড়ি। তবে একটা সময় কিন্তু টাঙাইলের এই যে শাড়ি সেটা বাইরে থেকে আমদানি হয়ে আসা যে সিল্ক সুতো বা র সিল্ক, সেই সুতোতে কিন্তু শাড়ি বোনা হতো। যখন এই শাড়ির নাম কিন্তু টাঙ্গাইল ছিল না, তখন এই শাড়ির নাম ছিল মসলিন। তবে যদি আমরা 80-এর দশকে চোখ রাখি, সেই সময়ে হাফ সিল্ক এই নতুন সংযোজন আসে, তার উপরে 90-এর দশকে আসে ডাবল জ্যাকার্ড বুনন, প্রথমে সিল্কে এবং পরে সুতিতে। যদি আমরা শাড়ির নকশায় চোখ রাখি তাহলে এই যে পদ্ধতিতে বর্তমানে টাঙ্গাইল শাড়ি বোনা হয় সেটা কিন্তু একেবারে শুরুর দিকে ছিল না, কারণ আগে একটা সময় শুধুমাত্র পাড়ের দিকে নকশা ছিল। আর সেই সাথে এখন কিন্তু বর্তমানে যে শাড়িগুলোর আঁচল বা গোটা শাড়ির যে জমিনটা, সেখানেও কিন্তু বেশ কিছু নকশা হচ্ছে। তার পাশাপাশি টাঙ্গাইল শাড়িতে আগে কখনো ব্লাউজ পিস ছিল না, এখন ব্লাউজ পিস থাকে, কারণ আমাদের পছন্দ তো বদলাচ্ছে, শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ পিস থাকাটাই আমাদের এখন অন্যতম পছন্দ হয়ে উঠছে। এবং যদি আমরা এই বিভিন্ন ধরনের টাঙ্গাইল শাড়ির কথা বলি তাহলে এর কিন্তু বিভিন্ন ধরন দেখতে পাই, যেমন বুটিদার টাঙ্গাইল বা নকশা পাড়ের টাঙ্গাইল ইত্যাদি বিভিন্ন রকম দেখতে পাই। আর সেই সাথে যদি আমরা টাঙ্গাইলের এই শাড়ির কথা বলি, এ শাড়ি যে শুধুমাত্র বাংলাদেশে টাঙ্গাইলে ছিল সেটা কিন্তু এখন আর নয়, এ শাড়ি এখন আমার আপনার আমাদের প্রত্যেকের ঘরের শাড়ি হয়ে উঠেছে, কারণ প্রচণ্ড আরামদায়ক, প্রচণ্ড সুন্দর একটা

শাড়ি বলে কথা, কাজেই এই শাড়ি আমার আপনার সত্যি খুব মনের কাছাকাছি এবং শারীরিকভাবে আরামের শাড়ি হয়ে উঠেছে। এই ধরনের আরও একটি শাড়ি হলো ফুলিয়ার তাঁতের শাড়ি। তাঁতের শাড়ির অন্যতম পীঠস্থান ফুলিয়া, সেটা আমরা কিন্তু সকলেই জানি। কিন্তু বর্তমানে এই যে মেশিনের যুগ এসেছে, সেখানে আজও ফুলিয়ার তাঁতি বন্ধুরা নিজেদের হাতেই তাঁত বোনেন বেশিরভাগ।

0: আরও একটা গানে চলে যাই। আর সে গান শুনতে শুনতে দেখি আমাদের আরও কোনো বন্ধুর মেসেজ চলে আসে কিনা। না, একজন বন্ধুর মেসেজ চলে এসেছে অলরেডি, সেটা বরং পড়েই দিই। আমাদের বন্ধু লিখছেন ঢাকুরিয়া থেকে, সুমিতা রায়, তিনি লিখছেন আমার উনির শাড়ি খুব পছন্দ ছিল। আচ্ছা, উলির শাড়ি, আমার উলির শাড়ি খুব পছন্দ ছিল, সেই সময় খুব উঠেছিল এই শাড়িগুলো। প্রথম আমি শাড়ি পরেছিলাম স্কুলের সরস্বতী পূজায়, মায়ের শাড়ি, খুবই ভালো লেগেছিল সেই প্রথম শাড়ি পরা। এখন মনে পড়লে হাসি পায়, ছেলেবেলার কত আনন্দের ঘটনা মনে পড়ে যায়। সুমিতা রায় লিখছেন ঢাকুরিয়া থেকে। সত্যি আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শাড়ি, শাড়ির রং বদল, শাড়ির নকশার বদল, শাড়ি পরার ধরনে বদল, সেই সমস্ত কিছুর কথা বলতে বসলে হয়তো বা এই কিছুটা সময় খুব কম পড়ে যাবে। তবুও যতখানি সম্ভব একটুখানি শাড়ির গল্প ছুঁয়ে ছুঁয়ে দেখা। আমাদের আরও একজন বন্ধু মেসেজ করেছেন, সীমা দাস লিখছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে। তিনি লিখছেন আমাদের স্কুলের সহকারী শিক্ষিকা ম্যামের শাড়ি পরার স্টাইল ও ফিটফাট ব্যক্তিত্ব আমাদের সকলের নজর কাড়ত। তার পরিপাটি পোশাক ও মার্জিত ভঙ্গি আমাদের শৃঙ্খলা ও সৌন্দর্যের পাঠ দিত। তাঁরই সুন্দর ব্যক্তিত্ব শুধু বাহ্যিক সৌন্দর্য ছিল না, বরং তা ছিল তার ভেতরের শৃঙ্খলার প্রকাশ। এমন মার্জিত শিক্ষিকাকে আমরা আজও শ্রদ্ধার সঙ্গে মনে রাখি। খুব ভালো থাকবেন দেবারতিদি, লিখেছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস। সীমাদি, আপনিও খুব ভালো থাকুন এবং অবশ্যই শাড়ি নিয়ে এভাবেই আপনারাও আপনাদের অনুভূতি আমাদের সঙ্গে কিন্তু ভাগ করে নিতে পারেন। কিন্তু স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে যে এই পর্বের সময়টা তো মোটামুটি দৌড়ে দৌড়ে শেষ হয়ে যাচ্ছে, কাজেই আমাকে এবার একটা গান শুনতে শুনতে ছোট্ট বিরতিতে চলে যেতে হবে। তারপর আবারও ঠিক 10:10 আপনারা ফিরে আসবেন, আমিও ফিরে আসব, নিয়ে শাড়ির বিভিন্ন হালচাল, নানান খবর টবর সব কিছু। তাহলে রইল একটা গান আপনাদের সকলের জন্য, আর ফিরছি ঠিক 10:10।
1: বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস, বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে। বাংলার ক্যানভাস।

প্রীতি করাকি ঝক মারি তাই হয়ে যাই গো বেচারি ও তোমার এত বায়না নিয়ে বলো আমি কি করি তোমার এত বায়না নিয়ে বলো আমি কি করি।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে গোর্খা নেতৃত্বের সঙ্গে বৈঠকে পশ্চিমবঙ্গে পাহাড় সমস্যার স্থায়ী সমাধানে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতেই ভারত বাংলাদেশ সম্পর্ক গড়ে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপনে বিজেপি এক মাস ব্যাপী জাতীয় সেবা সংকল্প অভিযান চালাবে। প্রধানমন্ত্রী নতুন দিল্লিতে বিজেপির সদর দপ্তরে আজ দলের নবনিযুক্ত জাতীয় পদাধিকারীদের সঙ্গে বৈঠক করেছেন। বিশাখাপত্তনমে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির যুব বিষয়ক দপ্তরের মন্ত্রীদের বৈঠকে শিক্ষার পাশাপাশি দক্ষতা উদ্ভাবন, উদ্যোগ এবং সামাজিক বিকাশে যৌথ বিবৃতি গৃহীত হয়েছে। ভারতের তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ বিডব্লিউএফ ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপের মহিলাদের ডাবলসে ব্রোঞ্জ পেয়েছেন। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে পাহাড় সমস্যার স্থায়ী সমাধানে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিলিগুড়ির কাছে সুকনায় আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে গোর্খা নেতৃত্বের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। মধ্যস্থতাকারী পঙ্কজ কুমার সিং এর নেতৃত্বে এই কমিটি কাজ করবে। ওই নতুন কমিটি পাহাড় তরাই এবং ডুয়ার্স ঘুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট দেবে। পাহাড়ে রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধান সূত্র খোঁজার পাশাপাশি শিক্ষক নিয়োগ, চা বাগান, পরিবহন ব্যবস্থা, জিটিএ সমস্যা প্রভৃতি নিয়েও বৈঠকে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা, দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা, রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রিংরা বৈঠকে যোগদান ছিলেন। জিটিএর প্রধান সচিব শ্রুতিরঞ্জন মোহান্তি এবং গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং, জিএনএলএফ এর মতো রাজনৈতিক দলগুলি। বৈঠক শেষে দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা বলেন, সাংবিধানিক উপায়ে পাহাড়ের সমস্যা সমাধানে উপযুক্ত পদক্ষেপ করা হবে। গোর্খা জনমুক্তি মোর্চার নেতা রোশন গিরি আজকের বৈঠকে সন্তোষ ব্যক্ত করেছেন। রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, পঙ্কজ সিং এর নেতৃত্বে যে দল গঠিত হয়েছে তারাই সমস্ত বিষয়টা দেখবে। শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক এর নিরাপত্তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। সীমান্তে মোতায়েন বিএসএফ ও সশস্ত্র সীমাবলের উচ্চপদস্থ আধিকারিকরাও বৈঠকে যোগ দেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আগামীকাল কলকাতায় গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড ও যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের এক অনুষ্ঠানে পাঁচটি নতুন প্রকল্পের শিলান্যাস করবেন। অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এমএসএমই প্রতিষ্ঠানগুলির প্রতিনিধিরাও সেখানে উপস্থিত থাকবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতেই ভারত বাংলাদেশ সম্পর্ক গড়ে উঠেছে। নতুন দিল্লিতে আজ ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে অংশ নিয়ে তিনি বলেন, পারস্পরিক স্বার্থপূরণ সংক্রান্ত

0: পরীক্ষায় উত্তীর্ণ হলেই সম্পর্কের ভিত মজবুত হয়। ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক বজায় রাখতেই আগ্রহী। পাকিস্তানকে একটি অনন্য রাষ্ট্র হিসেবে অভিহিত করে তিনি বলেন, বিশ্বের অন্য কোনো দেশ এভাবে ধারাবাহিক পদ্ধতিতে জঙ্গিদের হাতিয়ার করে প্রতিবেশী দেশের ওপর হামলা চালায় না।
1: Pakistan is unique not because, you know, it's a neighbor of India. We have other neighbors. There are other countries who have problems between. It is unique because in this day and age, there is no other country which uses terrorism so systematically and so in such a sustained manner to attack and pressurize another neighbor. And that has an impact on public opinion in this country.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপনে বিজেপি এক মাসব্যাপী জাতীয় সেবা সংকল্প অভিযান চালাবে। এর মূল লক্ষ্য হবে জনসেবার প্রতি প্রধানমন্ত্রীর অঙ্গীকারকে তুলে ধরা এবং জনসাধারণকে বিশেষ করে যুবাদের সেবামূলক কার্যকলাপে অংশ নিতে উৎসাহিত করা। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে বলেছেন, 2001 সালের 7ই অক্টোবর শ্রী মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার 25 বছর উদযাপনের অঙ্গ হিসেবেও এই অভিযানের আয়োজন করা হচ্ছে। এর আওতায় বিজেপি কর্মীরা দেশের 14 লক্ষেরও বেশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পৌঁছে শিশুদের সঠিক পুষ্টি প্রদান ও তাদের সহায়তার জন্য অঙ্গনওয়াড়ি কর্মীদের সম্মান জানাবেন।
2: সেবা সেতু অভিযানকে তহত 15 দিন কে লিয়ে ব্লক লেভেল পর হর যোজনা কে সম্বন্ধিত ডিপার্টমেন্ট কে আবশ্যক কাগজাত কো লেকর ওয়া লোক উপস্থিত রয়ে তো আপ ওয়া আইয়ে ফর্ম ভরিয়ে আপকা নাম আয়ুষ্মান মে অ্যাড হো জায়গা। এসে সরকার কে অলগ অলগ ভিন্ন ভিন্ন জো যোজনায়ে হ্যায় জিসকা লাভ সবি লোগোঁ তক পৌঁছনা হ্যায় তো উনকো ইয়ে মৌকা হোগা কি উনকে ব্লক স্তর পর সেবা সেতু অভিযান কা এক আপনা অলগ কার্যক্রম উস দরমিয়ান হোগা উসমে ও ইস মৌকে কা লাভ লেতে হুয়ে আপনে আপকো ইস যোজনা মে জোড় সকতে হ্যায়।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে বিজেপি সদর দপ্তরে দলের নবনিযুক্ত জাতীয় স্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন ছাড়াও দলের সহসভাপতি ও সচিবরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, এই ধরনের সাংগঠনিক বৈঠকগুলিতে নতুন নতুন ভাবনার প্রতিফলন ও বিভিন্ন দৃষ্টিকোণের প্রকাশের মাধ্যমে দলের শক্তিবৃদ্ধি ঘটে এবং এর ফলে সাধারণ মানুষের সঙ্গে দলের সম্পর্ক আরও মজবুত হয়। জাতীয় স্তোত্র বন্দে মাতরমের ঐতিহ্য ও সম্মান রক্ষায় বিজেপি একটি প্রস্তাব পাশ করেছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন কংগ্রেসের কর্মসমিতির বৈঠকে সম্প্রতি দলীয় অনুষ্ঠানে বন্দে মাতরমের প্রথম দুটি স্তবক পরিবেশনে যে সিদ্ধান্ত হয়েছে তার সমালোচনা করেন। রাজনৈতিক তোষণ এবং ভোট ব্যাংকের কারণে জাতীয় স্তোত্রের অবমাননা রুখতে বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ। দেশের প্রতিটি কোণে বন্দে মাতরমের ইতিহাস, অর্থ, জাতীয় গুরুত্ব এবং গৌরবময় গাথা পৌঁছে দিতে প্রচার চালাবেন বিজেপি কর্মীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30শে আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে বেলা 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির যুব বিষয়ক দপ্তরের মন্ত্রীদের বৈঠক বিশাখাপত্তনমে শেষ হয়েছে। যুব সমাজকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষার পাশাপাশি দক্ষতা উদ্ভাবন, উদ্যোগ এবং সামাজিক বিকাশের প্রসারে যৌথ বার্তা গৃহীত হয়েছে এই বৈঠকে। সম্মেলনের সভাপতি ভারতের যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া বলেন, উন্নত ভবিষ্যৎ গঠনে তরুণদের সক্রিয় ভূমিকা গ্রহণ করা প্রয়োজন। বিকশিত ভারত 2047-এর লক্ষ্য অর্জনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, রাজনীতির বাইরেও 1 লক্ষ নতুন যুব নেতা তৈরি করা হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দ্রুত শহরায়নের সঙ্গে সঙ্গে সমহারে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেছেন। আজ উত্তরপ্রদেশের নয়ডাতে একটি ল্যাব পরিষেবার উদ্বোধন করতে গিয়ে তিনি বলেন, যেভাবে শহর এলাকা দ্রুত সম্প্রসারণ ঘটছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বাস্থ্য পরিকাঠামোরও উন্নয়ন প্রয়োজন।
3: जैसे जैसे हमारे शहर बढ़ रहे हैं वैसे वैसे हमारी हेल्थ केयर इंफ्रास्ट्रक्चर को भी बढ़ाना ही होगा। हमारा लक्ष्य केवल बीमारी के सामने आने के बाद ट्रीटमेंट तक ही सीमित नहीं रहना चाहिए। फ्यूचर के हेल्थ केयर सिस्टम को प्रिवेंशन, अर्ली डिटेक्शन, रिस्क असेसमेंट और पर्सनलाइज्ड हेल्थ केयर पर अधिक ध्यान देना होगा।
0: শ্রী সিং বলেন, বিগত 12 বছরে দেশে স্বাস্থ্যক্ষেত্রে ব্যাপক উন্নতি ঘটেছে। তিনি বলেন, একটি সুস্থ ও সক্ষম ভারত গড়ে তোলা উন্নত ভারত গঠনের সংকল্পকে আরও শক্তিশালী করবে। তিনি আরও উল্লেখ করেন, স্বাস্থ্যসেবার লক্ষ্য কেবল রোগের চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়, বরং ভবিষ্যতের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় রোগ প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, ঝুঁকি নিরূপণ এবং ব্যক্তিগত স্বাস্থ্য পরিষেবার উপর অধিক গুরুত্ব দিতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র কানাডার $2,000 কোটি মূল্যের রপ্তানি করা পণ্যের উপর 50% শুল্ক আরোপ করেছে। আজ থেকে এই শুল্ক হার কার্যকর হয়েছে বলে হোয়াইট হাউস জানিয়েছে। জুলাই মাস থেকেই দুই দেশের মধ্যে বাণিজ্যিক চুক্তির বিষয়ে আলোচনা চলছে, কিন্তু সমঝোতায় পৌঁছতে পারেনি কোনো পক্ষই। হকি স্টিক সহ বেশ কিছু পণ্যের, নির্দিষ্ট পণ্যের ক্ষেত্রে এই শুল্ক হার প্রযোজ্য হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের এক বরিষ্ঠ আধিকারিক জানিয়েছেন, স্টিল, অ্যালুমিনিয়ামের মতো পণ্যে শুল্কের পরিমাণ কমানোর দাবি জানিয়েছিল আমেরিকা, কিন্তু ওয়াশিংটন তাতে সম্মতি দেয়নি। ইউক্রেনের রাশিয়া রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুজনের মৃত্যু হয়েছে। মধ্য ইউক্রেনের আগে একটি শপিং মলে রাশিয়ার আক্রমণে 16 জন প্রাণ হারান, আহত হন 130 জন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, রেলের যন্ত্রাংশ তৈরির কারখানায় তারা হামলা চালিয়েছে। কিভে রাশিয়ার বাহিনী সম্প্রতি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার তীব্রতা বাড়িয়েছে। ব্রিটিশ পার্লামেন্টের 70-এর বেশি সদস্য পাক অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের হস্তক্ষেপ চেয়ে তাকে চিঠি দিয়েছেন। পাক বাহিনীর আক্রমণ বন্ধ এবং সাধারণ নাগরিকদের জীবন রক্ষার আহ্বান জানিয়েছেন তারা। ওই অঞ্চলে হিংসা ক্রমশ বাড়ছে। পাকিস্তানি বাহিনীর আক্রমণে শত শত মানুষ নিহত ও আহত হয়েছেন। পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘু বিষয়ক দপ্তরের প্রথম মন্ত্রী তথা ধর্মীয় স্বাধীনতার প্রবক্তা শাহবাজ ভাট্টির হত্যা 15 বছর পরও খ্রিস্টান, হিন্দু ও আহমদিয়া সম্প্রদায় সহ বিভিন্ন সংখ্যালঘু গোষ্ঠীর ওপর দেশজুড়ে বৈষম্য অব্যাহত রয়েছে এবং তাদের প্রার্থনা গৃহগুলি হামলার শিকার হচ্ছে। ভারতের তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ BWF ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলাদের ডাবলসে ব্রোঞ্জ পেয়েছেন। নতুন দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে সেমিফাইনালে আজ ভারতীয় জুটি চীনের ট্যানডিং ও লিউ শেংশুর কাছে 21-18, 13-21, 8-21 গেমে হেরে যান। শেষ করার আগে বিশেষ বিশেষ কিছু অংশ। শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে গোর্খা নেতৃত্বের সঙ্গে বৈঠকে পশ্চিমবঙ্গে পাহাড় সমস্যার স্থায়ী সমাধানে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতেই ভারত বাংলাদেশ সম্পর্ক গড়ে উঠেছে। খবর এখনকার মতো এখানেই শেষ হলো।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস, বাংলার ক্যানভাস 100.1 এফএম গোল্ডে বাংলার ক্যানভাস।

নীলাম্বরী শাড়ি পরে নীল যমুনায় যে শুধুমাত্র শ্রীমতী রাধিকাই যেত তা কিন্তু নয়, এমন অনেক টুকরো টুকরো স্মৃতি আমার আপনার মনেও লুকিয়ে রয়েছে শাড়ি পরাকে কেন্দ্র করে। কার শাড়ি, কবে পরলাম সে শাড়ি, শাড়ি পরে কি ক্ষতি করলাম, শাড়ি পরে কি মজার ঘটনা ঘটালাম, বা শাড়ি পরে মনের কোণে কোনো বিশেষ অনুভূতি, সেই সমস্ত কিছুই ভাগ করে নিতে পারেন আজ দেবারতির সঙ্গে। টাঙ্গাইল শাড়ির কথাই ছিলাম, ফুলিয়ার তাঁতের শাড়ির কথাই ছিলাম, ধনেখালি শাড়ির কথায় আসবো বলেছিলাম, কিন্তু তার পাশাপাশি আরও একবার একটু টাঙ্গাইল শাড়ির প্রসঙ্গে কয়েকটা কথা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে হচ্ছে। বসাক সম্প্রদায়ের কথা আমাদের বলতেই হয় এই টাঙ্গাইলের শাড়ির কথা যখন আমরা বলবো সেই সময়। ঊনবিংশ শতাব্দীর শেষ দিক, সেই সময় আমাদের এই বঙ্গে টাঙ্গাইল তাঁত শিল্পীদের শিল্পের প্রসার ঘটেছিল। সেখানকার বসাক সম্প্রদায়ের তাঁতিরা এই টাঙ্গাইল শাড়ি বুনতেন। টাঙ্গাইল শাড়ির তাঁতিরা ছিলেন ঐতিহ্যবাহী মুসলিম তাঁত শিল্পীদের বংশধর, এবং এই শিল্পীদের আদি নিবাস ছিল ঢাকা জেলার ধামরাই এবং চৌহাট্টায়। পরবর্তী ক্ষেত্রে তাঁরা জমিদারের আমন্ত্রণে টাঙ্গাইল গিয়েছিল এবং সেখানেও বসবাস শুরু করেছিল। আর এই বসাক সম্প্রদায়ের আরেকটা মজার বিষয় আপনাদের সঙ্গে ভাগ করে নিই, সেটা হচ্ছে এই পরিবারের প্রত্যেক সদস্যরাই কিন্তু জড়িত থাকত এই টাঙ্গাইল শাড়ি বুননের জন্য, কারণ এখানে কোনো রকম বাইরের কারিগর বা শ্রমিক নিয়োগ করা হতো না। তার কারণ কী ছিল জানেন তো? এই যে তাদের নিজস্ব বয়ন কৌশল বা বয়ন রীতি, সেটা যাতে পরিবারের বাইরে না চলে যায় সেজন্যই এমন নিয়ম বা এমন রীতি তাদের ছিল। কাজেই বসাক পরিবারগুলো ছিল বলা যেতে পারে টাঙ্গাইলের শাড়ির অন্যতম তাঁতি পরিবার। এবং এই বসাক পরিবারের পাশাপাশি 1947 সালে যখন বঙ্গভঙ্গ হয়, সেই সময় কিছু বসাক তাঁতি সম্প্রদায় পূর্ব পাকিস্তানে অর্থাৎ বর্তমানে বাংলাদেশে বসবাস করতে যেমন শুরু করেছিল, সেরকম কিছু তাঁতি সম্প্রদায়

সম্প্রদায়ের মানুষরা পশ্চিমবঙ্গেও চলে এসেছিল, যারা পরবর্তীকালে আমাদের এই নদিয়া জেলার যে শান্তিপুর সেই সমস্ত অঞ্চলে এই টাঙ্গাইলের শাড়ির প্রসার বা এই বিশেষ ধরনের তাঁতের শিল্প ছড়িয়ে দিয়েছিলেন। দেখুন কি মজার ব্যাপার, নিজস্ব শাড়ি বা নিজস্ব ঘরানা, নিজস্ব স্টাইল যাতে বজায় থাকে সেজন্য কোনোভাবেই কোনো কর্মী রূপে বা কারিগর রূপে বাইরের কোনো মানুষকে কিন্তু সেই সময়ে নেওয়া হতো না এই টাঙ্গাইলের বসাক পরিবারের তাঁতের শাড়ির ক্ষেত্রে। এমন ধরনের সিস্টেম ছিল বলেই বোধ হয় যে কোনো শাড়ি দেখেই অন্য কেউ বলে দিতে পারতেন এই শাড়ি তো এই ঘরানার শাড়ি বা অমুকের শাড়ি। এরকম নানান হাজারো গল্প নিয়েই ফিরব আবার, তবে তার আগে গানের ওপরে তো অবশ্যই যাব, কিন্তু তার আগে এক দিদি খুব সুন্দর মেসেজ করেছেন, খুব সুন্দরভাবে তার স্মৃতিচারণা করেছেন, তার কথা একটু পড়ি। নন্দা রায় পোড়েল হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে লিখেছেন। তিনি লিখেছেন, ছোটবেলা শুরু হয়েছিল গামছা দিয়ে খোঁপা আর শাড়ির মতন করে পরা দিয়ে। যাই হোক, আজ বলি ঠাকুমার কথা। ক্লাস নাইনে তখন পড়ি, আমাদের সময়ে শাড়ি পরে স্কুলে যাওয়া ছিল বাধ্যতামূলক। নন্দাদি, আপনাকে বলি আমিও কিন্তু ক্লাস 9, 10, 11, 12 এবং কলেজের 3 বছর শাড়ি পরেই গিয়েছি। আমাদের সময় ইউনিফর্ম ছিল শাড়ি, এখন যুগের সঙ্গে তাল মিলিয়ে চুড়িদার এসেছে বটে, কিন্তু আমরা শাড়ি পরতেই অভ্যস্ত ছিলাম। বেশ, দিদি লিখছেন, আমাদের পোশাক ছিল লাল পাড়ের সাদা শাড়ি, শনিবার রঙিন শাড়ি পরা যেত। আমার ঠাকুমা সুতির লাল পাড় ছাড়া কিছু পরতেন না, সারা বছর ঠাকুমার শাড়ি পরেই স্কুলে যেতাম। ঠাকুমা যখন শাড়ি রোদে দিতেন, একটা ঘিরঙা সবুজ পাড়ের তসরের শাড়ি আমার ভীষণ চোখ টানত আর কৌতূহল জাগত। এক শনিবার শাড়িটা লুকিয়ে নিয়ে গিয়ে স্কুলে পরেছিলাম। তখন একে অপরের পোশাক পরার চল ছিল। আমার এক বন্ধুর শাড়িটা এত পছন্দ হয়েছে, ছুটুর পর শত আপত্তি সত্ত্বেও স্কুলেই আমার শাড়িটা পরে সে বাড়ি যায়। এদিকে শাড়িটার খোঁজ পরায় ঠাকুমা তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করলেন এবং শেষে কান্নাকাটি। বুঝতেই পারি না যে শাড়িটা পরা পছন্দ করতেন না সেটা নিয়ে এত মায়া কেন। একান্তে ঠাকুমাকে প্রশ্ন করায় জানতে পারি, বাইরে কাজে গিয়ে লুকিয়ে ওই শাড়িটা দাদু উপহার হিসেবে ঠাকুমার জন্য এনেছিলেন। সারা জীবনে ওই একটাই উপহার পেয়েছিলেন দাদুর কাছ থেকে। আসলে সেই সময় সমাজটা একটু অন্যরকম ছিল তো। বন্ধুর কাছ থেকে যখন লুকিয়ে শাড়িটা এনে আবার জায়গা মতো রেখে দিয়েছিলাম, ঠাকুমা শিশুর মতো হেসে দাদুকে বলেছিলেন, শুনতে পেয়েছিলাম তিনি লিখছেন, নন্দাদি লিখছেন, যে দেখেছো কেমন বুড়ো হয়ে গেছি, কাপড়টা একই জায়গায় আছে, অথচ কতবার খুঁজেছি পাইনি, এখন একবারই খুঁজে পেলাম। লিখছেন নন্দা রায় পোড়েল হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে। আহা, এমন স্মৃতিচারণা ঠাকুমাকে নিয়ে, ঠাকুমার শাড়িকে নিয়ে, ঠাকুমার বিশেষ একটি শাড়ি যেটি তার মানুষটি, একান্ত নিজের যে মানুষটি তার স্বামী, তিনি উপহার দিয়েছিলেন রীতিমতো লুকিয়ে। এটাই তার প্রথম উপহার, এটাই তার শেষ উপহার। সত্যি কত ঘটনা, কত স্মৃতি ভিড় করে আসে মনে শাড়িকে নিয়েই, নানান কাহিনী। আমরা অবশ্যই আপনাদের কথাতেও আসব, আপনাদের মনের অনুভূতি শাড়িকে ঘিরে সেই সমস্ত কিছু পড়ব, শুনব, জানব। তবে তার আগে যে গানটা খুব শুনতে ইচ্ছা করছে, মানে এই গানটা শুনলে আপনাদেরও কিন্তু মনে হবে যে বাড়ির মানুষটিকে বা ধরুন আপনাদের সন্তানকে, মানে যাদের কাছে আবদারটা করা যায় তাদের কাছে এমনই একখানা আবদার করি। দেখুন তো আপনাদের মেসেজ নিয়ে।

0: বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস। বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে। বাংলার ক্যানভাস।
1: মেয়েদের কাছে শাড়ি মানে আলাদা একটা আবেগ, আলাদা একটা অনুভূতি, আর সেই হরেক রকম শাড়ি নিয়েই আজ কথা বলছি আপনাদের সঙ্গে। আমরা টাঙ্গাইল শাড়ির কথা বললাম, আমরা ফুলিয়ার শাড়ির কথা বললাম, এই পর্বে ধুনেখালি শাড়ির কথা না বললে কিন্তু হয় না। পশ্চিমবঙ্গের হুগলি জেলার বিখ্যাত ঐতিহ্যবাহী এক তাঁতের শাড়ি হলো ধুনেখালি শাড়ি। বহু বছর ধরে এই অঞ্চলের তাঁত শিল্পীরা, যারা তাঁতি পরিবারে বা তন্তুবায় পরিবারের সদস্য, তারা সুতির সূক্ষ্ম এবং টেকসই যে সুন্দর আরামদায়ক কাপড় বুনে আসছেন সেটাকেই কিন্তু আমরা ধুনেখালি বলে থাকি। প্রথম দিকে এই তাঁতের ক্ষেত্রে বা তাঁতের শাড়ির ক্ষেত্রে মূলত উন্নত মানের ধুতি তৈরি হতো, কোনোভাবেই শাড়ি কিন্তু সেই সময় তৈরি হতো না। তবে বিংশ শতাব্দীর শুরুর দিকে যখন আস্তে আস্তে আমাদের চাহিদার পরিবর্তন শুরু হলো, সেই সময় যারা তাঁতিরা ছিলেন তারা ধুতির পাশাপাশি শাড়ি বুনতেও শুরু করেছিলেন। ধুনেখালি শাড়ি ছিল একেবারে কম নকশার, যদি আমরা শুরুর দিকে চোখ রাখি। মূলত শাড়ির যে মূল জমিন সেটা থাকত কড়া বা ধূসর রং বা যে কোনো প্রাকৃতিক সুতোর রঙে রঙিন করা, আর সেই সাথে জমিনের সাথে মানানসই করে শাড়ির পাড় তৈরি হতো মূলত কালো বা গাঢ় লাল রঙের। 1942 সালে প্রথম এই তাঁতে রঙিন সুতোর ব্যবহার শুরু হয়, যার ফলে ডিজাইনের ক্ষেত্রে আসে নানান বৈচিত্র্য। সেই সাথে বুনন কৌশল এবং সেই সাথে ডিজাইনের যে বিশেষত্ব এবং সেই সাথে মাড় দিয়ে, অর্থাৎ সাবুদানা জাল দিয়ে যে মাড় তৈরি হয় সেই মাড় মিশিয়ে সুতোকে অনেক বেশি দীর্ঘস্থায়ী এবং শক্তপোক্ত করা হতো। ঐতিহ্যবাহী বুননশৈলীর কারণে এই শাড়ির টেক্সচার হয় কিছুটা ভারী, আবার কিছুটা আরামদায়কও বটে। সুতোর কাউন্ট নিয়ে যদি বলতে হয়, 100x100 কাউন্টের সুতো এবং পাড় মোটামুটি চওড়া, প্রায় ধরা যাক 1.5 থেকে 2 ইঞ্চি এরকম রাখা হয়। তবে এর মধ্যেও বিভিন্ন ধরনের বৈচিত্র্য রয়েছে, কোথাও ইঞ্চি পাড়ের শাড়ি আমরা দেখতে পাই ধুনেখালির মধ্যে, কোথাও বা হয়তো নরুন পাড়ের শাড়ি আমরা দেখতে পাই, এরকম বিভিন্ন ধরনের শাড়ির পাড় আমরা কিন্তু দেখতে পাই অন্ততপক্ষে এই ধুনেখালি শাড়ির ক্ষেত্রে। আবার একই রকমভাবে রঙের ক্ষেত্রেও নানান বৈচিত্র্য এসেছে। আর বলাই বাহুল্য, টাঙ্গাইলের শাড়ির মতন ধুনেখালির এই শাড়িও কিন্তু পেয়েছে জিআই ট্যাগ বা জিআই স্বীকৃতি। কাজেই আমাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা এবং সেই সাথে ঐতিহ্যের পাশাপাশি আরামদায়ক পোশাক, আভিজাত্য, সব কিছুর মিলমিশ ঘটাতে পারে যে পোশাক, তা কিন্তু এই ধুনেখালি শাড়ির মধ্যে অনায়াসে লুকিয়ে রয়েছে। আর ধুনেখালি শাড়ি দিয়ে শুধুমাত্র যে শাড়ি হিসেবে পরেন মেয়েরা তা কিন্তু নয়, এর বিভিন্ন ধরনের শাড়ি দিয়ে কেউ ধুতির আকারে পরেন, কেউ হয়তো বা স্কার্ট বা ধরা যাক বিভিন্ন ধরনের জ্যাকেট বা লং কোট ইত্যাদি নানান ধরনের মিক্সড ম্যাচ পোশাকও কিন্তু পরে থাকেন। আর এই পর্বে, অর্থাৎ যেমনটা আমরা টাঙ্গাইল নিয়ে বললাম, ধুনেখালি নিয়ে বললাম, ফুলিয়ার তাঁতের শাড়ি নিয়ে বললাম, এই পর্বে এবার যে শাড়ির কথা না বললে নয় সেটা হচ্ছে জামদানি শাড়ি। অবশ্যই জামদানি শাড়ির প্রসঙ্গেও আসব, তবে তার আগে আরও একটা গান রইল আপনাদের সকলের জন্য। তবে হ্যাঁ, বন্ধুরা কিন্তু মনে হয় দেবারতীকে ভুলে গেছেন, সেজন্য একটু একটু মন খারাপ হচ্ছে। ওই 2-1টি করেই কিন্তু মেসেজ আসছে, যেখানে বিভিন্ন বন্ধুরা শাড়ি নিয়ে তাদের যে স্মৃতিচারণা, তাদের যে মনের কথা সেগুলো ভাগ করে নিচ্ছেন। আমি কিন্তু আশা করেছিলাম আরও অনেক বন্ধুরা শাড়ি নিয়ে, প্রথম শাড়ি পরা নিয়ে, শাড়ির সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন স্মৃতি নিয়ে বা প্রথম শাড়ি পরার অভিজ্ঞতা নিয়ে কিছু না কিছু কথা আমাদের সঙ্গে ভাগ করে নেবেন। আর এই ধরনের কথা বলতে গেলে আমাদের কিন্তু প্রচুর কথা মনে হয় বলার থাকে, যেটা হয়তো বা এই স্বল্প সময়ের মধ্যে বলা হয়ে ওঠে না, কিন্তু যতখানি সম্ভব বলবো। আপাতত দেখি প্রথম দেখার শাড়ির রংটি কী ছিল, কুমার শানু কী বলছেন গানে গানে।

দেখুন, মানুষটা কুমার শানু এবং তিনি এত সুন্দর একখানি গান গেয়েছেন, সেজন্যই ওই কলকাপাড়ের নীল শাড়িতে প্রথম দেখেছেন এবং প্রথম দেখার দিনটি ভুলতে পারছেন না বলে গান গাইতে পারেন। কিন্তু আমাদের যে সমস্ত বন্ধুরা আছে, আমার তো মনে হচ্ছে তারা বোধহয় প্রথম দেখার দিনটিতে তাদের প্রিয় মানুষটি কী সঙ্গের শাড়ি পরে এসেছিল বা কীরকম ডিজাইনের শাড়ি পরে এসেছিল সেটা বোধহয় সবাই মনে রাখেননি, বা যদি মনে রেখেও দেন সেটাও রীতিমতন আমাদের যে বৌদিরা রয়েছেন বা দিদিরা রয়েছেন তাদের চাপে পড়েই হয়তো বা মনে করে রেখেছেন যে হ্যাঁ ওই তো যেদিনকে দেখতে গিয়েছিলাম তুমি একটা হলুদ রঙের শাড়ি পরেছিলে, এরকম এরকমভাবে বসেছিলে, মানে যেটা হয় আর কি, যেটা ফ্যাক্ট সেটাই বললাম। আবার এমনটা নাও হতেও পারে, সত্যিই হয়তো আমাদের যারা দাদারা রয়েছেন তারা সত্যিই মনে রেখে দিয়েছেন প্রথম দেখার সেই মুহূর্তটি, প্রথম দেখার সেই দিনটি, প্রথম দেখার সেই সাজটি। কি বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মনে রেখেছেন? যেটা মনে হয় সেটাই কিন্তু লিখে পাঠাতে পারেন আমাদেরকে। ধনেখালি শাড়ির কথায় ছিলাম, আসবো জামদানির কথায়। ধনেখালি শাড়ি মানেই যেটা একটা বিশেষ ধরনের ডিজাইন আমরা ওই আঁচলের দিকে দেখতে পাই, মানে আমি ছোটোবেলায় এরকমভাবে বলতাম ধানের ছড়ার মতন ডিজাইন, যদিও সেটাকে অনেকে খেজুরের ছড়ার মতন ডিজাইনও বলতে পারেন। ভি আকৃতির কিছুটা হয় এই নকশা এবং সেটা দেখেই চিনতে পারা যায় যে এটি ধনেখালি শাড়ি কি না। ঠিক সেরকমভাবে যদি আমরা জামদানি শাড়ির কথায় আসি, মানে আমি একেবারে মানে আদি যে জামদানি শাড়ি, জামদানিতে এখন প্রচুর ভ্যারিয়েশন এসেছে ঠিকই, কিন্তু আমি যদি একেবারে সেই পুরনো দিনের জামদানি শাড়িতে চলে যাই তাহলেও কিন্তু আমরা একটা বিশেষ মোটিফ দেখতে পাবো, যেটা অনেকেই বলে থাকেন যে করাত কাজ, মানে যে ফুল বা পাতার নকশাটি হতো, মূলত পাতার নকশাই আমরা দেখতে পেতাম, সেটা খুব একটা স্মুথ ফিনিশিংয়ের হতো না, মানে ধারগুলো একটু কাটা কাটা টাইপের হতো, এরকম ধরনের। তো আপনাদেরও নিশ্চয়ই এরকমই একটা জামদানি শাড়ি বা একেবারে অরিজিনাল জামদানি না হোক, বর্তমানে এই যে বিভিন্ন ধরনের জামদানি শাড়িগুলো বেরিয়েছে সেরকম জামদানি শাড়ি আপনাদের কাছে একটা বা একাধিক নিশ্চয়ই আছে, এবং সেই সাথে আপনাদেরও জামদানি শাড়ি পরার অভিজ্ঞতা, বা শুধু জামদানি না অন্য যে কোনো শাড়ি পরার অভিজ্ঞতাও নিশ্চয়ই ভিড় করে আসছে মনে। আমার নিজের কথাই বলি, প্রথম যখন আমি জামদানি শাড়ি পরেছিলাম সম্ভবত আমার মামিমার শাড়ি পরেছিলাম। এবার আমার মামিমা না, মানে আমি আপনাদের সঙ্গে একেবারেই ব্যক্তিগত কথা ভাগ করে নিচ্ছি, ভাগ্যিস মামিমা আজকে অনুষ্ঠানটি শুনছে না সেজন্যই বলতে পারছি, আমার মাফ করবেন, আমার মামিমা শাড়িতে খুব মার দিয়ে কড়কড়ে করে পরতে পছন্দ করেন। পেশায় যেহেতু তিনি একজন মানে শিক্ষিকা ছিলেন, তো স্কুলে যাওয়ার সময় মার দেওয়া পাট ভাঙা শাড়ি পরেই তিনি যাবেন, এটাই ছিল তার আদর্শ। তো আমি মানে কী মুহূর্তে যে তার একখানি জামদানি শাড়ি আমি নিয়ে পরতে লেগেছি, এবং জামদানি শাড়ির ওই যে করাত কাজ যেটাকে বললাম, সেটা সামনের পিঠ যতটা স্মুথ হয় পিছনের পিঠটি কিন্তু আরও বেশ খানিকটা খচখচে, সুতোটা একটু বেরিয়ে বেরিয়ে থাকে। মানে আমি অরিজিনাল জামদানি, যে নরম মসলিন জামদানি সেগুলোর কথা বলছি না, সাধারণ ঢাকাই জামদানি স্টাইলের যে শাড়ি সেগুলোর কথা বলছি, এবং সেটা পরতে গিয়ে আমার রীতিমতন কষ্টই হয়েছিল। তারপর থেকে আমি বহুদিন জামদানি শাড়ি পরিও নি, এরকম মজার ঘটনাও হয়তো বা আপনাদের থাকতে পারে, আপনারা সেটা ভাগ করেও নিতে পারেন। জামদানি শাড়ির কথায় আসবো, তবে এই মুহূর্তে আমাদের একজন বৌদির মেসেজ চলে এসেছে, দেখি কি লিখছেন।

আছেন, আমি তোমাদের অন্নপূর্ণা বৌদি, মানে অন্নপূর্ণা দালাল, নালিকুল বন্দিপুর হুগলি থেকে বলছি। দেবারতী, তোমার সঙ্গে আমার এই প্রথম পরিচয়, যদিও তোমার অনুষ্ঠান আমি এবং তোমার দাদা খুব মন দিয়ে শুনি। আজকে শাড়ি নিয়ে কথা বলছে খুব ভালো লাগছে, অনেক রকমের শাড়ি পরেছি কারণ আমার শ্বশুরমশাই এবং তোমাদের দাদার শাড়ির দোকান আছে। অবশ্য শুধুই তাদের শাড়ি, অন্য কোনো শাড়ি নয়, তবে আমাদের দোকানে টাঙ্গাইল, শান্তিপুর, ধনেখালি, ফুলিয়া এবং সমুদ্রগড়ের শাড়ি বিক্রয় হয়। তবে আমার ছোট থেকে তাঁতের শাড়িটাই বেশি পছন্দের, এখনও পর্যন্ত আমি কিন্তু শাড়িই পরি। আমাদের দোকান বোলপুর বাসস্ট্যান্ড, হাওড়া ময়দান এবং কলকাতা বড়বাজার মহাত্মা গান্ধী রোডে আছে। তোমার অনুষ্ঠান শুনছি খুব ভালো লাগছে, একদিন সময় করে এসো, নিশ্চয়ই ভালো লাগবে। তুমি খুব ভালো থেকো, ধন্যবাদ, নমস্কার, শুভরাত্রি। দাদা এবং বৌদি আপনারাও খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই যে শাড়ির লোভ দেখিয়ে দিলেন, মানে মনে হচ্ছে সত্যি এক ছুটে চলে যাই, এবারের পুজোর শপিংটা আপনাদের দোকান থেকেই করে ফেলি বরং, কি এরকম আপনাদেরও নিশ্চয়ই অনেকের মনে হচ্ছে, তাই তো? শাড়ি নিয়ে কথা বলতে বসলে আমাদের একটা আবেগ কাজ করে এবং সেই আবেগের বশবর্তী হয়ে আমি যেটা করছি, যে গান একটু কম কম হয়তো আজকে শোনাচ্ছি, আজকে একটু শাড়ির গল্প বেশি করছি। জামদানি শাড়ির প্রসঙ্গে আসবো বলেছিলাম এবং জামদানি শাড়ি একটা মানে আলাদা আবেদন, এটা কিন্তু সকলেই বলবেন। প্রত্যেক মানুষের একটা অরিজিনাল ঢাকাই জামদানির শখ থাকে, তা সে যতই মানে দামি হোক না কেন, অ্যাকচুয়ালি পছন্দের ক্ষেত্রে সেটা কিন্তু অমূল্য হয়ে যায়। বিভিন্ন ধরনের যে প্রকারভেদ আমরা জামদানির ক্ষেত্রে দেখতে পাই, তার প্রথমটা আমি বলছিলাম, যেটা মসলিন বা ঢাকাই জামদানি যেটা ছিল, পরবর্তী ক্ষেত্রে সেটার অনেক কিন্তু পরিবর্তন এসেছে। একেবারে শুরুতে জামদানি শাড়ি অবশ্যই হাতে বোনা ছিল, আর ঢাকাই জামদানি বা মসলিন জামদানি যেটা, সেটা কিন্তু নকশাবিহীন ছিল, খুব সামান্য নকশা এবং খুব সিম্পলের মধ্যে ছিল। পরবর্তী ক্ষেত্রে জামদানিতে প্রচুর নকশা এসেছে এবং সেজন্য জামদানির কিন্তু অনেকখানি বৈচিত্র্যও লক্ষ্য করা যায়। তবে এই শাড়ির মূল যে বিষয় সেটা কিন্তু নকশাটাই শুধুমাত্র নয়, হালকা এবং বলা যেতে পারে কিছুটা স্বচ্ছ। তো এই যে শাড়ি, মানে মসলিন জামদানির কথা দিয়ে বলছি বা ঢাকাই জামদানির কথা দিয়ে বলছি, এটাই কিন্তু শাড়ির গুণগত মান নির্ধারণ করত, যে শাড়িটা কতখানি সূক্ষ্ম হবে বা কতখানি হালকা হবে। এবং জানা যায় যে যে শাড়ি যতটা সূক্ষ্ম সেই শাড়ি বয়নের সময় তত বেশি লাগত। বাংলাদেশের বয়নশিল্পীরা এখন 500 কাউন্টের সুতোয় জামদানি বুনছেন। সুতোর সূক্ষ্মতা এবং ঐশ্বর্যমণ্ডিত বিশেষ মোটিফের কারণে জামদানি সময় সাপেক্ষ বয়ন এবং শ্রম নির্ভর একটি কাজ, এমনটাই কিন্তু সব দাদি বন্ধুরা এক বাক্যে স্বীকার করেন। আর এই সময়ের ওপর, নকশার ওপর নির্ভর করে শাড়িটির মূল্য কত হবে ঠিক সেটা। এবং শুরুর দিকে যদি আমরা জামদানি শাড়ির কথায় আসি, তখন কিন্তু ব্লাউজ পিস ছিল না, কিন্তু বর্তমানে বেশ কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে জামদানি ব্লাউজ পিসেরও একটা আলাদাই চাহিদা রয়েছে। তাই আমাদের যারা তাঁতি বন্ধুরা রয়েছেন, তারা কিন্তু সেই সমস্ত শিল্পীরা, তারা কিন্তু তাঁতের এই জামদানি শাড়ি বোনার সময় ব্লাউজ পিসও বুনছেন। আর সেই সাথে এটা একটা নতুন সংযোজন হয়েছে এমনটা কিন্তু বলাই যায়। সেই সাথে যাদের ঢাকাই শাড়ি বা যাদের সেই অর্থে জামদানি শাড়ি এখনও পর্যন্ত নেই, তারা কিন্তু কিনে ফেলতে পারেন সময় সুযোগ করে। আপনার সাধ এবং আপনার সাধ্য সমস্ত কিছু সহায় হোক এমনটাই কিন্তু আপনাদের কাছে আমি জানাই। আর ঢাকাই শাড়ির কথা বললে আমার তো সেই লাইনগুলো মনের মধ্যে ভিড় করে আসছে, রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে লিখেছিলেন এই ঢাকাই শাড়ির কথা বাঁশি কবিতার ক্ষেত্রে। বাঁশি কবিতার ক্ষেত্রে কবি লিখেছিলেন যে, ঘরেতে এলো না সে তো মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর। আহা, এমন সুন্দর করে শাড়ির বর্ণনা শুধু যে রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছেন তা কিন্তু নন। রবীন্দ্রনাথ ঠাকুর তো রক্তকরবীতেও নন্দিনীকে ধানি রঙা শাড়ি পরিয়েছিলেন, আবার কোথাও নীল রং, কোথাও হলুদ রং, বিভিন্ন ধরনের রঙের শাড়ি, কোথাও কালো রং, কোথাও লাল রং, সবটাই কিন্তু তিনি তার সাহিত্যের বিভিন্ন পাতায় তুলে ধরেছেন। আসবো, সে প্রসঙ্গেও আমরা আসবো, তবে শুধু যে রবীন্দ্রনাথ ঠাকুর তা কিন্তু নন, কাজী নজরুল ইসলামও শাড়ি নিয়ে এবং শাড়ির যে সৌন্দর্য নিয়ে তার রচনা রয়েছে। কাজী নজরুল ইসলাম লিখেছেন, বাসন্তী রং শাড়ি পরো খয়ের রঙের টিপ, সাঁঝের বেলায় সাজবে যখন, জ্বালবে যখন দীপ। আহা, কি সুন্দর করে লিখেছেন। শাড়ির কথায় আজ বাংলার ক্যানভাসে রয়েছি আর অনেকগুলো মেসেজ চলে এসেছে।

0: আমার আবেদন তারপরে বন্ধুরা শুনেছেন, দেখি কে মেসেজ করছেন।
1: বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস, বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে। বাংলার ক্যানভাস,
0: বাংলার ক্যানভাসে দেবারতী আজ রয়েছে শাড়ি কথা নিয়ে। বিভিন্ন ধরনের বাংলার ঐতিহ্যবাহী শাড়ি নিয়ে কথা বলছি। আসলে একটুখানি নিজেকে ঝালিয়ে নিচ্ছি যে শাড়ি সম্পর্কে আমার নলেজ কতখানি এবং সেই সাথে কী কী শাড়ি আমার রয়েছে, কী কী শাড়ি আমার নেই। আর যেটা শেয়ার করছি সেটা হলো শাড়ি নিয়ে নানান অনুভূতি আপনাদেরও। আমাদের বন্ধু লিখছেন শ্রিয়া মুখার্জি বেহালা থেকে, লিখছেন দিদার সেই লাল সাদা বাটিক প্রিন্ট শাড়িটা দেখলেই আজও কেমন যেন একটা পুরনো দিনের গন্ধ পাই। শাড়িটার নকশাগুলো যেন শুধু বাটিকের ছাপ নয়, তার প্রতিটি ভাজে মিশে আছে দিদার মায়া, তার হাসি, তার স্নেহ আর আমার ছোটবেলার কত অমূল্য মুহূর্ত। সময় বদলেছে, দিদার সেই দিনগুলো আজ স্মৃতি, কিন্তু শাড়িটা এখনও আছে নিঃশব্দে। মনে হয় দিদা যেন শাড়িটা না চলেই তার একটু ভালোবাসা রেখে গেছেন আমার জন্য। কিছু শাড়ি আলমারিতে থাকে আর কিছু শাড়ি স্মৃতির আলমারিতে। দিদার এই শাড়িটা ঠিক তেমনই। শ্রিয়া মুখার্জি লিখেছেন বেহালা থেকে।

প্রিয়া, তোমার কথায় আমি তুমিই বললাম হয়তো সমবয়সী আমরা হব, তোমার কথায় আমি ফিরে গেলাম আমারও ছোটবেলার দিনগুলোতে। আমার দিদাও বরাবর জানো তো এরকম লাল পাড় সাদা শাড়ি পরতে খুব পছন্দ করত, এবং কি অদ্ভুতভাবে যেন আমার মধ্যেও এই পছন্দটা চলে এসেছে। অবশ্যই দিদার শাড়ির প্রতি একটা মায়া, একটা পছন্দ, একটা অধিকার বোধ তো ছিলই। আমরা ভাই বোনেরা, মানে মূলত বোনেরা মিলে, দিদা যখন আমাদের মধ্যে আর নেই, সেই সময় দিদার শাড়িগুলো যার যেটা পছন্দ সেটা আমরা নিয়েছিলাম, এবং আমার কাছে বলাই বাহুল্য বেশ অনেকগুলো দিদার শাড়ি আজও কিন্তু রয়েছে, আমি মাঝে মধ্যেই পরি। তবে ওই যে তুমি যেমন একটা লাল সাদা বাটিক প্রিন্ট শাড়ির কথা বলছো, যে দিদা মানে এরকম একটা শাড়ি, আমারও ঠিক সেরকমই মনে পড়ছে যে লাল চওড়া পাড়ের একটা শাড়ি যেটার ভেতরের রঙটা হালকা অফ হোয়াইট একটা কালার, ঘিয়ে ঘিয়ে রং, সম্ভবত সাউথ ইন্ডিয়ান সিল্ক একটি শাড়ি দিদা পরে আছেন, মাথায় ঘোমটা দেওয়া, কপালের মাঝখানে একটি টিপ। দিদাকে আমি এই রূপেই আজও মনে রেখেছি, আর আমি জানি এরকম অনুভূতি আমাদের অনেক বন্ধুদেরই কিন্তু রয়েছে। পরের বন্ধু মেসেজ করেছেন, দেখি কে, আচ্ছা কার্তিক মণ্ডল লিখছেন দাউদপুর গ্রামের থেকে, উত্তর চব্বিশ পরগনা সন্দেশখালী থানার দাউদপুর গ্রাম থেকে তিনি লিখেছেন। লিখছেন, আমার মায়ের এখন 80 বছর বয়স, সারা জীবন শাড়ি পরে সাদা মাটা আটপৌরেভাবেই শাড়ি পরে গেল, কোনোদিন কোঁচা দিয়েও পরেনি, সুতির শাড়ি পরে। ঠিক তাই আমার ঠাকুমাকেও কিন্তু আমি এভাবেই দেখেছি, শাড়ি মানেই তার কাছে এই আটপৌরে ধরনের শাড়ি পরা, সেটা কখনোই কুঁচি দিয়ে পরা শাড়ি নয়, যে যে স্টাইলে শাড়ি পরতে আমরা বর্তমানে অভ্যস্ত সেই স্টাইলটা কিন্তু নয়। এবং এইভাবেই শাড়ি পরে তিনি বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়েছেন, দেশে বিদেশে বিভিন্ন মানুষের সঙ্গে মিশেছেন এইভাবে শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে। আমি বলছি না শাড়ি মানেই শুধুমাত্র সৌন্দর্য, বা যারা শাড়ি পরেন না, পরতে পছন্দ করেন না, বা পরতে পছন্দ করলেও পরে উঠতে পারেন না, তাদেরকে একটু সাইড করে দেওয়া, এটা একেবারেই বলছি না। কিন্তু কোথাও একটা প্রত্যেক মানুষের শাড়ির সঙ্গে টুকরো টুকরো কিছু অনুভূতি কিন্তু জড়িয়ে থাকে।

বাংলার শাড়ির কথায় রয়েছি আজ, আর সেই সাথে রয়েছেন আপনারাও। আর আপনাদের মেসেজ, আপনাদের সুন্দর সুন্দর স্মৃতিচারণা সবকিছুই কিন্তু আমরা ভাগ করে নিচ্ছি বাদ বাকি সমস্ত শ্রোতা বন্ধুদের সঙ্গে। এই মুহূর্তে যে শাড়ির কথা বলবো, সে শাড়ি আমার অত্যন্ত পছন্দের শাড়ি এবং আমি জানি আপনাদেরও খুবই পছন্দের শাড়ি। কাঁথা স্টিচের শাড়ির কথা বলছি। কাঁথা স্টিচ যে এত বিখ্যাত একটি শাড়ির কৌশল বা শাড়ি বুননের কৌশল হয়ে উঠতে পারে, সেটা বোধ হয় রবীন্দ্রনাথ ঠাকুরই কিছুটা আমাদের সে পথ দেখিয়েছিলেন। কাঁথা তো আমরা সকলেই গায়ে দিই, নকশি কাঁথা, আমাদের দিদিমা ঠাকুমাদের হাতে বোনা এক উষ্ণ পরশ যেন আমাদের সারা শরীর জুড়ে জড়িয়ে থাকে। কিন্তু কোথাও সেই কাঁথা বোনা বা নকশি কাঁথা সেটা যে শিল্প হয়ে উঠতে পারে এবং শাড়ির ক্ষেত্রে যে ব্যবহৃত হতে পারে, সেটা বোধহয় শান্তিনিকেতন, বিশ্বভারতী এবং রবীন্দ্রনাথ ঠাকুরই আমাদেরকে দেখিয়েছেন। পুরোনো দিনে যেভাবে বাংলার মহিলারা কাঁথা সেলাই করতেন, সেই বিভিন্ন ধরনের কাঁথা স্টিচ বা সেই সেলাইয়ের যে কৌশল সেটাই ফুটে ওঠে এই ধরনের শাড়িতে। শাড়ির জমিন যদি আমরা বলি বা শাড়ির যে মেটেরিয়াল যদি আমরা বলি, সেটা বিভিন্ন ধরনের হতে পারে, সুতি হতে পারে, খেস হতে পারে, বা ধরুন সাধারণ হ্যান্ডলুমের শাড়িতেও আজকাল এক ধরনের কাঁথার মোটিফ আমাদের বিভিন্ন শিল্পীরা করেন দেখেছি। বেঙ্গল সিল্কের ওপর হতে পারে, পিওর সিল্কের ওপর হতে পারে, যার যেমন স্বাদ, যার যেমন সাধ্য, যার যেমন ক্ষমতা, সবটা কিন্তু আপনারা মিলিয়ে মিশিয়ে পছন্দের শাড়িটি তুলে নিতেই পারেন। আর কাঁথা স্টিচের শাড়ির যে আভিজাত্য, সে বোধহয় কোনোদিনই পুরনো হবার নয়। সুতোর নকশায় নানান বুনন এসেছে, সুতোর রঙের নানান বৈচিত্র্য এসেছে, বিভিন্ন ধরনের বুনন কৌশল, বিভিন্ন ধরনের রঙের ব্যবহার, বিভিন্ন রকম মোটিফ, সব কিছু মিলিয়ে কাঁথা স্টিচের শাড়ি কিন্তু আজও বাংলার অন্যতম সেরা শাড়িগুলোর মধ্যে একটি জায়গা করে নিয়েছে। কাঁথা স্টিচের শাড়ি ছাড়াও আরও যে ধরনের শাড়িগুলোর কথা বলতে হয়, সেগুলো হচ্ছে বালুচরি বা স্বর্ণচরি শাড়ি। আসবো সেই সমস্ত প্রসঙ্গে, তবে এই ঘন্টায় নয়, কারণ এই ঘন্টার সময়টা রীতিমতন দৌড়চ্ছেই বলা যেতে পারে। কোথায় যে শাড়ির গল্প করতে করতে কী করে যে সময়টা চলে যাচ্ছে সত্যিই বুঝতে পাচ্ছি না। দেখি আমাদের বন্ধু পায়েল কী লিখছে। পায়েল লিখছে বেলঘরিয়া থেকে, লিখছে, শাড়ির কত স্মৃতি জাগে আজ এই হৃদয় ঘরে, ছোট্টবেলার শাড়ির কথা আজ মনে পড়ে। জামদানিতে সাজতাম যখন আমি বধু বেশে, কত দাদু বউ ডাকতো আমায় ভালোবেসে। মায়ের পায়ে অঞ্জলি দিতাম বেনারসির সাজে, আরাধনার ওই মঙ্গল শঙ্খ আজ এই হৃদয়ে বাজে। খুব সুন্দর লিখেছে পায়েল বেলঘরিয়া থেকে। আর পায়েলের মেসেজের পাশাপাশি আরও বেশ কিছু মেসেজ চলে এসেছে।

আচ্ছা, একটি গানের কথা বলেছেন, গানের অনুরোধ বন্ধু এই পর্বে শোনানো একটু মুশকিল হয়ে যায়। আমি নিশ্চয়ই অন্য কোনো দিন শোনানোর চেষ্টা করব, বা একটু আমি দেখে নিই, যদি এই গানটি অলরেডি আমি আজকে শোনানোর মনস্থির করে থাকি তাহলে নিশ্চয়ই আমি শোনাবো, কোনো চিন্তা করবেন না। সত্যি এই ধরনের বিভিন্ন শাড়িকে নিয়ে গান যখন আমি খুঁজতে বসলাম, আমি তো সত্যি অবাক হয়ে গেছি যে এত

বেশ, আরও একজন বন্ধুর মেসেজ পড়ে নেব, দেখি তিনি কি লিখছেন তাঁর শাড়ি নিয়ে। লিখছেন প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে। আমাদের প্রভাতীদি লিখেছেন, আজ আমার আলমারি ভরেছে শাড়িতে, শাড়ির প্রতি ভালোবাসা জীবনের শুরুতে। মা কাকিমার বাতিল শাড়ি ছিঁড়ে ছোট করে পরে নাচ গান অভিনয় গোয়াল ঘরে। নাইনে উঠেও শাড়ি পরেছি স্কুল ড্রেস, এখন শাড়ির বদলে সালোয়ার লাগে ফ্রেশ। মাঝে মাঝে শাড়ি পরে সাধ্যমতো ঘোরা, আমার মনে শান্তি আনে সুখস্মৃতি ভরা। বেহালা থেকে ছন্দে ছন্দে বরাবরের মতোই লিখেছেন প্রভাতী ভট্টাচার্য। বিভিন্ন শাড়ি নিয়ে বিভিন্ন অনুভূতি আমরা কিন্তু ভাগ করে নিচ্ছি একে অপরের সঙ্গে। আচ্ছা, আমাদের বন্ধু, আরও একজন বন্ধু যিনি প্রথমে অলরেডি শাড়ি নিয়ে একটি মেসেজ করেছেন, তিনি শুরুতেই লিখছেন যে জানি না আমার উচিত হচ্ছে কি না শাড়ি নিয়ে এই কথা আরও একবার লেখা। অবশ্যই উচিত হচ্ছে, কেন উচিত হবে না? শাড়ি নিয়ে সবসময় আপনারা লিখতেই পারেন, আপনার মনের কথা আপনি ভাগ করে নিতেই পারেন, নো প্রবলেম। লিখছেন নন্দাদি, নন্দা রায় পড়েল, হাওড়া বেলগাছি এল রোড থেকে। খুব আশ্চর্যের ব্যাপার যে ঠাকুমাকে চার দশক ধরে ভুলে বসে আছি, কাকতালীয়ভাবে আগামীকালই ঠাকুমার মৃত্যু দিবস। ওই শাড়িটা পরার ঠিক দেড় মাস বাদেই ঠাকুমা দাদুকে রেখেই হার্ট অ্যাটাকে মারা যান। জামদানির কথা প্রসঙ্গে মনে পড়ল, আমার মেজোমাসির কমলা রঙের মসলিন জামদানি ছিল, যে শাড়িটা পরে আমি পায়ের কাছে ছিঁড়ে ফেলেছিলাম, কিন্তু তিনি কোনোদিন কিছুই বলেননি। আমিও জামদানি পরতে খুব ভালোবাসি। আর সেই সাথে উনি লিখছেন, নিশ্চয়ই আসবো, আবারও আসবো। লিখছেন মনের মেলোডিতে তোমাকে খুব মিস করি, কেন আসো না গো? অবশ্যই আমি আসবো, মনের মেলোডিতেও আসবো, আবার আপনাদের সঙ্গে রাত্রের এই অনুষ্ঠানেও আসবো, নিশ্চয়ই আসবো, আর সেই সময় আপনাদের সঙ্গে কথাও হবে। স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে যে শাড়ির গল্প করতে করতে দ্বিতীয় পর্বের বা দ্বিতীয় ঘন্টার সময়টাও কিন্তু শেষ। আমরা একটু একটু করে এগিয়ে চলেছি আমাদের তৃতীয় ঘন্টায়, তৃতীয় পর্বে। কাজেই এই সময়ে আপনাদের কানে কানে রেখে যাচ্ছি আরও একটি গান মান্নাদের কণ্ঠে। আর এই গান শুনতে শুনতেই আমরা সংবাদ বিরতিতে চলে যাব। ঠিক 11:10 আমি আবারও ফিরে আসছি আপনাদের এই পছন্দের অনুষ্ঠান বাংলার ক্যানভাস নিয়ে, বাংলার শাড়ি কথা নিয়ে।

বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস, বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে বাংলার ক্যানভাস।

0: আকাশবাণী FM গোল্ড খাঁটি সোনা।
1: বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস, বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে। বাংলার ক্যানভাস
2: স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে এই 11:11 হয়ে 19 সেকেন্ড। আপনি টিউন করেছেন 100.1 FM গোল্ড, সঙ্গে রয়েছে দেবারতী। বাংলার ক্যানভাসে আজ কথা বলছি শাড়ি কথা নিয়ে। যে শাড়ির প্রসঙ্গে আসব বলছিলাম সেটা হচ্ছে আমার অত্যন্ত আরও একখানি পছন্দের শাড়ি, মানে সব শাড়িগুলোর ক্ষেত্রে আমি বলে দিচ্ছি আমার অত্যন্ত পছন্দের শাড়ি, আমার সবথেকে ভালো লাগার শাড়ি, কিন্তু মানে আমাকে চয়েস করতে দিলে বড় মুশকিল হয়ে যাবে। বালুচরি শাড়ির প্রসঙ্গে আসব, তবে তার আগে আমাদের এক বন্ধু মেসেজ করেছেন, দেখি তিনি কী লিখছেন। লিখছেন, শুভ বৃষ্টি ভেজা সন্ধ্যা দেবারতী দিদি ভাই। বৃষ্টি পড়ছে? ও আচ্ছা, আমি উৎপল মুখার্জি ফ্রম পুনে। পুনেতে নিশ্চয়ই তার মানে এখন বৃষ্টি হচ্ছে। এই অনুষ্ঠানে কান পেতে শাড়ি নিয়ে অনেক অজানা তথ্য জানতে পারছি। এই প্রসঙ্গে কিছু লেখার নলেজ আমার নেই, তবে মা ও স্ত্রীকে দেখতাম নানা ধরনের তাঁতের শাড়ি পরতে। মা কাঁথা স্টিচের শাড়ি পরতে খুব আনন্দ পেতেন। যদি পুরুষদের পোশাকের বিষয় হতো তাহলে অনেক কিছু লিখতে পারতাম। বেশ, তাহলে আবারও কোনো দিন আপনাদের পোশাক নিয়েও আমি কিন্তু কথা বলতে পারি, দেখা যাক কী করা যায়। সেই সাথে আমাদের উৎপলবাবু লিখছেন যে আমার মনে আছে প্রথমবার যখন আমার স্ত্রীকে দেখেছিলাম মেরুন রঙের কোনো একটি শাড়ি পরেছিল। ভালো থেকো দেবারতী। বাহ, আপনি যে এটা মনে রেখেছেন আমাদের বৌদি নিশ্চয়ই ভারী খুশি হয়েছে। আপনার এই মেসেজটি যদি তিনি শুনে থাকেন, আমি যখন পড়লাম যে প্রথম দেখার দিনটিতে বৌদি কী শাড়ি পরেছিলেন সেটা আমাদের উৎপল দাদা মনে রেখে দিয়েছেন, সেটা জেনে নিশ্চয়ই আমাদের বৌদি তো খুশি হবেনই, সেই সাথে আমরাও কিন্তু খুব খুব খুব খুশি হলাম। আমরা বরং একটা গানে চলে যাই, অনেকক্ষণ গান শোনা হয়নি। সন্ধ্যা মুখোপাধ্যায়ের এই গানের ওপরে ফিরছি বালুচরি শাড়ির ইতিহাস নিয়ে।

বাসন্তী রঙের শাড়ি আপনারা বসন্তকালেই যে পরবেন এমনটা কিন্তু না, বাসন্তী রঙের শাড়ি আপনি সব সময় পরতে পারেন। আর আরও একটা বিষয় আমার এই প্রসঙ্গে মনে পড়ছে, মানে বডি শেমিং করব না বলছি বটে, কিন্তু কিছুটা মেয়েদের গায়ের রং নিয়ে লজ্জার বহিঃপ্রকাশই হয়তো বা আমার এই কথায় ফুটে উঠবে, আপনারা প্লিজ কিছু মনে করবেন না। আমার অনেক ছোটোবেলায় শোনা একটি ঘটনার কথাই আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি, কেউ কষ্ট পাবেন না, আমি আগে থেকেই দুঃখিত বলছি, সত্যিই মানে অন্তর থেকে দুঃখ প্রকাশ করছি। সেটা হলো, শোনা যায় যে সমস্ত বিয়ের কোণে বা বিবাহযোগ্যা মেয়ে যারা আর কি, বিয়ের কোণে বলাটা ভুল হলো, বিবাহযোগ্যা কোণে যারা রয়েছেন সেই সমস্ত মেয়েদের যদি কারোর গায়ের রং একটু শ্যামবর্ণের হতো, যেটাকে আমরা সাদা বাংলায় গায়ের রং কালো বলে থাকি, সেই সমস্ত মেয়েদের যখন দেখতে আসা হতো, বিয়ের সম্বন্ধ দেখা হতো, সাধারণত তারা হলুদ রঙের শাড়ি পরতেন এবং এরকমটা মনে করা হয় ওই বাসন্তী রং বসনের যে একটা উজ্জ্বল ছটা, সেটা যেন সেই মেয়েটির চোখে মুখে বা তার গায়ের রঙে একটু হলেও মিশে থাকবে। হলুদ রঙের শাড়ি পরলে তাকে একটু হলেও নাকি উজ্জ্বল দেখাবে। যদিও ব্যক্তিগত ক্ষেত্রে আমার এটা একেবারেই উল্টোটা মনে হয়, আমি জানি না শ্রোতা বন্ধুদের কারোর এরকম কোনো কষ্টদায়ক স্মৃতি আছে কি না, বারংবার শাড়ি পরে সেজে গুজে পাত্রপক্ষের সামনে বসতে হয়েছে এবং রিজেকশনের পর রিজেকশন নানান কারণে, যে কারণেই হোক না কেন, সহ্য করতে হয়েছে। সেখানে অনেকেই হয়তো এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, বিশেষ কোনো রঙের প্রতি বা বিশেষ কোনো শাড়ির প্রতি একটা পক্ষপাতিত্ব, হয়তো বা আপনার অন্য রঙের অন্য একটি শাড়ি পছন্দ ছিল কিন্তু আপনার মা কাকিমা পিসি দিদি এরকম যারা বড়রা রয়েছেন বাড়িতে, তারা হয়তো বলেই বসবেন তুই কিচ্ছু বুঝিস না, এই শাড়িটা পরে পাত্রপক্ষের সামনে যাওয়া যায়, এই রকম একটা শাড়ি পরতা, এই শাড়িটা পরে, এইটা বেছে দিচ্ছি, এইটা পরলে তোকে দেখতে খুব সুন্দর দেখাবে। দেখতে সুন্দর লাগার জন্য অবশ্যই মেয়েরা শাড়ি পরে সাজগোজ করে ঠিকই, কিন্তু বিষয়টা সেই সময়ের জন্য দাঁড়িয়ে হয়তো বা একটু মন খারাপের সুর গুনগুনিয়ে উঠতেও পারে। যাই হোক, মন খারাপের কথায় আজ কিন্তু আমরা একদমই আসবো না, আমরা চলে আসবো এবার আরও একটি অন্যতম ঐতিহ্যবাহী বাংলার শাড়ি, যেটি মানে অলরেডি জিআই ট্যাগ পেয়েছে, সেই বালুচরি শাড়ি।

এর কথায়। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী ভীষণ সুন্দর একটি রেশম বস্ত্র, যা তার সূক্ষ্ম নকশা, উৎকৃষ্ট বুনন শৈলী এবং সেই সাথে এক অনন্য ঐতিহ্যের প্রতীক হিসেবে তুলে ধরে, সে হচ্ছে বালুচরী শাড়ি। কিন্তু বালুচরী শাড়ির যদি আমরা একেবারে ইতিহাসে চলে যাই, সেটা কিন্তু এই বাঁকুড়া বা বিষ্ণুপুর থেকে তৈরি হয়নি। আপনারা অনেকেই জানেন, আসছি সে প্রসঙ্গে। যদি আমরা বিষ্ণুপুরের কথায় প্রথমে থাকি, অর্থাৎ এখন যেখানে বালুচরী শাড়ি বিখ্যাত, সেখানে বিষ্ণুপুরের মল্ল রাজাদের পৃষ্ঠপোষকতায় এই শাড়ি কিন্তু ব্যাপক খ্যাতি অর্জন করেছিল। মল্ল রাজারা তাঁতিদেরকে উৎসাহিত করতেন বিভিন্ন ধরনের হিন্দু পৌরাণিক কাহিনী, যেমন রামায়ণ, মহাভারত, কৃষ্ণলীলার বিভিন্ন চিত্র, সেটাই শাড়ির নকশায় ফুটিয়ে তুলতে। আঁচলের ক্ষেত্রে, অর্থাৎ আমরা এই যে বালুচরি বা স্বর্ণচরি শাড়ির কথা বলছি, সেই শাড়ির আঁচলের ক্ষেত্রে কিন্তু এমন ধরনেরই পৌরাণিক নকশা দেখতে পাওয়া যায়। লোকশিল্পের এক অপূর্ব সমন্বয় ঘটে এই বালুচরি শাড়ির মধ্যে। যদি ভালো করে আমরা লক্ষ্য করি, সেই শাড়ির আঁচলে বা সেই শাড়ির পাড়ে আমরা কিন্তু একটা গল্প ফুটে উঠতে দেখব, এবং অবশ্যই সেটা আমাদের যে পৌরাণিক কাহিনী, আমাদের ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য ইত্যাদি, বিভিন্ন ধরনের দেবদেবীর লীলা বা ধরুন যুদ্ধের দৃশ্য, রাজদরবার, বিভিন্ন ধরনের সামাজিক আচার অনুষ্ঠান, নিয়ম ইত্যাদি কিন্তু ফুটে ওঠে এই বালুচরি শাড়ির নকশার মধ্যে। বালুচরির প্রসঙ্গ বললে আপনাকে এই সঙ্গে স্বর্ণচরির প্রসঙ্গটাও বলে দিই। মূলত স্বর্ণচুরির যে নকশা বা বালুচরির যে নকশা, দুটোর মধ্যে যে খুব একটা তফাত আছে তা কিন্তু নয়। তফাত আছে সুতোর রঙে বা সুতোর ধরনে। বালুচরি শাড়িতে শাড়ির ওপরে যে কাজগুলো হয় সেটাও রেশম সুতোরই কাজ হয়, আর স্বর্ণচুরি শাড়িতে যে সুতোর কাজ হয় সেটা কিন্তু জরি বা সোনালি সুতো বা রূপলি সুতোর কাজ হয়। এটুকুই কিন্তু তফাত, এছাড়া আর বিশেষ যে কোনো তফাত রয়েছে তা কিন্তু নয়। কিন্তু এই যে বালুচরি শাড়ির কথায় আমরা ছিলাম, বলছিলাম যে প্রথম তার উৎপত্তি বা প্রথম তার প্রসার সেটা যে বিষ্ণুপুর থেকে ঘটেছে তা কিন্তু একেবারেই নয়। যদি আমরা ইতিহাসের পাতায় চোখ রাখি তাহলে দেখতে পাবো বালুচরি শাড়ির উৎপত্তি স্থল ছিল বর্তমানে মুর্শিদাবাদ জেলায়, এবং এমনটা শোনা যায় মুর্শিদাবাদ জেলায় বালুচর নামক গ্রামে বা বালুচর নামক স্থানে বিভিন্ন তাঁত শিল্পীরা এই ধরনের শাড়ি বুনতে শুরু করেছিলেন। পরবর্তীকালে যারা বালুচর থেকে চলে এসেছিলেন বিষ্ণুপুরে, এবং সেই সময়েই এই শাড়ির প্রসার লাভ করে বিষ্ণুপুর জুড়ে বা বলা যেতে পারে গোটা বাঁকুড়া জুড়েই। কিন্তু এই শাড়ির আদি উৎপত্তি যদি আমরা ধরি তাহলে কিন্তু মুর্শিদাবাদের কথা বলতেই হয়, এবং অবশ্যই এক্ষেত্রে বিভিন্ন ধরনের তৎকালীন যে রাজারা বা জমিদাররা ছিলেন তাদের পৃষ্ঠপোষকতার কথা বলতেই হয়, কারণ তাদের সাহায্য ছাড়া এই স্বর্ণচরি বা বালুচরি শাড়ি সেটা কিন্তু বয়ন একেবারেই সম্ভব ছিল না। এবং এখনও আমরা সেই ধারা বিভিন্ন তাঁতের ঘর বা তাঁত ঘর, যে তাঁতিদের বাড়িগুলো রয়েছে সেখানে গেলে আমরা দেখতে পাই। আমরা যারা বিষ্ণুপুর বেড়াতে গিয়েছি তারা কিন্তু অনেকেই বিষ্ণুপুরের সেই তাঁতিদের গ্রামে গিয়েছি, যেখানে দেখতে পাওয়া যায় কিভাবে তাঁতে তারা বুনছেন একের পর এক সুন্দর সুন্দর শাড়ি, মূলত সিল্ক এবং সেই সাথে বিষ্ণুপুরের যে ঐতিহ্য এবং বলা যেতে পারে বাঁকুড়ার ঐতিহ্য, স্বর্ণচরি ও বালুচরি শাড়ি। কতদিন সময় লাগে, কতদিন ধরে আপনারা এভাবে বোনেন, কীভাবে নকশা তোলেন, সেসব নিয়ে আমরা নানান কথা তাদের সঙ্গে বলি বটে, কিন্তু আলটিমেটলি সেটা যে খুব একটা কোথাও তাদের কাজে লাগে তা কিন্তু নয়। আমরা ওই 10-12 হাজার 13 হাজার টাকার বিনিময়ে একটি বালুচরি শাড়ি কিনে আনলাম এবং সেটি পরে করে একটি অনুষ্ঠানে গেলাম, সাজগোজ করলাম, ব্যাস এটুকুই। কিন্তু সেই শাড়ি বুননের পিছনে একজন তাঁতির যে কি অক্লান্ত পরিশ্রম থাকে, কি অসাধারণ শিল্প নৈপুণ্য থাকে, সেটা বোধ হয় আমরা খুব একটা আলাদা করে যে পাত্তা দিই তা বোধ হয় নয়। এরকম নানান কথা শাড়ি নিয়ে, নানান গল্প নিয়ে কথা বলতে বলতে আমাদের স্টুডিওর ঘড়ির কাঁটা কিন্তু খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আবারও একটা শাড়ির গান বা বলা যায় শাড়ি নিয়ে গান আমরা শুনবো, আর সেটা শুনতে শুনতেই আমরা আবারও এক বিশেষ ধরনের শাড়ির পর্বে চলে আসব। দেখি কোন গান এই মুহূর্তে আপনাদের জন্য আমি রেডি করে রেখেছি।
ও আচ্ছা, এই গানটাই কিন্তু আমাদের একজন বন্ধু শুনতে চেয়েছিলেন।

বাংলার শাড়ি মানে শুধু একটা কাপড় না, একটা গল্প। কাপড়ে বোনা থাকে ইতিহাস, পাড়ে বোনা থাকে মাটির গন্ধ। বাংলার শাড়ির আসল সৌন্দর্য তার জৌলুসে নয়, তার সারল্যে। একটা তাঁতের শাড়ি, একটা টিপ আর একটু কাজল, বাঙালি মেয়েকে এর চেয়ে সুন্দর আর কিছুতেই লাগে না। শাড়ি নিয়ে আপনাদের সঙ্গে গল্প করতে করতে স্টুডিওর ঘড়ির কাঁটা রীতিমতো দৌড়চ্ছে, আর এই আধ ঘন্টা মতন সময় আপনাদের সঙ্গে আমি কাটানোর সুযোগ পাচ্ছি। তো বেনারসির গান যখন শুনলাম, তাহলে আমরা একটু বেনারসি শাড়ি নিয়ে বলি। হ্যাঁ, এই প্রসঙ্গে আপনাদের মনে হতে পারে যে বেনারসি শাড়ি তো একেবারেই বাংলার শাড়ি নয়, মূলত এটা উত্তরপ্রদেশের শাড়ি। কিন্তু দেখুন, বেনারসি শাড়ি বললেই বা বেনারসি শাড়ির কথা যদি আমরা নাও বলি, বিয়ে কথাটি যদি আমরা বলি, তাহলে কিন্তু বেনারসির কথা চলে আসবেই আসবে, তাই না? কারণ বেনারসি শাড়ি, তার সঙ্গে গয়না, এটা যেন আমরা একটা বাঙালি কনের সাজ বললেই এই ধরনের রূপটাই আমাদের চোখের সামনে ভেসে ওঠে। আর সেরকমই বেনারসি শাড়ির গল্প যদি আপনাদের সঙ্গে না ভাগ করে নেই, তাহলে বোধহয় অন্যায় হবে। বেনারসি শাড়ির যারা বয়ন শিল্পী, তারা মূলত ভারতের উত্তরপ্রদেশের বেনারস থেকে এসেছিলেন। যদিও পরবর্তী ক্ষেত্রে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন তাঁতিরা তাদের সঙ্গে যোগ দেওয়ায় এই তাঁত শিল্পীদের সংখ্যা বেড়েছিল। স্বাধীনতার কিছু আগে গড়ে উঠেছিল মিরপুরের বেনারসি পল্লী, এবং সেই সময়টাতে, মানে আমি সেই স্বাধীনতার আগের সময়টাতে যদি ফিরে যাই, তখন থেকে এখন পর্যন্ত এতগুলো বছর ধরে বেনারসি শাড়ি শুধুমাত্র যে মানে একেবারে উত্তরপ্রদেশের শাড়ি, তা কিন্তু আর নেই। এ শাড়ি ভীষণভাবে আমার আপনার নিজেদের ঘরের শাড়ি হয়ে গেছে। লাল টুকটুকে একটা বেনারসি মানেই একটা সুন্দর ছোট্ট মিষ্টি মেয়ের একটা আধো আধো মুখ, লাজুক লাজুক চাহনি, এটাই কিন্তু সকলের মনে পড়ে। তবে বেনারসি শাড়ির ধরনের ক্ষেত্রে, মানে বুনন বলুন বা ধরুন তার যে নকশা বলুন, সেই সমস্ত কিছুতেও কিন্তু প্রচুর প্রচুর প্রচুর বদল এসেছে। কী সেই বদল? যেমন মূলত বেনারসি শাড়ি সিল্কের হতো, এবং তার সঙ্গে বিভিন্ন রূপলি ও সোনালি জরির ব্যবহার করা হতো, আর সেই সাথে মিনাকারি করার জন্য, মিনার কাজ করার জন্য অন্য রঙের সুতো বা জরিও ব্যবহার করা হতো। কিন্তু বর্তমানে বেনারসি শাড়ির সুতোর বুননে অনেক তফাত এসেছে, যেটা আমি বলবো কিছুটা বোধহয় বাজার দরের কথা মাথায় রেখে, কারণ সকলের তো আর সম্ভব হয় না যে একেবারে পিওর কাতান সিল্ক বেনারসি কেনার। তো তারা যাতে সাধ্যের মধ্যে সবটুকু সাধ পূরণ করে উঠতে পারেন, সেজন্যই হয়তো বা মার্কেট প্রাইসের কথা ভেবে একটু কিছু অন্য সুতোর বুনন দিয়ে বেনারসি শাড়ির দাম কিছুটা কম রাখার চেষ্টা করা হয়েছে, যেগুলোকে আমরা বলতে পারি যে বিভিন্ন ধরনের সিল্ক সুতোর সঙ্গে কটনের সুতো বা মার্সারাইজড কটনের সুতো ব্লেন্ড করে বিভিন্ন ধরনের উন্নত মানের বেনারসি, যেগুলো এখন বোনা হচ্ছে। এবং এই যে কাতানের কথা বললাম, কাতানের মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের যে বৈচিত্র্য, সেটা আমরা দেখতে পাই। সেই সাথে স্যাটিন বেনারসি রয়েছে, কোরিয়াল বেনারসি রয়েছে, জামেবার বেনারসি রয়েছে, তার পাশাপাশি চান্দেরি, অর্গানজা, কাতান, পাটোলা, স্বর্ণকাতান, কত তার নাম, কিন্তু যত নামেই আমরা ডাকি না কেন, আদতে সে তো আমার আপনার খুব কাছের বেনারসি শাড়ি, কি তাই তো? বেনারসি শাড়ি প্রসঙ্গে একটা কথা না বললেই নয়, এই বেনারসি শাড়ি বা মায়ের বিয়ের শাড়িকে কেন্দ্র করে অনেক মেয়েরই না আলাদা একটা অনুভূতি কাজ করে, তাই না? মায়ের বিয়ের শাড়ি, এবং অনেক সময় হয়তো বা দেখা যায় যে মার নেই, মা হয়তো পাড়ি দিয়েছেন সেই অজানার উদ্দেশ্যে, তখন মেয়েদের কাছে মূলত এই মায়ের বিয়ের বেনারসি শাড়িটি আলাদা যেন একটা তাৎপর্য বহন করে। এবং অনেকেই দেখেছি যে মায়ের বিয়ের বেনারসি শাড়িটিকে কিছুটা নতুন রূপ দান করে সেটি আবার নিজের বিয়ের সময়েও পরছেন। বিভিন্ন আমরা যাদেরকে তারকা বলে থাকি, তাঁদের ক্ষেত্রেও এরকম দেখেছি, এবং অন্য কোনো অনুষ্ঠানে অনেক সময় হয়তো পরছেন। সাধারণ দৃষ্টিতে হয়তো আপাতচক্ষে মনে হতে পারে যে
মায়ের বিয়ের শাড়ি যেটা পুরনো হয়ে গেছে, রংটা একটু জ্যালজ্যালে হয়তো বা হয়ে গেছে, এই শাড়িটা এত বড় একটা অনুষ্ঠানে পরার কী মানে? কিন্তু ওই পুরনো শাড়ির যে অ্যান্টিক ভ্যালু, সেটা বোধ হয় কোনো বিয়ের কোণের মানে হাজার হাজার টাকা দামের শাড়িকেও পিছনে ফেলে দিতে পারে, তাই না? আর মায়ের শাড়ির কথা যখনই বললাম, তখন আরও একটা প্রসঙ্গ মনে আসছে, না এটা একেবারেই মানে মজা করেই আমি আপনাদেরকে বলছি। অনেক সময় এমনটা কিন্তু হয়েই থাকে যে মায়ের শাড়ি আপনি পরেছেন এবং সেই শাড়িটি ছিঁড়ে ফেলেছেন, আর ছিঁড়ে ফেলার জন্য মোটামুটি উত্তম মধ্যমও খেয়েছেন। এরকম কোনো ঘটনা আপনাদের আছে নাকি? থাকলে ভাগ করে নিতে পারেন আমাদের সঙ্গে। তার আগে রইল এই গান, ফিরছি আবারও শাড়ি নিয়ে নানান কথায়।

0: বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস। বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে। বাংলার ক্যানভাস।
1: স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে 11:37 হয়ে 8 সেকেন্ড। আপনি টিউন করেছেন 100.1 FM গোল্ড, আর এই মুহূর্তে আপনার সঙ্গে স্টুডিওতে রয়েছে দেবারতী। শাড়ি নিয়ে হাজারো কথা আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি এই মুহূর্তে। যে শাড়ির কথায় এবার আসবো, সেই শাড়িও কিন্তু আমাদের সকলেরই খুব পছন্দের। লাল পাড় সাদা শাড়ি বললেই বিভিন্ন ধরনের তাঁতের শাড়ির পাশাপাশি যে শাড়িটি চোখের সামনে ভেসে ওঠে সেটি হচ্ছে গরোদের শাড়ি। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় এই শাড়ি মূলত উৎপাদিত হয়, একেবারেই হাতে বোনা শাড়ি। মির্জাপুরের তাঁতি মৃত্যুঞ্জয় সরকার এই বিখ্যাত বস্ত্রের উদ্ভাবক, এমনটাই কিন্তু বলছে আমাদের ইতিহাস। তাঁত শাড়িটি বেসিক্যালি তাঁতে বোনা শাড়ি বলেই কিন্তু এটিকে তাঁতের শাড়ি বলা হচ্ছে, কিন্তু আপনারা জানেন যে এর আলাদাই একটা টেক্সচার পাই আমরা সিল্কের ম্যাটেরিয়ালের। এই ধরনের তাঁতে বোনা শাড়ির আঁচল ও বুটির ক্ষেত্রে সুন্দর সূক্ষ্ম নকশা এবং সেই সাথে বুননের সময় শতভাগ খাঁটি রেশমের ব্যবহার, তার পাশাপাশি কাপড়ের পাতলা সূক্ষ্মতার জন্য এই শাড়ি বিখ্যাত। এবং সেই সাথে এই শাড়িও কিন্তু বলতে হয় যে পেয়ে গেছে আমাদের অন্যতম যে স্বীকৃতি অর্থাৎ জিআই ট্যাগ, সেটিও পেয়ে গেছে। আমাদের ভারতীয়রা বা বাঙালিরা ঘরে ঘরে পুজো আচ্চা করার সময় এই লাল পেড়ে সাদা একটা গরোদের শাড়ি অনেকেই কিন্তু পরতে পছন্দ করেন, এবং এই শাড়ি মানেই কোথাও যেন একটা পবিত্রতা, বিশুদ্ধতা বা মঙ্গলের প্রতীক। একই রকমভাবে যখন নতুন বউ বাড়িতে আসে

সেই বউকে বরণ করার জন্যেও অনেক সময় এই গরদের শাড়ি পরা হয়। তবে এই যে গরদ নামটা, এই নামকরণের পিছনেও কিন্তু একটা ইতিহাস রয়েছে। মালবেরি রেশমে সেরিসিন নামক এক ধরনের প্রাকৃতিক আঠা দেখা যায় এবং এই আঠা অপসারণ করার জন্য সোডা এবং জল দিয়ে এই সিল্কের সুতোগুলোকে জলে ফুটিয়ে সিদ্ধ করা হয়। তারপর অবশিষ্ট যে তরল থাকে সেখানে আঠা আঠা ব্যাপারটি থাকে। কাঁচা রেশমকে আঠা অপসারণের মাধ্যমে ব্যবহারের উপযোগী করার এই যে প্রক্রিয়া তাকে বলা হয় ডিগমিং, যা তাঁতিদের ভাষায় গদ হিসাবে পরিচিত। তাঁতিদের মতে বাংলায় এই গদ বা গাদ শব্দ থেকে গরদ নামের উৎপত্তি হয়েছে। এবং গরদ বলতে শুধুমাত্র যেই নামকরণের কথা বোঝায় তা তো আর নয়, গরদের শাড়ি বলতেই শাড়িটি যেন একটা আলাদা ধরন বা আলাদা একটা দৃশ্য নিয়ে আমাদের চোখে দৃশ্যমান হয় বা মনে দৃশ্যমান হয়। গরদের শাড়ি মানে এক ধরনের উজ্জ্বল, পবিত্র এবং পুজো বা এই ধরনের কোনো মানে মঙ্গল অনুষ্ঠানে পরার উপযুক্ত একটা শাড়ি আমাদের চোখের সামনে ভেসে ওঠে। এই ধরনের আরও একটি শাড়ি হচ্ছে তসরের শাড়ি। তসরের শাড়ির কথাও না বললেই নয়, পশ্চিমবঙ্গের তসর সিল্কের শাড়িগুলি হলো খাঁটি তসর সিল্ক শাড়িগুলির মধ্যে অন্যতম এবং মূলত বিভিন্ন ধরনের কাজ আমরা এই তসরের ওপর দেখতে পাই। বিশুদ্ধ তসরের ওপর ফ্লোরাল বডি ওয়ার্কের কাজ এই শাড়িগুলোকে যেন আলাদাই রূপে সুন্দর এবং মোহময় করে তুলেছে। প্রত্যেকের ওয়ার্ড্রোবে এই ধরনের কিছু ট্র্যাডিশনাল শাড়ি অবশ্যই কিন্তু সব দিদিরা, বন্ধুরা, আমাদের বৌদিরা তারা সকলেই কিন্তু রাখতে পছন্দ করেন। যেমন বালুচুরির কথায় ছিলাম, স্বর্ণচুরির কথায় ছিলাম, একই রকমভাবে ফুলিয়া বলুন, টাঙ্গাইল বলুন বা ধনেখালি বলুন, সেখানকার তাঁতের শাড়ির কথাতে ছিলাম। তার পাশাপাশি কাঁথা স্টিচ, তসর, গরদ, কত না শাড়ি, জামদানি, বেনারসি, সমস্ত কিছু মিলিয়ে আমাদের এই বাংলা বা ভারতবর্ষের শাড়ির সম্ভার কিন্তু অপার এবং অসীম। কাজেই সমস্ত কিছুর কথা যে এই পর্বে বলা সম্ভব হবে তা হয়তো নাও হতে পারে। আপনাদের অনেকেরই হয়তো মনে হতে পারে যে এই শাড়িগুলোর কথা তো বললো না দেবারতী, বা ওই শাড়িগুলোর কথা তো একটুও মনে করলো না। আসলে দেখুন, শাড়ি সবসময় ভীষণভাবে সুন্দর, তাই শাড়ির কথা বলতে গেলে এই সুন্দর সুন্দর স্মৃতিগুলোও আপনাদের সঙ্গে ভাগ করে নিতে বড় ইচ্ছে হয়। আর সমস্ত কিছু বলতে বলতে স্টুডিওর ঘড়ির কাঁটাও কিন্তু খুব দ্রুত গতিতে এগিয়ে যায়। আমরা সাহিত্যে শাড়ির প্রসঙ্গে আসব এমনটা কিন্তু আপনাদেরকে কথা দিয়েছিলাম। দেখি একটুখানি, আমরা যদি সাহিত্যের পাতায় চোখ রাখি তাহলে কি কি ধরনের শাড়ি আমরা এখানে দেখতে পাচ্ছি। বিভিন্ন ধরনের শাড়ি আমরা দেখতে পাব, যেমন ধরুন বিভিন্ন ধরনের শাড়ি বলাটা ভুল হলো, বিভিন্নভাবে শাড়ির বর্ণনা এসেছে সাহিত্যে এমনটা আমরা বলতে পারি। রবীন্দ্রনাথ ঠাকুরের কথাতে তো ছিলাম, কাজী নজরুল ইসলামের কথায় ছিলাম, শাড়ি নিয়ে আরও একটি কবিতা আমরা পড়েছি সেখানেও আপনারা দেখছেন শাড়ির কথা বলা হচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন ধরনের যে আমাদের লোকসাহিত্যগুলো রয়েছে বা বিভিন্ন লোকগানগুলো রয়েছে সেখানেও কিন্তু শাড়ির কথা বারংবার ফিরে ফিরে এসেছে। যেমন একটি লোকসঙ্গীতের কথায় যদি আসি, যুবতী কেন বা করো মন ভারী, পাবনা থাইহা আয়না দেব টাকা দামের মটরি। যুবক মাঝি তার অভিমানিনী যুবতী বউকে যে মটরি কিনে দিতে চেয়েছে সেই মটরি হলো আদতে পাবনা অঞ্চলের তাঁতে তৈরি হওয়া এক ধরনের বাহারি শাড়ি, যা বহুদিন পর জানতে পেরে আমরা, অর্থাৎ এই যে বিষয়বস্তুটা এটা জানতে পেরে কিন্তু আমরা সত্যিই যার পরনে আনন্দ পেয়েছি। যে এরকম ধরনের শাড়ির কথা যে কখনো ফিরে আসতে পারে সেটা তো সত্যিই আমরা ভাবিনি, তাই না? আর আজ আপনাদের সঙ্গে এই বিভিন্ন শাড়ির প্রসঙ্গ ভাগ করে নিতে গিয়ে আমি নিজে যে কতখানি সমৃদ্ধ হয়েছি তার কথা নাই বা বললাম। একই রকমভাবে বাঁশি কবিতার কথা বলেছিলাম, তারপর আরও বিভিন্ন ধরনের শাড়ির কথা মনে পড়ছে। যেমন যদি খুব ভুল না করে থাকি, হ্যাঁ, ধানীরঙা শাড়ির কথা তো বলেইছি আমরা, রবীন্দ্রনাথ ঠাকুরের যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবীর যে অংশ সেখানে তো আমরা বলেইছি ধানীরঙা শাড়ির কথা। এরকমভাবেই কবিগুরু কিন্তু বিভিন্ন ধরনের, তার যে নায়িকারা এসেছে তার সাহিত্যে, তাদেরকে বিভিন্ন ধরনের শাড়ির প্রসঙ্গ তিনি কিন্তু তার লেখায় বারংবার ফিরিয়ে এনেছেন। আসব সেই প্রসঙ্গে। যেমন এই প্রসঙ্গে একটা কবিতার কথা মনে পড়ছে, কবিগুরুর কথায় বলি, তিনি তার ছুটির আয়োজন কবিতায় লিখছেন যে মনে রেখো পাড়ের শাড়ি, মানে তাকে, মানে যে

ইয়াং ছেলেটি যে কলেজে পড়াশুনো করছে তাকে তার সদ্য বিবাহিত যে বধূ তাকে রীতিমতন একখানা ফর্দ করে পাঠিয়ে যে কী কী লাগবে, যেমন হালের লেখা উপন্যাস, তার পাশাপাশি মনে রেখো পাড়ের শাড়ি, সোনায় জড়ানো শাখা, দিল্লির কাজ করা লাল মখমলের চটি, অ্যান্টিক কাগজে ছাপা রেশমে বাঁধাই করা কবিতার বই ইত্যাদি ইত্যাদি। তো এখানে এই যে মনে রেখো পাড়ের শাড়ি কথাটি তিনি বলেছেন, হয়তোবা সত্যি সেই সময় বিশেষ কোনো পাড়ের এমন নাম ছিল যে পাড়ের নাম হয়তোবা মনে রেখো পাড়। একই রকমভাবে যদি আমরা বিভিন্ন ধরনের রবীন্দ্র সাহিত্যের পাতায় চোখ রাখি, যেমন স্ত্রীর পত্র, সেখানে মৃণালের শাড়ি পরার ধরনটি কিন্তু কবিগুরু একরকমভাবে দেখিয়েছেন। আবার যখন আমরা চারুলতায় আসছি, নষ্টনীড়ের কথাই বলছি, চারুলতাতে যখন আমরা আসছি সেখানে আবার তিনি আরেক রকম শাড়ির হয়তোবা বর্ণনা দিচ্ছেন। আবার যদি ঘরে বাইরের কথায় আসি, ঘরে বাইরের বিমলা, তার শাড়ি পরার ধরন সেও কিন্তু আরেক রকম ছিল। তার পাশাপাশি ধরুন শেষের কবিতার কথা, যেটা তো বলতেই হয়, শেষের কবিতার ক্ষেত্রে আমি এই কোটেশনটা না পড়ে আপনাদেরকে মানে ছাড়তে পারছি না, যেখানে শেষের কবিতার যে অংশটিতে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে, মানে রবীন্দ্রনাথ ঠাকুর তো বলছেন না, অমিতের যে মুখে যে বাক্যটি রয়েছে সেখানে কিন্তু তিনি লাবণ্যর শাড়ির স্টাইলটা নিয়ে বলছেন। এবং লাবণ্যর শাড়ির স্টাইল নিয়ে বলতে গেলে সেখানে যেটা না বললেই নয়, সেটা একটা অদ্ভুত সুন্দর বা অদ্ভুত একটা স্নিগ্ধতার কথা কিন্তু সেখানে বলছে। সেই লাইনটা একটুখানি পড়ি। লাবণ্যর সঙ্গে অমিতর দেখা হয়েছিল শিলং শহরের পাহাড়ি পথে, দুজনের গাড়ির মুখোমুখি সংঘাত সেই সময়টাতে, এবং গাড়িতে যে ধাক্কা লাগায় গাড়ি থেকে নেমে আসে লাবণ্য, আর দুর্লভ অবসরে অমিত তাকে দেখে। লাবণ্যের পরনে ছিল সরু পাড় দেওয়া সাদা আলোয়ানের শাড়ি, সেই আলোয়ানেরই জ্যাকেট, পায়ে সাদা চামড়ার দেশি ছাঁদের জুতো। এমনটাই কিন্তু লিখছেন কবিগুরু, এবং খুব সুন্দর করে তার বর্ণনা দিচ্ছেন, যেখানে সেই শেষের কবিতার অন্য যে চরিত্রগুলো, যেমন ধরুন কেটি বা সিসি লিসি, তাঁদের কথাই কিন্তু আবার শাড়ি পরার অন্যরকম ধরন বা সাজ পোশাকের অন্যরকম ধরন চলে এসেছে। তো এখানে রবীন্দ্র সাহিত্য বা রবীন্দ্র সাহিত্যের শাড়ির কথা বলতে গিয়ে আরও একটা কথা না বললেই নয়, অমিত রায় আরও একটা জায়গায় বলছেন যে ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী। আমরা যারা বাঙালিরা, এবং শুধু বাঙালিরা নয়, আরও ভারতবর্ষের যে সমস্ত প্রদেশে শাড়ি পরার প্রচলন রয়েছে, তা সে যে স্টাইলেই হোক না কেন, সেখানে প্রত্যেকেই কিন্তু বোধহয় আমরা এই কথাগুলোকেই বারংবার ফিরে ফিরে দেখি যে এটা একটা আলাদা স্টাইল, এটা একটা আলাদা সৌন্দর্য, তাই না? এবং শুধু রবীন্দ্র সাহিত্য নয়, যদি আমরা চর্যাপদের কথাতে আসি, সেখানেও কিন্তু বিভিন্নভাবে শাড়ির কথা এবং তাঁতিদের কথার উল্লেখ, সেই অর্থে আমরা খুব যে বেশি দেখতে পাচ্ছি তেমনটা নয়, কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বৈষ্ণব পদাবলীর ক্ষেত্রে, চণ্ডীদাস বিরচিত বৈষ্ণব পদাবলীতে, যেখানে নীল শাড়ি পরা রাধার কথা বলা হয়েছে, সদ্যস্নাত রাধা নীল শাড়ি পরে বাড়ির দিকে চলেছেন, এমন দৃশ্যের কথায় আবেগমথিত হয়ে কৃষ্ণ বলে উঠছেন, চলে নীল শাড়ি নিঙাড়ি নিঙাড়ি পরাণ সহিত মোর, এরকমভাবে কিন্তু লিখছেন। আবার একই রকমভাবে কবিকঙ্কন মুকুন্দরাম তার চণ্ডীমঙ্গল কাব্যে যে বিয়ের অনুষ্ঠানের ছবি আঁকছেন, সেখানেও কিন্তু পাটের শাড়ির প্রসঙ্গ এসেছে। সেখানে তিনি লিখছেন, কেহ নেত কেহ শ্বেত কেহ পাট শাড়ি, চন্দন কুসুমে কেহ বাটা ভরা করি। পাটের তন্তু দিয়ে সেই সময়ে শাড়ি তৈরি করা সম্ভব ছিল কি না, এই কথাটা আমার বহুবার মনে হয়েছে, কারণ পাটের শাড়ি কথাটা আমি আরও বেশ কিছু জায়গায় পেয়েছি। যদি খুব ভুল না করে থাকি, ক্ষীরের পুতুল গল্পেও বোধহয় রয়েছিল, যেখানে মানে সেই রাজপুত্র যখন বিয়ে করে বউ নিয়ে আসছেন, তখন দুয়োরানী পাটের শাড়ি পরে বরণ করছেন, এরকম একটা কথা আমরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাই। তবে পাটের শাড়ি সে সময় সম্ভব ছিল কি অসম্ভব ছিল সেটা আমি জানি না, কিন্তু বর্তমানে সম্ভব, পাট দিয়ে বা পাটের ফাইবার দিয়ে কিন্তু শাড়ি অবশ্যই তৈরি হচ্ছে। আচ্ছা, এই যে রাধার কথা বললাম, নীল শাড়ির কথা বললাম, তাহলে এরকম একটা গান না শুনলে কী করে হয়? বুঝতেই পাচ্ছেন কোন গানের কথা বলছি, রইল সে গান আপনাদের সকলের জন্য।

এই গান শুনতে শুনতে আমাদের স্টুডিওর ঘড়ির কাঁটা কিন্তু বলছে সময়টা প্রায় শেষ। আর এই প্রসঙ্গে, অর্থাৎ সাহিত্যের শাড়ির প্রসঙ্গে, আমাদের ছোটবেলায় পড়া একটা গল্পের কথা বলতেই হয়, মদন তাঁতির গল্প, অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প শিল্পী। সেখানে যে তাঁতি সম্প্রদায়ের কথা বর্ণনা করা হয়েছিল, তাদের নিদারুণ দুঃখ দুর্দশার কথা বর্ণনা করা হয়েছিল, সেই কথাও মনে পড়ে যায়। আর এই শাড়ির কথাতে আসতে আসতে আরও একটি গল্পের কথা মনে পড়ছে, যেখানে মনোহর বসাক তার উপন্যাস নীলাম্বরীর নকশাতেও লিখছেন যে বুটিদার নীলাম্বরীর শাড়ি বানিয়ে জেলার তাঁত শিল্পী প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছিল। এরকম বিভিন্ন ধরনের উপন্যাস, বিভিন্ন ধরনের সাহিত্যের পাতায় আমাদের শাড়ির কথা, শাড়ির গল্প তা কিন্তু থেকেই যায়। একই রকমভাবে যেমন যতদিন বেঁচে আছি রূপসী বাংলার এই কবিতায় জীবনানন্দ দাশের লেখা, সেখানেও তিনি বলছেন নকশা পেড়ে শাড়ির কথা। কোথাও আবার কবি জসিমউদ্দিন লিখছেন যে জামদানি শাড়ির কথা। বিভিন্ন রকম শাড়ি, বিভিন্ন রকম শাড়ির নকশা সব মিলিয়ে আজ কথা বলতে বলতে নিজেও যেন কোথাও একটু নস্টালজিক হয়ে পড়ছি, যে এত শাড়ির কথা, এত শাড়ির মায়া, এত শাড়ির বুননের যে সৌন্দর্য, ঐতিহ্য, সবটাই একটা ওই বারো হাত শাড়ির মধ্যে কী করে যে লুকিয়ে থাকে, সত্যি সেটা যারা আমরা শাড়ি পড়তে ভালোবাসি তারা যতখানি বুঝবো, বা যারা শাড়ি দেখতে ভালোবাসেন তারা যতখানি বুঝবেন, পৃথিবীর অন্য প্রদেশে যারা শাড়ি পরেন না তারা বোধহয় সেভাবে বুঝবেন না। শাড়ির ইতিহাস, শাড়ির গল্প, সাহিত্যের শাড়ি, সমস্ত কিছু নিয়ে বলতে বলতে যে কথাটা এবার বলে শেষ করব আজকের মতন, সেটা হচ্ছে যদি আমরা শাড়ি শব্দটায় আসি তাহলে বলতে পারি শাড়ি শব্দটি এসেছে সংস্কৃত শাটি শব্দ থেকে। যদিও এ ব্যাপারে ইতিহাসবিদরা যে খুব নিশ্চিত তা কিন্তু নয়, এবং আমাদের যদি ভারতীয় ঐতিহ্যে পোশাকের বৈচিত্র্যগুলোকে আমরা লক্ষ্য করি, বর্তমান যে ধরনের শাড়ি বাংলায় চলছে সেটা কিন্তু ঠাকুরবাড়ি থেকেই এসেছিল, এটাও আপনারা সকলেই জানেন। কিন্তু একই রকমভাবে যদি আমরা পুরনো দিনে একটু ফিরে যাই, যেমন কুমার সম্ভব কাব্য, বা ধরুন গুপ্ত আমলের যে অজন্তা ইলোরার গুহাচিত্র, সেই সমস্ত জায়গাতে কিন্তু আমরা শাড়ির, বলা যেতে পারে শাড়ির এই রূপটা দেখতে পাচ্ছি না, কিন্তু শাড়ির মতন বস্ত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একই রকমভাবে যদি আমরা বিভিন্ন জায়গার শাড়ির কথা বলি, বিভিন্ন ধরনের শাড়ির কথা বলি, তাহলে কত না জানি শাড়ির কথা বলবো, বলতে হয়, যেমন সাউথ কটনের কথা বলতে হয়, বা দক্ষিণ ভারতের আরও যে বিভিন্ন ধরনের শাড়ি, কাঞ্চিপুরম শাড়ির কথা বলতে হয়, আসামে গেলে আসাম সিল্কের কথা বলতে হয়, বা ধরুন মণিপুরী কটনের কথা বলতে হয়, কত

আবারও নিশ্চয়ই অন্য কোনো দিন আপনাদের সঙ্গে এই শাড়ি নিয়ে নানান কথা হবে। তবে হ্যাঁ, শাড়ি নিয়ে, শাড়ি পরার ধরন নিয়ে, মারাঠি স্টাইলে শাড়ি বা সামনে আঁচল দিয়ে শাড়ি, ধুতির মতন করে পরা শাড়ি, বাঙালিদের স্টাইলে পরা শাড়ি, আটপৌরে করে পরা শাড়ি, এই সমস্ত কিছু বলতে বলতে যে বিষয়টা না বললেই নয় সেটা হচ্ছে, অবশ্যই আমরা সকলেই শাড়ি যারা ভালোবাসি, শাড়ি যারা পরতে বা কাউকে উপহার দিতে ভালোবাসি, তারা যেন শাড়ির মায়ায় আরও কিছুদিন থাকি এবং সুন্দর সুন্দর শাড়ি পরি, সাজগোজ করি, আমার আপনার আমাদের সকলের মন ভালো করে উঠি, বাংলার শাড়ি ছড়িয়ে পড়ুক সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে, শুধু বাংলার শাড়ি নয়, আমাদের ভারতবর্ষের শাড়ি ছড়িয়ে পড়ুক আমাদের এই পৃথিবীর বিভিন্ন কোনায় কোনায়। এমনটাই স্বপ্ন বা এমনটাই ইচ্ছা বা এমনটাই মনোবাঞ্ছা আমার তো অন্তরে ভীষণভাবে ঘুরে ঘুরে আসছে। আর আজকে যে গান শুনতে শুনতে আজকের মতো স্টুডিও থেকে বিদায় নেব, আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে গাওয়া একটি গান, আর এই গান শুনতে শুনতে আজকের মতন তো ঘড়ির কাঁটাও বলছে যে সময়টা শেষ। শাড়ি নিয়ে অনেক কথা হলো, অনেক কথা হলো না, এবং সেই সাথে আমাদের যারা শ্রোতা বন্ধুদের মধ্যে দাদারা রয়েছেন তাঁদের কিন্তু একটা আবদারও দেখলাম যে এদেরও তুই শুধু শাড়ি নিয়ে কেন, ছেলেদের পোশাক নিয়েও কি কোনোদিন অনুষ্ঠান করা সম্ভব হতে পারে? নিশ্চয়ই হতে পারে, নিশ্চয়ই আমরা ভাববো, নিশ্চয়ই আমরা চেষ্টা করব, এবং ছেলেদের পোশাকের যে বৈচিত্র্য সেই সমস্ত কিছু নিয়েও কোনো না কোনো দিন কথা হবে। তবে যাওয়ার আগে বলি, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই অবশ্যই শাড়ি পরুন, শাড়ি পরান, উপহার দিন শাড়ি, শাড়ি নিয়ে নানান কথা, নানান স্মৃতিচারণা সব কিছু তো আমরা আজ আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। এবং এই রে শেষ পর্বে একটু মেসেজ চলে এসেছে, চটপট একটু পড়ে নিই। শিপ্রা কাড়ার মল্লিকপাড়া লেন বিটোর হাওড়া 4 থেকে লিখছেন, আমি ক্লাস 9 থেকে শাড়ি পরা শুরু করি, স্কুলে শাড়ি পরতে হতো, তাই বাবা বাড়িতেও বলতো এবার থেকে শাড়িই পরতে হবে, সেই থেকে আজও শাড়ি পরেই আমি চলেছি। আর আমিও যে কখন শাড়িকে ভালোবেসে ফেললাম জানি না, আগে খুব তাঁতের শাড়ি ব্যবহার করতাম এবং আমার হাজব্যান্ডও তাঁতের শাড়ি পছন্দ করতো, কিন্তু আজ ব্যবহারের সুবিধার জন্য সিল্কের নানা শাড়ি পরি। আমার বালুচরি শাড়ি আমার হাজব্যান্ড আমাকে একটি কিনে দিয়েছিল আজ বেশ কিছু দিনের কথা, তিনি লিখছেন যে সেই শাড়িটি বাক্সবন্দি হয়ে আলমারিতে পড়ে আছে, আর পরতে ভালো লাগে না। দিদি আপনাকে বলি, আপনার প্রিয় মানুষটি যখন আপনাকে ভালোবেসে এই শাড়ি উপহার দিয়েছিল, তখন অবশ্যই আপনি সেই শাড়ি মাঝে মধ্যে বের করে পরুন, একটু হাত বুলুন, মনে হবে সেই মানুষটিকে যেন আপনি ছুঁয়ে রয়েছেন। স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে সময়টা একেবারেই শেষ, তাই আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান শুনতে শুনতে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলার ক্যানভাস বা অন্য কোনো দিন আবারও আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে, ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান। এরপর পরপর কয়েকটি গান শুনবেন শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

রানার গ্রামের ডাকর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম।

আধুনিক গানের অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। পরবর্তী শিল্পী আশা ভোসলে, শিল্পীর কণ্ঠে শুনবেন পরপর কয়েকটি বাংলা আধুনিক গান।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক বাংলা গানের অনুষ্ঠান। এখন পরপর কয়েকটি গান শুনবেন শিল্পী অঞ্জন দত্তের কণ্ঠে। শুনছেন আধুনিক বাংলা গানের অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, শিল্পী অরিজিৎ সিংয়ের কণ্ঠে কয়েকটি বাংলা ছবি থেকে পরপর গান শুনবেন। প্রথম ছবি বিয়ে বিভ্রাট, শিল্পী অরিজিৎ সিং।

শিল্পী অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে শুনবেন পরবর্তী গানটি, ছবির নাম দশম অবতার।

একই দুজন শিল্পীর কণ্ঠে পরবর্তী গানটি শুনবেন এই আমি রেণু ছবি থেকে। অনুষ্ঠান শুনছেন DTH বাংলা পরিষেবায়।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন শিল্পী নচিকেতা চক্রবর্তী কণ্ঠে শুনবেন বাংলা ছায়াছবির কয়েকটি

বাংলা ছায়াছবি গানের অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে, সহশিল্পী শ্রেয়া ঘোষাল, ছবির নাম টনিক।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন DTH বাংলা পরিষেবায়। এখন নানা রঙের গানের অনুষ্ঠান। প্রথম শিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায়।

শুনছেন নানা রঙের গানের অনুষ্ঠান। এবারে পরপর কয়েকটি লোকগীতি শুনবেন শিল্পী স্বাগত দের কণ্ঠে।

পরবর্তী গানটি শুনবেন শিল্পী মোহাম্মদ রফি, ভূপিন্দর সিং, আরতি মুখোপাধ্যায় এবং অমিত কুমারের কণ্ঠে। অনুষ্ঠান শুনছেন DTH বাংলা পরিষেবায়।

প্রভাতী অনুষ্ঠানে শুনছিলেন খেয়াল, শিল্পী অম্বরীশ দাস, রাগ দেশি টোড়ি। শিল্পীর সঙ্গে তবলা সঙ্গতে ছিলেন পণ্ডিত দেবাশিস সরকার, হারমোনিয়ামে অমিতাভ ভট্টাচার্য। এবার শুনবেন সন্তুর বাদন, শিল্পী অখিল রায়, রাগ আহির ভৈরব।

অখিল রায়। রাগ আহির ভৈরব। শিল্পীর সাথে তবলা সঙ্গতে ছিলেন প্রশান্ত দে রায়। ঘড়িতে টিকটিক করে সময় এগিয়ে চলেছে 4:57 হয়ে 48 সেকেন্ড। এখনো কিছুটা সময় বাকি, আপনার প্রিয় অনুষ্ঠান চিরন্তনী আসবে সে সময়টুকুর পরে। আর আমরা এই মুহূর্তটুকু ভরে তুলি শুরু মূর্ছনায়।

0: মানে বাজুক অনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী, নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 23 আগস্ট, রবিবারের চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতোই জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে। আর আজকের চিরন্তনীতে আসলে আগামীকালের একজনের জন্য আজকে চিরন্তনে নিবেদন করব। কেন বলবো তো সে কথা একটু একটু করে পুরোটাই বলবো।

একের পর এক প্রাণ তারা আত্মবলিদান দিয়েছিলেন। আজ সেই মানুষগুলোর অবদানেই আমরা আজ স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। তাঁদের জন্য উৎসর্গীকৃত আজকের প্রজন্ম, তাই তো হওয়া উচিত। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এক বিরাট ইতিহাস। সেখানে বহু মানুষ তাদের সাহস, আত্মত্যাগ আর দেশপ্রেমের মাধ্যমে নিজ নিজ স্থান অধিকার করেছেন। তাদের মধ্যে অন্যতমা বীণা দাস, বাংলার এক সাহসী বিপ্লবী এবং স্বাধীনতা সংগ্রামী। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তাঁর প্রতিবাদ, তাঁর কারাবরণ এবং পরবর্তী রাজনৈতিক কর্মকাণ্ড আর সমাজ সেবামূলক জীবন তাকে এক স্মরণীয় ব্যক্তিত্বে পরিণত করেছে। আর 24 আগস্ট অর্থাৎ আগামীকাল, যদিও বছর বদলে যায়, দিন ফিরে ফিরে আসে, তারিখ ফিরে ফিরে আসে, শুধু সালটাই যায় পাল্টে। 24 আগস্ট 1911 এই দিনে এসেছিলেন বীণা দাস এই পৃথিবীতে। নদিয়ার কৃষ্ণনগরে বেণী মাধব দাস একজন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজচিন্তক এবং ব্রাহ্ম সমাজের সঙ্গে যুক্ত এক ব্যক্তিত্ব। তার কোলে এলেন 24 আগস্ট বীণা দাস। আজকে চিরন্তনী তাকে স্মরণ করে আর এভাবেই তার জন্মদিন পালন করে আমরা নিবেদন করছি আজকে চিরন্তনী।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম হেমন্ত মুখোপাধ্যায়ের গলায় এই গানটি, তাই তো মা মানেই তো দেশমাতৃকা, আর তার কোল, তার আশ্রয়, তার সমস্ত দেশবাসীর কাছে এক পরম আশ্রয়। আর সেখানেই সে দেশমাতৃকা যখন পরাধীন থাকে, তখন বাকি সমস্ত কিছু তুচ্ছ হয়ে যায়। আর সেই জন্যেই নিজের নিজের প্রাণ তুচ্ছ করে এগিয়ে এসেছিলেন তার সন্তানেরা। আজ তাই দেশমাতৃকা স্বাধীন, তার আজকের প্রজন্ম স্বাধীন, তাদের সে আত্মবলিদান আমরা ভুলি কি করে? আজ বীণা দাসের কথা বলছি। আসলে আগামীকাল তো সোমবার, চিরন্তনী তো নয়, তাই আজই বরং তার স্মৃতিকথায়, ছোটবেলার কথায়, তার কর্মকাণ্ডে আজ তাকে আমরা স্মরণ করি এবং তার জন্মদিন পালন করি। এইভাবে কেমন? বাবা বেণী মাধব দাস, তার কথা তো বললাম, আর বীণা দাসের দিদি কল্যাণী দাস, ও স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, ও একজন বিপ্লবী। ছোট্ট থেকেই বীণা দেখছে তার বাড়িতে একটা দেশের রাজনৈতিক সচেতনতার পরিবেশ, ব্রিটিশ শাসনের নানান অত্যাচার সম্পর্কে ওই ছোট থেকেই সে নানান কথা শুনেছে। এবং শুধু তাই নয়, বীণা দাসের মা, তিনিও ছিলেন যথেষ্ট সচেতন একজন মানুষ। তিনি নানান রকমের সমাজ কল্যাণমূলক কাজে নিজেকে যুক্ত রাখতেন, আরও অনেককে যুক্ত করেছেন। অনেক ছোট ছোট গল্প, ছোট ছোট ঘটনা আছে, একটু বলার চেষ্টা করি। কিছুই বলা হবে না, সবটা তো নয়ই, এত বড় একটা জীবন, তাকে কখনো এইটুকুনি সময় ধরা যায়? যাই হোক, কলকাতায় যখন পড়াশুনো করছেন বীণা, তখন ছাত্রছাত্রীদের সঙ্গে নানান রকম দেশপ্রেমমূলক কর্মকাণ্ডে যুক্ত হয়ে যান। ছাত্রী সংঘের সঙ্গে যুক্ত হন। এই সংগঠনটি নারী শিক্ষার্থী আর তরুণীদের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 1988-এর ওই সাইমন কমিশন বিরোধী আন্দোলন তার রাজনৈতিক চেতনার বিকাশে বিশেষ প্রভাব ফেলে। তার আত্মজীবনী শৃঙ্খল ঝঙ্কার, যার কথা একটু পরে বলছি। তিনি ছাত্রজীবনে বিভিন্ন অভিজ্ঞতা এবং কী করে, মানে কীভাবে ধীরে ধীরে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে গভীরভাবে যুক্ত হয়ে পড়েন, নিজেই তার বিবরণ দিয়েছেন। বীণা দাসের জীবনের সবথেকে আলোচিত ঘটনা ঘটল ফেব্রুয়ারির 1932 সালে। 6 ফেব্রুয়ারি 1932-এ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন চলাকালীন বীণা দাস একটা সাংঘাতিক কাণ্ড করে ফেললেন। আসলে সেদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান, তো বাংলা তৎকালীন গভর্নর স্যার স্ট্যানলি জ্যাকসন, তিনি উপস্থিত। বীণাও সেই অনুষ্ঠানে তার ডিগ্রি গ্রহণ করার অনুষ্ঠানে উপস্থিত। এই অনুষ্ঠানে তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদের একটা দুঃসাহসিক পদক্ষেপ নিয়ে ফেললেন। সমাবর্তন চলাকালীন বীণা দাস মঞ্চের খুব কাছে চলে গেলেন এবং গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি চালালেন। গভর্নর অল্পের জন্য বেঁচে যান, মানে তিনি কিছু আন্দাজ করেই মাথা নিচু করে বসে পড়েছিলেন স্টেজের উপর, যার ফলে তিনি বেঁচে যান। কিন্তু তিনি সঙ্গে সঙ্গেই তার সমস্ত নিরাপত্তা

দায়িত্বে যারা ছিল তারা ওকে ধরে ফেলে বিনাকে, এবং বিনা গ্রেপ্তার হলেন। গভর্নর তো বেঁচে গেলেন, কিন্তু এই ঘটনার জন্য বিনা শুধু গ্রেপ্তার হলেন না, বিচারের মুখোমুখি হলেন। তাকে 9 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হলো। এই ঘটনাটি সেই সময়কার ভারত এবং বিদেশের সংবাদ মাধ্যমেও একেবারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। বিনা দাসের নিজের বক্তব্যে, মানে ও যখন পরে বলেন যে কাজের পিছনে ব্যক্তিগত বিদ্বেষে চেয়েছিল দেশের স্বাধীনতার আকাঙ্ক্ষা, এটাই ছিল প্রধান। বিনা দাসের বিচার পর্ব এবং কারাজীবনের অভিজ্ঞতা পরবর্তীকালে তার আত্মজীবনীতে আমরা পাই। দীর্ঘ কঠিন অধ্যায় ছিল এই জীবন, বিভিন্ন কারাগারে তাকে থাকতে হয়েছিল, আর ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের দমননীতি সেই সময় তিনি প্রত্যক্ষ করেন। কারাগারে জীবন, সহবন্দীদের সঙ্গে সম্পর্ক, স্বাধীনতার জন্য সংগ্রামরত নারীদের মানসিক দৃঢ়তা, এই সমস্ত কথা উঠে এসেছে সেখানে। 1939 সালে কারাগার থেকে তিনি মুক্তি পেলেন। না, মুক্তির পরও কিন্তু তার সংগ্রাম থেমে যায়নি। কারামুক্তির পরই বিনা জাতীয় রাজনীতিতে আরও সক্রিয় হয়ে উঠলেন এবং 1942-এর ভারত ছাড়ো আন্দোলনেও অংশগ্রহণ করলেন। এর ফলে আবারও তাকে গ্রেপ্তার করা হল। 1942 থেকে 1945, এই সময় পর্যন্ত তিনি কারাবন্দী ছিলেন। এরপরে তিনি বঙ্গীয় প্রাদেশিক আইনসভায় 1946 থেকে 1947 সাল পর্যন্ত, আর 1947 থেকে 1951 সাল পর্যন্ত বিধানসভার সদস্য ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভায়। স্বাধীনতার পরও তিনি সমাজ ও মানুষের কল্যাণে যুক্ত হন। তার জীবনের অন্যতম বৈশিষ্ট্য ছিল স্বাধীনতাকে কেবল রাজনৈতিক স্বাধীনতা হিসেবে না দেখে সাধারণ মানুষের জীবন আর সমাজের উন্নতির সঙ্গে যুক্ত করে দেখা। এবং জানেন, এই কথাগুলো বলতে গিয়ে মনে হচ্ছে একজন মানুষ যিনি স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন, তিনি পরাধীন দেশ থেকে স্বাধীন দেশ হতে দেখেছেন, তিনি একজন স্বাধীন মানুষ, স্বাধীন নাগরিক হিসেবে বাঁচবার সুযোগ পাচ্ছেন। কত বড় প্রাপ্তি, তাই না? আমরা হয়তো ইতিহাসের পাতায় এই মানুষগুলোকে দেখি, তাদের জীবনী পড়ি, কিন্তু তার সেই অনুভব, তার সেই প্রচণ্ড, যাকে আমরা বলি রিয়েলাইজেশন, তা কি সত্যি সম্ভব আমাদের পক্ষে অনুমান করা? আর তাই সেই ভাবনা থেকেই আজকের দিনটি, বিনা দাসের জন্মদিন পালন উপলক্ষে আজকে চিরন্তনীকে নিবেদন করলাম।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম কল্যাণী কাজীর কণ্ঠে নমো নমো বাংলাদেশ মম গানটি। একটু আগে বলছিলাম আজ বিপ্লবী বীণা দাসকে নিয়ে তো কথা বলছি, ওর লেখা যে আত্মজীবনী শৃঙ্খল ঝংকার, সেখান থেকে ও ছোটবেলার কথা একটু জানব। আসলে জানেন, সবসময় মনে হয় আমরা তো বড় হয়ে প্রচুর মানুষের কর্মকাণ্ড নিয়ে কথা বলি, তিনি যখন বিশেষ কিছু কাজ করেন তাই নিয়ে ইতিহাস হয়ে যায়, সেসব আমরা আলোচনা করি, কিন্তু এই মানুষটি এইরকম সাহসী হয়ে ওঠার পিছনে মূল বিষয় থাকে তার শৈশব, তার পারিবারিক ক্ষেত্র, পারিবারিক জীবন। এটাই কিন্তু তাকে একজন সাহসী মানুষ, একজন বিশেষ মানুষ করে তোলে। আজ বীণা দাসের সেই ছোট্টবেলার কথাগুলো একটু শুনব, জানব, অনেকেই জানেন নিশ্চয়ই, আরেকবার স্মরণ করব। বলছেন বীণা দাস, আমার ছেলেবেলাটা ছিল একান্তই গৃহগত, বাবা মার কোলে অতিরিক্ত আদর দিয়ে ঘেরা, ভাই বোনদের মধ্যে আমি সকলেরই ছোট, খালি একটিমাত্র ভাই আমার 8 বছর পরে জন্মায়, সেজন্য ছোটর আদর আমি অনেক দিন ভোগ করে নিয়েছি, আর তার ফলেই খুব আবদারে আর জেদি ছিলাম। রাগ হলে দিদিদের চুল নাকি এমনই টেনে ধরতাম যে কিছুতেই হাত থেকে ছাড়ানো যেত না। বলছেন এসব অবশ্য আমার মনে নেই, তবে আবদার করে পা ছড়িয়ে কেবলই যে কাঁদতে বসতাম সেইটা মনে পড়ে। মা ভোলাতে না পেরে হাল ছেড়ে দিতেন, মা শ্রীমতী সরলা দাস, তার কথাও মাঝে মাঝেই আসবে, একটু পরে বলছি। তো তিনি যখন হাল ছেড়ে দিতেন তখন বাবা বাড়ি ফিরে এসে, মানে বেণী মাধব দাস, তিনি বাড়ি ফিরে এসে কোলে তুলে নিয়ে বীণাকে, ছোট্ট বীণাকে তুলে ধরে উঁচু করে ধরে বলতেন, দেখি দেখি ম্যাজিক, এই তো কত বড় হয়ে গেলি তুই, আমার চেয়েও বড়। ব্যাস সঙ্গে সঙ্গে আমি হেসে উঠতাম। শেষে এটা যেন অনেকটা অভ্যাসের মতো দাঁড়িয়ে গিয়েছিল, কান্না আরম্ভ হলেই মনে হতো না বাবা না আসা পর্যন্ত কিছুতেই থামব না। এই হচ্ছে একজন বড় মানুষের ছোট্টবেলার স্মৃতি। বলছেন ছোটবেলায় বন্ধু বান্ধব বা সমবয়সীদের সঙ্গে খুব বেশি খেলাধুলো করতাম না, তার চেয়ে ভালোবাসতাম মার কোলে বসে গল্প শুনতে আর নিজে গল্প করতে। এই গল্প করাটা আমার এমনই অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল যে যেখানে যা কিছু হতো বাড়ি ফিরে এসেই মার কাছে বলা চাই চাই। আর মায়ের মতো অমন ভালো শ্রোতা আমি আর কোনো দিন পাইনি। তিনি বলছেন ছোট্টবেলায় দিদির, একটু আগে বলছিলাম কল্যাণী দাস, তার কাছে কবিতা শোনা আর কবিতা শেখা, রবীন্দ্রনাথের শিশুর অনেকগুলো কবিতা খুব ছোট্টবেলায় দিদি আমায় মুখস্থ করিয়েছিল, অনেক জায়গায় সেগুলি আমাকে দিয়ে বলানো হতো। দিদিদের স্কুল কলেজের কোনো কোনো অনুষ্ঠানে আমাকে সাজিয়ে গুজিয়ে নিয়ে যাওয়া হতো কবিতা বলার জন্য, যখন সেসব কবিতা নাকি খুব মানে বুঝতাম না কিছুই না,

কিন্তু কবিতাগুলো নাকি খুব ভালো বলতাম, সেই কারণে সবসময় আমার একটা ডাক পড়ত। কবিতার রস যেদিন প্রথম পাই সেদিনের কথাটা খুব মনে আছে। একদিন বর্ষার দিনে বাইরে বৃষ্টি পড়ছে, ঘরে জানলার ধারে একটা টেবিলের উপর বসে দিদি আমাকে শিশু থেকে নদী কবিতাটা আবৃত্তি করে শোনাচ্ছে। দিদির মুখের দিকে তাকিয়ে তন্ময় হয়ে কবিতাটা শুনছি। অদ্ভুত, সম্পূর্ণ নতুন ধরনের একটা অনুভূতি হচ্ছে, কেমন যেন অন্যরকম অন্যরকম লাগছে। সেদিন বৃষ্টির দিন, দিদির গলার স্বর, কবিতার ছন্দ, সবকিছু মিলে কেমন যেন একটা অন্যরকম অনুভূতি হলো। এই তো ছেলেবেলা, এই তো আস্তে আস্তে জ্ঞান লাভ করা। বিনা বলছেন, ছোট্টবেলায় আমার লেখাপড়া শুরু বাবা মার কাছে। অনেকদিন পর্যন্ত স্কুলে না দিয়ে বাড়িতে নিজেরাই পড়াশুনো শেখাতে তারা ভালোবাসতেন দুজনেই। ছোট্টবেলায় লেখাপড়া শেখাটা কেমন যেন হাসি খেলা এর মধ্যে দিয়েই হয়ে যেত। মা কুটনো করতেন আর আমি পাশে ফার্স্ট বুক নিয়ে পড়তে বসতাম। বাংলা ইংরেজি শিখতে কিছুই কষ্ট হয়নি, কিন্তু বাবা যখন রাতে মুখে মুখে নামতা শেখাতে শুরু করলেন আদর করে, তখনই যেন চোখে একরাশ ঘুম আর কান্না ভিড় করে আসত। বুঝে গেল, অঙ্ক ওনার মোটেই প্রিয় সাবজেক্ট ছিল না। তারপরে বাবা সব ভাই বোনদের একসঙ্গে বসিয়ে, মানে বাবা মা সব ভাই বোনের একসঙ্গে বসে, বাবা তখন ডিএল রায়ের নাটক শাহজাহান, বিশ্ব এই নাটকগুলো পড়ে পড়ে শোনাতেন। সেখান থেকে উনি বলছেন বীর রস, করুণ রস, এই দুয়ের সঙ্গে আমার তখনই প্রথম পরিচয়। তখন বিভিন্ন নাটকেও তিনি অংশগ্রহণ করেছেন এবং সেই সব নাটকগুলোতে নাকি তিনি বেশ ভালো অভিনয় করেছেন। তার অবশ্য মনে হতো না, বাকি সবাই বলতেন। আর বেসিক্যালি ছিলেন উনি ইন্ট্রোভার্ট এবং যত বড় হতে শুরু করলেন তখনই কিন্তু তিনি আস্তে আস্তে আস্তে আস্তে অনেকের সঙ্গে, বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশার চাইতেও বইপত্র নিয়ে থাকতে বেশি ভালোবাসতেন। মায়ের কথা বলছেন, মা সরলা দেবী, নানান রকম সামাজিক কাজে মার দারুণ আগ্রহ। মেয়েদের মধ্যে সমিতি তৈরি করা, তার মারফত গরিব মেয়েরা লেখাপড়া শেখানো বা সেলাই শেখানো, এইসব নানান কাজ তিনি করতেন। সংসারের সব কাজের উপরেও এই সমস্ত কাজ মায়ের সব সময় থাকত, এই জন্য তার কোনোদিন সময়ের অভাব হয়নি। দুস্থ মেয়েদের জন্য একটা আশ্রমে তিনি গড়ে যান। এই আশ্রমের জন্য কত প্রতিকূলতা, কত বাধা আর কত যে অভাব তাকে সইতে হয়েছে তার কোনো ইয়ত্তা ছিল না। কিন্তু না, কোনোদিন তার জন্য তিনি মাকে কখনো বিচলিত বা সংকল্প ভ্রষ্ট হতে দেখেননি। এই তো হচ্ছে সেই শৈশব, যে শৈশবের মধ্যে দিয়ে তৈরি হয় একজন সাহসী মানুষ, একজন সাহসী বিপ্লবী।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: এক যে ছিল দেশ, শুনছিলাম গানটি অনুপ ঘোষালের কণ্ঠে। আর আজ বীণা দাশের আরও কিছু ছোট্টবেলার মুহূর্ত, ঘড়ি তো দেখছি দ্রুত ছুটছে, দেখছি কতটুকুনি গল্প বলা যায়। বীণা দাশ বলছেন যে 1911 সালের আন্দোলন, 1921-এর উনি বলছেন যে আমাদের বাড়িতে স্বাদেশিকতার প্রথম ঢেউ এসে লাগে যখন আমি খুব ছোট্ট। 1921-এর আন্দোলনে আমাদের বাড়িতে বেশ একটু সাড়া পড়ে গিয়েছিল, আর আমাদের মেজ ভাই পড়া ছেড়ে দিয়ে সত্যাগ্রহ করে জেলে গেলেন। আমাদের বাড়িতে চরকা ঢুকল, বাবার কিনে দেওয়া চটের চেয়েও মোটা একটা লাল খদ্দরের শাড়ি দিয়ে আমার প্রথম পদোন্নতি হল ফ্রক থেকে শাড়িতে। তখন থেকে বাড়িতে প্রায়ই সুভাষবাবুর নাম নিয়ে নানান কথা আলোচনা হতো। আমরা জানি বেণীমাধব দাস, তিনি সুভাষবাবুর মানে নেতাজির, আমাদের সকলের প্রিয় নেতাজির শিক্ষক ছিলেন সুভাষবাবু। উনি বলছেন, মানে উনি সুভাষবাবু করেই বলেছেন, বীণা দাস বলছেন সুভাষবাবু ICS হয়ে ছেড়ে দিলেন, ছাড়বার আগে বাবাকে একটা চিঠি লিখে নাকি তার মত চেয়েছিলেন। বাবা উত্তর দিলেন, দিদিদের মুখে প্রায় এসব কথা শুনতাম, তিনি বাবার সবচেয়ে প্রিয় ছাত্র ছিলেন। সুভাষবাবু ছাত্র অবস্থায় বাবাকে অত্যন্ত ভালোবাসতেন। মার বাক্সে দেখতাম তার কাঁচা হাতের লেখা বাবার কাছে উচ্ছ্বাস ভরা চিঠি, আপনার সঙ্গে আমার যা সম্বন্ধ তা এই জীবনে কখনো যাবে না, নইলে নিদ্রায় আপনাকেই বা স্বপ্ন দেখি কেন, জাগ্রতে আপনার মূর্তি ধ্যান করি কেন। এ কথা লিখেছিলেন নেতাজি বীণা দাশের বাবা বেণীমাধব দাস সম্পর্কে, তার শিক্ষক সম্পর্কে। তো 1921 সালের আন্দোলনের আঁচ কিছুটা যখন কমে আসে, একদিন রাতে বাবা এসে মাকে বললেন সুভাষের সঙ্গে মিটিংয়ে দেখা হলো, খেতে বলে এসেছি, সে কিরে রান্না তৈরি করো। এর আগে সুভাষবাবুকে দেখেছি কিনা মনে পড়ে না, কাজেই প্রথম দেখার আশার উত্তেজনায় একেবারে অধীর হয়ে উঠলাম। কিন্তু কি অদ্ভুত, উনি যখন বাড়িতে এলেন খেতে বসলেন, তখন আমাকে ঘর থেকে কেউ টেনে বার করতেই আর পারছে না। আসলে ওই যে উত্তেজনা, ওই যে উচ্ছ্বাস, পরে যখন অনেক ডাকাডাকিতে বেরিয়ে এলাম, মা হাত ধরে সুভাষবাবুর কাছে টেনে নিয়ে গিয়ে বললেন, সুভাষ আমার এই ছোট মেয়েটি তোমার বড় ভক্ত, মস্ত ভক্ত তোমার। আর এর কিছুদিন বাদেই বেঙ্গল অর্ডিন্যান্সে সুভাষবাবুদের ধরে নিয়ে গেল। তখন স্কুলে পড়ি, বন্ধুদের সঙ্গে প্রায় এসব আলোচনা হচ্ছে, আমারই ছিল তাতে সব থেকে বেশি প্রাধান্য। বাবার কাছে শোনা গল্প শতখানা করে বন্ধুদের কাছে বলতাম, বলতাম আমরাও এরকম হব। হ্যাঁ, এই সময়কার একটা খুব সুন্দর গল্প, মানে অসংখ্য গল্প যদিও আছে, কিন্তু এই সময়কার একটা গল্প বীণা দাশ জানিয়েছেন যে এই সময়কার একটা ঘটনা খুব মনে পড়ে। একদিন শুনলাম যে আমাদের স্কুলে বড়লাট পত্নী আসবেন, তার আগের দিন আমাদের ক্লাস থেকে ডেকে নিয়ে গিয়ে তাকে কিভাবে সংবর্ধনা করা হবে তার একেবারে রিহার্সাল দেওয়া হলো। তিনি যখন আসবেন তখন ডালিতে করে ফুল নিয়ে গিয়ে তার পায়ে ছড়াতে হবে, এরকম সমস্তভাবে তাদেরকে রেডি হতে বলা হলো। সমস্ত মনটা যেন বিদ্রোহ করে উঠল, কাউকে কিছু না বলে সেখান থেকে চলে এলাম, চুপ করে ক্লাসে গিয়ে বসে রইলাম, অপমানে চোখে জল আসছিল। গভীর উত্তেজনায় চুপচাপ বসে আছি, খানিক্ষণ পরে দেখি আরও দুটো বন্ধু ওখান থেকে চলে এসেছে, তারাও ক্লাসে এসে গম্ভীর হয়ে বসে আছে। দারুণ উত্তেজনায় তিনজনে মিলে প্রতিজ্ঞা করলাম, দেশের স্বাধীনতার জন্য আমরা আমাদের জীবন উৎসর্গ করব। ছেলেবেলা সেই প্রতিজ্ঞা বড় হয়ে কতবার যে মনে হয়েছে, আমার দুর্বলতার